0: মোহাম্মদ আব্দুল কাইয়ুম, মোহাম্মদ সিরাজুল আলম, মোহাম্মদ রাশিয়াদুল ইসলাম ও এস এম আল জুবায়ের,
1: এবং অধিবেশন তত্ত্বাবধানে রয়েছেন রওনক জাহান।
2: অধিবেশনের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত। আজ সূরা ইউসুফ এর 100 ও 101 আয়াত পর্যন্ত তেলাওয়াত করছেন কারি মোহাম্মদ গোলাম মোস্তফা।

0: এখন তর্জমা পাঠ করছেন মাওলানা মোহাম্মদ সফিরউদ্দিন।
1: نحمده ونصلي على رسوله الكريم اما بعد بسم الله الرحمن الرحيم মহান আল্লাহ পাক সূরা ইউসুফের 100 ও 101 আয়াতে ইরশাদ করেছেন, ইউসুফ তার পিতামাতাকে সিংহাসনের উপর বসাল এবং তারা সবাই তার সামনে সেজদায় পতিত হল। তখন ইউসুফ বলল, হে আমার পিতা, এ হল আমার পূর্বেকার স্বপ্নের ব্যাখ্যা, আমার রব একে সত্য পরিণত করেছেন, তিনি আমার প্রতি অনুগ্রহ করেছেন যখন আমাকে কারাগার থেকে বের করলেন এবং আপনাদের সবাইকে মরু এলাকা থেকে এখানে নিয়ে এলেন। এরপর যে শয়তান আমার ও আমার ভাইদের মধ্যে বিভেদ সৃষ্টি করেছিল, নিশ্চয় আমার রব যা করতে চান তা নিপুণতার সাথে করেন, তিনি তো সর্বজ্ঞ প্রজ্ঞাময়। হে আমার রব, আপনি তো আমাকে রাজ্য দান করেছেন এবং আমাকে স্বপ্নফল বর্ণনা ও শিক্ষা দিয়েছেন। হে আসমান ও জমিনের স্রষ্টা, আপনি আমার অভিভাবক দুনিয়াতে এবং আখেরাতে, আপনি আমাকে মুসলিম অবস্থায় মৃত্যু দান করুন এবং আমাকে বিশিষ্ট নেককার বান্দাদের সামিল করুন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
0: পথ ও পাথেও আজকের বিষয় জিকিরের গুরুত্ব বলছেন মাওলানা মোহাম্মদ নুরুজ্জামান।
2: আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালাম আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। জিকির হলো বান্দার সাথে স্রষ্টার নিবিড় সম্পর্ক স্থাপনের প্রধান মাধ্যম, এটি অন্তরের প্রশান্তি, পাপ মোচন ও রহমত লাভের অন্যতম সোপান। এটি মুমিন ব্যক্তির আধ্যাত্মিক শক্তি বৃদ্ধি করে এবং আত্মাকে শয়তানের প্ররোচনা থেকে মুক্ত রাখে। এ প্রসঙ্গে সূরা বাকারার 152 আয়াতে সাদ হচ্ছে, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব, আর আমার শুকর আদায় করো, আমার সাথে কুফুরি করো না। সূরা আনফালের 45 নম্বর আয়াতে সাদ হচ্ছে, ওয়াযকুরুল্লাহ কাসীরাল লাআল্লাকুম তুফলিহুন, আর আল্লাহ তাআলাকে অধিক পরিমাণে স্মরণ করো যাতে তোমরা সফল হও। কাজেই আল্লাপাকের আনুগত্যশীল বান্দা হতে হলে অন্তরে তার ভালোবাসা পয়দা করতে হবে। সূরে আহজাবের 41 ও 42 আয়াতে সাদ হচ্ছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা, হে মুমিনগণ, তোমরা বেশি পরিমাণে আল্লাহ তাআলাকে স্মরণ করো এবং সকাল সন্ধ্যায় তার নামে তাসবিহ পাঠ করো। হাদিসে এসেছে, আফদলু যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, সর্বোত্তম যিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ, তিরমিজি। প্রকৃত মুমিন ব্যক্তির প্রশংসা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরে আল ইমরানের 191 আয়াতের সাদ ফরমান, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ কিয়ামাও ওয়া কুউদা ওয়া কুউদাও ওয়া আলা জুনুবিহিম, তারা এমনই লোক যারা হাঁটতে বসতে শুইতে, এর মানে তারা সব সময় আল্লাহ পাকের স্মরণ রাখে। সহি বুখারীতে এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রাতে সূরা বাকারার শেষ 2টি আয়াত তেলাওয়াত করবে তবে তার জন্য যথেষ্ট, অর্থাৎ তার হেফাজতের জন্য যথেষ্ট। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আরো বলেন, কুরআনুল কারিমে 30 আয়াত বিশিষ্ট একটি সূরা আছে যা সূরা মুলক, এই সূরাটি কারো পক্ষে সুপারিশ করলে তাকে ক্ষমা করে দেয়া হয়। তিরমিজি, যে ব্যক্তি এই সূরাটি প্রতি রাতে পাঠ করবে, হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ পাক তাকে কবরের আজাব থেকে রক্ষা করবেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন তোমরা ঘুমাতে যাও তখন আয়াতুল কুরসি পাঠ করবে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে তোমার উপর সব সময় একজন হেফাজতকারী নিযুক্ত থাকবে এবং ভোর পর্যন্ত শয়তান তোমার কাছেও আসতে পারবে না। বুখারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় হতে চাইলে বেশি পরিমাণে জিকির করা চাই, তবে জিকিরের সময় আদব ও নিয়মের প্রতি খেয়াল রাখতে হবে, এতে জিকিরের মূল উদ্দেশ্য অর্জন করা সম্ভব। জিকির করার জন্য অজু করা জরুরি নয়, তবে অজু করে জিকির করলে বেশি ফায়দা হয়, বেশি ফজিলত লাভ করা যায়। একাগ্রতার সঙ্গে জিকির করতে হবে, মনে মনে এই বিশ্বাস রেখে জিকির করা চাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার জিকির শুনছেন, তাই মহব্বতের সঙ্গে জিকির করতে হবে। মহান আল্লাহ আমাদের সকলের অন্তরকে তার মহব্বতে পূর্ণ করে দিন, আমাদের জবানকে তার জিকিরে সচল করে জিকিরের নূর ও বরকত আমাদের নসিব করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
0: এতক্ষণ শুনলেন পথ ও পাথেয়। আজকের বিষয় ছিল জিকিরের গুরুত্ব, বললেন মাওলানা মোহাম্মদ নুরুজ্জামান। অনুষ্ঠান সম্পাদনায় মোহাম্মদ জহিরুল ইসলাম, তত্ত্বাবধানে মোহাম্মদ আব্দুল হক। অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মাহফুজুল ইসলাম। এখন রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে নাত পেশ করা হচ্ছে।

0: রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে নাত পেশ করা হল।
1: বাংলাদেশ বেতার এখন পবিত্র গীতা থেকে পাঠ করছেন তাপস সরকার।
2: ওং পার্থায় প্রতিবোধিতাম ভগবতা নারায়ণ স্বয়ং ব্যাসেন গ্রথিতাম প্রাণমুনিনা মধ্যে মহাভারতম অদ্বৈত অমৃতবর্ষণীম ভগবতীম অষ্টাদশ অধ্যায়নীম অম্বত্তামনুসন্ধান থামি ভগবদ গীতে ভবদ্দেশিনীম। হে জননী ভগবদ গীতে মহাভারতের মধ্যে প্রাচীন মুনি ব্যাসদেব কর্তৃক রচিত স্বয়ং ভগবান নারায়ণ কর্তৃক পার্থকে উপলক্ষ করে সম্মকরে বিজ্ঞাপিত পুনর্জন্ম নাশকারিণী অদ্বৈত তত্ত্বরূপ অমৃতবর্ষিনী অষ্টাদশ অধ্যায়রূপিণী ভগবতী তোমাকে আমি মনে মনে ধ্যান করছি। বসুদেব সুতম দেবম কংসচনমর্দনম দেবকী পরমানন্দম কৃষ্ণম বন্দে জগৎগুরুম। বসুদেবের পুত্র কংস চানুরদত্তের বিনাশকারী দেবকীর পরম আনন্দপ্রদ জগৎগুরু দীপ্তমান শ্রীকৃষ্ণকে বন্দনা করি। মুকং করতে বাসলম পঙ্গং লঙ্ঘয়তে গিরিম যত কৃপাতমহং বন্দে পরমানন্দ মাধবম। যার কৃপা বোবাকে বাসাল করে পঙ্গুকে পর্বত অতিক্রম করায় সেই পরমানন্দ মাধবকে আমি বন্দনা করি। শান্ত আকারম ভুজঙ্গ শয়নম পদ্মনাভম সুরেশম বিশ্ব আধারম গগন সদৃশম মেঘবর্ণম শুভ অঙ্গম লক্ষ্মীকান্তম কমল নয়নম যোগবিধান গম্যম বন্দে বিষ্ণু ভয়ভয়হরম সর্বলোক একনাথম। যার আকৃতি অত্যন্ত শান্ত, যিনি শেষনাগ রূপ সজ্জায় শয়ন করে আছেন, নাবিতেজার পদ্ম, যিনি দেবগণের ঈশ্বর এবং সমস্ত জগতের আধার, আকাশের ন্যায় যিনি সর্বব্যাপী, নীল মেঘের ন্যায় যার বর্ণ, যার সমস্ত অঙ্গ অতি সুন্দর, যোগীগণ যাকে ধ্যানের সাহায্যে প্রাপ্ত হন, যিনি সকল লোকের স্বামী এবং জন্ম মৃত্যু মহাভয় বিনাশকারী, সেই লক্ষ্মীপতি কমলনয়ন ভগবান বিষ্ণুকে আমি মস্তক অবনত করে প্রণাম করি। ওং তৎসত শ্রীমদ্ ভগবদ গীতা অষ্টম অধ্যায় অক্ষর ব্রহ্মযোগ। কিম তদ ব্রহ্ম কি আধ্যাত্মম কিম কর্ম পুরুষোত্তম অধিভূতম চ কিম প্রক্তম অধিদৈবম কিম উচ্ছতে। অর্জুন জিজ্ঞাসা করলেন, হে পুরুষোত্তম, সেই ব্রহ্ম কি, আধ্যাত্ম কি, কর্ম কি, অধিভূত বা অধিদৈবই বা কাকে বলে? অধিযোগ্য কথম ক অর্থ দেহে অস্মিন মধুসূদন প্রাণ কালেশ কথম গেউষী নিয়তাধি। হে মধুসূদন, এই দেহে অধিযোগ্য কে এবং কিরূপে দেহ মধ্যে তিনি অবস্থান করেন? মৃত্যুকালে নিত্য আত্মযুক্ত ব্যক্তিগণ কিভাবে তোমাকে জানতে পারে? অক্ষরম ব্রহ্ম পরমম স্বভাব আধ্যাত্ম উচ্ছতে ভূত ভাব উদ্ভব কর বিসর্গ কর্ম সঙ্গীত। শ্রী ভগবান বললেন, অক্ষরই পরম ব্রহ্ম, ব্রহ্মময়ে জীব স্বভাব আধ্যাত্ম বলে কথিত, জীব সকলের ভাব উৎপাদক হোম যজ্ঞাতি স্বরূপ সৃজন ক্রিয়াকর্ম নামে সংজ্ঞায়িত হয়েছে। অধিভূত খর ভাব পুরুষচ অধিদৈবতম অধিযোগ্য অহম এব অর্থ দেহে দেহভূতম বর। এ দেহদায় শ্রেষ্ঠ অর্জুন, জাগতিক পরিবর্তনশীল সবকিছু অধিভূত, আর অন্তরাত্মরূপী পুরুষ অধিদৈব, আমি এই দেহে যজ্ঞের স্বরূপে অধিযোগ্য। অন্তকালেশ মামেব স্বর্ণ মুক্তা কলেবরম জ প্রয়াতে সমদ্ভাব জাতি নৌস্তি অত্র সংশয়। মৃত্যুকালে আমাকে স্মরণ করিতে করিতে যে ব্যক্তি দেহত্যাগপূর্বক মহাপ্রস্থান করে সে আমার ভাব প্রাপ্ত হয়, এ তো কোনো সন্দেহ নেই। ওং যদস্করং পরিভ্রষ্টং মাত্রাহীনঞ্চ যদ ভবেত পূর্ণং ভবতু তৎসর্বম তৎপ্রহরদাৎ জনার্দন। ওং পূর্ণবদ পূর্ণমিদম পূর্ণাৎ পূর্ণমুদ্যুচ্যতে পূর্ণস্ব পূর্ণমাদয় পূর্ণমেব বশিষ্যতে। ওং সর্বেষাং মঙ্গলং ভবেত সর্বসন্ত নিরাময়া সর্বে ভদ্রাণী পশ্যন্তিমা কশ্চিত দুঃখ ভব ভয়। ওং এ শান্তি ওং এ শান্তি ওং এ শান্তি।
1: পবিত্র গীতা থেকে পাঠ করলেন তাপস সরকার।
3: বাংলাদেশ বেতার আজ বেলা একটা পর্যন্ত দেশের অভ্যন্তরে নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। ঢাকা, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চল সমূহের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে। এসব এলাকা নৌযান সমূহকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
4: আজ সন্ধ্যে ৬টা পর্যন্ত সারাদেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিং, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানো সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেসাথে রংপুর, ময়মনসিং ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। সারাদেশের দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
3: আজ ঢাকায় সূর্যোদয় হয়েছে 5:12 এবং সূর্য অস্ত যাবে 6:49। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন। অনুষ্ঠান বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, বরিশাল, ঠাকুরগাঁও, সিলেট, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান ও কুমিল্লা কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।
4: বাংলাদেশ বেতার ঢাকা অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা ক মধ্যম তরঙ্গ 693 কিলোহার্টস, FM 90 মেগাহার্টস এবং FM 106 মেগাহার্টস ও FM 102 মেগাহার্টস।

0: জানিয়ে দিচ্ছি আমাদের আজকের অনুষ্ঠান পরিচিতি। প্রথমে ঢাকা কয়ের অনুষ্ঠান।
1: ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের কার্যক্রম সংসদ ভবন থেকে সরাসরি সম্প্রচার করা হবে বেলা ৩টায়।
0: সংসদ অধিবেশন কার্যক্রম শুনতে পাবেন মধ্যম তরঙ্গ ৬৯৩ কিলোহার্টজ ও FM ১০৬ মেগাহার্টজে। বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল এবং বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.betar.gov.bt ও মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকেও সরাসরি সম্প্রচার করা হবে।
1: সংসদ অধিবেশন সম্প্রচারকালীন ঢাকা কয়ের পূর্ব নির্ধারিত অনুষ্ঠান FM ৯০ মেগাহার্টজ ও FM ১০২ মেগাহার্টজে প্রচার হবে।
0: সকাল ৮:৩০ শুনতে পাবেন ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ।
1: শ্রোতাদের ভোটে নির্বাচিত সেরা গানের গ্রন্থিত অনুষ্ঠান প্রিয় গান সকাল ৯:০৫।
0: জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টিশীল প্রযোজিত অনুষ্ঠান স্বাস্থ্যই সুখের মূল বেলা ১১:৩০।
1: স্বাস্থ্য বিষয়ক ফোন ইন অনুষ্ঠান রোগ জিজ্ঞাসা বেলা ২:২০।
0: জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টিশীল প্রযোজিত অনুষ্ঠান এসো গড়ি ছোট পরিবার শুনতে পাবেন বিকেল ৪:০৫।
1: ফিফা বিশ্বকাপ ফুটবল ২০২৬ উপলক্ষে বাংলাদেশ বেতার আয়োজিত বিশেষ অনুষ্ঠান বিশ্বকাপ দামামা বিকেল ৫:১০।
0: সন্ধ্যে ৬:০৫ শুনতে পাবেন কৃষি বিষয়ক কার্যক্রমের অনুষ্ঠান সোনালী ফসল।
1: সন্ধ্যে ৭:০৫ কৃষি বিষয়ক কার্যক্রমে জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার।
0: সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দুর্বার সন্ধ্যে ৭:৩০।
1: রাত ৮:১০ জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখী সংসার।
0: রাত ৯:০৫ বেতার ম্যাগাজিন উত্তরণ।
1: নির্বাচিত রবীন্দ্রসঙ্গীতের গবেষণামূলক গ্রন্থিত অনুষ্ঠান রবিশ্বর শুনবেন রাত ১০:০৫।
0: সঙ্গীত বিষয়ক ম্যাগাজিন অনুষ্ঠান কথা সুরে আলাপন শুনতে পাবেন রাত ১০:৩০।
1: এবারে জানিয়ে দিচ্ছি FM এর অনুষ্ঠান। FM ৯২ মেগাহার্জে সন্ধ্যে ৭টা থেকে রাত ১১টা পর্যন্ত শুনবেন বিনোদনমূলক অনুষ্ঠান।
0: FM ১০৬ মেগাহার্জে সকাল ৬টা থেকে বেলা ১২:১০ এবং বেলা ২:১৫ থেকে রাত ১১:১৫ পর্যন্ত শুনবেন ঢাকা কয়ের অনুষ্ঠান।
1: FM ৯০ মেগাহার্জে সকাল ৭টা থেকে সকাল ৯টা পর্যন্ত ঢাকা কয়ের অনুষ্ঠান।
0: জানিয়ে দিলাম আমাদের আজকের অনুষ্ঠান পরিচিতি।

সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, এই অনুষ্ঠানে আপনারা শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র থেকে। আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের ভোরের গান শোনার জন্য। আজকের ভোরের গানের কথা সাজিয়েছেন আজিজুর রহমান, সুর করেছেন এবং গেয়েছেন মাহমুদুন্নবী।

0: ভোরের গান শুনলেন মাহমুদুন নবীর কণ্ঠে।
1: বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা, আজন্মলার এ পর্যায়ে শুনবেন নজরুল সঙ্গীত, শিল্পী ফেরদৌস আরা। প্রথম গান খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু।

0: এতক্ষণ নজরুল সঙ্গীত শুনলেন ফেরদৌস আরার কণ্ঠে।
1: অনুষ্ঠান শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আমাদের পরিবেশনায় এখন রয়েছে রবীন্দ্রসঙ্গীত, শিল্পী তপন মাহমুদ।

0: দুখানে রবীন্দ্রসঙ্গীত শুনলেন, গেয়েছেন তপন মাহমুদ।
1: ঘনকালো মেঘ দেখলে বা ঘন ঘন বজ্রপাত হতে থাকলে কোনো অবস্থাতেই খোলা বা উঁচু স্থানে অবস্থান করবেন না, এ সময় পাকা দালানের নিচে আশ্রয় নেন। বজ্রপাতের সময় ঘরের জানালা বন্ধ রেখে ঘরের ভেতর অবস্থান নিন এবং এ সময় বাড়ির ধাতব কল, সিঁড়ির রেলিং, বিভিন্ন প্রকার পাইপ স্পর্শ করা থেকে বিরত থাকুন। বজ্রপাত থেকে নিরাপদে থাকতে হলে প্রতিটি বিল্ডিংয়ে বজ্র নিরোধক দণ্ড স্থাপন নিশ্চিত করুন। বাংলাদেশ বেতার, ঢাকা। এখন শুনবেন কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত কৃষি ও পরিবেশ ভিত্তিক অনুষ্ঠান কৃষি সমাচার।

0: কৃষি আমাদের প্রাণ, সুজলা সুফলা আমাদের দেশের রয়েছে উর্বর মাটি, নিবেদিত প্রাণ কৃষক। এই দুয়ের মেলবন্ধনে সোনালী ফসল ফলে। কৃষি এবং কৃষকরাই বাংলাদেশের অর্থনীতির মেরুদণ্ড। বাংলাদেশের মানুষের জীবন ও জীবিকার সঙ্গে অত্যন্ত ঘনিষ্ঠভাবে মিশে আছে কৃষি। কৃষিকে বাদ দিয়ে এদেশের অর্থনৈতিক উন্নয়ন সম্ভব নয়। দেশের ক্রমবর্ধমান জনসংখ্যার সঙ্গে তাল মিলিয়ে কৃষিখাতকে সার্বিক উন্নয়নের জন্য সুষ্ঠু পরিকল্পনা একান্ত অপরিহার্য। আপনাদের স্বাগত জানাচ্ছি কৃষি সমাচারের আজকের আয়োজনে। সাথে আছি আমি আবু বকর সিদ্দিক। ফল খেতে কে না পছন্দ করে? বর্তমানে মৌসুমি ফলে বাজার সয়লাভ হয়ে গেছে। এসব ফল শুধু মুখরোচক নয়, পুষ্টিগুণেও দারুণ সমৃদ্ধ। কিন্তু আমাদের অনেকেরই তুমুল আগ্রহ ভিনদেশি ফলের প্রতি। অথচ দূর দেশের আঙুর আপেলের চেয়ে ঘরের পাশের আম গাছের আম, ঘরের পাশের জাম গাছের জাম স্বাদ এবং পুষ্টিগুণে কোনো অংশে কম নয়। আম, জাম, কাঁঠাল, লিচু, আনারস, মৌসুমি ফলের মধ্যে এই কয়টি ফল বেশ সহজলভ্য এবং বাংলাদেশের মানুষের কাছে খুবই পছন্দনীয়। বিভিন্ন প্রাকৃতিক পুষ্টি উপাদান ভরপুর এসব ফল দেহের কার্যক্ষমতা বৃদ্ধির পাশাপাশি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। পুষ্টিবিদরা বলছেন, দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য ফলমূলে বিদ্যমান বিভিন্ন খনিজ, ভিটামিন এবং অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবারে আমার বাংলা পর্বে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে মৌসুমি ফলের গুরুত্ব, এ বিষয়ে শুনবেন একটি সাক্ষাৎকার।
1: সুপ্রিয় কৃষিজীবী ভাই বোনেরা, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। আমি সজীব দত্ত রয়েছি আপনাদের সঙ্গে। আজকে আমরা কথা বলবো রোগ প্রতিরোধের ক্ষমতা বৃদ্ধিতে মৌসুমি ফলের গুরুত্ব, এই বিষয়ে। আমাদের মাঝে অতিথি হিসেবে উপস্থিত আছেন ডক্টর মাহবুবা মুনমুন, উপপরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, ঢাকা। আমরা প্রথমেই মৌসুমি ফলের পুষ্টিগুণের প্রয়োজনীয়তা এ সম্পর্কে জানতে চাই।
2: আমাদের দেশে উৎপাদিত মৌসুমি ফলে আসলে বিভিন্ন ধরনের পুষ্টিগুণ রয়েছে। তার মধ্যে ফলে আসলে প্রচুর পরিমাণে খনিজ উপাদান এবং ভিটামিন রয়েছে, যা আমাদের অন্য যে খাদ্য অভ্যাস, যেমন আমরা ভাত রুটি যা খাই, সেখানে এই দানা জাতীয় খাদ্যে কিন্তু এই খনিজ উপাদান এবং ভিটামিনের পরিমাণ খুব কম রয়েছে। ফল আবার যেহেতু আমরা মাঠ থেকে সরাসরি নিয়ে এসে আমরা তাজা ফলটাই খাই, এই কারণে পুষ্টিগুণ খুব একটা নষ্ট হয় না। এই খনিজ উপাদান এবং ভিটামিন আমাদের দেহের রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়ায়, কর্মক্ষমতা বৃদ্ধি করে, ক্লান্তি দূর করে, স্বাস্থ্য ভালো রাখে। এই সব কারণেই আসলে একজন পূর্ণবয়স্ক মানুষের প্রতিদিনই প্রায় 115 গ্রামের মতো ফল খাওয়া দরকার। আমাদের দেশে এই প্রাপ্যতাটি আসলে একটু কম, যে একটা নির্দিষ্ট সময়ে শুধু আসলে ফলের প্রাপ্যতা বেশি থাকে। এই কারণে যদি আমরা সব মৌসুমেই কিছু কিছু ফল আমাদের থাকে এবং আমরা সারা বছর আমাদের খাদ্য তালিকায় যদি এই মৌসুমি ফলগুলোকে অন্তর্ভুক্ত করতে পারি, তাহলে আমাদের দেহে পুষ্টির অভাব পূরণ হবে এবং রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়বে।
1: আপনি যেমনটি বলছিলেন, বছরের বিভিন্ন সময়ে ফলের প্রাপ্যতা, আপনার কাছে জানতে চাই আমাদের দেশে উৎপাদিত ফলের বছরের বিভিন্ন সময়ে প্রাপ্যতা আসলে কেমন?
2: আমাদের দেশে যে প্রধান ফলগুলো রয়েছে, যেমন আম, কাঁঠাল, লিচু, পেয়ারা, এগুলো সাধারণত এই বৈশাখ জ্যৈষ্ঠ মাসেই বেশি উৎপাদিত হয়। এটা ফলের একেবারে চূড়ান্ত উৎপাদন আমরা এখান থেকে পাই। আর মোট ফল উৎপাদনের প্রায় 54% ফলই আমাদের এই দুই মাসে পাওয়া যায়। আর বাকি যে অন্য মাসগুলো, সেখানে অবশিষ্ট যে 46% ফল আমরা অন্য সময়ে পাই। কিছু কিছু ফল রয়েছে আমাদের, যেমন হলো আনারস, পেঁপে, কলা, এগুলো আবার মোটামুটি সারা বছর হয়। ইদানিংকালে পেয়ারাও কিন্তু সারা বছর আমরা পাচ্ছি।
1: এরপর সারা বছর ফল পেতে হলে আমাদের কি করা উচিত সে সম্পর্কে একটু বলবেন।
2: সারা বছর যদি আমরা ফল পেতে চাই, তাহলে আমাদের বসত বাড়িতে যেমন একটা পরিকল্পনা রাখতে হবে যে আমাদের কোন কোন ফলের গাছ থাকা প্রয়োজন। এবং আমরা প্রত্যেক বাড়িতেই আগে যেমন দেখেছি যে একটি আম গাছ, একটি কাঁঠাল গাছ বা একটি কুলের গাছ এরকম থাকতো, অল্প কিছু কলা গাছ থাকতো, আমরা এখন অন্য যে সময়গুলো, যেমন হচ্ছে শীতকাল, শীতকালে কিন্তু কুল পাওয়া যায়, তাহলে আমাদের কুলের প্রাপ্যতার জন্য আমরা ওই একটি গাছ যদি রাখতে পারি। বসত বাড়িতে রাখতে না পারলে এখন অনেক বাণিজ্যিক খামার করছে অনেক কৃষক ভাইরা, এবং পেয়ারারও অনেক বাণিজ্যিক খামার হচ্ছে। তো সেই ক্ষেত্রে পেঁপে গাছ, আম, কাঁঠাল, এগুলো যদি আমরা বসত বাড়িতে রাখতে পারি এবং বাণিজ্যিকভাবে মানুষকে অন্য ফসলগুলো উৎপাদনে যদি উৎসাহিত করতে পারি, যেমন পেয়ারার বাগান করতে, আনারসের বাগান করতে, লেবুর মালটা এগুলোর বাগান করতে, তাহলে কিন্তু আমরা সারা বছর আমাদের এই ফল পাওয়ার ক্ষেত্রে আমরা সহযোগিতা করতে পারবো কৃষকদের।
1: এবারে জানতে চাওয়া, ফল গাছে কখন কিভাবে সার প্রয়োগ করা দরকার?
2: আমাদের বাড়িতে যে ফল গাছগুলো সাধারণত লাগানো হয়ে থাকে, সেই ফল গাছগুলো আমরা একবার লাগাই আর আশা করি কি যে সারা বছর ওখান থেকে ফল পাওয়া যাবে, কিন্তু আসলে ওই গাছগুলোকে যদি আমরা সঠিক পরিচর্যা না করতে পারি তাহলে কাঙ্ক্ষিত ফলন পাওয়া যায় না। তো সেই কারণে প্রত্যেকটি ফল গাছের গোড়ায় আমরা নিয়মিত প্রতি বছর যদি সার এবং সেচ ঠিক মতো দিতে পারি তাহলে সারা বছর আমরা ফল পাব।
1: আপনাকে অনেক ধন্যবাদ, আপনার জন্য শুভকামনা।
2: আপনাকেও ধন্যবাদ।
3: এই যে, কেমন আছো তোমরা?
4: আমরা ভালো আছি।
5: হ্যাঁ মামা।
4: আপনি কেমন আছেন মামা?
3: ভালো আছি।
5: আপনি রাইতে কোনো অসুবিধা হয় নাই তো মামা?
4: না না
5: মামা, আপনি এত কিনি আইছেন।
4: তেমন কিছু নয়, এত কাঁচা পেঁপে শহর থেকে আনছেন?
3: না না, আসার পথে গঞ্জের হাটে দেখলাম টাটকা কাঁচা পেঁপে, পাকা পেঁপে, অন্যান্য ফলের সাথে পেঁপেও বেশি করে নিয়ে এলাম।
5: মামা, এত পেঁপে কেয়াডায় খাইবো?
3: তোমরা খাবে, তোমাদের আত্মীয় স্বজনকেও দিবে।
4: এত কিছু থাকতে পেঁপে?
3: হ্যাঁ, পেঁপে, কাঁচা পেঁপে অসাধারণ পুষ্টিগুণের কারণে বিশ্বব্যাপী বেশ জনপ্রিয়। কাঁচা পেঁপে হৃদরোগ প্রতিরোধ করে। সকালে কাঁচা পেঁপের সালাদ কিংবা ভর্তা করে খেলে শরীরে সোডিয়ামের মাত্রা নিয়ন্ত্রণে থাকে, ফলে হার্ট অ্যাটাক, ব্রেন স্ট্রোকের ঝুঁকি অনেক কমে যায়।
4: কি কোন মামা,
3: কাঁচা পেঁপেতে রয়েছে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফাইবার বা আঁশ, পটাশিয়াম, ভিটামিন এ, সি, বি এবং প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট।
5: এই সব কথা তো আগে আমাকে কেউ কয় নাই মামা।
3: কাঁচা পেঁপে কৃমিনাশক হিসেবেও কাজ করে। পেটে অতিরিক্ত কৃমি সংক্রমণ দেখা দিলে কাঁচা পেঁপের রস এক চামচ মধু মিশিয়ে সকালে খালি পেটে খেলে আর কৃমি থাকবে না।
5: কোন মামা কোন, আমরা শুনতাছি।
3: শুধু কাঁচা পেঁপে নয়, বিশ্বের জনপ্রিয় ফলগুলোর মধ্যে পাকা পেঁপেও অন্যতম। পাকা পেঁপে খেলে ডায়াবেটিক, হৃদরোগ প্রতিরোধ করে।
4: তার মানে কাঁচা পেঁপের সাথে পাকা পেঁপেরও অনেক গুণ।
3: ঠিক বলেছো, পাকা পেঁপে হজমে সহায়তা করে, খাবারের রুচি বাড়ায়, বিভিন্ন রোগ প্রতিরোধ করে, কোলেস্টেরল সহ ক্যান্সারের ঝুঁকি কমায়।
5: মামা, এতদিন আমরা জানি না বইলা এই কাঁচা পেঁপে পাকা পেঁপে খাওয়ানোর অভ্যাস গইরা তুলি নাই।
3: এখন থেকে প্রতিবেলায় অন্যান্য সবজির সাথে কাঁচা পেঁপে অবশ্যই রাখবে। মনে রাখবে, পেঁপে বাড়ির আশেপাশে পতিত জমিতে সহজেই লাগানো যায়, ফলে জমি খালি থাকবে না। পেঁপে গাছ লাগিয়ে নিজেরা খেতে পারবে, প্রতিবেশীদেরও দিতে পারবে।
4: আজ থেকে রোজ পাকা পেঁপে খামো আর শরীর সুস্থ রাখো।
0: সকলের সুস্বাস্থ্য এবং সুন্দর আগামীর প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি।

0: এতক্ষণ কৃষি ও পরিবেশ ভিত্তিক অনুষ্ঠান কৃষি সমাচার শুনলেন। গ্রন্থনা ও উপস্থাপনায় ছিলেন আবু বকর সিদ্দিক, সম্পাদনায় মোহাম্মদ ফররুকউদ্দিন মাহমুদ, তত্ত্বাবধানে খালেদা পারভীন এবং অনুষ্ঠানটি প্রযোজনা করলেন হরবিলাস রায়।
1: বাংলাদেশ বেতার অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা ক 693 কেলোহার্স, FM 106 মেগাহার্স, FM 102 মেগাহার্স, FM 90 মেগাহার্স এবং বাংলাদেশ বেতার চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর, কক্সবাজার, কুমিল্লা, ঠাকুরগাঁও, রাঙামাটি বান্দরবান কেন্দ্র থেকে। একটু পরে শুনবেন সকাল 7টার বাংলা সংবাদ।

0: আসসালামু আলাইকুম। সকাল সাতটা, আজ সোমবার, আটই আষাঢ়, ছয় মহরম, বাইশে জুন। বাংলাদেশ বেতার, খবর পড়ছে খালেদ মাসুদ। শুরুতেই শিরোনাম। প্রধানমন্ত্রী তারেক রহমানকে মালয়েশিয়ায় লালগালিচায় সংবর্ধনা। প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে আজ তারেক রহমানের একান্ত বৈঠক। বন্ধ থাকা শ্রমবাজার পুনরায় চালুর বিষয়ে মালয়েশিয়ার সরকারের সঙ্গে আলোচনা করা হবে। গতরাতে কোয়ালালামপুরে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময়কালে বললেন তারেক রহমান। জনগণের প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে 1,00,000 নতুন স্বাস্থ্যকর্মী ও 25,000 মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার। দেশে বিনিয়োগ বান্ধব পরিবেশ নিশ্চিত করতে অনলাইন ভিত্তিক ওয়ান স্টপ সেবা চালু করা হচ্ছে বললেন বাণিজ্যমন্ত্রী। কাতারে সড়ক দুর্ঘটনায় 5 বাংলাদেশি নিহত। এবং ফিফা বিশ্বকাপে কানাডার ভ্যাঙ্কুভারে নিউজিল্যান্ড মিশরের মোকাবেলা করছে। উরুগুয়ে কেপ ভার্দে এবং বেলজিয়াম ও ইরানের মধ্যকার খেলাটি ড্র। সৌদি আরবকে 4-0 গোলে হারায় স্পেন। শুনছিলেন শিরোনাম।
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে NID, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা MFS অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
0: এখন শুনুন বিস্তারিত। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বন্ধ থাকা শ্রমবাজার পুনরায় চালুর বিষয়ে মালয়েশিয়া সরকারের সঙ্গে আলোচনা করা হবে। তিনি গতরাতে কোয়ালালামপুরে হোটেল শাংরিলা হোটেলে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে এক মতবিনিময় অনুষ্ঠানে এই কথা বলেন। এই সময় প্রধানমন্ত্রীর সাথে ছিলেন তার সহধর্মিনী ডাক্তার জুবায়দা রহমান। প্রধানমন্ত্রী বলেন, বিভিন্ন জটিলতায় আটকে থাকা প্রায় 2,000 বাংলাদেশি প্রবাসী শ্রমিককে মুক্ত করার উদ্যোগ নেওয়া হবে। প্রবাসীদের উদ্দেশ্যে তারেক রহমান বলেন, আজকে সকলের কি দাবি আছে সেটা নিয়ে বেরিয়ে এসে চিন্তা করতে হবে সবার কি কর্তব্য আছে দেশের প্রতি। গত 1.5 দশকে দেশে ফ্যাসিবাদী শাসনের কথা তুলে ধরে তিনি বলেন, এই দেশ থেকে কেউ একজন একটা গোষ্ঠী নিতে নিতে দেশটিকে নিঃস্ব করে দিয়েছে। বুকের রক্ত দিয়ে মানুষ দেশকে স্বৈরাচার মুক্ত করেছে, এখন সবাই মিলে দেশটাকে গড়ে তোলার সময়। দেশ গঠনের নিজের চিন্তা ও পরিকল্পনাগুলো প্রবাসীদের কাছে তুলে ধরেন প্রধানমন্ত্রী। BNP'র নির্বাচনী অঙ্গীকারগুলো, বিশেষ করে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, খাল পুনর্খনন সহ বিভিন্ন কর্মসূচি নিয়ে কথা বলেন প্রধানমন্ত্রী। এই সময় উপস্থিত প্রবাসীরা মনোযোগ দিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য শোনেন এবং তার চিন্তাভাবনার প্রতি সমর্থন প্রকাশ করেন। প্রধানমন্ত্রী বলেন, তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন বাংলাদেশের সামনে অত্যন্ত সুন্দর এবং উজ্জ্বল ভবিষ্যৎ আছে। সকলকে এর জন্য পরিশ্রম করতে হবে, কষ্ট করতে হবে এবং ধৈর্য ধারণ করতে হবে। তিনি আরও বলেন, অদক্ষ শ্রমিকদের বিদেশে পাঠানোর পরিবর্তে তাদের দক্ষ করে গড়ে তুলতে দেশের টেকনিক্যাল ইনস্টিটিউটগুলো আধুনিকায়ন করা হবে। প্রধানমন্ত্রী বলেন, সরকারের বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে কিছুটা সময় লাগলেও সেগুলো বাস্তবায়নের জন্য নিরলসভাবে কাজ চলছে। এই সময় তিনি প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম তাকে প্রথম শুভেচ্ছা জানিয়েছেন বলে উল্লেখ করেন তারেক রহমান। এর আগে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট গতকাল স্থানীয় সময় রাত 8:45 কোয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। কোয়ালালামপুরে পৌঁছানোর পর প্রধানমন্ত্রী তারেক রহমানকে লালগালিচায় সংবর্ধনা এবং গার্ড অব অনার দেওয়া হয়। সুসজ্জিত বাহিনীর দেওয়া গার্ড অব অনারের সময় দুদেশের জাতীয় সঙ্গীত বাজানো হয়। এই সময় প্রধানমন্ত্রীকে স্বাগত জানান মালয়েশিয়ার ধর্মমন্ত্রী জুলকিফল আলী হাসান এবং তার সহধর্মিণী। গত ফেব্রুয়ারিতে সরকার প্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটি প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম বিদেশ সফর। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, প্রধানমন্ত্রীর এই সফরে শ্রমবাজারকে 1 নম্বর এজেন্ডা রাখা হয়েছে। এছাড়া এই সফরকালে বাণিজ্য, বিনিয়োগ সম্প্রসারণ, জ্বালানি সহযোগিতা, হালাল অর্থনীতি, কর্মী প্রেরণ, সেমিকন্ডাক্টর শিল্প, কৃষি, শিক্ষা ও জনযোগাযোগ সহ বিভিন্ন ক্ষেত্রে দুদেশের মধ্যে অধিকতর সহযোগিতা স্থাপনের বিষয়ে আলোচনা হবে। মালয়েশিয়ার সঙ্গে সাংস্কৃতিক বিনিময় ও মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে দুটি দলিল সইয়ের সম্ভাবনা রয়েছে এই সফরে। এদিকে আজ পুত্রজয়ে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কার্যালয়ে দুই দেশের প্রধানমন্ত্রীর মধ্যে প্রথম একান্ত বৈঠক এবং পরে উভয় দেশের সরকার প্রধানের নেতৃত্বে উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হবে। এই সময় বাংলাদেশের আসিয়ানের ডায়ালগ পার্টনার এবং রিজিওনাল কম্প্রিহেন্সিভ ইকোনমিক পার্টনারশিপ আরসেপে যোগদান করার আবেদন জোরালোভাবে তুলে ধরে মালয়েশিয়ার সমর্থন চাওয়া হবে। মালয়েশিয়ায় দুই দিনের সফর শেষ করে প্রধানমন্ত্রী তাকে তারেক রহমান তার সফরসঙ্গীদের নিয়ে চীনের দলিয়ানের উদ্দেশ্যে রওনা হবেন। প্রধানমন্ত্রী চীন সফরকালে বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক এমওইউ, দুটি চুক্তি, একটি পরিকল্পনা এবং একটি প্রোটোকল সহ ১৫-১৭টি দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হবে বলে আশা করা হচ্ছে। এই সময় বহু প্রতীক্ষিত তিস্তা প্রকল্প নিয়ে আলোচনা হবে। সফরসূচি অনুযায়ী আগামী ২৫ জুন প্রধানমন্ত্রী তারেক রহমান চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং এর সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা করবেন এবং এর পরের দিন ২৬ জুন তিনি চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গেও সাক্ষাৎ করবেন। চীন সফরকালে তারেক রহমান লিয়াওয়িং প্রদেশের দালিয়ানে ২৩-২৫ জুন অনুষ্ঠিত নিউ চ্যাম্পিয়ন্সের ১৭তম বার্ষিক সম্মেলন সামাত দাবোস ফোরামে অংশ নেবেন। ইনোভেটিং অ্যাট স্কেল প্রতিপাদ্যে আয়োজিত এই ফোরামে ৯০টিরও বেশি দেশ ও অঞ্চলের ১,৭০০র বেশি প্রতিনিধি অংশ নেবেন। সেখানে বৈশ্বিক অর্থনৈতিক প্রবণতা, প্রযুক্তিগত অগ্রগতি এবং উদ্ভাবন নির্ভর প্রবৃদ্ধি নিয়ে আলোচনা করা হবে। প্রধানমন্ত্রী আগামী শুক্রবার রাতে দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতা বিরোধী অপরাধের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এ পর্যন্ত মোট ৮০টি মামলা দায়ের করা হয়েছে। তিনি গতকাল জাতীয় সংসদে বাংলাদেশ জামাত ইসলামীর নেত্রকোনা ৫ আসনের সংসদ সদস্যের এক প্রশ্নের জবাবে এই কথা বলেন। এর আগে গতকাল বিকেলে স্পিকার মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমদ মীর বিক্রমের সভাপতিত্বে সংসদের বৈঠক আবার শুরু হয়। মন্ত্রী বলেন, ইতোমধ্যে ৭টি মামলার রায় দেওয়া হয়েছে এবং বাকি ৭৩টি মামলার কার্যক্রম চলমান রয়েছে। তিনি জানান, নিষ্পত্তিকৃত মামলাগুলোতে মোট ৫৯ জন আসামিকে দণ্ড প্রদান করা হয়েছে। এদিকে পানি সম্পদ মন্ত্রী শহীদুদ্দিন চৌধুরী আনি সংসদে জানান, বর্তমান সরকার আন্তঃসীমান্ত নদীগুলো থেকে বাংলাদেশের ন্যায্য পাওনা নিশ্চিত করতে আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধিতে কাজ করছে। প্রশ্নোত্তর পর্বে অংশ নিয়ে মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ জানান, মাছের উৎপাদন বৃদ্ধি ও টেকসই ব্যবস্থাপনা নিশ্চিত করতে সরকার চলতি বছরে বিভিন্ন পরিকল্পনার পাশাপাশি ১১টি উন্নয়ন প্রকল্প গ্রহণ করেছে। সংসদের বৈঠক আজ বিকেল ৩টায় আবার বসবে। দেশের মানুষের প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার ১,০০,০০০ নতুন স্বাস্থ্যকর্মী ও ২৫,০০০ মিডওয়াইফ নিয়োগ দেবে। গতকাল প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী এস এম জিয়াউদ্দিন হায়দার সচিবালয়ে সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের ব্রিফিংয়ে এই তথ্য জানান। তিনি বলেন, একই সঙ্গে ইউনিয়ন ও ওয়ার্ড ভিত্তিক প্রাথমিক স্বাস্থ্য ইউনিট গড়ে তোলা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোকে ১০০ সজ্জা উন্নীত করা এবং মা ও নবজাতকের সমন্বিত সেবা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হচ্ছে। দেশের কোনো কমিউনিটি ক্লিনিক বন্ধ করা হবে না বলেও স্পষ্ট জানিয়ে দেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী। বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদি বলেছেন, দেশে বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করতে সরকার লাইসেন্সিং ও অনুমোদন প্রক্রিয়া আরও সহজ, দ্রুত ও সমন্বিত করার লক্ষ্যে কাজ করছে। তিনি গতকাল বাণিজ্য মন্ত্রণালয় সম্মেলন কক্ষে জাপান বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ জেবিসিসিআই এর এক প্রতিনিধি দলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এই কথা বলেন। জেবিসিসিআই সভাপতি তারেক রাফি ভুঁইয়া প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। বাণিজ্যমন্ত্রী বলেন, বিনিয়োগকারীদের যাতে এক দপ্তর থেকে আরেক দপ্তরে ঘুরতে না হয় সেজন্য একটি কেন্দ্রীয় অনলাইন ভিত্তিক ওয়ান স্টপ উইন্ডো ব্যবস্থা গড়ে তোলা হচ্ছে। বিনিয়োগ কার্যক্রম যাতে বিলম্বিত না হয় সেজন্য সরকার অস্থায়ী বা প্রভিশনাল লাইসেন্স প্রদানের ব্যবস্থা করবে বলেও জানান তিনি। খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, এর ফলে বিনিয়োগকারীরা দ্রুত প্রাথমিক কার্যক্রম শুরু করতে পারবে। দেশের বেসামরিক বিমান চলাচল খাতে দীর্ঘমেয়াদী পরিকল্পিত উন্নয়নের লক্ষ্যে প্রথমবারের মতো সমন্বিত সিভিল এভিয়েশন মাস্টার প্ল্যান প্রণয়নের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। গতকাল রাজধানীর একটি হোটেলে সিভিল এভিয়েশন মাস্টার প্ল্যানিং ওভারভিউ শীর্ষ কর্মশালার উদ্বোধনের মাধ্যমে এই মহাপরিকল্পনা প্রণয়নের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। এই সময় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম বলেন, এই মহাপরিকল্পনা দেশের দ্রুত বিকাশমান বিমান চলাচল খাতের সমন্বিত ভবিষ্যৎমুখী উন্নয়ন নিশ্চিত করতে সহায়তা করবে। কর্মশালায় জানানো হয়, এই মহাপরিকল্পনা হবে দেশের বিমান চলাচল খাতের জন্য একটি দীর্ঘমেয়াদী জাতীয় রোডম্যাপ, যা আগামী 30 বছরেরও বেশি সময়ের উন্নয়ন লক্ষ্য, অগ্রাধিকার ও কৌশল নির্ধারণ করবে। খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
1: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
2: খবরের বাকি অংশ পড়ছি মাহমুদা আখতার। দেশের সড়ক পরিবহন ব্যবস্থাকে আরও নিরাপদ ও প্রযুক্তি নির্ভর করতে বড় ধরনের পরিবর্তন আনছে সরকার। গণপরিবহনে বাধ্যতামূলক করা হচ্ছে জিপিএস বা গ্লোবাল পজিশনিং সিস্টেম। আগামী 1 আগস্ট থেকে সব ধরনের গণপরিবহনে এই ব্যবস্থা চালু রাখতে হবে বলে জানিয়েছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
3: নিরাপদ সড়ক গড়তে এবং পরিবহন খাতে শৃঙ্খলা ফেরাতে ডিজিটাল প্রযুক্তির দ্বারস্থ হচ্ছে সরকার। এরই অংশ হিসেবে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ সম্প্রতি একটি প্রজ্ঞাপন জারি করেছে। এর ফলে আগামী 1 আগস্ট থেকে প্রতিটি গণপরিবহনে জিপিএস ডিভাইস সংযুক্ত থাকা এবং চলাচলের সময় তা সচল রাখা বাধ্যতামূলক করা হচ্ছে। জিপিএস না থাকলে মিলবে না কোনো ফিটনেস সনদ বা রেজিস্ট্রেশন। জিপিএস বা গ্লোবাল পজিশনিং সিস্টেম প্রযুক্তি গণপরিবহনের সঙ্গে যুক্ত থাকলে দূর থেকে এর অবস্থান, গতি এবং চলাচলের রুট সহজে পর্যবেক্ষণ করা সম্ভব হবে। বিশেষজ্ঞরা মনে করছেন, এর মাধ্যমে অতিরিক্ত গতি, দুর্ঘটনা প্রতিরোধ, যানবাহন ট্র্যাকিং এবং অপরাধ দমনে কার্যকর ভূমিকা রাখা যাবে। সরকারের এই সিদ্ধান্তকে যুগান্তকারী বলে মনে করছেন বুয়েটের যোগাযোগ বিশেষজ্ঞ ডক্টর হাদিউজ্জামান।
4: জিপিএস বসানোর যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এটি একটি যুগান্তকারী সিদ্ধান্ত। রাজধানীর শহরের ভিতরে যানজট তৈরি হচ্ছে, যানবাহনের চাপ তৈরি হচ্ছে, জনভোগান্তি হচ্ছে। যেহেতু গণপরিবহনটা অনেকটা আমরা বিশৃঙ্খল এবং উচ্ছৃঙ্খল করে ফেলেছি, এটা ম্যানুয়ালি তদারকি করাটা অনেক জটিল। গণপরিবহনগুলো কখন কোথায় থাকছে এটা আসলে আমরা মনিটরিং সঠিকভাবে করতে পারছি না। সেক্ষেত্রে আসলে জিপিএস যদি প্রত্যেকটা গণপরিবহনে বসানো হয়, তাহলে টার্মিনাল হিসেবে ফাংশন করার একটা সুযোগ পাবে। তো সেটা মনিটরিং করার জন্য জিপিএসটা সবচাইতে আমি মনে করি কার্যকরী পদক্ষেপ হবে।
3: সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন বাস ও ট্রাক মালিকদের সংগঠন বাস ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি গোলাম রহমান শহীদ। তিনি বলেন, জিপিএস স্থাপন নিশ্চিত হলে অতিরিক্ত গতি নিয়ন্ত্রণ ও দুর্ঘটনা হ্রাস পাওয়ার পাশাপাশি জ্বালানি খরচও কমে যাবে।
5: কন্ট্রোল থাকবে, গাড়ির লোকেশন দেখা যাবে, আর স্পিড কন্ট্রোল থাকবে, গাড়ির অ্যাক্সিডেন্ট কমে যাবে, ফুয়েল কম লাগবে, জিপিএস এর ফিডব্যাক আছে।
3: আধুনিক প্রযুক্তির এই ব্যবহার দেশের সড়ক পরিবহন ব্যবস্থায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।
2: কাতারে এক সড়ক দুর্ঘটনায় 5 জন বাংলাদেশী নাগরিক নিহত হয়েছেন। স্থানীয় সময় গতকাল সকালে দেশটির শাহানিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। কাতারে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের বরাত দিয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় জানায়, নিহতরা হলেন সিলেটের কানাইঘাট উপজেলার গাছবাড়ি গ্রামের জসিম উদ্দিন, জিবাল উদ্দিন, মোস্তাক আহমদ, জুবায়ের আহমদ ও কাদের আহমদ। দুর্ঘটনার বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহে দূতাবাস ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে। টানা বৃষ্টিপাত এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সিলেটের সুরমা ও কুশিয়ারা নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, নদী দুটির কয়েকটি পয়েন্টে পানি বিপদসীমার কাছাকাছি পৌঁছে গেছে। কেন্দ্রটি জানায়, আগামী 3 থেকে 4 দিন নদনদীর পানি বৃদ্ধির প্রবণতা অব্যাহত থাকতে পারে, ফলে সিলেট ও সুনামগঞ্জ জেলার নিম্নাঞ্চলে পানি প্রবেশের আশঙ্কা রয়েছে। এদিকে টানা বৃষ্টি, উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও বিরূপ আবহাওয়ার কারণে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার সাদাপাথর পর্যটন কেন্দ্র অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।
1: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
6: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে। আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
2: এবার আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধাবসানে একটি চুক্তি চূড়ান্ত করার লক্ষ্যে সুইজারল্যান্ডে রাতব্যাপী আলোচনা অব্যাহত থাকবে বলে প্রত্যাশা ব্যক্ত করা হয়েছে। এ আলোচনায় যুক্ত একজন জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তা একথা জানান। গত সপ্তাহে 60 দিনের যুদ্ধবিরতি চুক্তি সম্পাদনে ঐকমত্যের প্রেক্ষিতে গত রবিবার দেশ দুটির মধ্যে আলোচনা শুরু হয়। রবিবার গভীর রাতে মার্কিন কূটনীতিক জানান, হরমুজ প্রণালী খুলে দিতে এবং লেবাননের দক্ষিণাঞ্চলে যুদ্ধবিরতি কার্যকর করতে ইরানের তরফ থেকে প্রেরিত কিছু দ্বিধান্বিত বিষয় স্পষ্ট করতে আলোচনা কেন্দ্রীভূত ছিল। এর আগে ইরান হিজবুল্লাহকে না থামালে এবং লেবাননে ইসরায়েলের বিরুদ্ধে লড়াই অব্যাহত থাকলে ইরানে আক্রমণের হুমকি দেন ট্রাম্প। ইরান লড়াইয়ের জন্য প্রস্তুত বলে এই মার্কিন হুমকিকে প্রত্যাখ্যান করেছে তেহরান। ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তামিলনাড়ুর একটি সামুদ্রিক খাদ্য প্রক্রিয়াকরণ কারখানায় অ্যামোনিয়া গ্যাস লিকেজে অন্তত 7 জনের মৃত্যু এবং অপর 67 জন আহত হয়েছে। কর্মকর্তারা জানান, সামুদ্রিক খাদ্য প্রক্রিয়াকরণ স্থাপনা থেকে অ্যামোনিয়া গ্যাস নিঃসরণ শুরু হয় এবং তা পুরো কারখানা জুড়ে ছড়িয়ে পড়ে। এর প্রভাবে কারখানার শ্রমিকেরা তীব্র শ্বাসকষ্ট অনুভব করতে থাকে। কিছু শ্রমিকের নাক ও মুখ দিয়ে রক্তক্ষরণ হতে থাকে। সেখানে দ্রুত উদ্ধার তৎপরতা চালাতে পুলিশ, দুর্যোগ ব্যবস্থাপনা, দমকল, জরুরি সেবাদানকারী ও স্বাস্থ্য কর্মকর্তাদের তাৎক্ষণিকভাবে মোতায়েন করা হয়। অ্যামোনিয়া গ্যাস নিঃসরণ বন্ধ এবং লিকেজ সারাতে গ্যাস নিয়ন্ত্রণ যন্ত্র ও অন্যান্য বিশেষায়িত উদ্ধার সরঞ্জাম নিয়ে 30 সদস্যের একটি দলকে দুর্ঘটনাস্থলে পাঠানো হয়েছে। বিশ্বকাপ ফুটবলের খবর। কানাডার ভ্যাঙ্কুভারে ফিফা বিশ্বকাপ ফুটবলে এখন নিউজিল্যান্ড মিশরের মোকাবেলা করছে। শেষ খবর পাওয়া পর্যন্ত খেলাটি গোলশূন্যভাবে এগিয়ে চলেছে। এদিকে মায়ামিতে উরুগুয়ে এবং কেপ ভার্দের মধ্যকার খেলাটি 2-2 গোলে ড্র হয়। এর আগে রাত 1টায় লস অ্যাঞ্জেলেসে বেলজিয়াম এবং ইরানের মধ্যে অনুষ্ঠিত খেলাটি গোলশূন্য ড্র হয়। রাত 10টায় আটলান্টায় সৌদি আরবকে 4-0 গোলে হারায় স্পেন। এদিকে আজ রাত 11টায় যুক্তরাষ্ট্রের ডালাসে আর্জেন্টিনা মোকাবেলা করবে অস্ট্রিয়ার। ক্রিকেট। চট্টগ্রাম বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে গতকাল তৃতীয় ও শেষ টি-20 ম্যাচে বাংলাদেশকে 7 উইকেটে পরাজিত করে হোয়াইট ওয়াশের মাধ্যমে সিরিজ জিতে নিয়েছে সফররত অস্ট্রেলিয়া। বাংলাদেশ প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত 20 ওভারে 8 উইকেট হারিয়ে 109 রান করে। দলের পক্ষে তৌহিদ হৃদয় অপরাজিত 61 রান করেন। 110 রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে অস্ট্রেলিয়া 11 ওভারে 3 উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে। ক্রিকেটের আরও খবর। আজ ICC নারী বিশ্বকাপ ক্রিকেটের কোনো খেলা অনুষ্ঠিত হবে না। আগামীকাল বিশ্বকাপের 3টি ম্যাচ অনুষ্ঠিত হবে। বাংলাদেশ সময় বেলা 3:30 ব্রিস্টলে দিনের প্রথম ম্যাচে নিউজিল্যান্ড স্কটল্যান্ডের বিরুদ্ধে খেলবে। একই স্টেডিয়ামে সন্ধে 7:30 দ্বিতীয় ম্যাচে আয়ারল্যান্ড শ্রীলঙ্কার এবং রাত 11:30 লিডসে অস্ট্রেলিয়া পাকিস্তানের মুখোমুখি হবে। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, সক্রিয় দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে গতকাল সকাল 9টা থেকে পরবর্তী 48 ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এদিকে আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। আজ ঢাকায় সূর্যোদয় হয়েছে 5:12 এবং সূর্য অস্ত যাবে 6:49। শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। প্রধানমন্ত্রী তারেক রহমানকে মালয়েশিয়ায় লাল গালিচা সংবর্ধনা। প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে আজ তারেক রহমানের একান্ত বৈঠক। বন্ধ থাকা শ্রমবাজার পুনরায় চালুর বিষয়ে মালয়েশিয়া সরকারের সঙ্গে আলোচনা করা হবে। গতরাতে কুয়ালালামপুরে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মত বিনিময়কালে বললেন তারেক রহমান। জনগণের প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে 1 লাখ নতুন স্বাস্থ্যকর্মী ও 25,000 মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার। দেশে বিনিয়োগ বান্ধব পরিবেশ নিশ্চিত করতে অনলাইন ভিত্তিক ওয়ান স্টপ সেবা চালু করা হচ্ছে, বললেন বাণিজ্যমন্ত্রী। কাতারে সড়ক দুর্ঘটনায় 5 বাংলাদেশি নিহত। এবং ফিফা বিশ্বকাপে কানাডার ভ্যাঙ্কুভারে নিউজিল্যান্ড মিশরের মোকাবেলা করছে। উরুগুয়ে কেপ ভার্দে এবং বেলজিয়াম এবং ইরানের মধ্যকার খেলাটি ড্র। সৌদি আরবকে 4-0 গোলে হারায় স্পেন। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল 8টায় ইংরেজিতে।

0: বাংলাদেশ বেতার সুখের ঠিকানা পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল।
1: প্রিয় শ্রোতা, সবাইকে প্রীতি আর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে সুখের ঠিকানা অনুষ্ঠান। বন্ধুরা, আজ আমরা কথা বলব নবজাতকের সংক্রমণ প্রতিরোধে করণীয় নিয়ে। আমাদের সাথে রয়েছেন ডাক্তার মুইদুর রহমান, বিশিষ্ট জনস্বাস্থ্য বিশেষজ্ঞ, সহকারী অধ্যাপক IEDCR ঢাকা। শুরুতেই আপনার কাছে জানতে চাইব যে নবজাতক বলতে আসলে কাদেরকে বোঝানো হয়েছে?
2: ধন্যবাদ। নবজাতক বলতে আমরা মূলত বুঝি যে জন্মের পর থেকে 28 দিন পর্যন্ত যেসব শিশু, তাদের কেন নবজাতক বলে অভিহিত করে থাকি।
1: এবং নবজাতকের সংক্রমণ বলতে আমরা কি বুঝি?
2: নবজাতকের সংক্রমণ বলতে আমরা মূলত বুঝি যে নিওনেটাল সেপসিস, যেটাকে আমরা বলি, সেটা হলো যে আপনার যদি জন্মের পরে 28 দিন পর্যন্ত কোনো নবজাতকের রক্ত প্রবাহের মধ্যে রোগ জীবাণু ঢুকে যদি তার সংক্রমণ বা ইনফেকশন ঘটায় এবং তার ফলে যদি শিশুটি অসুস্থ হয়ে পড়ে, তাহলে সেই অবস্থাটাকে আমরা নবজাতকের সংক্রমণ বা নিওনেটাল সেপসিস বলে অভিহিত করে থাকি।
1: সেক্ষেত্রে আসলে নবজাতকরা কি ধরনের সংক্রমণ দিয়ে আক্রান্ত হতে পারে?
2: নবজাতকের সংক্রমণকে আমরা মূলত দুভাগে ভাগ করে থাকি, একটা হলো EOS, একটা হলো LOS। EOS হলো আর্লি অনসেট সেপসিস, যেটা হলো জন্মের 1-3 দিনের মধ্যে বা 24-72 ঘন্টার মধ্যে যদি হয়, সেটা হলো EOS। আর 3 দিন বা 72 ঘন্টা থেকে 28 দিনের মধ্যে যদি আপনার কোনো সংক্রমণ দেখা দেয়, সেটা হলো লেট অনসেট সেপসিস বা LOS।
1: কি কি কারণে এই সংক্রমণ হয়ে থাকে?
2: সংক্রমণের কিছু গুরুত্বপূর্ণ কারণ আছে, যেমন প্রথমে যেটা উল্লেখযোগ্য সেটা হলো যে নবজাতকের শারীরিক অবস্থা। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে যে লো বার্থ ওয়েট বেবি যদি হয়, যে জন্মের সময় যদি শিশুটির ওজন 2.5 কেজির কম থাকে, তাহলে তার রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল থাকে এবং সে সংক্রমিত হতে পারে। দ্বিতীয় কারণের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে যে কিছু কিছু ক্ষেত্রে যদি দেখা যায় যে রোগ প্রতিরোধ ব্যবস্থা যদি জন্মগতভাবেই শিশুটির দুর্বল বা কম থাকে, যেমন যেটা আমরা বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং USCDC যেটা গবেষণায় যেটা পাওয়া গেছে যে জন্মের পর যদি কোনো শিশুর রক্তে ইমিউনোগ্লোবুলিন জি বা IgG পরিমাণ কম থাকে এবং তার পাশাপাশি যদি সাইটোকাইন এবং আরও অন্যান্য রোগ প্রতিরোধ ক্ষমতার যে আমাদের ইমিউন সিস্টেম যদি কোনো দুর্বলতা থাকে বা কোনো জন্মগত ত্রুটি থাকে, তাহলে শিশুটি সংক্রমণের ঝুঁকিতে পড়ে যায়। আর আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো যে অপুষ্টি বা যেটা ওজন কম ওজন, যেটা আমি ইতিমধ্যে উল্লেখ করেছি, যে শিশুটি যদি মা ঠিকমতো গর্ভাবস্থায় ঠিকমতো খাওয়া দাওয়া না করেন বা যদি মায়ের কোনো শারীরিক সমস্যা দেখা
1: অপুষ্টিতে ভোগে,
2: সেক্ষেত্রে শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা ব্যবস্থাটা দুর্বল থাকে জন্ম থেকেই এবং তার ওজন কম হয় এবং দেখা যায় যে কোনো শারীরিক ত্রুটি নিয়ে জন্মগ্রহণ করতে পারে, যার জন্য জন্মের পরই অস্ত্রোপচার বা অন্য কোনো ডিভাইস বা আপনার কোনো শারীরিক সাহায্যের যদি কোনো প্রয়োজন হয়, যেমন যেটা আমরা বল দেখি যে পিপিএটেন ডাক্টাস আর্টেরিওসিস বা PDA যদি থাকে, যে হার্টে, যেটাকে আমরা বলি হার্টে ছিদ্র, বা অনেকের দেখা যায় জন্মগতভাবে চোখে সমস্যা দেখা দেয়, যে আবার অনেকের দেখা যায় যে হাত পা ছোটো থাকে বা হাত পা কম, অনেক সময় দেখা যায় যে ডিফেক্টিভ থাকে, যে আঙুলের সংখ্যা কম বা বেশি, এরকম যদি সমস্যা দেখা দেয়, বা অনেকে জনগতভাবে কিডনি বা লিভারের গঠন ঠিকমতো সম্পূর্ণ হয় না এবং অনেকের দেখা দেয় যে আপনার জেনিটালিয়া বা জননাঙ্গেরও সমস্যা দেখা দিতে পারে, সেক্ষেত্রে দেখা দেয় যে আপনার এই এরকম যদি কোনো সমস্যা থেকে থাকে, তাহলেও শিশুটি সংক্রমণের ঝুঁকিতে পড়ে যায়।
1: এবং এই ধরনের সংক্রমণ থেকে কি ধরনের জটিলতা হতে পারে?
2: জটিলতার যদি কথা যদি আমরা চিন্তা করি, তাহলে আমরা সিস্টেম অনুযায়ী যদি চিন্তা করি, যে প্রথমে যেটা সমস্যা হয় যে যদি ফোলিক অ্যাসিড ডেফিসিয়েন্সি থাকে, তাহলে আপনার নিউরাল টিউব ডিফেক্ট দেখা দেয়, যার ফলে যেটা হয় যে শিশুটির যে মেরুদণ্ড বা শিরদাঁড়া বা ভার্টিবাল কলাম যেটাকে আমরা বলি, সেটা ঠিকমতো গঠিত হয় না, এর ফলে শিশুটি হয়তো বাঁকা হয়ে জন্মগ্রহণ করতে পারে বা তার জন্মের পরে তার সঠিক বৃদ্ধি নাও হতে পারে এবং দেখা যায় যে তার হাত চলাচলের ক্ষমতাও না থাকতে পারে, শিশুটি অনেকটা দেখা যায় যে জড়বস্তুর মতো হয়ে যায়, গর্ভবতী বা গনোরিয়াতে আক্রান্ত হন, সেক্ষেত্রে তার আপনার সেই গনোরিয়ার জীবাণু কিন্তু বা ব্যাকটেরিয়াটা শিশুর চোখে জন্মের পর্বে কনজাংটিভাইটিস করতে পারে, যেটাকে আমরা বলি যে নিউনেটাল কনজাংটিভাইটিস। আবার দেখা যায় যে অনেকে যদি অন্য কোনো যৌন রোগে আক্রান্ত হন, যে HIV, হেপাটাইটিস বি বা সিফিলিস, সেটিও আপনার শিশু গর্ভস্থ শিশুকে আক্রান্ত করে তাকে সংক্রমিত করতে পারে। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো যে টর্চ ইনফেকশন একটা গ্রুপ আছে, যেটা যদি আপনার কোনো কারণে টর্চ ইনফেকশন হয় গর্ভাবস্থায় মায়ের, সেটিও কিন্তু শিশুকে সরাসরি আক্রান্ত করে সংক্রমণ ঘটাতে পারে। আর জন্মের পরে যদি শিশুকে আপনার ঠিকমতো দেখাশোনা দেখভাল করা না হয় এবং ঠিকমতো বুকের দুধ খাওয়ানো না হয়, তাহলে তার রোগ প্রতিরোধ ব্যবস্থাটা ক্রমাগত দুর্বল হয়ে পড়ে এবং এর ফলে কিন্তু শিশুর সংক্রমণ সহ বিভিন্ন শারীরিক জটিলতা দেখা দেয়, শিশুর বৃদ্ধি ঠিকমতো হবে না, মানসিক বিকাশে সমস্যা দেখা দিতে পারে, এমনকি দেখা গেছে যে আপনার ঠিকমতো বুকের দুধ এবং শাল দুধ না খাওয়ানোর কারণে শিশুটির বুদ্ধিগত বিকাশ বা বুদ্ধিবৃত্তিক বিকাশ ঠিকমতো না হওয়ার ফলে শিশুটি অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডারেও আক্রান্ত হতে পারে বা ভুগতে পারে বা শিশুটি অটিস্টিক হয়ে যেতে পারে।
1: এবারে জানতে চাইবো যে প্রতিরোধে কি করণীয় রয়েছে।
2: প্রতিরোধের কথা যদি আমরা চিন্তা করি, প্রথমে মার দিক থেকে কি কি করণীয় এবং পরে শিশুটি হওয়ার পরে কি করণীয়, দুই ভাগে আমরা ভাগ করে থাকি। মায়ের ক্ষেত্রে যেটা করণীয় সেটা হলো যে গর্ভাবস্থার একদম শুরু থেকে, যেটা আমরা 9 মাস 10 দিন যেটা আমরা হিসাব করি, যে আপনি একদম প্রথম মাস থেকেই তাকে সঠিক এবং পুষ্টিকর খাবার দিতে হবে। বিশেষ করে এই সময় একটু বেশি খেতে হবে, 1.5 গুণ নিজে স্বাভাবিক খাবার খান তার চেয়ে 1.5 গুণ বেশি খেতে হবে। এবং আরেকটা যেটা গুরুত্বপূর্ণ হলো যে মাকে এই সময় কোনো ভারী কাজ করতে দেওয়া যাবে না, কারণ ভারী কাজ করলে কিন্তু তার জরায়ুতে কিন্তু চাপ পড়তে পারে এবং এর ফলে গর্ভস্থ শিশু ক্ষতিগ্রস্ত হতে পারে। এবং তাকে দিনে কমপক্ষে 2 ঘন্টা এবং রাতে কমপক্ষে 6 থেকে 8 ঘন্টা বিশ্রামে রাখতে হবে এবং তাকে মানসিকভাবে প্রফুল্ল রাখতে হবে। এতে করে তার রক্ত সরবরাহ বাড়বে, তার রোগ প্রতিরোধ ক্ষমতাটাও বাড়বে, গর্ভস্থ শিশুও ঠিক মতো পুষ্টি হবে এবং তারও রোগ প্রতিরোধ ক্ষমতাটা বাড়বে। আরেকটা বিষয় গুরুত্বপূর্ণ হলো যে আমি কিছু রোগের কথা উল্লেখ করেছি, এর মধ্যে সেটা যৌন রোগ সহ আরও কিছু রোগ বা ইনফেকশন যেটা গর্ভস্থ শিশুকে আক্রান্ত করতে পারে বা ক্ষতিগ্রস্ত করতে পারে। আমরা যেমন সাধারণত আমরা গর্ভাবস্থায় 4 বার চেক আপ করতে বলি, যেটাকে আমরা বলি অ্যান্টিনেটাল ভিজিট। এই অ্যান্টিনেটাল ভিজিটে কিন্তু আমরা এই রোগগুলির জন্য প্রয়োজনীয় পরীক্ষাগুলো করি। এবং আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো যে একই সাথে রক্ত পরীক্ষাও করতে হবে। মা যদি অ্যানিমিক হন বা রক্ত স্বল্পতায় ভোগেন তাহলেও কিন্তু শিশুটি সংক্রমণে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেড়ে যায়, কারণ তখন শিশুটিও রক্ত স্বল্পতায় ভোগে। রক্ত আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতার একটা গুরুত্বপূর্ণ উপাদান। রক্ত স্বল্পতা দেখা দিলে যে কেউই সংক্রমণের ঝুঁকিতে পড়ে যান। এর পাশাপাশি যেগুলো আমি রোগের কথা উল্লেখ করলাম, যে হেপাটাইটিস বি, HIV এবং অন্যান্য যেগুলি টর্চ ইনফেকশন সহ যে গনোরিয়া, সিফিলিস সহ অন্যান্য যেগুলো যৌন রোগ, সেটা মা আক্রান্ত কিনা বা কোনো কারণে সংক্রমিত হয়েছে কিনা সেটা আমাদের গর্ভাবস্থায় পরীক্ষার মাধ্যমে এবং গর্ভাবস্থায় গর্ভধারণের আগেও পরীক্ষা করে নিশ্চিত হয়ে নিতে হবে। আর যদি শিশুটি এবং এর সাথে কিছু কিছু খাদ্য উপাদান গুরুত্বপূর্ণ, যেমন ক্যালসিয়াম, ফোলিক অ্যাসিড, আয়রন, এগুলি নিয়মিত গ্রহণ করতে হবে, ওমেগা-3 এবং ভিটামিন ADEK সহ অন্যান্য যে ভিটামিন বি কমপ্লেক্স, ভিটামিন সি সহ অন্যান্য সকল প্রয়োজনীয় ভিটামিন এবং পর্যাপ্ত পরিমাণে পানি পান। অনেকে গর্ভাবস্থায় পানি কম খান, মনে করেন যে আমার ঘন ঘন প্রস্রাবের বেগ আসবে আমি পানি খাবো না, কিন্তু এটা আসলে সঠিক নয়, কারণ এর ফলে কিন্তু মার সংক্রমণের ঝুঁকি বেড়ে যায় এবং মার সংক্রমণ থেকে শিশুর সংক্রমণেরও ঝুঁকি বেড়ে যায়। এর পাশাপাশি শিশুটি জন্মগ্রহণ করার পরে কিছু বিষয় খেয়াল রাখতে হবে, যেমন যেটাকে আমরা বলি যে কর্ড ক্ল্যাম্পের সময় বা নাভিটা কাটার সময় আমরা 0.7% ক্লোডেক্সিডিন সলিউশন দিয়ে দিই। এটা শিশুর সংক্রমণ প্রতিরোধে তো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এর পাশাপাশি শিশুকে 3 দিন গোসল করানো যাবে না, জন্মের 6 ঘন্টার মধ্যে তাকে শাল দুধ দিতে হবে এবং প্রথম 6 মাস তাকে শুধুমাত্র বুকের দুধ খাওয়াতে হবে, অন্য কিছু খাওয়ানো যাবে না, এমনকি মধু, পানি, চিনির পানি কিছুই দেওয়া যাবে না। এতে করে দিলে কিন্তু শিশুর সংক্রমণের ঝুঁকি বাড়ে। শিশুর ওজনটি যাতে 2.5 কেজি, কমপক্ষে 2.5 কেজি হয় এটাও খেয়াল রাখতে হবে। এ কারণে মার পুষ্টির কথা আমি আগেই উল্লেখ করেছি। এবং এর পাশাপাশি শিশুটিকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, গরম এবং শীতকালে সঠিক যত্ন নিতে হবে এবং শিশুটি যাতে নিউমোনিয়া আক্রান্ত না হন এবং কোনোভাবে জন্মের পরে আঘাতপ্রাপ্ত না হন এটা খেয়াল রাখতে হবে। এবং শিশুকে কমপক্ষে 2 বছর মা বাবার সান্নিধ্যে নিয়মিত রাখতে হবে, কারণ এই সময় কিন্তু আপনার ব্রেন ডেভেলপমেন্টটা এবং তার যে শারীরিক বৃদ্ধি সেটাও একই সাথে হয় এবং এটা যদি ঠিক মতো হয় তাহলে শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতাটাও বাড়ে, শিশুটি সুস্থ থাকবে। এই কাজগুলো আমাদেরকে নিয়মিত করতে হবে।
1: ধন্যবাদ আপনাকে ডাক্তার মুইদুর রহমান। প্রিয় শ্রোতা, এতক্ষণ আমরা কথা বললাম নবজাতকের সংক্রমণ প্রতিরোধে করণীয় নিয়ে। আগামীতে আবারও কথা হবে, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ ও সুন্দর থাকুন। অনুষ্ঠান উপস্থাপনায় ছিলাম আমি ডাক্তার ডরিন আজম, সম্পাদনায় ছিলেন মোহাম্মদ আকবর হোসেন, আর সুখের ঠিকানা অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন শাহিদা মনসুরি।
0: পরিবেশনায় জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি।

বাংলাদেশ বেতার ঢাকা। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, এখন দেশের গান শুনবেন। প্রথম গানটিতে কণ্ঠ দিয়েছেন সাবিনা ইয়াসমিন, গান লিখেছেন মোহাম্মদ রফিকুজ্জামান, সুর করেছেন খন্দকার নুরুল আলম।

দেশের গান শুনছেন। এবারে গানটি শুনবেন সমবেত কণ্ঠে। লিখেছেন আশরাফ বাবু, সুর করেছেন শেখ মিলন।

0: প্রথমে সাবিনা ইয়াসমিন এবং পরে সমবেত কণ্ঠে শুনলেন দেশের গান।
1: আপনারা এই অনুষ্ঠান শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। আজন্ডালিতে এবারে আপনাদের জন্য রয়েছে আধুনিক গান। প্রথমে প্রসেনজিৎ ওঝার লেখা এবং রফিকুল আজিজের সুর করা গানটি শুনবেন বশিরুজ্জামান সাব্রিয়ার কণ্ঠে।

আধুনিক গানের আয়োজনে বশিরুজ্জামান সাব্রিয়ার কণ্ঠে এবার গান এই মরণ যদি হয় স্মৃতির মরণ। গানের কথা সাজিয়েছেন ফজলুল হক সিদ্দিকী, সুর করেছেন আশরাফ বাবু।

0: স্টুডিও রেকর্ড থেকে বশিরুজ্জামান সাব্বিরের কণ্ঠে দুখানি আধুনিক গান শুনলেন।
1: অনুষ্ঠান শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। প্রিয় শ্রোতা, এখন রয়েছে রবীন্দ্রসঙ্গীত। প্রথমে এ মনিহার আমায় নাহি সাজে, শিল্পী লিলি ইসলাম।

0: এতক্ষণ রবীন্দ্রসঙ্গীত পরিবেশিত হল। শিল্পী ছিলেন লিলি ইসলাম।
1: বাংলাদেশ বেতার ঢাকা। একটু পরেই শুনবেন সকাল ৭টার বাংলা খবর।

0: বৌমা,
1: জি আব্বা,
0: বাবুর জ্বরটা কি কমছে?
1: জি আব্বা, ওহন তো কম কমই লাগে।
0: চিন্তা করো না মা, বিকাল পর্যন্ত দেখো, তারপর না হয়।
1: চিন্তা তো করি অন্য কারণে আব্বা।
0: কি কারণে?
1: হুনতাছি সাইড থেকে নাকি বাসাগো খালি হাম হইতাছে, হাম আর হাম।
0: যত হুনতাছ তত হয়তো না হইতে পারে, তবে হামের প্রকোপ হঠাৎ করে কিছুটা বাড়ছে সত্য।
1: সাইড দিক থেকে খালি খারাপ খারাপ সংবাদ পাই, হামে নাকি।
0: মা গো, আমি ডাক্তারের সাথে কথা বলে আসছি, চিন্তা করো না মা।
1: ডাক্তারে কি বলছে আব্বা?
0: বিকালবেলায় বাবুরে নিয়ে যাইতে।
2: আব্বা, এই জ্বরের মধ্যে তুমি বাবুরে নিয়ে কই যাইবা?
0: ডাক্তারের কাছে।
2: কেওর কাছে যাওয়ার লাগবো না, সব ব্যবস্থা আমি করতেছি।
1: আফা
2: আফা আফা করো না, ঠিক মতন বাচ্চারে যত্ন নিলে আর।
1: আমার বাচ্চার যত্ন আমি নেই না।
0: নাদিরা, তুই বাচ্চার মার থেকে বেশি বুঝস।
2: আমারে খোটা দিও না আব্বা, এমন বাটপার জামাইয়ের কাছে আমার বিয়া দিছিলা যে ছয় মাসের মাথায় আমারে ছাইড়া দিয়া গেছে গা, নাইলে আমার বাচ্চাও আইস তোমার গর্দান ছাড়াইতো।
0: তোর এই খাসলতার কারণে তোর জামাই পলাইছে।
1: আব্বা আব্বা, এসব কথা কইন না, থাক।
2: যে যাই কোক, আমি আমার দায়িত্ব পালন করে যাবো ইনশাল্লাহ। এই যে খনকারের কাছ থেকে হামের দাওয়াই নিয়ে আইছি, নিম পাতা সেচ্চা।
0: আর নিম পাতা সেচ্চা কিছু করণ লাগবো না তোমার। কইলাম না, আমি ডাক্তারের লগে আলাপ করে আইছি, ডাক্তারে কইছে ভয়ের কিছু নাই।
2: ভয়ের কিছু না থাকলে হামে এত বাচ্চা বইরা দিতেছে কেন?
0: যেসব বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা কম আর যেসব বাচ্চার মা বাবা কম সচেতন, তাদের সমস্যা হইতাছে। হামের পরে যাগো নিউমোনিয়া হয়েছিল অথবা অন্য কোনো জটিলতা হয়েছিল, সেই সব বাচ্চাগুলোর মধ্যে অনেকে হয়তো মারা গেছে, কিন্তু হামের লক্ষণ দেখেই সেই সব বাচ্চারে ডাক্তারের কাছে নিলে এমনটা হয়তো হইতো না।
1: আব্বা, আপনি তো দেখছেন বাবুরে, কোনো লক্ষণ কি?
0: ডাক্তারে কইল হাম সাধারণ সর্দি কাশির মতোই একটা ভাইরাস জনিত রোগ, শুরুতে সর্দি কাশি জ্বর, তারপরে খেয়াল করতে হয় কানের আশেপাশে পিঠে লাল ঘামাচির মতন দানা দানা দেখা যায় কিনা, চোখ উঠার মতো চোখ লাল হয় কিনা, তারপর মুখের ভিতর গালে সাদা সাদা দাগ দেখা যায় কিনা।
1: আল্লাহ মেহেরমান, বাবুর তো এইসব লক্ষণ দেখলাম না আব্বা, কিন্তু জ্বরে কাহিল হয়ে পড়ছে।
2: আব্বা, আপনি আর আপনার আদরের বৌমা যা খুশি করেন, আমি এই যে ওষুধ পুষ্কুনিতে ফালামো, আমিও কইলাম বাপের বেটি।
0: আমার বেটি এমন হইল কেমনে বুঝি না।
1: থাক আব্বা, ঘর সংসার না থাকলে মাইয়া মানুষের মাথায় এমনও ঠিক থাকে না।
0: শোনো মা, হামের রোগীর কাছ থেকে সুস্থ বাচ্চা করে দূরে রাখতে হইব, অসুস্থ বাচ্চার হাঁচি কাশি থেকে এই রোগ ছড়ায়। হাম একটা ছোঁয়াচে রোগ, সাধারণত 9 মাস বয়সে প্রথম ডোজ আর 15 মাস বয়সে দ্বিতীয় ডোজ হামের টিকা দিতে হয়।
1: আব্বা, বাবুরে তো 9 মাস বয়সে হামের টিকা দেওয়ানো হয়েছিল, তারপরেও হাম।
0: হাম নাও তো হইতে পারে, তবে সামান্য সর্দি জ্বর অবহেলা করা ঠিক না, ডাক্তারের পরামর্শ লওয়াটা কর্তব্য। বিকালে তুমি রেডি হয়ে ডাক্তারের কাছে যামুনে, তারপর দ্বিতীয় টিকার সময় হলে টিকাটাও দেওয়ানোর ব্যবস্থা করুন।
1: জি আব্বা।
0: আরেকটা কথা, বর্তমানে সরকারের বিশেষ ব্যবস্থায় টিকাদান কর্মসূচির আওতায় সকল টিকাদান কেন্দ্রে হামের টিকা দেওয়া হইতেছে। এখন থেকে 9 মাসের পরিবর্তে 6 মাস বয়সের শিশুদের প্রথম ডোজ টিকা দেওয়া হবে, মানে 6 মাস থেকে 10 বছর বয়সের শিশুদের হামের টিকা দেওয়া হইব।
1: তাইলে তো দেরি না কইরা এই খবরটা সবারই পৌঁছায় দিতে হইব বাবা।
0: হ্যাঁ।
3: বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা বন্ধুরা, আমাদের আয়োজনমালায় এবারে রয়েছে পল্লীকীতি। প্রথম গানের শিল্পী আব্দুল আলীম। এই গানটির কথা লিখেছেন ও সুর করেছেন পল্লীকবি জসিমউদ্দিন।

আপনারা পল্লীগীতি শুনছেন। এবারে গানটির গীতিকার এবং সুরকার কানাইলাল শীল, শিল্পী নীনা হামিদ।

0: শুরু হচ্ছে ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ।
1: সুপ্রভাত প্রিয় শ্রোতা বন্ধুরা, ফুটবল বিশ্বকাপের উৎসবের আমেজে বদলে গেছে বাংলাদেশের চিরচেনা রূপ। অলিগলি থেকে শুরু করে রাজপথ পর্যন্ত প্রিয় দলগুলোর পতাকায় পতাকায় ছেয়ে আছে। ব্রাজিল, আর্জেন্টিনা, জার্মানি ও ফ্রান্স সহ বিভিন্ন দেশের সমর্থকদের উন্মাদনা আর দল বেঁধে ম্যাচ দেখা, সেই সাথে খাওয়া দাওয়ার আয়োজনে পুরো দেশ এক বিশাল মিলন মেলায় পরিণত হয়েছে।
2: চার বছর পর পর ফুটবল বিশ্বকাপ এলে বাংলাদেশ এক অদ্ভুত আবেগে ভাসে। চায়ের দোকান থেকে শুরু করে বড় বড় অট্টালিকার ছাদ, সব জায়গায় প্রিয় দলের পতাকা উঠতে দেখা যায়। ঢাকা শহরের পুরান ঢাকা কিংবা বিভিন্ন এলাকা পরিণত হয় ফুটবল উৎসবে। বিশ্বকাপ শুধু খেলা নয়, এর মাধ্যমে বিভিন্ন দেশের ফুটবল সংস্কৃতি, জীবনধারা ও খাদ্যাভ্যাস ছড়িয়ে পড়ে বাংলাদেশের মানুষের মাঝে।
1: 2026 সালের ফিফা বিশ্বকাপে 48টি দলের অংশগ্রহণের পর থেকে টুর্নামেন্টের উত্তেজনা ও গতি প্রকৃতিকে এক অমূল পরিবর্তন এসেছে। উত্তর আমেরিকার যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিত এই 23তম আসরের গ্রুপ পর্বের প্রথম রাউন্ডের ম্যাচগুলোতে গোল সংখ্যায় উল্লেখযোগ্য পরিবর্তন দেখা গেছে। দল সংখ্যা বাড়বার কারণে অপেক্ষাকৃত দুর্বল দলের বিপক্ষে ফেভারিটরা এক বড় জয় পেয়েছে গড়ে প্রতি ম্যাচে, যা দাঁড়ায় প্রায় 3.12টি গোলে, যা গত বিশ্বকাপের চেয়ে বেশি।
2: এবারের বিশ্বকাপের এই আসরটি ডার্ক হর্স দলগুলোর জন্য দারুণ এক মঞ্চ হয়ে দাঁড়িয়েছে। ইউরোপীয় চ্যাম্পিয়ন স্পেনকে গোলশূন্য ড্রয়ে আটকে দিয়েছে কেপ ভার্দে। এছাড়া মরক্কো এবং মিশরের মতো দলগুলো বড় পরাশক্তিদের বিপক্ষে পয়েন্ট ছিনিয়ে নিয়ে দারুণ চমক দেখিয়েছে।
1: আর স্বল্প পরিসরের এই টুর্নামেন্টে শীর্ষ খেলোয়াড়রা তাদের নামের প্রতি সুবিচার করেছেন। আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করে লিওনেল মেসি আর ক্রিস্টিয়ানো রোনালদোর বিশ্ব রেকর্ডের সমকক্ষ হয়েছেন। অন্যদিকে কিলিয়ান এমবাপ্পে এবং হ্যারি কেইনের মতো তারকারাও নিজ নিজ দলের জয়ে দারুণ অবদান রেখেছেন।
2: নতুন 12টি গ্রুপের এই টুর্নামেন্টে 32টি দলের নকআউট পর্বের সমীকরণ থাকায় প্রথম রাউন্ড থেকেই প্রতিটি পয়েন্টের লড়াই বেশ হাড্ডাহাড্ডি হয়েছে। তাছাড়া প্রচণ্ড

0: বা সাময়িক বিরতি এবং জলপানের সময় খেলা কিছুটা মন্থর হওয়ার মতন কৌশলও দেখা যাচ্ছে এবারের আসরে।
1: শ্রোতা বন্ধু, আজ 22 জুন তারিখটি শুরু হয়েছে বেলজিয়াম ও ইরানের খেলা দিয়ে, যেখানে বেলজিয়ামের অর্জন 0 এবং ইরানের অর্জন 0, অর্থাৎ ড্র হয়েছে। অন্যদিকে উরুগুয়ে এবং কেপ ভার্দের মধ্যকার টান টান উত্তেজনার খেলায় 2-2 গোলে ড্র হয়েছে।
0: অপরদিকে নিউজিল্যান্ড মিশরকে 1 গোলে পরাজিত করে নিজেদেরকে সুবিধাজনক অবস্থানে নিয়ে এসেছে এবং আজ রাতেই আর্জেন্টিনা ও অস্ট্রেলিয়ার মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের এক ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে, যাকে ঘিরে আর্জেন্টিনা ভক্তদের মধ্যে টান টান উত্তেজনা বিরাজমান।
1: বিশ্বকাপের এই আসর যদিও আমাদের দুটি দলে বিভক্ত করে দেয়, তারপরও প্রতিটি দিন যে উৎসব ও কৌতূহলের মধ্য দিয়ে পার হয় সেই ভালো লাগার কোনো ভাষা নেই। জয়ী এবং পরাজয়ী উভয় দলের প্রতি শুভকামনা জানিয়ে কাছের ও দূরের সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাচ্ছি বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রের জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ শুনবার জন্য। আর অনুষ্ঠানের পুরোটা সময় জুড়ে আপনাদের সাথে থাকছি আমি আনিস রহমান
0: এবং আমি উপমা শিরিন।

0: বন্ধুরা, শুরুতেই চোখ বলে নেওয়া যাক আজ সোমবারের দর্পণ সূচির পাতায়। শুরুতে ইতিহাসে আজকের এই দিনে ঘটে যাওয়া ঐতিহাসিক ঘটনার তথ্য সংকলন নিয়ে আমাদের আয়োজন। এই দিনের পর আরও থাকছে বাংলাদেশের জনপ্রিয় চলচ্চিত্রের সংকলন রূপালী সংস্কৃতি।
1: বাংলাদেশের বিভিন্ন এলাকা ও সমাজের বিভিন্ন স্তরের পেশা এবং শ্রমভিত্তিক সম্প্রদায়ের মানুষের জীবিকা নিয়ে প্রামাণ্য জীবনের গল্প, বাংলাদেশের ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্রের উৎপত্তি, ব্যবহার ও সুর নিয়ে গ্রন্থিত পর্ব সুর স্পন্দন, এবং সবশেষে থাকছে আমাদের গান। বন্ধুরা, জানিয়ে দিলাম পুরো অনুষ্ঠান সূচি, এখন আপনাদের নিয়ে যাচ্ছি মূল পর্বে।
0: বন্ধুরা, দিনের শুরুতে অতীতে ঘটে যাওয়া ইতিহাস জানা অজানা বিষয়ে আপনাদেরকে অবগত করতে আমরা শুনব আজকের দিনে ঘটে যাওয়া ঐতিহাসিক ঘটনার তথ্য সংকলন নিয়ে আমাদের আয়োজন। এই দিনে উপস্থাপনা করছেন জীবন্যসা মুনিয়া।

আজ 22 জুন 2026 খ্রিস্টাব্দ সোমবার, গ্রেগরিয়ান বর্ষপঞ্জি অনুসারে বছরের 173তম দিন। প্রিয় বন্ধুরা, চলুন জেনে নেই আজকের দিনে ঘটে যাওয়া ইতিহাস থেকে কিছু স্মরণীয় ঘটনা এবং কিংবদন্তিতুল্য ব্যক্তিবর্গের জন্ম মৃত্যু সংকলন। এই দিনে পৃথিবী সূর্যের চারদিকে ঘুরছে, এই অভিমতের জন্য 1630 খ্রিস্টাব্দের 22 জুন গ্যালিলিও গ্যালিলির বিচার শুরু হয়। 1772 খ্রিস্টাব্দের এই দিনে ব্রিটেন থেকে ক্রীতদাস প্রথা তুলে নেওয়া হয়। হিটলার অপারেশন বার্বারোসা নামে পরিচিত সোভিয়েত রাশিয়া অভিযান শুরু করেছিলেন 1941 খ্রিস্টাব্দের আজকের এই দিনে। 1972 খ্রিস্টাব্দের আজকের এই দিনে আন্তর্জাতিক শ্রম সংস্থা আইএলওতে বাংলাদেশ সদস্যপদ লাভ করে। ইরানের কাজভিন প্রদেশের বোইন জাহরা শহরের কাছাকাছি 6.5 মাত্রার ভূমিকম্প হয় 2002 খ্রিস্টাব্দের এই দিনে, এবং এই ভূমিকম্পের পর 20টিরও বেশি আফটারশক হয়েছিল। এই ঘটনায় 5 শতাধিক লোক নিহত হয়। যুগে যুগে অনেক গুণী ব্যক্তির আগমনের মধ্য দিয়ে এই ধরনই আলোকিত হয়েছে। এসব গুণী ব্যক্তিবর্গ তাঁদের কাজের মধ্য দিয়ে পৃথিবীর বুকে অমরত্ব লাভ করেছেন। প্রিয় শ্রোতা, এবারে জানব তেমনই কয়েকজন ব্যক্তির জন্মকথা। 1889 খ্রিস্টাব্দের 22 জুন রবীন্দ্র যুগের বিশিষ্ট রবীন্দ্রানুসারী কবি, প্রাবন্ধিক এবং পাঠ্যপুস্তক রচয়িতা কবি শেখর কালিদাস রায় জন্মগ্রহণ করেন। জার্মান সাহিত্যিক এবং স্বনামধন্য লেখক এরিক মারিয়া রেমার্ক 1898 খ্রিস্টাব্দের এই দিনে জন্মগ্রহণ করেন। 1949 খ্রিস্টাব্দের আজকের দিনে জন্মগ্রহণ করেন মার্কিন যুক্তরাষ্ট্রের বিখ্যাত অভিনেত্রী এবং গায়িকা মেরিল স্ট্রিপ। মার্কিন রোমাঞ্চকর উপন্যাস লেখক ড্যান ব্রাউন 1964 খ্রিস্টাব্দের আজকের এই দিনে জন্মগ্রহণ করেন। 1987 খ্রিস্টাব্দের এই দিনে জন্মগ্রহণ করেন অস্ট্রেলীয় পেশাদার ফুটবলার নিকিতা রাকাভেৎসা। বন্ধুরা, আজ আপনাদের অনেকের জন্মদিন। দর্পণ পরিবারের পক্ষ থেকে আপনাদেরকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। শুভ

0: জন্মদিন। আবিষ্কার, উদ্ভাবন, প্রাপ্তি, অপ্রাপ্তি, জন্মের পাশাপাশি প্রখ্যাত ব্যক্তিদের মৃত্যুর ঘটনাও একটি দিনকে গুরুত্বপূর্ণ করে তোলে। অন্যভাবে বলা যায়, জন্ম যখন হয়েছে, মৃত্যুও অবধারিত। যদিও মৃত্যু আমাদের জন্য ব্যথাতুর একটি বিষয়। আজ 22 জুন, আজকের এই দিনে পৃথিবী থেকে বিদায় নিয়েছেন এমন কয়েকজন গুণী ব্যক্তির কথা জানব এবার। 1037 খ্রিস্টাব্দের 22 জুন, মধ্যপ্রাচ্যের কিংবদন্তি তুল্য দার্শনিক, চিকিৎসক এবং বিজ্ঞানী ইবনে সিনা মৃত্যুবরণ করেন। 1429 খ্রিস্টাব্দের আজকের দিনে মৃত্যুবরণ করেন মধ্যযুগের একজন প্রতিভাধর মুসলমান জ্যোতির্বিজ্ঞানী জামশেদ গিয়াসউদ্দিন আল-কাশি। জার্মান দার্শনিক, পদার্থবিজ্ঞানী এবং যৌক্তিক ইতিবাদের উদ্গাতা মরিস লিক 1936 খ্রিস্টাব্দের আজকের এই দিনে পৃথিবী থেকে বিদায় নেন। 2008 খ্রিস্টাব্দের এই দিনে মৃত্যুবরণ করেন মার্কিন স্ট্যান্ড আপ কৌতুকাভিনেতা, অভিনেতা, লেখক এবং সামাজিক সমালোচক জর্জ কার্লিন। বিশিষ্ট বাঙালি জ্যোতির্বিজ্ঞানী অমলেন্দু বন্দ্যোপাধ্যায় 2020 খ্রিস্টাব্দের আজকের এই দিনে পৃথিবী থেকে বিদায় নেন। প্রিয় শ্রোতা, এই দিনে পর্ব আজ এই পর্যন্তই।
1: শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ, বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র থেকে।
2: বন্ধুরা, দর্পণের এ পর্যায়ে আমরা শুনব গোলাম মোর্শেদ আহমেদের গ্রন্থনা ও সাইদা জান্নাত বাঁধনের উপস্থাপনায় বাংলাদেশের জনপ্রিয় চলচ্চিত্র নিয়ে সংকলন রূপালী সংস্কৃতি। আজকের সংকলনে থাকছে বাংলাদেশের চলচ্চিত্র স্নেহের প্রতিদান প্রসঙ্গে আলোচনা।
3: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, সাদর আমন্ত্রণ জানিয়ে শুরু করছি রূপালী সংস্কৃতির আজকের আয়োজন। আমাদের আজকের ছায়াছবি স্নেহের প্রতি।

1995 সালে মুক্তিপ্রাপ্ত জনপ্রিয় এই চলচ্চিত্রটি পরিচালনা করেছেন প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক আজিজ আহমেদ বাবুল। একটি পারিবারিক আবহ এবং ক্লাইম্যাক্সের মিক্স প্রেক্ষাপটে নির্মিত চলচ্চিত্রটির কাহিনী এবং গান সে সময় দারুণ জনপ্রিয়তা লাভ করেছিল। তো শ্রোতা বন্ধুরা, আলোচনা করছি স্নেহের প্রতিদান ছায়াছবির সংক্ষিপ্ত

0: অভাব অনটনের সংসারে সৎ মা মারা যাওয়ার সময় ছোট তিন ভাই বোন শরীফ, হানিফ এবং ছবিকে আরিফ আর তার বউ মমতার হাতে তুলে দেয়, সাথে এক টুকরো জমির দলিল। টানা পোড়েনের সংসারে মায়ের দেয়া ওয়াদা রক্ষা করতে, তিন ভাই বোনকে মানুষ করতে নিজেরা নিঃসন্তান হয়েই সৎ ভাই বোনদের সন্তানের আদরে মানুষ করেছেন। ছোট বাড়ির ভিটা বিক্রি করে ফুটপাতে ছিট কাপড়ের ব্যবসায়ী আজ গার্মেন্টস সেক্টরের বড় ব্যবসায়ী আরিফ আহমেদ।
1: আরে এসো এসো চৌধুরী, হঠাৎ গরিবের কথা মনে হলো কি করে?
2: গরিব বলছো নিজেকে? আরে সারা শহরে তোমার মতো বড় ব্যবসায়ী কজন আছে বলতে পারো? গার্মেন্টসে তো রাজা হয়ে আছো।
0: সুখেই কাটছিল দিন, কারণ সব ভাই এখন সফল ব্যবসায়ী। ছোট বোন ছবি কলেজে পড়ে, কাজের ছেলে বাদল যাকে মাজার থেকে কুড়িয়ে এনেছিল আরিফ, সে এখন সবার খেয়াল রাখে আর গান গায়। সবাই তার গান গাওয়া নিয়ে মজা করলেও তার স্বপ্ন একদিন সে বড় গায়ক হবে।
3: আপনি গানের কদর বোঝেন, অথচ আফসোস আমার কদর বুঝলেন না। বুঝবেন বুঝবেন, যেদিন আমার সামনে পিছনে ডাইনে বাইরে অটোগ্রাফের খাতা নিয়ে মেয়েদের লাইন পড়ে যাবে, আর তখন আপনি অটোগ্রাফের খাতা নিয়ে সামনে আসার রাস্তাই খুঁজে পাবেন না।
0: সততার কারণে ব্যবসার পপুলারিটি তুঙ্গে, কিন্তু সুখ সয় না আরিফের। মালিক সমিতির সভাপতি নির্বাচিত হলে তার প্রতিপক্ষ আমির সিরাজের কুচক্রে গুফরান ম্যানেজার বেইমানি করে আরিফের সাথে।
4: কি আছে ভাইজান?
3: বাদল, ফ্যাক্টরিতে আগুন লেগে গেছে রে বাদল।
0: সব পাওনাদার বাড়িতে এসে তাদের পাওনা বুঝে যায়। সন্তানের মতো বড় করেছে যে ছোট ভাইদের, তারাও সাহায্য করতে অস্বীকার করে।
3: সময় মতো যদি এসব টাকা শোধ করা না যায়, সে সেটা সব আমাদের মাথায় চাপবে। আমরা কি করব তখন?
4: আমি একটা বুদ্ধি দিই ভাইজান, ওরা যেভাবে চাইছে সেভাবে শেয়ার এবং জমি জমার দাম ধরে একটা সই করে দিয়ে দিলে তো হয়।
0: ভাইদের বেইমানি সহ্য করতে পারে না কাজের ছেলে বাদল। প্রতিবাদ করলে বাদলকে ছবির গহনা চুরির অপবাদ দিয়ে পুলিশের হাতে ধরে দেওয়ার পরিকল্পনা করে শরীফ হানিফ।
1: কে বলেছে বাদল চুরি করেছে?
5: তাহলে তুমি কেন এমন করেছো?
3: খুব সহজ কথা মমতা, খুব সহজ কথা। আমি সব সয়ে নিতে পারি, কিন্তু বাদলকে কেউ কিছু বললে যেন একটা তীর এসে বিঁধে আমার বুকে। আমি অনেক কষ্ট করে বলেছি, বেরিয়ে যায় এখান থেকে, বেরিয়ে।
0: বাদল একটা গানের কোম্পানিতে টি বয়ের চাকরি নেয়। ঘটনাচক্রে শো শুরুর আগে গায়ক অনুষ্ঠানে আসতে পারে না, এদিকে দর্শক অস্থির হয়ে গোলমাল শুরু করলে বাধ্য হয়ে বাদল মঞ্চে গান গাইতে শুরু করে, আর এভাবেই ভাগ্য খুলে যায় বাদলের।

0: গানের জগতে বাদল এখন ফেমাস সিঙ্গার। গাড়ি বাড়ি টাকা নাম যশ এখন বাদলের হাতের মুঠোয়।
1: খুব অল্প সময়ে আপনি খ্যাতি, যশ, প্রতিপত্তি, অর্থসম্মান এবং মর্যাদা সব পেয়েছেন। সঙ্গীত শিল্পী হিসাবে আজ আপনি এদেশের সবচেয়ে বড় স্টার।
2: সত্যি কথা বলতে কি, এসব কিছু আমার কাছে স্বপ্নের মতো মনে হয়।
0: একদিকে পাওনাদারের টাকা, অন্যদিকে ম্যানেজারের বেইমানিতে বাড়ি বিক্রি করতে বাধ্য হয় আরিফ। আর ব্যবসায়ী প্রতিপক্ষ সিরাজের ঘৃণ্য চালে নিলামে বিক্রি হয় মা ভবন।
1: নিলাম করার প্রশ্ন উঠছে কেন? এই জন্য যে যখন খোলা বাজারে কোনো বাড়ি নিলাম হয়, তখন ওই বাড়ির মানুষদের মান ইজ্জত সম্মান ভেঙে টুকরো টুকরো হয়ে মাটিতে মিশে যায়।
0: প্রতিশোধের আগুন জ্বলে বাদলের বুকে। আমির সিরাজিকে তারই বেইমানের জালে ফেলে কিনে নেয় মা ভবন। আর এদিকে শরীফ আর হানিফকে তাদের লোভেই পথে বসাতে বাধ্য করে বাদল।
3: এক্সকিউজ মি স্যার, আপনাদের ম্যানেজার স্যার আমাদের মালের ডেলিভারি নিতে চাচ্ছে না।
4: মাল ডেলিভারি না হলে, পেমেন্ট না পেলে আমাদের সয় সম্পত্তি, ইন্ডাস্ট্রিজ, ঘরবাড়ি সব নিলাম হয়ে যাবে। আমরা ধ্বংস হয়ে যাব স্যার।
5: আমিও তাই চাই, আপনারা ধ্বংস হয়ে যান।
0: পরিশেষে ছবি আর আরিফকে খুঁজে পায় বাদল, ফিরিয়ে দেয় তাদের স্মৃতিময় ভালোবাসার মা ভবন। একমাত্র বোন ছবিকে বাদলের হাতে তুলে দিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়ে আরিফ। আর এভাবেই ছায়াছবিটির পরিসমাপ্তি ঘটে।
6: আমার সম্পদ সবকিছু তোর প্রতিদানের কাছে ছুট হয়ে গেছে ভাই। আর একটা প্রতিদান দে ভাই।
3: বলেন ভাইজান, বলেন।
6: এই পাগলি তোকে মনে মনে অনেক ভালোবাসে বাদল, ওকে তোর হাতে তুলে দিলাম বাদল।
0: শ্রোতা বন্ধুরা, ছায়াছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ইলিয়াস কাঞ্চন, দীতি, রাজীব, ডলি জহুর, সুজা খন্দকার, আমির সিরাজি, শিশুশিল্পী মাস্টার নিলয়, মাস্টার সাব্বির, মাস্টার বিজয়, মাস্টার মাসুম সহ আরো অনেকে। আজ এ পর্যন্তই। কথা হবে আসছে সপ্তাহে অন্য কোনো ছায়াছবির গল্প নিয়ে।

শ্রোতা বন্ধু, এবারের আমাদের আয়োজন গোলাম কিবরিয়ার গ্রন্থনা উপস্থাপনায় বাংলাদেশের বিভিন্ন এলাকা ও সমাজের বিভিন্ন স্তরের পেশা এবং শ্রমভিত্তিক সম্প্রদায়ের মানুষের জীবিকা নিয়ে প্রামাণ্য জীবনের গল্প। আজকের পর্বে থাকছে পল্লীগ্রামের ভ্রাম্যমান আইসক্রিমওয়ালার সাক্ষাৎকার।

0: স্বাগত জানাচ্ছি আজকের জীবনের গল্পে। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, গ্রাম বাংলার সহজ সরল জীবন আর শৈশবের আনন্দের এক জীবন্ত প্রতিচ্ছবি আইসক্রিমওয়ালা। মাথায় ছোট্ট বাক্স, মুখে হাসি আর চোখে সহজ সরল মমতা নিয়ে তিনি গ্রামের এপাড়া থেকে ওপাড়ায় ঘুরে বেড়ান। ছোট ছোট হাতগুলো যখন রঙিন আইসক্রিম নিয়ে উচ্ছ্বাসে ভরে ওঠে, তার মুখেও ফুটে ওঠে তৃপ্তির হাসি। আজ এমন একজন আইসক্রিমওয়ালার জীবনের গল্প নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। আমি এই মুহূর্তে রয়েছে পটুয়াখালী জেলার বাউফল উপজেলার কালাইয়া গ্রামে, কথা বলছি এই গ্রামেরই একজন আইসক্রিমওয়ালার সঙ্গে। কি নাম আপনার?
1: কবির হালাদার।
0: আমি দেখতে পাচ্ছি আপনি আইসক্রিম বিক্রি করছেন, এখানে কি কি ধরনের আইসক্রিম রয়েছে?
1: পেপসি আইসক্রিম, সকবার আইসক্রিম, নারকেলের দুধের আইসক্রিম আছে।
0: কবে থেকে আপনি এই আইসক্রিম বিক্রি করছেন?
1: আমি 36 বছর ধরে আইসক্রিম বিক্রি করি। ছোটবেলা বাবা মারা গেছে, তারপরে আমি আইসক্রিম বেচা কিনে করি।
0: এখন আপনার বয়স কত?
1: আমার 50 বছর বয়স।
0: আরো তো কত কাজ রয়েছে, তা শুধু এই আইসক্রিম কেন বিক্রি করছেন?
1: এই গ্রামগঞ্জে ঘুরি, কত জায়গায় যাই, আমার দেখলে শিশুরা দৌড়ে আসে, 5 টাকা 10 টাকা দিয়ে আইসক্রিম কেনে। ওরা যে একটা আনন্দ পায়, ও আনন্দ আমিও আনন্দিত।
0: প্রতিদিন কতক্ষণ আপনি আইসক্রিম বিক্রি করেন?
1: একদম সকাল শুরু করি, একটা সন্ধ্যা একদম বিক্রি করি। আমাদের কোনো ছুটি নেই, আমি ঈদের দিন কেন আইসক্রিম বেশি নামাজ পড়ি।
0: এই যে নানা প্রকারের খাবারের মাঝেও আপনি আইসক্রিম বিক্রি করছেন, তো কেমন চাহিদা পাচ্ছেন?
1: আইসক্রিম সবসময় চলে, শীতের 2 মাস বন্ধ থাকে।
0: তখন আপনি কি করেন?
1: তখন ওই ডেলিভারি দিই আর কি।
0: এ দিয়ে আপনার কেমন আয় হচ্ছে?
1: আল্লাহর ইচ্ছে খাইয়ে পড়ে আছি, আল্লাহ রাখছে।
0: আপনার সংসারে কে কে আছে?
1: এক ছেলে এক মেয়ে, আমার স্ত্রী, আমার ছেলে মেয়ে লেখাপড়া করে।
0: আপনি 36 বছর যাবত আইসক্রিম বিক্রি করছেন, এক্ষেত্রে আপনার একটু অভিজ্ঞতা সম্পর্কে জানতে চাই।
1: গ্রাম জনপথে ঘুরি, মেলায় যাই, অনেক পদরি অনুষ্ঠানে যাই, এটা আমার কাছে খুবই ভালো লাগে। ঝড় বন্যার রোদ সবই আমার শরীরের উপর দিয়ে যায়, তারপরে এর মধ্যে আনন্দ আছে।
0: এই অবস্থায় আপনার ভবিষ্যৎ কি স্বপ্ন, আগামী দিনগুলোতে কি করবেন?
1: বাকি জীবন যত সুস্থ শরীর নিয়ে এই কর্ম করে যেতে পারি, কার কাছে হাত পাতা না লাগায়। আমার সন্তান লেখাপড়া করাছি, ওরা যাতে ভালো মানুষ হয়, আল্লাহর কাছে সেটাই চাই।
0: যেটুকু সময় আপনি অবসরে থাকেন, আপনার কিছু ভালো লাগা সম্পর্কে জানতে চাই।
1: আগে তো অনেক অনুষ্ঠান হইত, যাত্রাপালা হইত, অনেক মেলা হইত, এই ধর্মীয় অনুষ্ঠান হইত, অনেক বিভিন্ন গানের অনুষ্ঠানও যাইতাম। এখন সারাদিন আইসক্রিম বেশি, অবসরে গান শুনি, গান আমার কাছে খুবই ভালো লাগে।
0: এই মুহূর্তে এমন কোনো গানের কথা মনে পড়ছে যে গানটি শুনলে আপনার খুব ভালো লাগবে?
1: সত্যবাস সুবাতে সব ওরে আমার মন।

0: প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র থেকে প্রচারিত ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ।
1: বন্ধুরা, বাদ্যযন্ত্রের যথাযথ ব্যবহার, সঠিক সুর এবং লয় সঙ্গীতকে প্রাণবন্ত ও শ্রুতিমধুর করে তোলে। সঙ্গীতে পূর্ণতা দানে প্রতিটি বাদ্যযন্ত্রের ভূমিকা অনন্য। যেমন তবলা, ড্রামস বা খঞ্জনি গানের মূল ছন্দ বজায় রাখার পাশাপাশি শ্রোতাদের গানের সাথে যুক্ত রাখে। আবার তানপুরা, কিবোর্ড বা বেহালা সুরের গভীরতা ও পূর্ণতা তৈরি করে, যা গানকে আরও আবেগপূর্ণ করে তোলে এবং এরই তালে আমাদের মনও আবেগী হয়ে ওঠে।
0: শ্রোতা বন্ধু, এ পর্বে আমরা শুনব অধ্যাপক রিনাত ফৌজিয়ার গ্রন্থনা ও উপস্থাপনায় বাংলাদেশের ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্রের উৎপত্তি, ব্যবহার ও সুর নিয়ে গ্রন্থিত পর্ব সুর স্পন্দন। আজকের পর্বে থাকছে এক তারের বেহালা প্রসঙ্গে আলোচনা।
2: বেহালা ছড় দিয়ে বাজানোর যন্ত্র। উত্তরে হিমালয় থেকে শুরু করে পূর্বে বাংলাদেশ এবং পশ্চিম দিকে পাকিস্তান, আফগানিস্তান পর্যন্ত বিস্তীর্ণ এলাকায় প্রাচীনকাল থেকে ছড় দিয়ে বাজানোর নানা ধরনের বাদ্যযন্ত্রের প্রচলন চলে এসেছে। ছড় দিয়ে বাজানোর যন্ত্রকে বলে ধনুর যন্ত্র। এসব অঞ্চলে লোকসঙ্গীতের সাথে ধনুর যন্ত্র বাজানো হয়। যেসব এলাকা পাহাড়ি, সেখানকার পাহাড়ি গোত্রে প্রচলিত বিভিন্ন ধরনের গানের সাথেও সহযোগী যন্ত্র হিসেবে বিভিন্ন ধরনের ধনুযন্ত্র বাজাতে দেখা যায়। আসলে ধনুযন্ত্রই সবচেয়ে প্রাচীন বাদ্যযন্ত্র, ইতিহাস তাই বলে। রাবণাস্ত্র অথবা রাবণহস্ত বীণা অথবা রাবণহাতি বীণা নামে অত্যন্ত প্রাচীন একটি বাদ্যযন্ত্রের পরিচয় পাওয়া যায় খ্রিস্টীয় সপ্তম শতাব্দী থেকেই। এটি ছিল প্রথম যুগের ছড় দিয়ে বাজানো বাদ্যযন্ত্র। কারো কারো মতে এটিই প্রথম বাদ্যযন্ত্র। ধনুকের টঙ্কা শুনে অনুপ্রাণিত হয়ে রাবণ এই বাদ্যযন্ত্র আবিষ্কার করেছিলেন। কাছাকাছি এক ধরনের বাদ্যযন্ত্রের কথাই ইতিহাসে পাওয়া যায়, যার নাম অমৃতি। ঠিক এই যন্ত্রটি এখন খুঁজে পাওয়া যায় না, তবে কিংরি, পেনা, বনম নামে প্রায় একই ধরনের বাদ্যযন্ত্র আমাদের আশেপাশের দেশগুলোতে প্রচলিত আছে। আমাদের এই অঞ্চলে প্রাচীনকাল থেকে যে ধনুযন্ত্রগুলো প্রচলিত ছিল, ক্রুসেডের পর এ ধরনের বাদ্যযন্ত্রগুলো ইউরোপে পৌঁছে যায়। সময়ের সাথে সাথে এর চেহারায়ও পরিবর্তন আসতে থাকে, একটু একটু করে পরিবর্তিত হয়ে একসময় বেহালায় রূপ লাভ করে। বেহালা কাঠের তৈরি পাতলা একটি বাদ্যযন্ত্র, এতে চারটি তার থাকে, সেগুলো ছড় দিয়ে বাজাতে হয়। তবে এখন যে ধরনের বেহালার কথা বলবো, তাতে তার থাকে মাত্র একটি। আমাদের দেশে গ্রামে গঞ্জে মেলায় এক ধরনের বেহালা কিনতে পাওয়া যায়, যা মাটির বেহালা নামে পরিচিত। এতে তার থাকে মাত্র একটি। খোলটি তৈরি হয় মাটি দিয়ে। ছোট একটি মাটির বাটিতে ছাউনি দিয়ে তৈরি করা হয় খোল। বাজানোর কৌশল বেহালার মতোই, শব্দও অনেকটা বেহালার মতো। চেহারা অবশ্য পুরোপুরি বেহালার মতো নয়, যেহেতু মাটির বাটি দিয়ে তৈরি করা হয়, কাজেই নিচের অংশটি গোল, তার সাথে দণ্ড লাগানো থাকে। একটি মাত্র তার থাকে বলে একে এক তারের বেহালা বলা হয়। ছড় দিয়ে বাজানোর কারণে বেহালা জাতীয় যন্ত্রে টানা সুরের সৃষ্টি হয়, যা অনেকটা মানুষের কণ্ঠের অনুরূপ। মানুষের কণ্ঠের অনুরূপ হওয়ার কারণেই সম্ভবত বিভিন্ন অঞ্চলে কণ্ঠসঙ্গীতের সহযোগী যন্ত্র হিসেবে এই জাতীয় যন্ত্রের গ্রহণযোগ্যতা এবং জনপ্রিয়তা সবচেয়ে বেশি দেখা গেছে।
1: বন্ধুরা, এবারে শুনব গীতিকার আহসান হাবিব বাপ্পির লেখা ও সুরকার সম খায়রুল ইসলামের সুরে শিল্পী আইনুন্নাহার শিউলির কণ্ঠে আধুনিক গান আমি কি পুতুল যেমন খুশি।

0: শ্রোতা বন্ধু, গান শুনতে শুনতে সময় হলো বিদায় নেয়ার।
1: তবে বিদায় নেয়ার আগে জানিয়ে দিচ্ছি, আমাদের আজকের দর্পণ ম্যাগাজিন অনুষ্ঠান গ্রন্থনায় ছিলেন মালিক ফারিবা তাবাসুম, প্রযোজনা সহযোগিতায় মোহাম্মদ ওয়াকিবুর রহমান, তত্ত্বাবধানে কানিজ কুলসুম এবং প্রযোজনা করলেন ডক্টর শায়লা আক্তার।

0: আসসালামু আলাইকুম। সকাল ৯টা বাংলাদেশ বেতার খবর পড়ছি কামরুজ্জামান পিন্টু। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বন্ধ থাকা শ্রমবাজার পুনরায় চালুর বিষয়ে মালয়েশিয়া সরকারের সঙ্গে আলোচনা করা হবে। তিনি গতরাতে কুয়ালালামপুরে শাংরিলা হোটেলে প্রবাসী বাংলাদেশীদের সঙ্গে এক মতবিনিময় অনুষ্ঠানে একথা বলেন। এ সময় প্রধানমন্ত্রীর সাথে ছিলেন তার সহধর্মিণী ডাক্তার জোবাইদা রহমান। প্রধানমন্ত্রী বলেন, বিভিন্ন জটিলতায় আটকে থাকা প্রায় ২০০০ বাংলাদেশী প্রবাসী শ্রমিককে মুক্ত করার উদ্যোগ নেওয়া হবে। এ সময় দেশ গঠনের নিজের চিন্তা পরিকল্পনাগুলো প্রবাসীদের কাছে তুলে ধরেন প্রধানমন্ত্রী। বিএনপির নির্বাচনী অঙ্গীকারগুলো, বিশেষ করে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, খাল পুনর্খনন সহ বিভিন্ন কর্মসূচি নিয়ে কথা বলেন তিনি। উপস্থিত প্রবাসীরা মনোযোগ দিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য শোনেন এবং তার চিন্তাভাবনার প্রতি সমর্থন প্রকাশ করেন। এ সময় তিনি প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম তাকে প্রথম শুভেচ্ছা জানিয়েছেন বলে উল্লেখ করেন তারেক রহমান। এর আগে প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট গতরাতে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। কুয়ালালামপুরে পৌঁছানোর পর প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা ও গার্ড অব অনার দেওয়া হয়। সুসজ্জিত বাহিনীর দেওয়া গার্ড অব অনারের সময়ে দুদেশের জাতীয় সঙ্গীত বাজানো হয়। এ সময় প্রধানমন্ত্রীকে স্বাগত জানান মালয়েশিয়ার ধর্মমন্ত্রী জুলকিফলি হাসান এবং তার সহধর্মিণী। গত ফেব্রুয়ারিতে সরকার প্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটি প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম বিদেশ সফর। এদিকে পুত্রজায়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান এবং মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের মধ্যে প্রথম একান্ত বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এখন উভয় দেশের সরকার প্রধানের নেতৃত্বে উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। প্রধানমন্ত্রীর এই সফরকালে বাণিজ্য, বিনিয়োগ সম্প্রসারণ, জ্বালানি সহযোগিতা, হালাল অর্থনীতি, কর্মী প্রেরণ, সেমিকন্ডাক্টর শিল্প ও কৃষি এবং শিক্ষা ও জনযোগাযোগ সহ বিভিন্ন ক্ষেত্রে দুদেশের মধ্যে অধিকতর সহযোগিতা স্থাপনের বিষয়ে আলোচনা হবে। মালয়েশিয়ার সঙ্গে সাংস্কৃতিক বিনিময় ও মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে দুটি দলিল সইয়ের সম্ভাবনা রয়েছে এই সফরে। এদিকে মালয়েশিয়ায় দুদিনের সফর শেষ করে প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁর সফরসঙ্গীদের নিয়ে আজ চীনের দালিয়ানের উদ্দেশ্যে রওনা হবেন। প্রধানমন্ত্রীর চীন সফরকালে বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক, এমওইউ, দুটি চুক্তি, একটি কর্মপরিকল্পনা এবং একটি প্রোটোকল সহ ১৫ থেকে ১৭টি দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হবে বলে আশা করা হচ্ছে। প্রধানমন্ত্রী আগামী শুক্রবার রাতে দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে। বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, দেশে বিনিয়োগ বান্ধব পরিবেশ নিশ্চিত করতে সরকার লাইসেন্সিং ও অনুমোদন প্রক্রিয়া আরও সহজ, দ্রুত ও সমন্বিত করার লক্ষ্যে কাজ করছে। তিনি গতকাল বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে জাপান বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি জেবিসিসিআই এর এক প্রতিনিধি দলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে একথা বলেন। বাণিজ্যমন্ত্রী বলেন, বিনিয়োগকারীদের যাতে এক দপ্তর থেকে আরেক দপ্তরে ঘুরতে না হয় সেজন্য একটি কেন্দ্রীয় অনলাইন ভিত্তিক ওয়ান স্টপ উইন্ডো ব্যবস্থা গড়ে তোলা হচ্ছে। যুদ্ধ শেষ করার জন্য একটি চূড়ান্ত চুক্তিতে পৌঁছাতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে প্রথম দফার আলোচনা শেষ হয়েছে। মধ্যস্থতাকারী কাতার ও পাকিস্তান একে উৎসাহব্যঞ্জক অগ্রগতি বলে অভিহিত করেছে। গত সপ্তাহে দেশ দুটির মধ্যে প্রাথমিক সমঝোতার পর গতকাল সুইজারল্যান্ডে এই আলোচনা শুরু হয়। আজ এক যৌথ বিবৃতিতে কাতার ও পাকিস্তান জানায়, একটি উচ্চ পর্যায়ের কমিটি ৬০ দিনের মধ্যে একটি চূড়ান্ত চুক্তিতে পৌঁছানোর রোডম্যাপে সম্মত হয়েছে। সপ্তাহজুড়ে চুক্তির কৌশলগত নিয়ে আলোচনা চলবে। বিশ্বকাপ ফুটবলের খবর। কানাডার ভ্যাঙ্কুভারে ফিফা বিশ্বকাপ ফুটবলে মিশর ৩-১ গোলে নিউজিল্যান্ডকে পরাজিত করেছে। এর আগে মিয়ামিতে উরুগুয়ে এবং কেপ ভার্ডদের মধ্যকার খেলাটি ২-২ গোলে ড্র হয়। লস অ্যাঞ্জেলসে বেলজিয়াম ও ইরানের মধ্যে অনুষ্ঠিত খেলাটি গোলশূন্য ড্র হয়। এদিকে আজ রাত ১১টায় যুক্তরাষ্ট্রের ডালাসে আর্জেন্টিনা মোকাবেলা করবে অস্ট্রিয়ার। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, সক্রিয় দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে গতকাল সকাল ৯টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এদিকে আজ বেলা ১টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল ১০টায়।
1: বাংলাদেশ বেতার ঢাকা। শুরু হচ্ছে শ্রোতাদের ভোটে নির্বাচিত সেরা গানের গ্রন্থিত অনুষ্ঠান প্রিয় গান। গ্রন্থনায় লায়লা আলম, উপস্থাপনায় সৈয়দা মনোয়ারা বেগম ও মোহাম্মদ জসিমউদ্দিন।

0: শুভ সকাল। ঠিক এই মুহূর্তে বাংলাদেশ বেতারের সাথে যুক্ত সকল শ্রোতা বন্ধুদের আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় সঙ্গীতা অনুষ্ঠান প্রিয় গান শুনবার জন্য। শ্রোতাদের পছন্দের এবং বাংলাদেশ বেতারে বাণীবদ্ধকৃত কিছু মৌলিক গান নিয়ে পরবর্তী কিছুটা সময় থাকব আপনাদের পাশে। চলুন গানের সুরের ছন্দে হারিয়ে যাই গানের ভুবনে।
1: প্রিয় শ্রোতা বন্ধুরা, প্রিয় গান অনুষ্ঠান সম্পর্কিত যে কোনো মতামত জানাতে চাইলে কিংবা আপনাদের প্রিয় গানটিকে পুনরায় ভোট করতে চাইলে আমাদের কাছে চিঠি লিখুন এই ঠিকানায়। প্রিয় গান প্রযত্নে পরিচালক বাংলাদেশ বেতার ঢাকা, শের-ই বাংলা নগর, ঢাকা 1207, অথবা ইমেলের মাধ্যমে ভোট করতে পারেন bbpriyogan@gmail.com এই ইমেল অ্যাড্রেসে।
0: এই সপ্তাহের প্রিয় গান অনুষ্ঠানের শুরুতে আপনাদের জন্য থাকছে শিল্পী পলাশ রঞ্জন লোহের গাওয়া শ্রুতিমধুর একটি আধুনিক গান। সপ্তাহের ব্যবধানে এই গান সর্বাধিক ভোট পেয়ে পুনরায় দখলে করেছে আমাদের গানের তালিকার প্রথম স্থানটি। এই গানকে ভোট পাঠানোর শ্রোতাদের নাম হচ্ছে ময়মনসিংহ থেকে জুবায়ের আল ফাহাদ ও সাইমা রহমান, টাঙ্গাইল থেকে আফিয়া আফরিন, শামীম আশিক, আকাশ, জাহিদুল ইসলাম পারভেজ, সায়েম সিয়াম ও আলভি, সাভার থেকে জাকারিয়া শাহীন ও দুলাল আহমেদ, গাজীপুর থেকে অমিত হাসান ও মুসলিউদ্দিন।
1: আরো ভোট করেছেন ঢাকা থেকে আপন শরীফ, ফরজানা ইয়াসমিন আখি, আরিজা শরীফ, নুরুল ইসলাম মানিক, নোয়াখালী থেকে সবুজ, হারুন, আমিন, রাজু, আমান, মাহাদির রেজা, মানিকগঞ্জ থেকে ভোট করেছেন মেহেদী হাসান মামুন, আরিয়ান শামীম ও আজিজ খান, ব্রাহ্মণবাড়িয়া থেকে শিকদার ইসাক আলী, ঝিনাইদহ থেকে এস এম সবেদ আলী, রংপুর থেকে জাকিয়া সুমি, সোহেল তালুকদার, নাটোর থেকে ভোট করেছেন জহির আলী ও পাপিয়া বেগম। প্রিয় বন্ধুরা, ঝর্ণাধারা ছন্দ যেন এই কথামালার গানটি লিখেছেন মোহাম্মদ কামরুল হাসান, সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন জুয়েল আলদিন। চলুন তাহলে আজকের আয়োজনের প্রথম গানটি আমরা উপভোগ করি, এবং এই গানটি যদি আবারও ভালো লাগে তাহলে পুনরায় ভোট করুন আমাদের ঠিকানায়।

0: প্রিয় শ্রোতা বন্ধুরা, প্রিয় গান অনুষ্ঠানের গানের তালিকায় থাকা দ্বিতীয় গানে কণ্ঠ দিয়েছেন শিল্পী আশা খান। শ্রুতি মধুর এই গান গত সপ্তাহে যে সকল শ্রোতা পছন্দ করে পুনরায় ভোট করেছেন আমাদের ঠিকানায়, তাদের নাম হচ্ছে রাজবাড়ি থেকে কফিলুদ্দিন, রায়হান শেখ ও ফরিদ রেজা, ময়মনসিংহ থেকে মানিক, রাকিব, ফারুক, এজাজ, আসিফ ও জাহিদ, সিরাজগঞ্জ থেকে শাহেদ আলী ও লাকিয়া খানম, জামালপুর থেকে গিয়াজ সরকার, চট্টগ্রাম থেকে মেহেদি হাসান, নাজিম, সাজ্জাদ ও সাদিকা, শেরপুর থেকে অমিত মণ্ডল ও জয়শ্রী মজুমদার।
1: আরও ভোট করেছেন মানিকগঞ্জ থেকে জলিল মিয়া, শাহনাজ আক্তার, নারায়ণগঞ্জ থেকে আদনান আলম, খন্দকার বশির, নরসিংদী থেকে ইলিয়াস হোসেন, জোহর হাসান ও মিতু আক্তার, খুলনা থেকে ভোট করেছেন রিক্তা আক্তার ও আব্দুল রাজ্জাক, শরীয়তপুর থেকে মাসুম বিল্লা এবং ফরিদপুর থেকে ভোট করেছেন সাইম আহমেদ, সোনিয়া পারভিন ও লিলি আক্তার। নকল টারে আসল ভেবে এই চমৎকার কথামালার গানটি লিখেছেন মোহাম্মদ আব্দুল মজিদ এবং সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন দেবেন্দ্রনাথ চট্টোপাধ্যায়। চলুন শুনে আসি, আর গানটি যদি আবারও ভালো লাগে তাহলে পুনরায় ভোট করুন আমাদের ঠিকানায়।

বন্ধুরা, অনুষ্ঠানের এই পর্যায়ে আপনাদের শোনাব শিল্পী পুনম চন্দ্র মিত্রর গাওয়া জ্বালাতে যখন শিখেছ এই গানটি। এই গানকে গত সপ্তাহে যারা করেছেন ভোট, তাদের নাম হচ্ছে কুমিল্লা থেকে রাজীব হায়দার ও রানু বেগম, ময়মনসিংহ থেকে বিকাশ, রতন, রিয়া, সালমা, রাজু, আকাশ, সাবিনা, রাজীব, মিলা, জুয়েল, আরিফ, ওয়াহেদ ও ফারুক। আরও রয়েছেন উজ্জ্বল, তসলিমা, আসিফ ও এজাজ। মাদারীপুর থেকে রতন মোল্লা, রুবির মোল্লা, মিলন ও কামালউদ্দিন। গাজীপুর থেকে মমিতা সরকার, সৌমিক রায় ও হরিপদ বসাক। ঢাকা থেকে রায়হান জান্নাস, সাবাহাত আলম সামিম, লায়লা আলম ও মুনিয়া আলম এবং কুড়িগ্রাম থেকে ফারুক আহমেদ। গানের গীতিকার খালেদ বুলবুল। সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন শিল্পী নিজেই পুনম চন্দ্র মিত্র।

প্রিয় বন্ধুরা, এবারে আপনাদের শোনাবো একটি সুন্দর দেশাত্মবোধক গান। এই গানে কণ্ঠ দিয়েছেন শিল্পী সালমা জাহান। এই গানকে গত সপ্তাহে ভোটকৃত শ্রোতা বন্ধুরা হলেন ঢাকা থেকে মোহাম্মদ বাসারাত আলম, তাহসিন সুহাইলা সুভি, মোহাম্মদ তহিদুল আলম, সুহেল সর্দার, ফজলুর রহমান, ফরজানা হোসেন ও লাবিবা হোসেন, কুষ্টিয়া থেকে মেহেদী হাসান, শিউলি আক্তার, ভোলা থেকে এনামুল হক আবির ও নাসিমুন নেসা, মুন্সীগঞ্জ থেকে ভোট করেছেন ফরিদা বেগম, শায়লা বেগম, আবুল কাশেম, পঞ্চগড় থেকে শ্রী দীপক চক্রবর্তী, শ্রী প্রিয়ম চক্রবর্তী, শ্রী বিকাশ চন্দ্র ঝা ও দীপক কুমার শর্মা। বন্ধুরা, গানের কথা হচ্ছে পদ্মা মেঘনা সুরমা। কথা লিখেছেন অশোক কুমার দে এবং সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন দেবেন্দ্রনাথ চট্টোপাধ্যায়। চলুন তাহলে চমৎকারী দেশাত্মবোধক গানটি আমরা উপভোগ করি। আর এই গানটি যদি আবারও ভালো লাগে তাহলে পুনরায় ভোট করুন।

প্রিয় শ্রোতা বন্ধুরা, প্রিয় গান অনুষ্ঠানে এখন শুনবেন ভালোবাসি চাঁদ জোছনা। শিল্পী অভি মুস্তাফিজের কণ্ঠে একটি আধুনিক গান। শ্রোতাদের পছন্দে এই গান রয়েছে গানের তালিকার 5 নম্বরে। গত সপ্তাহে আমাদের ঠিকানায় যে সকল শ্রোতা ভোট করেছেন তারা হচ্ছেন ঢাকা থেকে উম্মে সালমা বিপাশা, তাহিয়া আলম তাইন, ময়মনসিংহ থেকে উজ্জ্বল ফাহিম, আদনান সরতাজ, মাধুরী ও সবুজ, ফরিদপুর থেকে জহির মোল্লা, রহমান মোল্লা, শেখ রাকিব, তন্ময় ও রুজিনা আক্তার, সিলেট থেকে নাদিরা বেগম, শফিক রেজা ও তানিয়া আহমেদ। শিল্পীর গাওয়া এই গানটি গীতিকার সেলিম মাহমুদ, সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন আলাউদ্দিন বাবুল। বন্ধুরা, চলুন সবাই মিলে এই গানটি শুনি। আর হ্যাঁ, এই গান যদি ভালো লাগে তবে পুনরায় ভোট করুন আমাদের ঠিকানায়।

0: প্রিয় শ্রোতা বন্ধুরা, আজকের প্রিয় গান অনুষ্ঠানের 6 নম্বরে রয়েছে চমৎকার একটি আধুনিক গান। গানে কণ্ঠ দিয়েছেন শিল্পী প্রিয়াঙ্কা গোপ। আর আজকের পর্বের এই গানটি শেষ গান। গত সপ্তাহে এই গানকে ভোট করেছেন যে সকল শ্রোতা বন্ধুরা,
1: শরীয়তপুর থেকে নাসিরউদ্দিন মোল্লা ও জসিম ব্যাপারী, বরিশাল থেকে সর্দার গিয়াসউদ্দিন ও মনামী ঘোষ, নোয়াখালী থেকে হারু, রুদিলা, নীলা, সাজু, শান্তা ও শম্পা, নারায়ণগঞ্জ থেকে দেলোয়ার হোসেন, টাঙ্গাইল থেকে পূর্বী জোয়ারদার, নাটোর থেকে শিখা রানী এবং রাজশাহী থেকে সালমা সুলতানা ও মোহাম্মদ মাসুদুর রহমান। গানের কথা হচ্ছে ভালোবাসা মিথ্যে হতো। গানের গীতিকার মুন্সীবাদু, সুর সঙ্গীত পরিচালনা করেছেন হিমাদ্রি বিশ্বাস। চলুন গানটি শুনে আসি।

0: প্রিয় বন্ধুরা, এই গানটি যদি ভালো লাগে তাহলে আবারও ভোট করতে পারেন। আর এই গানের মাধ্যমে শেষ করছি আমাদের আজকের প্রিয় গান অনুষ্ঠান। তবে যাবার আগে আপনাদের মনে করিয়ে দিই, আমাদের কাছে অনুষ্ঠান সম্পর্কিত যে কোনো মতামত বা পছন্দের গানকে ভোট করতে চাইলে চিঠি লেখার ঠিকানা প্রিয় গান প্রযত্ন পরিচালক বাংলাদেশ বেতার ঢাকা, শেরে বাংলানগর, ঢাকা 1207, অথবা ইমেল করুন bbpriyogaan অর্থাৎ bbpriyogaan@gmail.com এই ইমেল অ্যাড্রেসে।
1: বন্ধুরা, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আগামী সপ্তাহে ঠিক একই সময় আবারও হাজির হয়ে যাব আপনাদের জন্য নির্বাচিত সুন্দর এই গানগুলো নিয়ে। ততদিন আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং বাংলাদেশ বেতারের সাথেই থাকুন।

0: এতক্ষণ শুনলেন শ্রোতাদের ভোটে নির্বাচিত সেরা গানের গ্রন্থিত অনুষ্ঠান প্রিয় গান। অনুষ্ঠানটির গ্রন্থনায় ছিলেন লায়লা আলম, উপস্থাপনায় সৈয়দা মনোয়ারা বেগম ও মোহাম্মদ জসিমউদ্দিন, প্রকৌশল সহযোগিতায় ছিলেন রাসেল আহমেদ, তত্ত্বাবধানে ছিলেন মোহাম্মদ হাবিবুর রহমান এবং প্রযোজনা করলেন মোহাম্মদ মনিরুজ্জামান।
1: সুপ্রিয় শ্রোতা, আপনারা এই অনুষ্ঠান শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। আপনাদের জন্য আমাদের এবারের নিবেদন নজরুল সঙ্গীত, শিল্পী মোহাম্মদ ওবায়দুর রহমান।

দুখানি নজরুল সঙ্গীত শুনলেন। শিল্পী ছিলেন মোহাম্মদ ওবায়দুর রহমান, বাংলাদেশ বেতার, ঢাকা।

0: বাংলাদেশ বেতার ঢাকা অনুষ্ঠান সম্পর্কিত একটি ঘোষণা। শ্রোতাবন্ধুরা, আজ ২২শে জুন সোমবার বেলা ২টো বেজে ২০ মিনিট থেকে বেলা ৩টা পর্যন্ত ঢাকা ক ৬৯৩ কিলোহার্স, এফএম ৯০ মেগাহার্স, এফএম ১০২ মেগাহার্স, এফএম ১০৬ মেগাহার্স, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ বাংলাদেশ বেতার, একই সাথে বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.betar.gov.bd এবং মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে সরাসরি সম্প্রচার করা হবে স্বাস্থ্য বিষয়ক ফোন ইন অনুষ্ঠান রোগ জিজ্ঞাসা। এবারের বিষয়, কনজাংটিভাইটিস বা চোখের প্রদাহ, এর কারণ ও প্রতিকার। এ বিষয়ে আপনাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেবেন ডাক্তার মোহাম্মদ আক্তারুজ্জামান, সহকারী অধ্যাপক জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতাল, এবং ডাক্তার চন্দন কুমার পাল, কনসালটেন্ট জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতাল। আপনারা যে সকল নম্বরে ফোন করে সরাসরি কথোপকথনের মাধ্যমে অনুষ্ঠানে অংশ নিতে পারেন, সে নম্বরগুলো হল ০২৪৪৮১৩২৭৭, ০২৪৪৮১৩২৭৮, ০২৪৪৮১৩২৭৯ এবং ০২৪৪৮১৩২৮০। এছাড়া এই অনুষ্ঠান আপনারা ভিডিও সহ শুনতে পাবেন বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ বাংলাদেশ বেতার থেকে। সঞ্চালনায় থাকবেন ডাক্তার রেজাউল আলম খান এবং ইয়াসমিন আক্তার। ইয়াসমিন আক্তারের তত্ত্বাবধানে অনুষ্ঠানটি প্রযোজনা করবেন মোহাম্মদ হাসনাতুল আজম। ঘোষণাটি শুনলেন।
1: অনুষ্ঠান শুনছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। পরিবেশনায় এখন রয়েছে আধুনিক গান। সেলিম মাহমুদ রচিত দুখানে গান শুনবেন শিল্পী শাকিরা সুলতানা সুরভি। প্রথম গানটিতে সুর করেছেন মোহাম্মদ জুয়েল আলদিন।

সেলিম মাহমুদ রচিত আধুনিক গান শুনছেন সাকিরা সুলতানা সুরভির কণ্ঠে। এবারে গানটি সুর করেছেন অশোক কুমার সরকার।

দোকানে আধুনিক গান শুনলেন, শিল্পী ছিলেন শাকিরা সুলতানা সুরভি। দেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা, এখন শুনবেন খাল খননের গান সমবেত কণ্ঠে। গানের কথা সাজিয়েছেন এস এম নাসির উদ্দিন, সুর করেছেন সুমন রেজা খান।

0: আসসালামু আলাইকুম। সকাল ১০টা বাংলাদেশ বেতার, খবর পড়ছি তারানা আজিজ খান। মালয়েশিয়ায় সফররত প্রধানমন্ত্রী তারিক রহমান এবং সেদেশের প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের মধ্যে আজ সকালে একান্ত বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত পুত্রজায়ে উভয় দেশের সরকার প্রধানের নেতৃত্বে উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হচ্ছিল। প্রধানমন্ত্রী তারিক রহমান দেশটির প্রধানমন্ত্রীর আমন্ত্রণে গতকাল দুদিনের রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়া যান। কোয়ালালামপুরে পৌঁছানোর পর প্রধানমন্ত্রী তারিক রহমানকে লাল গালিচা সংবর্ধনা ও গার্ড অব অনার দেওয়া হয়। সুসজ্জিত বাহিনীর দেওয়া গার্ড অব অনারের সময়ে দুদেশের জাতীয় সঙ্গীত বাজানো হয়। এ সময় প্রধানমন্ত্রীকে স্বাগত জানান মালয়েশিয়ার ধর্মমন্ত্রী জুলকিফলি হাসান এবং তার সহধর্মিনী। গত ফেব্রুয়ারিতে সরকার প্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটি প্রধানমন্ত্রী তারিক রহমানের প্রথম বিদেশ সফর। প্রধানমন্ত্রী এই সফরকালে বাণিজ্য বিনিয়োগ সম্প্রসারণ, জ্বালানি সহযোগিতা, হালাল অর্থনীতি, কর্মী প্রেরণ, সেমিকন্ডাক্টর শিল্প ও কৃষি এবং শিক্ষা ও জনযোগাযোগ সহ বিভিন্ন ক্ষেত্রে দুদেশের মধ্যে অধিকতর সহযোগিতা স্থাপনের বিষয়ে আলোচনা স্থান পাচ্ছে। মালয়েশিয়ার সঙ্গে সাংস্কৃতিক বিনিময় ও মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে দুটি দলিল সইয়েরও সম্ভাবনা রয়েছে এই সফরকালে। এ সময় বাংলাদেশের আসিয়ানের ডায়ালগ পার্টনার এবং রিজিওনাল কম্প্রিহেনসিভ ইকোনমিক পার্টনারশিপ আরসেপে যোগদান করার আবেদন জোরালোভাবে তুলে ধরে মালয়েশিয়ার সমর্থন চাওয়া হবে। তারিক রহমান কোয়ালালামপুরে পৌঁছে গতরাতে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে এক মতবিনিময় অনুষ্ঠানে যোগ দেন। এ সময় প্রধানমন্ত্রীর সাথে ছিলেন তার সহধর্মিনী ডাক্তার জুবাইদা রহমান। অনুষ্ঠানে বক্তৃতায় প্রধানমন্ত্রী তারিক রহমান বলেন, বন্ধ থাকা শ্রমবাজার পুনরায় চালুর বিষয়ে মালয়েশিয়া সরকারের সঙ্গে আলোচনা করা হবে। মালয়েশিয়ায় দুদিনের সফর শেষ করে দ্বিতীয় ধাপে প্রধানমন্ত্রী তারিক রহমান আজ সন্ধ্যায় চীনের দালিয়ানের উদ্দেশ্যে রওনা হবেন। চীনে পাঁচ দিনের সফরকালে বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতার স্মারক, এমওইউ, দুটি চুক্তি, একটি কর্মপরিকল্পনা এবং একটি প্রোটোকল সহ ১৫-১৭টি দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হবে বলে জানা যায়। প্রধানমন্ত্রী আগামী শুক্রবার রাতে দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে। বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মোক্তাদির বলেছেন, দেশে বিনিয়োগ বান্ধব পরিবেশ নিশ্চিত করতে সরকার লাইসেন্সিং ও অনুমোদন প্রক্রিয়া আরও সহজ, দ্রুত ও সমন্বিত করার লক্ষ্যে কাজ করছে। তিনি গতকাল বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে জাপান বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি জেবিসিসিআই এর এক প্রতিনিধি দলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে একথা বলেন। বাণিজ্যমন্ত্রী বলেন, বিনিয়োগকারীদের যাতে এক দপ্তর থেকে আরেক দপ্তরে ঘুরতে না হয় সেজন্য একটি কেন্দ্রীয় অনলাইন ভিত্তিক ওয়ান স্টপ উইন্ডো ব্যবস্থা গড়ে তোলা হচ্ছে। কাতারে এক সড়ক দুর্ঘটনায় ৫ জন বাংলাদেশী নাগরিক নিহত হয়েছেন। গতকাল দেশটির শাহানিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। কাতারে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের বরাত দিয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় জানায়, নিহতরা হলেন সিলেটের কানাইঘাট উপজেলার গাছবাড়ি গ্রামের জসিম উদ্দিন, জিবালউদ্দিন, মোস্তাক আহমেদ, জুবায়ের আহমেদ ও কাদের আহমেদ। দুর্ঘটনার বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহে দূতাবাস ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার যুদ্ধ বন্ধে সুইজারল্যান্ডের জেনেভায় দুদেশের মধ্যে কারিগরি পর্যায়ের প্রথম দফার আলোচনা শেষ হয়েছে। আলোচনার মধ্যস্থতাকারী দেশ কাতার ও পাকিস্তান জানিয়েছে, বৈঠকে ইতিবাচক অগ্রগতি অর্জিত হয়েছে। গত সপ্তাহে দেশ দুটির মধ্যে সমঝোতার স্মারক সই হওয়ার পর গতকাল এই আলোচনা শুরু হয়। আজ এক যৌথ বিবৃতিতে কাতার ও পাকিস্তান জানায়, একটি উচ্চ পর্যায়ের কমিটি ৬০ দিনের মধ্যে একটি চূড়ান্ত শান্তি চুক্তিতে পৌঁছানোর ব্যাপারে রোডম্যাপে সম্মত হয়েছে। শান্তি চুক্তির কৌশলগত দিক নিয়ে আরও আলোচনা করা হবে। বিশ্বকাপ ফুটবলের খবর। ক্যানাডার ভ্যাঙ্কুভারে ফিফা বিশ্বকাপ ফুটবলে বিশ্ব ৩-১ গোলে নিউজিল্যান্ডকে পরাজিত করেছে। এর আগে মিয়ামিতে উরুগুয়ে এবং কেপভার্দের মধ্যকার খেলাটি ২-২ গোলে ড্র হয়। লস অ্যাঞ্জেলসে বেলজিয়াম ও ইরানের মধ্যে অনুষ্ঠিত খেলাটি গোলশূন্য ড্র হয়। এদিকে আজ রাত ১১টায় যুক্তরাষ্ট্রের ড্যালাসে আর্জেন্টিনা মোকাবেলা করবে অস্ট্রিয়ার। ঢাকার আবহাওয়া অফিস জানিয়েছে, সক্রিয় দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে গতকাল সকাল ৯টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এদিকে আজ বেলা ১টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়া থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলেও আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বেলা ১১টায়।
1: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, এই অনুষ্ঠান আপনারা শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র থেকে। বাংলাদেশ বেতারের মিউজিক স্টুডিও থেকে এখন রয়েছে সরাসরি পরিবেশনা। অনুষ্ঠানটি আপনারা বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, মোবাইল অ্যাপ এবং ইউটিউব চ্যানেলেও সরাসরি উপভোগ করতে পারবেন। এই মুহূর্তে স্টুডিওতে উপস্থিত আছেন মুস্তাফিজুর রহমান তুর্য, শিল্পী দুখানি রবীন্দ্রসঙ্গীত গেয়ে শোনাবেন।

0: বাংলাদেশ বেতারের মিউজিক স্টুডিও থেকে দুখানি রবীন্দ্রসঙ্গীত সরাসরি গেয়ে শোনালেন মোস্তাফিজুর রহমান দুর্য। অনুষ্ঠানটি বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলেও সরাসরি সম্প্রচারিত হল।
1: সুপ্রিয় শ্রোতাবৃন্দ, আপনারা বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র থেকে প্রচারিত অনুষ্ঠান শুনছেন। আপনাদের জন্য আমাদের এবারের নিবেদন লালন গীতি, শিল্পী মাহবুবা আক্তার শিল্পী।

0: এতক্ষণ মাহবুবা আক্তার শিল্পীর কণ্ঠে দুখানি লালন গীতি শুনলেন।
1: বাংলাদেশ বেতার ঢাকা।
2: কৃষক বাঁচলে বাঁচবে দেশ, গর্ব সুফলা বাংলাদেশ। শস্য, ফসল, মৎস্য ও পশুপালন খাতে 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদসহ মৌকুফের সিদ্ধান্ত গ্রহণ করেছে বর্তমান সরকার। এ ঋণ মৌকুফ করা হলে আনুমানিক 12 লাখ কৃষক প্রত্যক্ষভাবে লাভবান হবে এবং মৌকুফ করা হবে প্রায় 1,500 কোটি টাকা। এর ফলে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকগণ ঋণের দায় হতে মুক্ত হবেন এবং ব্যাংক থেকে পুনরায় স্বল্প সুদে কৃষি ঋণ গ্রহণ করতে পারবেন। কৃষক রক্ষা পাবে স্থানীয় মহাজনী ঋণের উচ্চ সুদের হাত থেকে। কৃষি ঋণ মৌকুফে দৃঢ় অঙ্গীকার, কৃষকের পাশে আছে বর্তমান সরকার।
0: প্রশ্রোতা, অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে এবং একই সাথে বাংলাদেশ বেতার অ্যাপ, ইউটিউব চ্যানেল এবং ফেসবুক থেকেও আপনারা দেখতে এবং শুনতে পাচ্ছেন। এই মুহূর্তে আমাদের মিউজিক স্টুডিওতে উপস্থিত আছেন শিল্পী সমু খায়রুল ইসলাম। তিনি আমাদেরকে দুখানি আধুনিক গান গেয়ে শোনাবেন। প্রথম গানটির সুর করেছেন সাইফুল ইসলাম সর্দার এবং সুর করেছেন, গানটি লিখেছেন শিল্পী নিজেই। তো বন্ধুরা, আমরা দেরি না করে আপনাদেরকে নিয়ে যাচ্ছি আমাদের মিউজিক স্টুডিওতে। সেখান থেকে সরাসরি দুখানি আধুনিক গান শুনবেন শিল্পী সমু খায়রুল ইসলামের কণ্ঠে।

0: শ্রোতা বন্ধু, এতক্ষণ আমাদের মিউজিক স্টুডিও থেকে দুখানি আধুনিক গান সরাসরি গেয়ে শোনালেন শিল্পী সম খায়রুল ইসলাম।
1: বাংলাদেশ বেতার ঢাকা। শ্রোতা বন্ধুরা, যে যেখানে বসে এই মুহূর্তে আমাদের শুনছেন, সবাইকে প্রীতিময় শুভেচ্ছা জানাচ্ছি। অধিবেশনের এ পালা থেকে আমরা যারা রয়েছি আপনাদের সঙ্গে, অনুষ্ঠান উপস্থাপনায় লায়লা পারভিন কেয়া ও নুরাইন তাহমিনা কেয়া, প্রকৌশল দায়িত্বে রয়েছেন মোহাম্মদ শহীদুল্লাহ, লুৎফুন্নাহার মেরি, শামীম আহমেদ ও রাসেল আহমেদ। অধিবেশন তত্ত্বাবধানে রয়েছেন রওনক জাহান।
2: বাংলাদেশ বেতার ঢাকা, প্রিয় শ্রোতা, এবারে আপনাদের জন্য নজরুল সঙ্গীত, শিল্পী আবিদা রহমান সেতু।

0: এতক্ষণ নজরুল সঙ্গীত শুনলেন, শিল্পী ছিলেন আবিদা রহমান সেতু, বাংলাদেশ বেতার ঢাকা।
1: বাংলাদেশের সামাজিক নিরাপত্তা ব্যবস্থায় যুক্ত হলো এক নতুন অধ্যায়।
2: মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে শুরু হয়েছে ফ্যামিলি কার্ড পাইলটিং কর্মসূচি। এর মূল দর্শন, ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক।
1: পরিবারের মায়ের নামে কার্ড ইস্যুর মাধ্যমে নিশ্চিত হচ্ছে নারীর ক্ষমতায়ন ও মর্যাদা।
2: পিএমটি স্কোরিং এবং ডাইনামিক সোশ্যাল রেজিস্ট্রি ব্যবহারের মাধ্যমে প্রকৃত অভাবী পরিবারকে চিহ্নিত করে পৌঁছে যাবে রাষ্ট্রীয় সহায়তা।
1: প্রথম পর্যায়ে গত 10 মার্চ 2026 তারিখে 37,567 জনকে প্রদান করা হয়েছে ফ্যামিলি কার্ড। স্বচ্ছতা, প্রযুক্তি ও মানবিকতার সমন্বয়ে
2: ফ্যামিলি কার্ড কর্মসূচি গড়ে তুলছে সামাজিক নিরাপত্তার
1: নতুন বাংলাদেশ।
0: বাংলাদেশ বেতার ঢাকা। শ্রোতা বন্ধুরা, এখন স্টুডিও থেকে সরাসরি পল্লীগীতি গাইছেন সর্দার আফসারউদ্দিন। বন্ধুরা, বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রের ফেসবুক ও ইউটিউব চ্যানেল থেকে অনুষ্ঠান সরাসরি সম্প্রচারিত হচ্ছে।

0: পরপর দুখানি পল্লীগীতি গেয়ে শোনালেন সর্দার আফসারউদ্দিন। প্রথম গানের গীতিকার ও সুরকার ছিলেন সর্দার আমিন আলী, দ্বিতীয় গানের গীতিকার ও সুরকার আমির আলী চিশতি। বন্ধুরা, এ অনুষ্ঠান বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রের ফেসবুক ও ইউটিউব চ্যানেল থেকে সরাসরি সম্প্রচারিত হল।
1: বাংলাদেশ বেতার ঢাকা, প্রিয় শ্রোতা, এবারে আপনাদের জন্য রয়েছে কৃষক গানের গান। একসাথে গেয়েছেন কে এম আবদুল্লাহ আল মুর্তুজা মুহিন ও নাসরিন আক্তার বিউটি, গীতিকার মনিরুজ্জামান মনির, সুরকার মকসুদ জামিল মিন্টু।

0: আসসালামু আলাইকুম। বেলা ১১টা, বাংলাদেশ বেতার, খবর পড়ছে স্নিগ্ধা সোহানা হক। মালয়েশিয়া সফররত প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশ থেকে আরও কর্মী নেওয়া এবং যেসব কর্মী যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ না করে মালয়েশিয়ায় কাজ করছে তাদের বৈধ করে নেওয়ার জন্য দেশটির প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়েছেন। প্রধানমন্ত্রী তারেক রহমান আজ সকালে পুত্রজায়ায় সে দেশের প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে একান্ত বৈঠকে এই আহ্বান জানান। পরে এক যৌথ সংবাদ সম্মেলনে জানানো হয়, দুই দেশের প্রধানমন্ত্রীর মধ্যকার বৈঠকে বাণিজ্য বিনিয়োগ সম্প্রসারণ, জ্বালানি সহযোগিতা, হালাল অর্থনীতি, সেমি কন্ডাক্টর শিল্প ও কৃষি, শিক্ষা ও জনযোগাযোগ সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। উভয় দেশের সরকার প্রধানের নেতৃত্বে উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠকে বাংলাদেশে আটকে পড়া রোহিঙ্গাদের মিয়ানমারে প্রত্যাবর্তনে জনমত গঠনে বৈশ্বিক উদ্যোগ গড়ে তোলার ক্ষেত্রে মালয়েশিয়ার সহযোগিতা কামনা করা হয়। এছাড়া পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে বৈঠকে আলোচনা হয়। এ সময় অন্যান্যের মধ্যে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী তারেক রহমান দেশটির প্রধানমন্ত্রীর আমন্ত্রণে গতকাল দুই দিনের রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়া পৌঁছান। কুয়ালালামপুরে পৌঁছানোর পর তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা ও গার্ড অফ অনার দেওয়া হয়। সুসজ্জিত বাহিনীর দেওয়া গার্ড অফ অনারের সময় দুদেশের জাতীয় সঙ্গীত বাজানো হয়। এ সময় প্রধানমন্ত্রীকে স্বাগত জানান মালয়েশিয়ার ধর্মমন্ত্রী জুলকিফলি হাসান এবং তার সহধর্মিণী। গত ফেব্রুয়ারিতে সরকার প্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটি প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম বিদেশ সফর। তারেক রহমান কুয়ালালামপুর পৌঁছে গতরাতে প্রবাসী বাংলাদেশীদের সঙ্গে এক মতবিনিময় অনুষ্ঠানে যোগ দেন। মালয়েশিয়ায় দুদিনের সফর শেষ করে দ্বিতীয় ধাপে প্রধানমন্ত্রী তারেক রহমান আজ সন্ধ্যায় চীনের দালিয়ানের উদ্দেশ্যে রওনা হবেন। চীনে পাঁচ দিনের সফরকালে বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক, এমওইউ, দুটি চুক্তি, একটি কর্মপরিকল্পনা এবং একটি প্রোটোকল সহ ১৫-১৭টি দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হবে বলে জানা যায়। প্রধানমন্ত্রী আগামী শুক্রবার রাতে দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে। বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, দেশে বিনিয়োগ বান্ধব পরিবেশ নিশ্চিত করতে সরকার লাইসেন্সিং ও অনুমোদন প্রক্রিয়া আরও সহজ, দ্রুত ও সমন্বিত করার লক্ষ্যে কাজ করছে। তিনি গতকাল বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে জাপান বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি জেবিসিসিআই এর এক প্রতিনিধি দলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে একথা বলেন। বাণিজ্যমন্ত্রী বলেন, বিনিয়োগকারীদের যাতে এক দপ্তর থেকে আরেক দপ্তরে ঘুরতে না হয় সেজন্য একটি কেন্দ্রীয় অনলাইন ভিত্তিক ওয়ান স্টপ উইন্ডো ব্যবস্থা গড়ে তোলা হচ্ছে। কাতারে এক সড়ক দুর্ঘটনায় পাঁচজন বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। গতকাল দেশটির শাহানিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। কাতারে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের বরাত দিয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় জানায়, নিহতরা হলেন সিলেটের কানাইঘাট উপজেলার গাছবাড়ি গ্রামের জসীমউদ্দিন, জিবালউদ্দিন, মস্তাক আহমদ, জুবায়ের আহমদ ও কাদের আহমদ। দুর্ঘটনার বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহে দূতাবাস ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার যুদ্ধ বন্ধে সুইজারল্যান্ডের জেনেভায় দুদেশের মধ্যে কারিগরি পর্যায়ে প্রথম দফার আলোচনা শেষ হয়েছে। আলোচনার মধ্যস্থতাকারী দেশ কাতার ও পাকিস্তান জানিয়েছে, বৈঠকে ইতিবাচক অগ্রগতি অর্জিত হয়েছে। গত সপ্তাহে দেশ দুটির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর হবার পর গতকাল এই আলোচনা শুরু হয়। আজ এক যৌথ বিবৃতিতে কাতার ও পাকিস্তান জানায়, একটি উচ্চ পর্যায়ের কমিটি ৬০ দিনের মধ্যে একটি চূড়ান্ত শান্তি চুক্তিতে পৌঁছানোর ব্যাপারে রোডম্যাপে সম্মত হয়েছে। শান্তি চুক্তির কৌশলগত দিক নিয়ে আরও আলোচনা করা হবে। বিশ্বকাপ ফুটবলের খবর। কানাডার ভ্যাঙ্কুভারে ফিফা বিশ্বকাপ ফুটবলে মিশর ৩-১ গোলে নিউজিল্যান্ডকে পরাজিত করেছে। এর আগে মিয়ামিতে উরুগুয়ে এবং কেপ ভার্দের মধ্যকার খেলাটি ২-২ গোলে ড্র হয়। লস এঞ্জেলেস বেলজিয়াম এবং ইরানের মধ্যে অনুষ্ঠিত খেলাটি গোল শূন্য ড্র হয়। এদিকে আজ রাত ১১টায় যুক্তরাষ্ট্রের ডালাসে আর্জেন্টিনা মোকাবেলা করবে অস্ট্রিয়ার। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, সক্রিয় দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে গতকাল সকাল ৯টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এদিকে আজ সন্ধে ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম এবং সিলেট অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে দুপুর ১২টায়।
1: এই অনুষ্ঠান আপনারা শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। অনুষ্ঠানমালায় এবারে রয়েছে রবীন্দ্রসঙ্গীত, শিল্পী ফারহানা খান পুরবী।

0: পরপর দুখানি রবীন্দ্রসঙ্গীত শুনলেন। শিল্পী ছিলেন ফারহানা খান পুরবি।
1: বাংলাদেশ বেতার ঢাকা।
2: নারীর জন্য গাড়ি, উন্নত সমৃদ্ধ ও নতুন বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে নারীদের চলাচলে স্বকীয়তা, স্বাচ্ছন্দ্যবোধ ও নিরাপত্তা প্রদানের লক্ষ্যে বিআরটিসির মাধ্যমে মহিলা বাস সার্ভিস চালু করার কর্মসূচি গ্রহণ করেছে বর্তমান সরকার। এ কর্মসূচির আওতায় ঢাকায় পরিবেশ বান্ধব ইলেকট্রিক বাস এবং নারীদের জন্য নিরাপদ বিশেষায়িত বাস সার্ভিস চালু করা হবে, যা রাজধানীর গণপরিবহন ব্যবস্থায় দৃশ্যমান বৈপ্লবিক পরিবর্তন আনবে। যেখানে চালক সহ সকল কিছু নিয়ন্ত্রণের দায়িত্ব পালন করবে নারীরাই। সরকারের এই মহৎ উদ্যোগকে আমরা স্বাগত জানাই।
3: বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা, এবারে শুনবেন আধুনিক গান। শিল্পী তারেক এম এস সৈয়দ। প্রথম গানটির গীতিকার ইনুস আলী মোল্লা, শিল্পী সুরকার আলী আফতাব লনি।

আধুনিক গান শুনছেন তারেক এম এস সৈয়দের কণ্ঠে। এবারের গানটির গীতিকার মোহাম্মদ মাকবুল ইসলাম, সুরকার মোহাম্মদ আলী আশরাফ।

0: চলে গেলে ব্যথা নিয়ে, মেঘলা আমার আকাশ, এমন একটি গান শুনলেন তারেক এম এস সৈয়দের কণ্ঠে, শুনছিলেন আধুনিক গান
1: বাংলাদেশ বেতার ঢাকা। এখন ডেঙ্গু সচেতনতা বিষয়ক গান শুনবেন। কণ্ঠ দিয়েছেন রাজীব দাস ও বাঁধন সরকার পূজা। গান লিখেছেন নাসরিন সুলতানা রুমা, সুর করেছেন মকসুদ জামিন মিন্টু।

এতক্ষণ ডেঙ্গু জ্বর সচেতনতামূলক গানটি শুনলেন। বন্ধুরা, মানব পাচার একটি গর্হিত কাজ, আইনত দণ্ডনীয় অপরাধ। আসুন আমরা সবাই মিলে মানব পাচার প্রতিরোধ করি। যারা মানব পাচারের সাথে জড়িত তাদেরকে ধরিয়ে দিন, এরা দেশ ও জাতির শত্রু, এদের বিরুদ্ধে প্রতিরোধ আন্দোলন গড়ে তুলুন। অবৈধ পথে বিদেশ যাওয়া থেকে বিরত থাকুন, মানব পাচারকারীদের হাত থেকে বাঁচুন। মানব পাচারকারীদের বিরুদ্ধে সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে, আসুন আমরা সবাই মিলে সরকারকে সহযোগিতা করি।

0: শ্রোতা বন্ধুরা, সবাইকে বর্ষার শুরুভিত শুভেচ্ছা। সেই সাথে আমন্ত্রণ জানাচ্ছি স্বাস্থ্য সুখের মূল ম্যাগাজিন অনুষ্ঠানে। হ্যাঁ, বর্ষ পরিক্রমায় এখন বর্ষাকাল। বর্ষায় আমাদের দেশ এক অপরূপ সৌন্দর্যে কেমন উদ্ভাসিত হয়ে ওঠে। বর্ষার স্নিগ্ধ শীতল ধারা বর্ষণে মনে আসে গান, আসে কবিতার পঙ্ক্তি। কদম কেয়া জুই গন্ধরাজের বিচিত্র বর্ণগন্ধের উৎসবে প্রকৃতির হৃদয়ের দ্বার যেন খুলে যায়। তাই তো বর্ষাকে বলা হয় ঐশ্বর্যের ঋতু, সৌন্দর্যের ঋতু। তবে অতি বর্ষণে এক শ্রেণীর মানুষের জন্য অভিশাপ হয়ে দাঁড়ায়। অন্যদিকে পাহাড় ধসে শোনা যায় মৃত্যুর সংবাদ, যা অত্যন্ত বেদনাদায়ক। তাই প্রকৃতির ভারসাম্য রক্ষায় বন্ধ করতে হবে নির্দ্বিধায় গাছগাছালি, পাহাড় কাটা। এই আহ্বানে শুরু করছি আমাদের আজকের আয়োজন। হ্যাঁ বন্ধুরা, আশা করছি আপনারা যেখান থেকে শুনছেন আমাদের অনুষ্ঠান, সবাই ভালো আছেন, সুন্দর আছেন। এমনই প্রত্যাশায় চলে যাচ্ছি আমাদের আজকের মূল আয়োজনে। আজকের বিষয় জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি হিসেবে ইনপ্ল্যান্ট। হ্যাঁ, ইনপ্ল্যান্ট হলো একটি দীর্ঘমেয়াদী জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি, যা ছোট একটি পাতলা রড জন্ম নিয়ন্ত্রণের জন্য নারীর বাহুর ঠিক নিচের চামড়ায় রাখা হয়, আর এটি ধীরে ধীরে দেহে হরমোন ছড়িয়ে দেয়, যা গর্ভধারণ ঠেকায়। এটি খুবই নিরাপদ এবং দীর্ঘমেয়াদী কার্যকরী একটি পদ্ধতি। প্রিয় বন্ধুরা, চলুন বিষয়টি নিয়ে একটি সাক্ষাৎকারমূলক আলোচনা শুনি এখন। সাক্ষাৎকার গ্রহণে ডাক্তার নূরে ইশরাত নাজমি।
1: প্রিয় শ্রোতা বন্ধু, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। পরিবার পরিকল্পনার বিভিন্ন পদ্ধতি নিয়ে আমাদের প্রশ্নের শেষ নেই এবং জিজ্ঞাসারও শেষ নেই, এবং বিশেষভাবে কাদের জন্য কোন পদ্ধতি বা কোন নিয়ন্ত্রণ ব্যবস্থাটা প্রযোজ্য, এ নিয়েও অনেক ধরনের জল্পনার কল্পনার অবকাশ রয়েছে। স্টুডিওতে উপস্থিত রয়েছেন ডক্টর ইশরাত জাহান, এবং আমাদের আজকের বিষয় জন্ম নিয়ন্ত্রণের পদ্ধতি হিসেবে ইমপ্ল্যান্ট। প্রথমেই ডক্টর ইশরাত জাহান, আপনার কাছ থেকে আমি জানতে চাইব ইমপ্ল্যান্ট বিষয়টি কি।
2: ধন্যবাদ নাজমি। যেটা হলো যে ইমপ্ল্যান্ট মহিলাদের জন্য একটি অস্থায়ী দীর্ঘমেয়াদী ক্লিনিক্যাল পদ্ধতি। এটা দুইটা চিকন নরম ক্যাপসুলের মতো থাকে, যেটা চিকনটা হচ্ছে দেয়াশলাইয়ের কাঠির থেকেও চিকন, যা মহিলাদের হাতের কনুয়ের উপরে ভিতরের দিকে চামড়ার নিচে ঢুকিয়ে দেওয়া হয়। এটা ক্যাপসুলের মধ্যে থাকে প্রোজেস্টেরন হরমোন, সেই প্রোজেস্টেরন হরমোন ডেইলি সিক্রেশন হয় এবং সেটা বডিতে জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতির জন্য হেল্প করে।
1: আপনি বলেছেন যে দুটি চিকন ক্যাপসুল চামড়ার নিচে ঢুকিয়ে দেওয়া হয়, তো এটি নিশ্চয়ই খুব অস্বস্তিদায়ক একটি পদ্ধতি অনেকের মনে হতে পারে, এ ব্যাপারে আপনার পরামর্শ?
2: না, এটা তেমন অস্বস্তি না, কারণ চামড়ার নিচে একটু ফুটা করে ঢুকিয়ে দেওয়া হয় এবং অনেকের মনেই থাকে না যে ভিতরে কিছু আছে এরকম আর কি।
1: এই পদ্ধতিটি বিশেষভাবে কাদের জন্য প্রযোজ্য, অর্থাৎ কোন কোন দম্পতির জন্য আপনারা উপদেশ দেন যে এই পদ্ধতি তাদের জন্য জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি হিসেবে একেবারে উপযুক্ত?
2: যে কোনো সক্ষম দম্পতি এই পদ্ধতি ব্যবহার করতে পারেন। তবুও যে এমন হয় যে যারা এস্ট্রোজেন কন্টেইনিং পদ্ধতি নিতে পারেন না, যেমন কম্বাইন্ড পিল খেতে পারেন না, যাদের এস্ট্রোজেন ব্যবহারে অসুবিধা রয়েছে, যেমন যাদের মাইগ্রেন আছে, হার্ট ডিজিজ আছে, তারপরে লিভার ডিজিজ আছে, এরকম মানুষজন যারা এস্ট্রোজেন নিতে পারেন না, তারা শুধুমাত্র প্রোজেস্টেরন নেবেন, তাদের জন্য এটা খুব ভালো হয়। আর যেই মায়েরা বাচ্চাকে বুকের দুধ খাওয়াচ্ছেন, তাদের জন্য এটা খুব ভালো হয়।
1: এই ক্ষেত্রে কি বিশেষ কোনো ব্যাপার রয়েছে যে দুটি সন্তান থাকতে হবে, কিংবা কোন সন্তান কয়জন থাকতে হবে, বা কোন সময়টায়, অর্থাৎ কত বছর বৈবাহিক অবস্থা, কিংবা কতটা বাচ্চা থাকলে?
2: এরকম কোনো কিছু নাই যে কোনো সময় নিতে পারবে, যেহেতু অস্থায়ী পদ,

0: সাত দিনের মধ্যে প্রথম যখন একজন দেবেন সেই হিসেবে,
1: হ্যাঁ 5 থেকে 7 দিনের মধ্যে নেবেন, যে তখন যাতে তার ওভুলেশন না হয়ে যায়, ওভুলেশন হওয়ার আগেই তা নিতে হবে আর কি।
0: এবং এটা একবার ঢুকালে সেটা কতদিন পর্যন্ত কার্যকর থাকতে পারে?
1: এটা দুই রকমের আমাদের দেশে পাওয়া যায়, একটা হচ্ছে ইমপ্লানন, ইমপ্লাননটা একটি কাঠি, সেটা 3 বছরের জন্য, আর একটা পাওয়া যায় জ্যাডল, জ্যাডলটা হচ্ছে 2টি কাঠি এবং সেটা 5 বছরের জন্য।
0: এবং এর পরবর্তীতে তাকেই মনে রেখে সেই তারিখ অনুযায়ী কি স্বাস্থ্যকেন্দ্রে আবার
1: যেতে হয়? হ্যাঁ, ওই যে স্বাস্থ্যকেন্দ্রে একটা কার্ড দিয়ে দেওয়া হয় এবং সেই কার্ডে মানে ইমপ্ল্যান্ট পরানোর তারিখ লিখে দেওয়া হয়, তারপর সেখানে বলে দেওয়া হয় যে কোনো অসুবিধা হলে আসবে, কোথায় আসবে, আর না হলে সে 3 বছর পর বা 5 বছর পর ওই তারিখে এসে খুলবে আর কি। আর যদি এর মধ্যে যদি কোনো তার অসুবিধা হয় তাহলে আসবে, আর যদি এমনিতে অনেক সময় হয় যে খুলে ফেলবে, বাচ্চা নিতে চিন্তা করছে, তখনও খুলে ফেলতে পারে।
0: ডক্টর ইরশাদ, আপনি বলেছেন যে বিশেষজ্ঞ চিকিৎসক বা একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এই ব্যবস্থাটা গ্রহণ করতে হবে, তো এই বিশেষ সেবাটা কোথায় কোথায় পাওয়া যেতে পারে?
1: এই সেবা ওই সব জায়গাতেই পাওয়া যায়, যেমন হচ্ছে যে কোনো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যে ফ্যামিলি প্ল্যানিং এর উইং আছে সেখানে পাওয়া যাবে, মা ও শিশু কল্যাণ কেন্দ্র, তারপরে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র, এবং কিছু এনজিও আছে আমাদের দেশে, কিছু এনজিও ভীষণ ভালো কাজ করছেন এই ব্যাপারে, জন্ম নিয়ন্ত্রণের ব্যাপারে, তাদের ওখানে পাওয়া যাবে।
0: এই ধরনের পদ্ধতির জন্য কি হাসপাতালে ভর্তির কোনো প্রয়োজন আছে?
1: না, কোনো ভর্তির কোনো প্রয়োজন নাই এবং কোনো অ্যানেস্থেসিয়া দেওয়ারও দরকার নাই।
0: হ্যাঁ, অর্থাৎ খুব বেশি ভয়ের কোনো কারণ
1: নাই? না, কোনো ভয় নাই।
0: সার্জারি বা অপারেশন নিয়ে যেটা অনেকের ভয় থাকে?
1: না না, কিছু নাই, ইনশাআল্লাহ
0: এরকম কিছু নেই। তো জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি হিসেবে এটা কতটা গুরুত্বপূর্ণ, অর্থাৎ আমি জানতে চাইছি কি কি বিশেষ সুবিধা রয়েছে এই ইমপ্ল্যান্ট ব্যবস্থা?
1: সুবিধা সবগুলাই, যেটা হচ্ছে এই পদ্ধতিটি যেটা 3 বছর সেটা 3 বছর, 2 কাঠি 5 বছর জন্য কার্যকর, পার্শ্ব প্রতিক্রিয়া নেই বললেই চলে, খুবই কম। আর যারা বাচ্চাকে বুকের দুধ খাওয়াচ্ছে, বুকের দুধের কোয়ালিটির কোনো অসুবিধা হয় না, সেজন্য বুকের দুধ খাওয়ালেও নেওয়া যায়, বুকের দুধ কমায় না যেটা বলি আমরা। আর বলছিলাম একটু আগেই যে ইস্ট্রোজেন কন্টেনিং যারা নিতে পারে না তাদের জন্য ভালো হয় পোস্টন কন্টেনিং নিতে। আর প্রসব পরবর্তী, পোস্টপার্টাম যেটাকে আমরা বলি, যে প্রসব পরবর্তী পদ্ধতি হিসেবে এটা খুব ভালো,
0: আর
1: এবং খুলে ফেললে সাথে সাথে তার সক্ষমতা ফিরে আসে এবং সন্তান ধারণ করতে পারে।
0: তো বিশেষ করে যারা প্রতিদিন খাবারটাকে অনেক কষ্টকর মনে করেন, যে প্রতিদিন পিল খাওয়াটা,
1: প্রতিদিন পিল খাওয়াটা অসুবিধা মনে থাকে না, ভুলে যায়, হ্যাঁ ভুলে গেল, বা কোন খুব ব্যস্ত থাকে অনেক সময় ভুলে যায়, তাও তখনও তাদের জন্য এটা খুব সুবিধা,
0: খুবই সুবিধাজনক একটি পদ্ধতি। খুব সুন্দর বলেছেন ডক্টর ইরশাদ। এবার আপনার কাছে জানতে চাইবো এই ব্যবস্থার বিশেষ কোনো অসুবিধা রয়েছে কিনা, শারীরিক কিংবা পারিবারিক?
1: শারীরিক যেটা বলছি যে অসুবিধা ঠিক না, অনেক সময় অনেকের মাসিক অনিয়মিত হয়, অনেকের হয়তো স্পটিং হয় ফোটা ফোটা রক্ত যায়, অথবা 2 মাসিকের মাঝখানে ফোটা ফোটা রক্ত যায়, অনেকের কম ব্লিডিং হয়, অনেকের মাসিক বন্ধ হয়ে যায়। তো বন্ধ হলে তখন বুঝতে পারে না যে কি এটা আবার কি গর্ভ সঞ্চার করে হয়েছে নাকি এমনি বন্ধ আছে। আর এইগুলা হলে তো মানে তেমন অসুবিধা হয় না, ক্লায়েন্টরা মেনে নেয় এটা, কিন্তু অনেক সময় মাসিকের সময় বেশি রক্ত যায়, রক্তস্রাব বেশি হয়। আর প্রজেস্টেরন হরমোনের জন্য যেটা হয়, যদিও খুব অল্প পরিমাণের প্রত্যেক দিন সিক্রেট হয়, তো মাথা ব্যথা বা অনেকের ওজন বাড়ে বলে বলা হয় আর কি, অল্প, খুবই অল্প এটা হয় আর কি, অনেকের একটু ব্রণ হতে পারে।
0: অর্থাৎ হরমোন জনিত কিছু অসুবিধা দেখা যেতে পারে, তবে অন্যান্য হরমোন জনিত কিছু পিল যেগুলো মুখে খেতে হয় সেগুলো থেকে কি পার্শ্ব প্রতিক্রিয়া অনেকটাই কম?
1: অনেকটাই কম, হ্যাঁ।
0: আর অনেকে আছেন যে মনে করেন যে মাসিকের মাঝখানের সময়টা, যে সময়টায় মাসিক হচ্ছে বা হওয়ার কথা ছিল, ওই সময়টায় মাসিক না হলেও একটু তলপেটে ব্যথা, এই ধরনের ব্যথা বা অতিরিক্ত রক্তস্রাব বা হচ্ছে সাদা স্রাব, দুর্গন্ধযুক্ত স্রাব, এই ধরনের ব্যবহারের সাথে কি বা এই ধরনের জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতির ব্যবস্থার সাথে কি এগুলোর কোনো সম্পর্ক?
1: না, সাদা স্রাবের সাথে নয়, সাদা স্রাব তো আসলে ভ্যাজাইনাল ইনফেকশন হয়, তো যেটা হয় যে কন্ডম ব্যবহার করলে ভ্যাজাইনাল ইনফেকশনটা কম হয়, মানে প্রজেস্টেরন বা নিজেই হরমোন নিয়ে থাকেন তো তার তো আর কন্ডম ব্যবহার করা হয় না, তখন কিছু ভাজাইনাল ইনফেকশন হতে পারে, সেই জন্য সাদা স্রাব হয়। এটার সাথে আসলে সম্পর্ক নেই,
0: এটা সম্পর্ক নেই। অর্থাৎ এটা এই ইমপ্ল্যান্টের পার্শ্বপ্রতিক্রিয়া?
1: ইমপ্ল্যান্টের পার্শ্ব না, অবশ্যই না।
0: আমরা সবশেষে জানতে চাইবো ডক্টর ইরশাদ আপনার কাছ থেকে, এই যে ইমপ্ল্যান্ট যেদিন তার চামড়ার নিচে বসানো হলো, ঠিক তার কতদিন পর থেকে এর কার্যকারিতা শুরু হবে? অর্থাৎ আমরা অনেক ক্ষেত্রে কিন্তু বলে থাকি যে একটি নতুন যখন জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি গ্রহণ করা হয়, কিছুদিন অন্যান্য কোনো অস্থায়ী ব্যবস্থা এই ক্ষেত্রে কি নিতে হবে কিনা?
1: এই ক্ষেত্রে আসলে পরের দিন থেকে তার হরমোন সিক্রেট হবে এবং 24 আওয়ার্স এর পর থেকে সেটা কার্যকর হবে, সুতরাং এই ক্ষেত্রে কোনো অসুবিধা নাই যে অন্য কোনো ব্যবস্থা নিবে।
0: অর্থাৎ প্রথম থেকেই তিনি মোটামুটি
1: নিশ্চিত থাকবেন, পোস্টন হরমোন সিক্রেট হবে, ওভুলেশন হয় না, সুতরাং ওভুলেশন না হলে তার বাচ্চা হওয়ার সম্ভাবনাও থাকে না।
0: তবে শুধু একটি ব্যাপারে গুরুত্বপূর্ণ, যে সময়টা তাকে মনে রাখতে হবে, কার্ডটাকে সংরক্ষণ করতে হবে, এবং যেটা আপনি বলেছেন দুই ধরনের ব্যবস্থা রয়েছে, একটি 3 বছরের জন্য, একটি 5 বছরের জন্য। অর্থাৎ যে সময়টা শেষ হবে তার কিছুদিন আগেই সম্ভবত তাকে স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে জানাতে হবে যে তার সময় হয়েছে,
1: ওই দিন মানে শেষ দিনে গেলেও হবে, হ্যাঁ শেষের দিকে, অথবা উনি যদি ইচ্ছা পোষণ করেন যে বাচ্চা নিবেন,
0: একই জায়গায় আবার
1: একই জায়গায় যাবেন, হ্যাঁ যে বলবেন যে খুলে নিব।
0: ডক্টর

0: ওস্তাদ জাহান, আপনাকে ধন্যবাদ খুব সুন্দর কিছু তথ্য দেওয়ার জন্য, বিশেষ করে ইমপ্ল্যান্ট, যেটি আমাদের সবার জন্য একটি খুব ভালো একটি জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি। বিশেষ করে আমরা জানলাম বেশ কিছু সুবিধা রয়েছে এবং নিশ্চিন্ত মনে অনেক দম্পতি এই জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতিটি গ্রহণ করতে পারেন। আর আজকে যারা শুনলেন আমাদের অনুষ্ঠানটি, সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি।
1: গুরুত্বপূর্ণ আলোচনার এই বিষয়বস্তু থেকে আপনারা আপনাদের অনেক কাঙ্ক্ষিত প্রশ্নের জবাব পেয়ে গেছেন বলেই আমাদের বিশ্বাস। অনুষ্ঠান সূচিতে এবারে রয়েছে জনসংখ্যার একটি গান, শিল্পী পলাশ লোহ। এই গানটি লিখেছেন শাহাবুদ্দিন মজুমদার, সুর করেছেন কাজী দেলোয়ার হোসেন।

0: আপনারা শুনছেন জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল নিবেদিত ম্যাগাজিন অনুষ্ঠান স্বাস্থ্যই সুখের মূল। আয়োজনমালায় এবারে রয়েছে প্রামাণ্য অনুষ্ঠান, উপস্থাপনায় মোহাম্মদ জসিমউদ্দিন।
1: প্রিয় বন্ধুরা, আমরা আছি দিনাজপুর জেলার ফুলবাড়ী উপজেলায়। এই মুহূর্তে আছি উপজেলা পরিবার পরিকল্পনা অফিসে। আপনার নাম জানতে চাইবো।
2: আমার নাম মোসাম্মদ আদরি আক্তার তানিয়া। আমি এখানে ইনপ্যাড গ্রহণ করতে আসছি।
1: করেছেন?
2: হ্যাঁ, করলাম।
1: আপনার বাড়ি কোথায়?
2: আটপুকুর হাট।
1: এখান থেকে কত দূরে?
2: এখান থেকে 2-3 কিলো হবে।
1: আপনি আজকে সেবা নিয়েছেন?
2: হ্যাঁ, নিলাম।
1: কেমন অনুভব করছেন?
2: ভালো, বেটার ফিল করতেছি।
1: আপনি কি এই প্রথম ইমপ্ল্যান্ট নিলেন?
2: এই প্রথম।
1: কেন ইমপ্ল্যান্ট নিলেন বলতে পারবেন?
2: আমাদের ওখানে মানে পরিবার পরিকল্পনার মহিলা যায়, উনি বলেন যে এটা করলে ভালো হয়, সেই কারণে নিলাম,
1: যাতে আর গর্ভধারণ না হয়।
2: হ্যাঁ, ওই জন্য।
1: আচ্ছা, আপনার পরিবার সম্পর্কে একটু জানতে চাই। পরিবারে কে কে আছেন?
2: আমাদের পরিবারে আমার শ্বশুর শাশুড়, আমার স্বামী, আর একটা আমার দেওর আছে।
1: আপনার ছেলে মেয়ে?
2: একটাই বাচ্চা।
1: একটা বাচ্চা। ওর বয়স কত বছর?
2: 3.5 বছর।
1: এই যে আপনি ছোট পরিবার গঠন করেছেন, আপনার দাম্পত্য জীবনের বয়স কত বছর?
2: 5 বছর হচ্ছে বিয়ে হওয়ার।
1: 5 বছর, একটি সন্তান নিয়েছেন।
2: হ্যাঁ।
1: এই যে আপনি ছোট পরিবার ডাকছেন, এতে করে আপনি কি সুফল পাচ্ছেন বা কেন আপনি ছোট পরিবার গঠন করছেন?
2: একটা বাচ্চা মানুষ করতে গেলে অনেক কিছুই দরকার হয়, আয় সম্পদ অনেক কিছুরই দরকার হয়। যদি একটা বাচ্চাকে মানুষ করতে না পারি ভালোভাবে, তাহলে নিয়ে তোর কোনো লাভ নেই।
1: এই ব্যাপারে আপনার স্বামী কি আপনাকে সহযোগিতা করছেন?
2: হ্যাঁ, আমার স্বামী সহযোগিতা করছে।
1: বা পরিবারের অন্যান্য সদস্য যারা আছেন, শ্বশুর শাশুড়ি?
2: পরিবারের সবাই আমাকে সহযোগিতা করছে।
1: আচ্ছা, আপনি কেমন অনুভব করছেন এই মুহূর্তে এই ইমপ্ল্যান্ট গ্রহণ করে?
2: এখন আমি বেটার, মানে ভালো ফিল করতেছি।
1: কোনো শারীরিক সমস্যা হচ্ছে না?
2: না, কোনো কিছুই সমস্যা হচ্ছে না।
1: আচ্ছা, এইখানে যে আপনি ইমপ্ল্যান্ট গ্রহণ করতে পারবেন বা বিভিন্ন সেবা দেওয়া হচ্ছে, এটা আপনি কিভাবে জানলেন?
2: আমাদের ওখানে যায় তো পরিকল্পনা একটা মহিলা যায়, তিনি বলেন।
1: আচ্ছা,
2: গ্রামে গ্রামে ঘুরে ঘুরে বলেন তো মহিলাদেরকে বলেন।
1: আচ্ছা, এই ইমপ্ল্যান্ট গ্রহণ করার আগে আপনি কি কোনো পরিবার পরিকল্পনা পদ্ধতি গ্রহণ করেছিলেন কখনো?
2: হ্যাঁ, সরকারি সুকি বড়ি একটা আছে, সেটা খাইছিলাম।
1: সেটা কোত্থেকে নিয়েছিলেন?
2: ওই আপায় দিছিল।
1: ওইটার জন্য কি আপাকে টাকা দিতে হয়েছিল?
2: না, কোনো টাকা দিতে হয়নি।
1: আজকে যে আপনাকে ইমপ্ল্যান্ট দেয়া হলো এবং আগেও পিল খেতেন, এই যে আপনাদেরকে সেবা দিচ্ছে সরকার, এতে কি আপনাদের উপকার হচ্ছে নাকি অপকার হচ্ছে?
2: উপকার হচ্ছে, একটা সরকারি পাচ্ছি 3 বছরকার জন্য, সরকারি একটা মানে ভালো হচ্ছে, একটা অনেক কিছুই বাঁচে যাচ্ছি। আমরা কিনে খাইতে গেলে টাকা লাগতো, আর সরকার থেকে একটা পাচ্ছি ফ্রি।
1: আপনাদের যাতায়াতের জন্য যে টাকাটা দেয়া হয়, সেই টাকাটা কি আপনি পেয়েছেন?
2: দিবে, এখনো পাইনি, কেবল তো দিলাম।
1: আচ্ছা আচ্ছা, এই যে আপনাদের টাকাও দিয়ে দিচ্ছে যাতায়াতের জন্য, এটাকে আপনি সরকারের উদ্দেশ্যে কি বলতে চান?
2: সরকার আমাদেরকে টাকা দিচ্ছে, সরকারকে ধন্যবাদ, সামনের দিনে যেন আমরা আরো অনেক সেবা পাই।
1: তো ছেলে না ও?
2: হ্যাঁ।
1: ওর বয়স কত বছর?
2: 3.5 বছর।
1: এই ছেলেকে নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি?
2: আমার ছেলে যেন বড় হয়, মানুষের মতন মানুষ হয়, লেখাপড়া করতে পারে, এই।
1: আমরা প্রত্যেকেই সচেতন হব, পরিকল্পিত পরিবার গঠন করব, শিক্ষিত মানবিক পরিবার গঠন করব, এই হোক আমাদের প্রত্যয়। বিদায় নিচ্ছি আজকের প্রামাণ্য পর্ব থেকে, কথা হবে আগামী পর্বে।
0: বিয়ে দুজন নারী পুরুষের জীবনের অত্যন্ত সুন্দরতম একটি অধ্যায়। বিয়ের পর দিনগুলি হাসি গল্পে আনন্দে কিভাবে যে কখন কেটে যায় তা বোধ করি কেউই তেমন হিসাব রাখতে পারেন না। কিন্তু এরই মধ্যে সংসারের আয়তন ঠিক কেমন হবে সেই পরিকল্পনা কিন্তু করে ফেলতে হবে। প্রিয় বন্ধুরা, চলুন আরও একটি জনসংখ্যার গান শোনা যাক এখন। শিল্পী ইমামুর রশিদ ও দিনা মাসুদ। এ গানটি লিখেছেন শিকদার ইসাহাক আলী, সুর করেছেন আলী আফতাব লনী।

0: সবশেষে রয়েছে বেতার কার্টুন।
1: তোমার আডালি বাডালি টমেটো করমসা হেরা সব কই?
2: কি যে কও না, কিছুই তো আমি বুঝি না।
1: বুঝো না, তোমার ব্যাটালিয়ান ব্যাটালিয়ান কই?
2: কি এর ব্যাটালিয়ান?
1: আরে তোমার পোলাবান গো কথা জিগাই।
2: জিগাও ভালো কথা, ওগো কি নাম নাই?
1: নাম তো আছে, কিন্তু এতগুলার নাম তো মনে থাকে না।
2: তোবা তোবা তোবা, নিজের পোলাপানের নাম নিজের মনে থাকে না, উল্টা পাল্টা নাম ধরে ডাকো। আচ্ছা পোলাপানি ও যদি কয় অগো বাপের নাম ভুইলা গেছে তখন?
1: না না না, ভুলবো না ভুলবো না, এগো বাপ তো একজনই, এই যেটা আমি, কিন্তু পোলাপানি তো।
2: তোমার মাথাটা না আসলে একেবারে বিগড়ে গেছে।
1: আমার মতন বিপদে পড়লে কারো মাথা ঠিক থাকে না গো, ঠিক থাকে না।
2: কাম নাই, কাজ নাই, ব্যবসা নাই, গৃহস্থী নাই, পোলাপান গুলোরে খাওন দিতে পারো না, কাপড় দিতে পারো না, খাতা পেন্সিল কিছুই তো কিনা দিতে পারো না।
1: এটা সাময়িক, সব ঠিক হয়ে যাবে।
2: কবে ঠিক হবে? আরেকটা তো পেডে,
1: ওর জন্য তো আজকেই কাপড় চোপড় কিনন লাগতেছে না।
2: চুপ করো, বেহায়াপনা করতে খুব আমোদ লাগে না?
1: না গো ফুলবানু, না, চারদিক থেকে ধার দেনা কইরা আমি এমন জব্দ হইছি, এখন আর হাত পাতনের জায়গাও নাই। এখন একটা সিদ্ধান্ত লইছি।
2: কি সিদ্ধান্ত?
1: কিছুদিনের লেগে চলো, আমরা দুইজন বেড়াইয়া আসি গা।
2: কোন হানে?
1: এই তোমার বোনের বাড়িতে, দুলাভাই তো সবসময় খবর পাঠায়। হ্যাঁ গো, বাড়িতে বেড়াইতে গেলে খুশি হইব।
2: কতকাল থাকবা?
1: যতকাল খেদাইয়া না দেয় ততকাল।
2: কিন্তু এক ঘন্টা পোলাপান লইয়া?
1: আরে এক ঘন্টা তো রাইখা যামু বাড়িতে, ওগো দাদা দাদির কাছে।
2: এইটা কইলা মন নাই, বুড়া মানুষগুলোর উপর পোলাপানের দায়িত্ব দিয়ে আমরা বেড়ামু?
1: হ্যাঁ, এটা তো শখের বেড়ানি না, দরকারের। শুনো ফুলবানু, তুমি সহযোগিতা না করলে আমার মুক্তি নাই।
2: কবে যাইবা?
1: আজ যামু, চলো। পুকুরে মাছ মারতে বুঝি? আপনাকে পুকুরের মাছের স্বাদই আলাদা।
3: বুঝছি বুঝছি, মাছ ছাড়া তোমার খাওয়ান চলবো না।
1: না, মুরগি হইলেও কোনো অসুবিধা নাই।
2: সে কি শুরু করলা? না দুলা ভাই, মাছ গোস্ত কিছুই লাগবো না, যা ঘরে আছে তা দিয়েই চলবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, তুমি আগে বসো তো মিয়া, একটু জিরায় লও, মাছ গোস্ত সবই হইব।
1: যাক বাঁচাইলেন আপা, আপনি হলেন মায়ের সমান।
3: তোমাকে বাচ্চা কাছে না কই অগরে আনলা না?
2: কেমনে আনুম দুলা ভাই, চারজন রে একত্রে নিয়ে বেড়ানোটাও তো বেশ ঝামেলার কাম।
4: সেই জন্য তুই পোলাপান গুলো রেখে আসবি?
1: আনবো আপা আনবো, আবার ছয় মাস পরেই তো আসবো, তখন পাঁচজনের এই নিয়ে আসবো ইনশাল্লাহ।
3: পাঁচজন? পাঁচজন মানে
1: ইয়ে পঞ্চম জন, এখনো ভূমিষ্ঠ হয় নাই, তবে ছয় মাস পরে ইনশাল্লাহ। চুপ,
2: কি কয় আর না কয়।
3: তোমার এত অভাব অনটন, পোলাপান গুলারে খাওয়াইতে পারো না, পড়াইতে পারো না, তারপরও আবার।
2: আচ্ছা তোমার কি একটু লজ্জা শরম নাই?
1: না গো আপা না।
3: জন্ম নিয়ন্ত্রণে বন্দোবস্ত লও না কেন?
1: কি বন্দোবস্ত লও, সবই তো আল্লাহর হাত।
2: বন্ধ করো।
1: কি
2: বন্ধ করো তোমার এসব আজে বাজে কথা।
1: আজে বাজে কথা আমি কোনটা বললাম?
2: যে নিজে চেষ্টা করে আল্লাহ তারে সাহায্য করে।
1: কি চেষ্টা করো মাফা?
3: জন্ম নিয়ন্ত্রণের চেষ্টা করবা, পরিবার ছোট রাখার চেষ্টা করবা, তা নাহলে তুমিও মরবা, দেশটারও ক্ষতি।
1: কিন্তু কি চেষ্টা করব, কেমনে করব, সেইটাই তো বুঝি না।
3: আমার মতো স্থায়ী বন্ধাকরণ ব্যবস্থা নাও, এই ব্যবস্থায় আমি তো বড় সুখী আছি, তুমিও থাকবা।
1: কিন্তু আমার এখন কি উপায় হবে?
3: তুমি যদি রাজি থাকো তাইলে আমি ব্যবস্থা করে দেবো। হ্যাঁ দিমু। আর তোমার সংসারটা যাতে সুন্দরভাবে চলে সেই জন্য আমি তোমার সাহায্য সহযোগিতা করুম। আগে বলো তুমি রাজি কি
2: না? দুলাভাইয়ের কথাটা মানো।
3: শোনো শোনো ফেকু, জন্ম হার কমাইতে না পারলে এই দেশটার দারিদ্র কমবো না, গরিব মানুষের কষ্টের দিনও শেষ হইব না। তুমি কি চিরকাল দরিদ্র থাকতে চাও?
1: না।
3: এক দঙ্গল পোলা মাইয়ার ঝামেলা পাইতে চাও?
1: না।
2: তাইলে দুলাভাইয়ের মতো তুমি আইজি বেসেকটমি করাই আসো গা, যাও।
1: যাই বলে মানু
2: ফি আমানিল্লাহ।
1: আচ্ছা,
2: যে চেষ্টা করে আল্লাহ তারে সাহায্য করে। ফেকুমিয়া তুমি যাও, ডরায়ও না, যাও ভাই যাও।
1: একটু সালাম করে লই।
2: আচ্ছা থাক থাক, যাও যাও যাও।
0: বন্ধুরা, ডেঙ্গু চিকুনগুনিয়া ভাইরাসজনিত জ্বর, যার বাহক এডিস মশা, এরিস মশা বাসা বাড়িতে পড়ে থাকা স্বচ্ছ পানিতে ডিম পাড়ে। এজন্য বাসা বাড়িতে পড়ে থাকা কোনো পাত্র, ফুলের টব, ডাবের খোলা, অব্যবহৃত বালতি বা মটকায় তিন দিনের বেশি কিন্তু পানি জমতে দেওয়া যাবে না। বাড়ির আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। ঘুমানোর সময় অবশ্যই মশারি ব্যবহার করাই কিন্তু উত্তম। আমাদের সচেতনতাই আমাদের নিরাপদ রাখবে, ভালো রাখবে। আসুন বন্ধুরা, আমরা আতঙ্ক নয় ডেঙ্গু থেকে নিজেকে রক্ষা করি, ডেঙ্গু প্রতিরোধ করি।
5: ডেঙ্গু বিষয়ক সচেতনতামূলক বার্তা। জ্বরের শুরুতে অবশ্যই নিকটস্থ স্বাস্থ্য প্রতিষ্ঠান হতে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ডেঙ্গু শনাক্তকরণ পরীক্ষা সহ প্রয়োজনীয় চিকিৎসা সেবা গ্রহণ করুন। বাসার ভিতরে ও চারপাশে নির্মাণাধীন ভবন, শিক্ষা প্রতিষ্ঠান সহ ভবনের বিভিন্ন স্থানে জমে থাকা পানি অপসারণ করুন ও পরিষ্কার রাখুন। দিনে অথবা রাতে ঘুমানোর সময় অবশ্যই মশারি ব্যবহার করুন। ডেঙ্গু জ্বর কমে গেলে অবহেলা না করে অবশ্যই পরবর্তী জটিলতা এড়াতে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন এবং মনে রাখবেন, এ বিষয়ে অবহেলা আপনার ও আপনার পরিবারের জীবন সংশয়ের কারণ হতে পারে।
0: জানিয়ে দিই, গ্রন্থন উপস্থাপনায় ছিলাম ফারহানা জাহান, সম্পাদনায় ছিলেন মোহাম্মদ নুরুল আমিন এবং অনুষ্ঠানটির প্রযোজনা করেছেন শাহিদা মঞ্জুরি।
6: স্বাস্থ্যই সুখের মূল অনুষ্ঠানটি শেষ হল। পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য

পরিবেশ আমাদের জীবনের উপর প্রভাব ফেলে, তাই আপনার পরিবেশ সুস্থ এবং সুন্দর রাখুন। বাংলাদেশ বেতার ঢাকা, একটু পরে শুনবেন খবর।

আসসালামু আলাইকুম। দুপুর ১২টা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি খায়রুন নিসা। মালয়েশিয়া সফররত প্রধানমন্ত্রী তারেক রহমান সে দেশের শ্রমবাজার বাংলাদেশি কর্মীদের জন্য দ্রুত উন্মুক্ত এবং অবৈধ শ্রমিকদের বৈধ করে নেওয়ার জন্য দেশটির প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়েছেন। প্রধানমন্ত্রী তারেক রহমান আজ সকালে পুত্র জায়ে সে দেশের প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে এই আহ্বান জানান। বৈঠকের পর দুদেশের প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বাংলাদেশ ও মালয়েশিয়ার সাংস্কৃতিক অঙ্গনে সহযোগিতার জোরদারে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এর আগে দুদেশের প্রধানমন্ত্রী একান্ত বৈঠকে মিলিত হন। পরে এক যৌথ সংবাদ সম্মেলনে জানানো হয়, দুই দেশের প্রধানমন্ত্রীর মধ্যকার বৈঠকে বাণিজ্য বিনিয়োগ সম্প্রসারণ, জ্বালানি সহযোগিতা, হালাল অর্থনীতি, সেমি কন্ডাক্টর শিল্প ও কৃষি শিক্ষা ও জনযোগাযোগ সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। উভয় দেশের সরকার প্রধানের নেতৃত্বে উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠকে বাংলাদেশে আটকে পড়া রোহিঙ্গাদের মিয়ানমারে প্রত্যাবর্তনে জনমত গঠনে বৈশ্বিক উদ্যোগ গড়ে তোলার ক্ষেত্রে মালয়েশিয়ার সহযোগিতা কামনা করা হয়। এছাড়া পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে বৈঠকে আলোচনা হয়। এই সময় অন্যান্যের মধ্যে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী তারেক রহমান দেশটির প্রধানমন্ত্রীর আমন্ত্রণে গতকাল দুদিনের রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়া পৌঁছান। কুয়ালালামপুরে পৌঁছানোর পর তারেক রহমানকে লাল গালিচার সংবর্ধনা ও গার্ড অব অনার দেওয়া হয়। সুসজ্জিত বাহিনীর দেওয়া গার্ড অব অনারের সময় দুদেশের জাতীয় সঙ্গীত বাজানো হয়। এই সময় প্রধানমন্ত্রীকে স্বাগত জানান মালয়েশিয়ার ধর্মমন্ত্রী জুলকিফলি হাসান এবং তার সহধর্মিণী। গত ফেব্রুয়ারিতে সরকার প্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটি প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম বিদেশ সফর। তারেক রহমান কুয়ালালামপুরে পৌঁছে গতরাতে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে এক মতবিনিময় অনুষ্ঠানে যোগ দেন। এই সময় তিনি দেশের উন্নয়ন ও অগ্রগতিতে অবদান রাখতে তাদের প্রতি আহ্বান জানান। মালয়েশিয়ায় দুদিনের সফর শেষ করে দ্বিতীয় ধাপে প্রধানমন্ত্রী তারেক রহমান আজ সন্ধ্যায় চীনের দালিয়ানের উদ্দেশ্যে রওনা হবেন। চীনে পাঁচ দিনের সফরকালে বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক, ২টি চুক্তি, একটি কর্মপরিকল্পনা ও এবং একটি প্রোটোকল সহ ১৫-১৭টি দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী শুক্রবার রাতে দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে। দেশের সরকারি জলমহাল ব্যবস্থাপনায় শৃঙ্খলা প্রতিষ্ঠা, জলাশয় দখল ও দূষণ রোধ, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং প্রকৃত মৎস্যজীবীদের অধিকার নিশ্চিতে নতুন সরকারের জলমহাল আইন ২০২৬ খসড়া প্রস্তুত করেছে সরকার। শীঘ্রই মন্ত্রিসভায় খসড়াটি উপস্থাপন করা হবে। ভূমিমন্ত্রী মোহাম্মদ মিজানুর রহমান মিনু বাংলাদেশ সংবাদ সংস্থাকে এ তথ্য জানান। চলতি অর্থ বছরের প্রথম ১১ মাসে রাজস্ব আদায়ে রেকর্ড গড়েছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। এই সময় এনবিআর এর রাজস্ব আদায়ের পরিমাণ হচ্ছে ৩,৬০,৬৪২ কোটি টাকা, যা গত বছরের ২১ সময়ের তুলনায় ৩২,৮৫৬ কোটি টাকা বেশি। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার যুদ্ধবন্ধে সুইজারল্যান্ডের জেনেভায় দুদেশের মধ্যে কারিগরি পর্যায়ে প্রথম দফার আলোচনা শেষ হয়েছে। আলোচনার মধ্যস্থতাকারী দেশ কাতার ও পাকিস্তান জানিয়েছে বৈঠকে ইতিবাচক অগ্রগতি অর্জিত হয়েছে। গত সপ্তাহে দেশ দুটির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর হওয়ার পর গতকাল এই আলোচনা শুরু হয়। আজ এক যৌথ বিবৃতিতে কাতার ও পাকিস্তান জানায় একটি উচ্চ পর্যায়ের কমিটি ৬০ দিনের মধ্যে একটি চূড়ান্ত শান্তি চুক্তিতে পৌঁছানোর ব্যাপারে রোডম্যাপে সম্মত হয়েছে। বিশ্বকাপ ফুটবলের খবর। যুক্তরাষ্ট্রের ডালাসে আজ রাত ১১টায় আর্জেন্টিনা অস্ট্রিয়ার মোকাবেলায় মাঠে নামবে। অন্যদিকে রাত ৩টায় ফিলাডেলফিয়ায় ফ্রান্স ইরাকের মুখোমুখি হবে। এছাড়া আগামীকাল সকাল ৬টায় নিউ ইয়র্কে নরওয়ে সেনেগালের, সকাল ৯টায় সান ফ্রান্সিসকোতে জর্ডান আলজেরিয়ার এবং রাত ১১টায় হিউস্টনে পর্তুগাল উজবেকিস্তানের বিপক্ষে খেলবে। এদিকে আজকের খেলায় কানাডার ভ্যানকুভারে মিশর ৩-১ গোলে নিউজিল্যান্ডকে পরাজিত করে। এর আগে উরুগুয়ে কেপ ভার্দের মধ্যকার খেলাটি ২-২ গোলে এবং বেলজিয়াম ও ইরানের মধ্যে খেলাটি গোলশূন্য ড্র হয়। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে সক্রিয় দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে আগামীকাল ৯টা পর্যন্ত রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।
এদিকে আজ সন্ধ্যে ছটা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, রাজশাহী, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম এবং সিলেট অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বেলা 1টায় ইংরেজিতে।

বাংলাদেশ বেতার আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। রংপুর, রাজশাহী, বগুড়া, ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা ও ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। ঢাকা ও ঢাকার আশেপাশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে যে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন। এই অনুষ্ঠান বাংলাদেশ বেতারের সকল কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হলো।

বৃক্ষ আমাদের বন্ধু। বৃক্ষ আমাদের খাদ্য দেয়, আসবাব দেয়, ছায়া দেয়, অক্সিজেন দেয়। তাই আসুন বৃক্ষের প্রতি যত্নশীল হই, গাছ লাগাই, গাছের পরিচর্যা করি। স্বাস্থ্যকর ও সুন্দর পরিবেশ সৃষ্টিতে গাছপালার ভূমিকা অনন্য। গাছ অর্থনৈতিক সমৃদ্ধি আনে, পরিবেশের ভারসাম্য রক্ষা করে। আসুন বেশি করে গাছ লাগাই।

বাংলাদেশ বেতার ঢাকা। এখন থেকে বেলা দুটো পনেরো মিনিট পর্যন্ত ঢাকা ক মধ্যম তরঙ্গ ছয়শ তিরানব্বই কিলোহার্স, এফএম একশো ছয় মেগাহার্স ও এফএম একশো দুই মেগাহার্স এ অনুষ্ঠান প্রচার বিরতি। এরপর বেলা দুটো বেজে পনেরো মিনিট থেকে বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রের অনুষ্ঠান শোনার আমন্ত্রণ রইল।

0: বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার ঢাকা। অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা ক মধ্যম তরঙ্গ 693 কিলোহার্স, FM 106 মেগাহার্স, FM 90 মেগাহার্স ও FM 102 মেগাহার্স।
1: বাংলাদেশ বেতার ঢাকা। আজ সন্ধ্যা 6টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। রংপুর, রাজশাহী, বগুড়া, ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও সিলেট অঞ্চল সমূহের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘণ্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা ও ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে এক নম্বর সতর্ক সংকেত, আমি আবার বলছি, এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। ঢাকা এবং ঢাকার আশেপাশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে যে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন।

বাংলাদেশ বেতার ঢাকা, আমাদের পরবর্তী সময়ে ঢাকা কয়ের অনুষ্ঠান পরিচিতি, ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের কার্যক্রম সংসদ ভবন থেকে সরাসরি সম্প্রচার করা হবে বেলা তিনটায়। সংসদ অধিবেশন কার্যক্রম শুনতে পাবেন মধ্যম তরঙ্গ 693 কিলোহার্স, FM 106 মেগাহার্স, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল এবং বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.betar.gov.bd ও মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে সরাসরি সম্প্রচার করা হবে। সংসদ অধিবেশন সম্প্রচারকালীন ঢাকা কয়ের পূর্ব নির্ধারিত অনুষ্ঠান FM 90 মেগাহার্স ও FM 102 মেগাহার্স দিয়ে প্রচার হবে। স্বাস্থ্য বিষয়ক ফোন ইন অনুষ্ঠান রোগ জিজ্ঞাসা বেলা 2:20। জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান এসো গড়ি ছোট পরিবার বিকেল 4:05। ফিফা বিশ্বকাপ ফুটবল 2026 উপলক্ষে বাংলাদেশ বেতার আয়োজিত বিশেষ অনুষ্ঠান বিশ্বকাপ দামামা শুনবেন বিকেল 5:10। কৃষি বিষয়ক কার্যক্রমের অনুষ্ঠান সোনালী ফসল সন্ধে 6:05। সন্ধে 7:05 কৃষি বিষয়ক কার্যক্রমের জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার। সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দুর্বার সন্ধে 7:30। রাত 8:10 জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখী সংসার। রাত 9:05 বেতার ম্যাগাজিন উত্তরণ, নির্বাচিত রবীন্দ্রসঙ্গীতের গবেষণামূলক গ্রন্থিত অনুষ্ঠান রবিশ্বর শুনবেন রাত 10:05। সঙ্গীত বিষয়ক ম্যাগাজিন অনুষ্ঠান কথা সুরে আলাপন রাত 10:30। শ্রোতা বন্ধুরা, এবারে জানিয়ে দিচ্ছি FM এর অনুষ্ঠান। FM 92 মেঘার্স দিয়ে সন্ধ্যে 7:00-11:00 পর্যন্ত শুনবেন বিনোদনমূলক অনুষ্ঠান। আমাদের পরবর্তী সময়ের অনুষ্ঠান শোনার আমন্ত্রণ রইল।

0: রোগ জিজ্ঞাসা ফোন অনুষ্ঠান থেকে সবাইকে শুভেচ্ছা। প্রিয় শ্রোতা, আশা করি ভালো আছেন। আমরা রোগ জিজ্ঞাসা অনুষ্ঠানে নানা বিষয়ে কথা বলি, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রসঙ্গ থাকে এবং আমাদের জীবনব্যাপী সুস্থতার একটা প্রয়াস থাকতেই হবে, এটা আমাদের প্রত্যয় এবং প্রত্যাশা। সেই আলোকে আজকে বিষয় নির্বাচন করা হয়েছে কনজাংটিভাইটিস বা চোখের প্রদাহ এর কারণ এবং তার প্রতিকার। চোখের প্রদাহ নিয়ে অনেকেই ভোগেন এবং যে কোনো বয়সে। যে ভুলটি আমরা করি সেগুলো আজকে আলোচনা করব। ভুল করা চলবে না, চোখ নিয়ে হেলাফেলা নয়, সময় ক্ষেপণ করা যাবে না। দুজন চক্ষু বিশেষজ্ঞকে আমরা আমন্ত্রণ জানিয়েছি, স্টুডিওতে তারা আছেন, আপনাদের সাথে তারা কথা বলবেন এবং যে কোনো বিষয়ে খোলামেলা প্রশ্ন করবেন, তবে বিষয়ভিত্তিক প্রশ্ন করবেন যেহেতু চোখের প্রদাহ নিয়ে কথা বলা হয়েছে। পরিচয় করে দিই, ডাক্তার মোহাম্মদ আক্তারুজ্জামান, যিনি সহকারী অধ্যাপক জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট এবং হাসপাতাল, এবং রয়েছেন ডাক্তার চন্দন কুমার পাল, কনসালটেন্ট জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট এবং হাসপাতাল, দুজনই চক্ষু রোগ বিশেষজ্ঞ। দেশব্যাপী যে কোনো প্রান্ত থেকে আপনারা প্রশ্ন করবেন চোখ নিয়ে এবং চোখের প্রদাহ নিয়ে, জানতে চেষ্টা করবেন, জানা প্রয়োজন, জানতে পারলে মানতে পারলে চোখকে ভালো রাখা যায়, চোখের জটিলতা কমানো যায়। আমাদের সাথে কথা বলুন, ফোন নাম্বার জানিয়ে দিই 4481-3277-79 এবং 4481-3277-79 এর মাঝে যে কোনো একটা নাম্বারে করলেই আমাদের পেয়ে যাবেন। প্রিয় শ্রোতা, আমাদের আপনাদের প্রতি অনুরোধ থাকবে বিষয়ভিত্তিক প্রশ্ন করবেন এবং সময় ক্ষেপণ করবেন না গুরুত্বপূর্ণ প্রসঙ্গে। প্রথমে আমরা কিছু আলোচনা করি, একটু শুনতে চেষ্টা করুন, তারপর ভেবেচিন্তে বিষয়ভিত্তিক প্রশ্ন করবেন। এই যে কনজাংটিভাইটিস ইংরেজিতে বলি আমরা, বা চোখের প্রদাহ, এর কারণ জানতে চাই, এর কেন হয়, কোন বয়সের রোগ? ডাক্তার মোহাম্মদ আক্তারুজ্জামান,
1: ধন্যবাদ আপনাকে। প্রথমে আমাদের জানতে হবে যে আমাদের চোখটা কি, বা অক্ষিকোটরের মধ্যে যেটা থাকে সেটা হচ্ছে আইবল। আইবলটা আমাদের একটা গ্লোবের সাথে যদি আমরা চিন্তা করি, তাহলে আইবলটা একটা সামনের যে অংশটা থাকে আইলিড, আইলিডটা আমাদের এই চোখটাকে ঢেকে রাখে। তারপরেই যে ভিতরের একটা অংশ থাকে, সাদা অংশ আমরাকে যেটা বলি, সেটা একটা সারাউন্ডিংস, একটা লেয়ার দিয়ে কাভারিং দেওয়া থাকে। মহান আল্লাহ তাআলা আমাদের এই চোখটাকে প্রোটেকশন দেওয়ার জন্য বিভিন্ন রকমের যেই লেয়ার দিয়ে রেখেছে বা কাভারিং দিয়ে দিয়েছে, সেটার মধ্যে একটা অন্যতম হলো কনজাংটিভা। কনজাংটিভা এটা একটা আসলে ফাইব্রোব্লাস্টিক মেমব্রেন, যেটা আমাদের চোখের যে আমরা বলবো আই বলটা, সেটাকে কাভারিং করে রাখে। যে কোনো ধরনের আঘাত, যে কোনো ধরনের ইনফ্লামেশন বা প্রদাহজনিত সমস্যা, সেটা শুরুর যেই ধাক্কাটা, সেই ধাক্কাটা আমাদের এই কনজাংটিভা সামলায়। এটা আমাদের চোখের যে কালো মণি আছে, সেই কালো মণিটা থেকে আরম্ভ করে টোটাল চোখটাকে আমাদের কাভারিং করে রাখে একদম পিছনের পর্যন্ত। আমরা যদি কনজাংটিভাকে ভাগ করি, তাহলে আমরা এটাকে তিন ভাগে ভাগ করতে পারি। সেটাকে আমাদের ডাক্তারির পরিভাষায় বলে ভালভার কনজাংটিভা, যেটা আমরা সাদা অংশ বাইরে থেকে দেখা যায়। একটা হলো ফর্নিশিয়াল কনজাংটিভা, যেটা আমাদের ভিতরের দিকে থাকে, যেটা আমরা বলবো যে নাকের সাথে বা আমাদের এই কানের এই সাইড দিয়ে লাগানো থাকে নিচের অংশ দিয়ে গোলাপি অংশের মতো। আরেকটা থেকে পালপেবরাল কনজাংটিভা, সেটা আমাদের এই যে চোখের আমরা পাতার কথা বললাম, পাতার নিচের অংশ, উপরের পাতা এবং নিচের পাতার অংশে মিলানো, ওখানে অ্যাটাচড হয়ে থাকে।
0: প্রিয় শ্রোতা, বুঝতেই পাচ্ছেন বেশ জটিল বিষয়, তবে আমার একটা প্রশ্ন, এটা কোন বয়সের অসুখ?
1: আসলে স্যার এটা নির্দিষ্ট কোনো বয়স নেই। কনজাংটিভাইটিস বা চোখের প্রধান রোগ এমন একটি রোগ যে রোগের যে কোনো বয়সে হতে পারে। নিওনেট, যেদিন বাচ্চা জন্মগ্রহণ করলো সেদিন থেকে আরম্ভ করে একটা মানুষের সর্বশেষ জীবনের কাল পর্যন্ত যে কোনো সময় হতে পারে।
0: ডক্টর চন্দন কুমার পাল, এটা কি ছোঁয়াচে?
2: ধন্যবাদ। আসলে কনজাংটিভাইটিস বিভিন্ন প্রকারের হয়, যেমন অ্যালার্জি কনজাংটিভাইটিস, ব্যাকটেরিয়াল কনজাংটিভাইটিস, ভাইরাল কনজাংটিভাইটিস, এবং নিওনেট যেটা বললেন ডাক্তার আক্তারুজ্জামান সাহেব, সেটা হচ্ছে নিওনেটাল কনজাংটিভাইটিস, যেটা আছে জন্মগতভাবে ওটা হয়। তবে এই ভিতর ভাইরাল এবং ব্যাকটেরিয়াল এই দুটো হচ্ছে ছোঁয়াচে এবং প্রচণ্ড ছোঁয়াচে, মানে সংস্পর্শে আসলে মোটামুটি এক ফিটের মধ্যে আসলেই দেখা যায় তা সংক্রমিত।
0: চমৎকার বলেছেন, ভাইরাল হতে পারে, ব্যাকটেরিয়াল হতে পারে। তো বিষয়টা কি দাঁড়ায়, কি লক্ষণ প্রকাশ পায়, কি দেখতে কেমন লাগে, জানতে চাই ডাক্তার আক্তারুজ্জামান।
1: ধন্যবাদ ডাক্তার রেজালান খান স্যারকে। তো লক্ষণগুলো শুরুতে যেটা পায়, আসলে ব্যাকটেরিয়াল বা ভাইরাল যেটাই বলি না কেন, ইনিশিয়াল যে সিমটমগুলো, ইনিশিয়াল সিমটমগুলো সবগুলো মোটামুটি একই রকম, যেটা আমাদের ডে ওয়ানে হয়। আমাদের চোখে একটু পানি আসবে, চোখ একটু খচখচ করবে, চোখ লাল হয়ে যাবে, এটা হচ্ছে প্রধান লক্ষণ ডেফ ওয়ানে। সেকেন্ড ডে থেকে আমাদের এগুলো একটু চেঞ্জ হয়ে যায়। যেমন যদি আমাদের ভাইরাল কনজাংটিভাইটিস হয়, তাহলে বেশিরভাগ ক্ষেত্রে যেটা দেখা যায় যে চোখে পানি আসা বা একটু স্টিকি আঠালো জাতীয় পানি আসা, সাথে একটু চোখে হালকা ব্যথা করলো, লাল হয়ে গেল, এটুকুর মধ্যেই সীমাবদ্ধ থাকে। কিন্তু ব্যাকটেরিয়াল যদি হয়, তাহলে পানি আসার সাথে সাথে যেটা দেখা যায় যে চোখে অনেক ময়লা, বা আমরা যেটাকে বাংলা ভাষায় বলি কেতুর আসা বলে, এবং এটা অনেকটা স্টিকি ডিসচার্জের মতো হয়ে যায়। আমরা এটা এভাবে বলতে পারি যে সকালবেলা ঘুম থেকে উঠলে আমরা দেখতে পাবো যে ম্যাক্সিমাম ক্ষেত্রে ব্যাকটেরিয়াল কনজাংটিভাইটিসের ক্ষেত্রে আমরা চোখটা খুলতে পারছি না। এবং আমার চেম্বারে অনেক পেশেন্ট আসে যাদের কমপ্লেনই থাকে এটা, ডাক্তার সাহেব আমার তো গতদিন থেকে ওরকম হচ্ছে, গতদিন তো পানি পড়তো, আজকে দেখা যাচ্ছে যে আমি সকালবেলা ঘুম থেকে উঠেছি, আমি তো চোখে ময়লা এমন আটকে গেছে, আমি আমার দুই চোখ খুলতে পারছি না।
0: প্রিয়শ্রোতা, শুনলেন তো বিষয়টা যে কেমন জটিল একটা পর্যায়ে দাঁড়ায়। তো এখানে একটি প্রশ্ন নেওয়ার পরে আপনাদের ফোন নিচ্ছি, সেটা হচ্ছে এই যে চোখে আঠালো পদার্থ যখন হয়, আমরা চোখটা ধুতে চেষ্টা করি যে কোনো পানি, তখন না মাথা ঠিক থাকে না, যে পানি পাবো সেটা দিয়ে চোখ ধুয়ে ফেলবো, এই যে বিষয়টা কেমন চোখে দেখছেন আপনি ডক্টর চন্দ্রনাথ পাল?
2: আসলে বিষয়টা খুবই খারাপ, কারণ আমাদের আমরা চোখের ব্যাপারে সবাই একটু উদাসীন, এবং পানি সিলেকশনের ব্যাপারেও আমরা কিন্তু যথেষ্ট অবহেলা করি। কখনোই যে কোনো পানি চোখে দেওয়া উচিত নয়। আমরা পরিষ্কার পানি, যে পানিটা আমরা খাওয়ার উপযোগী মনে করি, শুধুমাত্র ওই চোখ পানি দিয়ে চোখ ধুয়ে ফেলতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে যে যখনই আমরা বুঝবো যে এটা একটা সংক্রমণজনিত অসুখ, তাহলে আমরা চেষ্টা করব মিনিমাম পানি দিয়ে চোখটা খোলার বা খোলার চেষ্টা করা।
0: চমৎকার বলেছেন। তো চোখটা ধুতেই যদি হয়, তা নিজের হাতটা আগে পরিষ্কার করে নেবেন, কারণ আপনার হাতেও ময়লা থাকতে পারে। এবার ফোনে যাই, কার জন্য অপেক্ষা আছেন, নিচ্ছি ফোন কল। হ্যালো, হ্যালো,
3: আসসালামু আলাইকুম।
0: ওয়ালাইকুম সালাম, পরিচয় দিন।
3: কথা বলছি চকদেবিরাম মান্দানগর থেকে, মোহাম্মদ আতাবর রহমান।
0: আতাবর রহমান, প্রশ্ন।
3: আমার প্রশ্ন, আমি জন্মের পর থেকে চোখে দেখতে পাই, 22 সালে আসে চোখটা নষ্ট হয়ে গেছে, তো ডক্টর বলেছে চোখ থেকে আলো চলে গেছে, তাহলে কি আর আলো পাওয়া যাবে আর কি?
0: কিন্তু আমাদের যে আজকে প্রসঙ্গ চোখের প্রদাহ, এখন আলো পাওয়া যাবে কি যাবে না, চোখের যে জটিল চিকিৎসা, রেটিনার প্রবলেম থাকতে পারে, এগুলো আমরা আর একটা অনুষ্ঠানে কথা বলি। ফোন করেছেন, ধন্যবাদ। আর একটা ফোন নিচ্ছি। হ্যালো, জি প্রশ্ন করুন, পরিচয় দিন।
4: চোখের উপরে যে মানে লাল হয়ে যায়, তো দিলাবালি একটু আটকাইলে তখন আমরা পানি দিতে পরিষ্কার করি, তারপর দেখা গেছে একটু খসখস করতেছে,
0: এখন আপনাদের বলা উচিত চোখ লাল হলো কেন, চোখ কেন খসখস করছে, আপনি কি ধুলোবালিতে গেছেন কিনা, খেতে খাবারের কাজ করেছেন কিনা, মোটরসাইকেলে কোথাও গেছেন কিনা, এগুলো খোলামেলা একটা ইতিহাস বলা দরকার। খসখস করবে চোখ লাল হলে করতেই পারে, কিন্তু তার চেয়ে আর সবসময় আপনার ইতিহাসটা বলবেন যে কেন হলো
1: এই বিষয়ে।
0: ডক্টর চন্দন কুমার,
2: আসলে ইতিহাসটা শুনলে ভালো হতো, তবে পানি দিয়ে মানে ধোয়াচ্ছে, আপনি কোনো চোখের হাসপাতালে অথবা কোন চেম্বারে গেলে ওনারা খুব সুন্দরভাবে
0: সব
2: দিয়ে খুব সুন্দর করে ওয়াশ করে দেবেন।
0: জি জি, চমৎকার বলেছেন। আর একটা ফোন নেই। হ্যালো, হ্যালো, খোকন চন্দ্র, ভালো আছি, প্রশ্ন। কাঠের মিস্ত্রিদের একটু ধুলো চোখে যেতেই পারে, সমস্যা কি বলুন? চোখের কোনায় চুলকোয়। ডাক্তার আখতারুজ্জামান,
1: ধন্যবাদ ভাই। আমাদের দেশে যত রকমের কনজাংটিভাইটিস হয়, তার মধ্যে একটা অন্যতম কনজাংটিভাইটিস হচ্ছে অ্যালার্জিক কনজাংটিভাইটিস, যেটার কমপ্লেইন আপনি এখন করলেন যে আপনার চোখ খাউজায় বা চুলকায়, আমরা যেটা এখন আপনি যেহেতু কাঠের কাজ করেন, আপনার প্রতি আমার প্রথম পরামর্শ হলো আপনি যখন কাজ করবেন তখন চোখের মধ্যে একটা কালো গ্লাস পরে নেবেন। কালো গ্লাস পরে যদি আপনার কাজ করতে সমস্যা হয় তাহলে একটা সাদা গ্লাস, জিরো পাওয়ারের গ্লাস পরে নেবেন।
5: চমৎকার।
1: দুই নম্বর যেটা করবেন, আপনার চোখ যেহেতু চুলকানি হচ্ছে, শুধু যে একটা কারণেই তো চুলকানি হচ্ছে কাজ করতেছেন সেটা না, পাশাপাশি অনেকগুলো ফ্যাক্টর আছে, পরিবেশগত ফ্যাক্টর, আপনার খাদ্যাভ্যাসের ফ্যাক্টর। আপনি প্রথমে যে কাজটা করবেন, আপনি নিজে নিজে একটু খেয়াল করার চেষ্টা করবেন আপনার কোন কোন খাবারগুলো খেলে আপনার এই চোখের চুলকানিটা বেড়ে যায়। যেমন পুঁই শাক থেকে হতে পারে, ইলিশ মাছ থেকে হতে পারে, যে কোনো ধরনের লাল মাংস থেকে হতে পারে, মিষ্টি কুমড়া থেকে হতে পারে। অনেকের ক্ষেত্রে আমি দেখেছি যে ডাল থেকেও খেলেও চুলকানি বেড়ে যায় চোখের মধ্যে। তো আপনার ক্ষেত্রে যে সমস্ত খাবারগুলো খেলে চুলকানি বেড়ে যায়, আপনি দয়া করে সেই সমস্ত খাবারগুলো আপাততকালীন সময় কিছুদিন বন্ধ রাখবেন।
5: আরো একটা ফোন নিচ্ছি। হ্যালো, হ্যালো,
6: ওয়ালাইকুম সালাম, মোহাম্মদ রাফিদ হাসান ঢাকা থেকে বলছিলাম।
5: হ্যাঁ রাফিদ, প্রশ্ন।
6: স্যার আমার প্রশ্ন ছিল যে আমার ইদানিং দেখা যাচ্ছে মানে ঢাকা শহরে তো স্যার ধুলাবলি অনেক বেশি, তো আমার ওই চোখের এক পাশে আর কি মানে সাদা সাদা একটু মানে শক্ত মতো হালকা আর কি হয়েছে আর কি, তো এটা কি মানে চোখ দেরিতে ধোয়ার কারণে হচ্ছে নাকি মানে অন্য কোনো কারণ থাকতে পারে, ধুলাবালির জন্যই হচ্ছে কিনা এটা আমি একটু শিওর হওয়ার জানতে চাই।
5: রাফিদ তুমি কোন চোখের ডাক্তার দেখিয়েছো? যাই হোক,
1: আপনি যেটা বলেছেন যে আমি যেটা বুঝতে পেরেছি আপনার কোশ্চেন থেকে, আপনার কনজাংটিভার পাশে একটা ফুলার একটা অংশ বিভিন্ন কারণে এটা হতে পারে। সাধারণত আমরা যেটা দেখি যদি কোনো ফরেন বডি ওখানে ইম্প্যাকশন থাকে তাহলে তার পাশে একটা আবরণ তৈরি হয়ে যায়, কিন্তু এটা ছাড়াও যে সমস্ত কমন কজ হয় এটা ভাইরাস জনিত কারণে হতে পারে। যে একটা আমরা একটা টার্ম বলি একটা কনজাংটিভাল সিস্ট হতে পারে ওইখানে, একটা ওইখানে পিঙ্গুইন সেলা হতে পারে। এখন এটার জন্য আপনাকে যেটা করতে হবে, এখন একজন চোখের চক্ষু বিশেষজ্ঞ শরণাপন্ন হতে হবে, উনি আপনাকে দেখবেন, দেখে আপনার যে অনুযায়ী আপনার রোগটা হয়েছে সে অনুযায়ী চিকিৎসা দেবে।
5: রাফিদ তুমি তো ঢাকায় থাকো, একটা ডাক্তারকে দেখাও, একটা রোগ জটিল হওয়ার পরে তো সমস্যা হতেই পারে, তাই না? আর একটা ফোন নিচ্ছি, ধন্যবাদ ফোন করেছ। আরেকটা ফোন, হ্যালো, হ্যালো,
7: হ্যালো, সালাম আলাইকুম।
5: ওয়ালাইকুম সালাম,
7: সোহেল রানা বলছিলাম টাঙ্গাইল জেলা থেকে।
5: সোহেল রানা টাঙ্গাইল থেকে, প্রশ্ন।
7: জি আমার দুইটা প্রশ্ন। আমার প্রথম প্রশ্ন হচ্ছে যে আমাদের গ্রামে মানে শীতের শেষের দিকে ফাগুন বা চৈত মাসের দিকে দেখা যায় যে মানে একরকম গণহারে চোখ ওঠা চোখ উঠতে থাকে, এক সময় পরিবারের সবারই হয়। এটা একটা ই বলা হয় যে তারা অবশ্যই কেউ ডাক্তার না, অনেক থাকে যে চোখ ওঠা ভালো, চোখের ভিতরে যে ময়লা থাকে সেটা বেরিয়ে যায়। আসলে আমার এটা কেমন একটা সন্দেহ মনে হয় যে চোখের ভিতরে যদি ময়লাই থাকে তাহলে মানুষ স্বস্তি পাবে কি করে, চোখ তো একটা সেন্সিটিভ জায়গা। আরেকটা প্রশ্ন হচ্ছে যে ছানির বিষয়ে, একটা প্রশ্ন যে ছানিতে গেলে,
5: আমরা ছানিতে আজকে যাবো না, ছানির বিষয়ে আলাদা ফোন করেছেন, ধন্যবাদ। আর একটা ফোন নিচ্ছি, হ্যালো, হ্যালো,
8: আমি খোকন সুন্দর।
5: হ্যাঁ খোকন, প্রশ্ন।
8: আমি জানতে চাচ্ছি একটা যে আমার বাসটির বয়স আছে 3 বছর,
5: হ্যাঁ,
8: কিন্তু পিড়ায় পিড়ায় দেখা যাচ্ছে এই ডান চোখ মানে গোমাসে খালি চোখে কাঁচা লাগিয়ে খায় কত ধরনের, এইটা কি এটা কোনো মানে লক্ষণ?
5: ধন্যবাদ। আমরা উত্তরে যাই, ডক্টর চন্দন কুমার পাল আসি, যে বলছে যে গণহারে চোখ ওঠা শীতের শেষের দিকে, এটা কি ধরনের সমস্যা?
2: আসলে চোখ হচ্ছে আমাদের সবচেয়ে পরিষ্কার অঙ্গ, এখানে যে কোনো ধরনের ছোট বড় যাই হোক না কেন সেটা হচ্ছে অবশ্যই বিবেচনার বিষয়। এই যে আপনি যে কথাটা বললেন যে চোখের ভিতরে ময়লা বেরিয়ে যায়, এরকম কোনো কিছু নেই, যে বলেছেন
5: বাস্তবতাই নেই,
2: বাস্তবতা নেই এটা, যে বলেছেন না জেনে বলেছেন। বরং যদি কনজাংটিভাইটিসের জন্য অনেক সময় চোখ নষ্ট হয়ে যায়, আর ফাল্গুন মাসে যেটা হয় সেটা হচ্ছে অনেকদিন ধরে বৃষ্টি না হওয়ার কারণে রোগ জীবাণুগুলো বাতাসে ভেসে বেড়ায়, ড্রাই সিজনের কারণে এবং ধুলোবালি বেশি থাকার কারণে আমাদের এই সময় ইনফেকশনটা বেশি হয়।
5: ধন্যবাদ। আমরা খোকন চন্দ্র প্রশ্ন করছে, তার ভাস্তি সকালবেলা চোখ খুলতেই অসুবিধা হয়, সে যা বলছে 3 বছর বয়স। ডাক্তার আক্তার জাহান,
1: খোকন চন্দ্র সাহেবকে বলছি, আপনার হিস্ট্রিটা বা আপনার রোগের যে ইতিহাসটা সেটা আমার কাছে পুরোপুরি ক্লিয়ার না। এখন এটার জন্য আমি আপনাকে কতগুলা জিনিস আমি ই করতেছি, জিজ্ঞেস করছি যে আপনার ভাস্তি আচ্ছা, আপনার ভাস্তি যদি জন্মের পর থেকে এরকম ময়লা আসে চোখে, সেক্ষেত্রে অবশ্যই অতি দ্রুত চক্ষু বিশেষজ্ঞের শরণাপন্ন হবেন, কেননা এই বয়সের বাচ্চাদের দেখা যায় যে জন্মের পর থেকে, সাধারণত এক মাস থেকে বা অনেক সময় জন্মের পর পরই এরকম হয়, সেটা এক ধরনের কনজেনিটাল রোগ। আর সেটা যদি না হয় যে হয় ইদানিংকালে হচ্ছে এক মাস দুই মাস যাবৎ, সেক্ষেত্রে একটা ব্যাকটেরিয়া জনিত কারণে হওয়ার সম্ভাবনাই বেশি, অথবা ভাইরাল কজও হতে পারে।
5: ধন্যবাদ। আর একটা ফোন নেই। হ্যালো, হ্যালো, হ্যালো, সংযোগ। হ্যাঁ বলুন। ওয়ালাইকুম সালাম। ভালো আছি জি। লুথর জোয়ারদার পাংশা থেকে প্রশ্ন। জি কার কার
2: নিজে নিজে
5: আপনার নিজের জি
2: আচ্ছা ধন্যবাদ আপনাকে। আসলে যেহেতু অনেকদিন ধরে আছে, আমার মনে হয় আপনার চোখের যে নেট্রালিটা আছে, নেট্রালিটাকে ওয়াশ করে দেখা যেতে পারে। অনেক সময় দেখা যায় পার্শিয়াল নেট্রালি ব্লক থাকলে
5: অন্য কিছু হতে পারে। ধন্যবাদ। আরো একটা ফোন নেই। হ্যালো, আমরা সংযোগ পেলে কথা বলবো। আমি একটা এফাকে প্রশ্ন করি, যাদের চোখের অ্যালার্জি হয়

0: যদি আমরা স্টেজিং করি বা আমরা যদি বলি ছোটবেলা থেকে হচ্ছে যাদের যে সমস্যাটা হয়, সেখানে কতগুলো টার্ম আছে আমাদের ডাক্তারের ভাষায়, সেটাকে বলে VKC, এটাও কিন্তু এক ধরনের অ্যালার্জি না ঠিক, হাইপার সেন্সিটিভ সমস্যা। কমপ্লেনগুলো থাকে অলমোস্ট একই, আমাদের চোখ চুলকাচ্ছে, লাল হচ্ছে, চোখ দিয়ে অলমোস্ট দেখা যাচ্ছে যে অনেক সময় চোখেও দেখতে পাচ্ছে না। এবং এই বাচ্চাগুলো সাধারণত 3 থেকে 4 বছর বয়সে আসে, স্কুল যখন আরম্ভ হয় তখন থেকে আরম্ভ হয়। কিন্তু এই বাচ্চাগুলা দেখা যায় যে এগুলো আসলে অনেকটা অটো ইমিউন টাইপের ডিজিজ, সহজে ভালো হতে চায় না। এবং আমরা যত ওষুধ দিই, ওষুধগুলো দেওয়া হয় তার সিমটমগুলো রিলিভ করার জন্য, আমরা একদম পারমানেন্ট এটা অনেক সময় করতে পারি না, ধৈর্য ধরতে হবে। এবং এটা দেখা যায় যে যখন টিনেজটা শেষ হয়ে যায় তখন এটা অটোমেটিক ভালো হয়ে যায়।
1: আর একটা ফোন নিচ্ছি, হ্যালো হ্যালো, ওয়ালাইকুম সালাম।
2: আমি তো একজন দৃষ্টি প্রতিবন্ধী এবং নিজেও একজন ডায়াবেটিক্স এর রোগী, কিন্তু আমার সমস্যাটা হচ্ছে যেহেতু আমরা অনেক সময় শুনতে পাই যে দৃষ্টি প্রতিবন্ধীদের চোখে কোনো আঘাত টাঘাত লাগলে ওনার ব্যথাটা তো হওয়ার কথা না, কিন্তু কিনানিং দেখা যায় আমি যদি কোনো গ্লাস ব্যবহার করি অথবা চশমা, অথবা যদি আপনার অধিক পরিমাণ একটু কথাবার্তা বলে, তাহলে পরে আমার চোখের ভিতর পর্যাপ্ত পরিমাণ ব্যথা করে এবং পানি ঝরে। এটা একটু যদি জানাতেন তাহলে খুশি হতাম। আমার ডায়াবেটিস আছে,
1: আপনার ব্লাড প্রেসার
2: যখন বাড়ে তখন চোখ মুখ ভারী হয়ে যায়।
1: আপনার ব্লাড প্রেসারের অবস্থাটা কি, ডায়াবেটিসের অবস্থা কি, চোখের একটা প্রেসার আছে, আবার চোখের ইতিহাস ভালো করে জানতে হবে। দেখুন, এক কথা কি শেষ করা যায় না কিন্তু এগুলো, তবুও আমি জানতে চাই ডক্টর চন্দন কুমার, শুনলেন তো আপনি।
3: আপনার কথা শুনে যেটা মনে হচ্ছে, আপনার চোখে দেখেন না ঠিক মতো, মানে দৃষ্টি প্রতিবন্ধী যেমন বলছেন, তো ব্যথাযুক্ত অন্ধ চোখ আমরা আসলে রাখি না, ওটা পরিষ্কার করে আমরা বল লাগিয়ে দিই যাতে পরবর্তীতে ব্যথা বা এ রিলেটেড কোনো সমস্যা না হয়। তো আমার মনে হয় যে আপনি আপনার নিকটস্থ কোনো চক্ষু বিশেষজ্ঞকে দেখান এবং তার পরামর্শ নিন।
1: চমৎকার বলেছেন, ধন্যবাদ ডক্টর মোহাম্মদ আক্তারুজ্জামান। আপনি চক্ষু রোগ বিশেষজ্ঞ, দুজনই আজকে চক্ষু রোগ বিশেষজ্ঞ। চমৎকার একটা প্রসঙ্গ নিয়ে কথা হচ্ছে, চোখের প্রদাহ তার কারণ। আপনারা ফোনে আমাদের সাথে কথা বলতে পারেন, ফোন নম্বর 4481-3277-79, এর মাঝে যে কোনো এক নাম্বার করতে পারেন। আপনারা শুনছেন রোগ জিজ্ঞাসা ফোনের অনুষ্ঠান, আমরা নিচ্ছি ফোন কল। আপনারা বিষয়ভিত্তিক প্রশ্ন করতে চেষ্টা করুন, অনেক তথ্য জানার আছে চোখের প্রদাহের ব্যাপার নিয়ে। একটা ফোন নিচ্ছি, হ্যালো হ্যালো বলুন,
4: হ্যালো
1: শুনতে পাচ্ছি বলুন।
4: আমার চোখে গ্লুকোমা রোগ আছে।
1: আপনার বয়স কত?
4: আমার বয়স 67 বছর।
1: 67 গ্লুকোমা, এখন কি জানতে চান?
4: আমি গ্লুকোমা রোগের জন্য এখন বর্তমানে আমি ফিলফিশ মনো এবং এটা ব্যবহার করতেছি, ডাক্তার আমাকে এটা দিয়েছে।
1: ভাই আপনার আপনার নামটা বলেননি, গ্লুকোমা একটা জটিল রোগ এবং নিয়মিত ডাক্তার জাহাঙ্গীর সাহেব শুনুন, চোখের ডাক্তারের সাথে নিয়মিত যোগাযোগ করতে হবে, বিশেষ করে যারা গ্লুকোমা রোগ বিশেষজ্ঞ। গ্লুকোমা কিন্তু চোখের চাপজনিত, এটা ধীরে ধীরে কিন্তু আপনার চোখের দৃষ্টিশক্তি বা টানেল যেটাকে বলে ছোট হয়ে যাবে যদি আপনি গাফিলতি করেন। সুতরাং আপনাকে খুব মনোযোগী হতে হবে এবং এই চিকিৎসার ব্যাপারে যিনি গ্লুকোমা রোগ বিশেষজ্ঞ তার সাথে যোগাযোগ করবেন। ফোন করেছেন, ধন্যবাদ। আর একটা ফোন নিচ্ছি, হ্যালো হ্যালো হ্যালো হ্যালো হ্যালো
5: হ্যালো
1: জি বলুন, প্রশ্ন করুন।
5: এজল ভাই, আমি রবিউল আলম বলছি।
1: হ্যাঁ রবিউল আলম, প্রশ্ন।
5: হ্যাঁ, সভাপতি স্বাধীন বাংলা সুখা ক্লাব, গ্রাম ঘাটনগর, মোল্লাপাড়া, নওগাঁ থেকে।
1: নওগাঁ থেকে রবিউল আলম, প্রশ্ন।
5: হ্যাঁ ভাই, আমার প্রশ্ন হলো, এই বিখ্যাত আমাদের রাজশাহী তিনটা জেলা বাছাই হচ্ছে, যেমন নাটোর, আর হলো নওগাঁ, আর হলো চাঁপাইনগর, আমের, এই জায়গাতে ছোট ছোট বাচ্চা
1: যদি আমের আঠা পরে কতক্ষণ পানি ঢালতে হবে? ডাক্তার
5: হ্যাঁ হ্যালো ভাই,
1: আমাদের সঙ্গে থাকুন।
0: হ্যাঁ ধন্যবাদ
5: ভাই,
1: বলুন। একটি করে প্রশ্ন করুন, অন্যকে সুযোগ দিতে হবে তো, বলুন। হ্যাঁ ডাক্তার,
0: হ্যাঁ ধন্যবাদ আপনাকে। প্রথমত চোখে যদি আঠা পরে সেক্ষেত্রে আপনাদের প্রথম দায়িত্ব হচ্ছে চোখে পানি না দিয়ে যদি নিকটস্থ হাসপাতাল থাকে হাসপাতালে চলে যাওয়া, হাসপাতালে যদি চক্ষু বিশেষজ্ঞ

0: একটা ডাক্তার থাকে, উনি নিজে পরিষ্কার করবেন। আর যদি আপনাদের একান্ত পরিষ্কার করতেই হয়, আপনাদেরকে ওটা নিশ্চিত করতে হবে পানিটা যাতে বিশুদ্ধ হয় এবং কোন রকমের কন্টামিনেশন বা
1: রোগ।
0: পাঁচ মিনিট পানি ঢালবে,
1: পাঁচ মিনিট ঢাললে হলো। আমরা একটা ফোন নেই। হ্যালো, হ্যালো,
2: আসসালামু
1: আলাইকুম। একটি করে প্রশ্ন করবেন। জি
2: ভাইয়া, আমি মোহাম্মদ লুৎফা সর্দার, বড়খোলা পাংশার আছে।
1: বলুন।
2: আমি জানতে চাচ্ছি স্যারের কাছে বসছেন ভাই, আমি তো চোখ ফরিদপুর দেখাইছিলাম, ওইটার জন্য যেটা বললাম একটু সহি একটু মানে ওই দূরে একটু একটু কম দেখি বসছেন,
1: দূরটা কম দেখেন এই জন্য।
2: বললো কি যে একটু কচুর পাতা দিয়ে তিন মাস ভাত খাতে কইছিল, তা আমি তো একদিনও খেলাম না, তো এই সমস্যাটা
1: ডক্টর চন্দন
2: কুমার খালি কি সার।
3: আপনার কথা শুনে যেটা মনে হচ্ছে, আপনার দূরের দৃষ্টি কমে গেছে খুব অল্প দিনে, তো এটা চশমার ব্যাপার, এখানে কচু শাকের সাথে কোনো সম্পর্ক নেই।
1: চোখের ডাক্তার দেখান, চশমা নিতে হবে, চশমাতে দূরেরটা কাছে, কাছেটা দূরে, কোথায় সমস্যা এটা খুঁজে বার করতে হবে, এবং সেইভাবেই কিন্তু ব্যবস্থা করা হয়। আর একটা ফোন নিচ্ছি। হ্যালো, হ্যালো, হ্যালো, হ্যালো। আমি এই ফাঁকে আর একটা প্রশ্ন করি, চোখের সমস্যা যেটাই হোক না কেন, লাল হলো, ফুলে গেল, ব্যথা হলো, আমরা করি কি কাছে একটা ওষুধ দোকানে যেয়ে যে কোনো ড্রপ কিনতে চেষ্টা করি, একটা ড্রপ দেন তো, ড্রপ দিলে যে কোনো সমস্যার সমাধান। এই যে একটা বিষয় দেশব্যাপী, বিশেষ করে গ্রামেগঞ্জে, এটা না বোঝার জন্যে চোখের একটা ড্রপ দিলে চোখের সমস্যার সমাধান তা কি হয়, ডাক্তার আক্তারুজ্জামান?
0: ধন্যবাদ। আমরা দেখি যে আসলে আমার আশেপাশেও অনেক লোক আছে যারা এসে আমাকে একটা ড্রপ দেখায়, বলে যে আমার চোখে একটা সমস্যা হয়েছিল, নিকটস্থ ফার্মেসিতে গিয়েছি, এই ড্রপটা দিয়েছে, এবং দেখা যায় যে ম্যাক্সিমাম ক্ষেত্রে ড্রপটা ক্লোরামফেনিকল। মানুষের আসলে এই সম্পর্কে কোনো আইডিয়াই নেই যে ক্লোরামফেনিকল কতটা ভয়ঙ্কর একটা ওষুধ, যার সাইড এফেক্ট হতে পারে। আপনার মাধ্যমে, এই বেতারের মাধ্যমে আমি সবাইকে জানাতে চাচ্ছি, ক্লোরামফেনিকল এমন একটা ঔষধ, এটা এক ধরনের অ্যান্টিবায়োটিক, এবং এটা প্রচুর পরিমাণে পার্শ্ব প্রতিক্রিয়া আছে, এবং কি এটার জন্য আমাদের অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া নামক একটা রোগ হয়ে যেতে পারে। সো আপনাদের কাছে আমার বিনীত নিবেদন এবং অনুরোধ রইল, এবং সচেতনতার জন্যই আপনাদেরকে বলছি, আপনারা দয়া করে কখনোই ফার্মেসি থেকে ডাক্তারের পরামর্শ ব্যতীত কোনো ওষুধ অন্তত চোখে ব্যবহার করবেন।
1: জি, আমরা চোখ মিলে তাকিয়ে দেখছি, রঙিন জিনিস দেখছি, প্রিয়জনকে দেখছি, চোখ একটা কত গুরুত্বপূর্ণ বিষয়। যখনই চোখের দৃষ্টি শক্তি কমে যাবে অথবা স্থায়ীভাবে যদি কোনো ক্ষতি হয়ে যায়, সে দুঃখ আপনি ঘুচাতে পারবেন না। সুতরাং চোখের ব্যাপারে হেলাফেলা নয়, চোখের ডাক্তারকে দেখাবেন। একটা ড্রপ কিনলে যদি সমাধান হতো তাহলে এত হাসপাতাল প্রয়োজন ছিল না। দেশব্যাপী সর্বত্র চোখের চিকিৎসক আছেন, সেখানে যেতে চেষ্টা করবেন। আর একটা ফোন নিচ্ছি। হ্যালো, ওয়ালাইকুম সালাম।
4: আবার
1: সেই হকার
4: দেখতে সাদা পানির মতো, চোখে দিতে বলে, কানে দিতে বলে, এবং সাথে সাথে দিলে অনেক রোগী বলে ভালো, এটা দিলে কিরকম হয় স্যার?
1: ডাক্তার চন্দন কুমার পাল,
3: আসলে ডাক্তার বাদে যারই পরামর্শ নেবেন না কেন, সেটা অপচিকিৎসা। আপনি অবশ্যই এগুলো ট্রায়াল দেবেন না, কারণ যদি ওই ড্রপের ভিতরে এমন কিছু মেডিসিন থাকে যেটা আপনার চোখের জন্য বা আপনার শরীরের জন্য অ্যালার্জি তৈরি করতে পারে, তাহলে কিন্তু আপনার দৃষ্টিটা পার্মানেন্ট নষ্ট হয়ে যাবে।
1: একটা ফোন নিচ্ছি। হ্যালো, হ্যালো, প্রিয় শ্রোতা, নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন আপনারা, জটিল সমস্যা নিজে ডেকে নিয়ে আসবেন। আর একটা ফোন নিচ্ছি। হ্যালো, হ্যালো, কে যেন অপেক্ষা আছেন কথা বলে। হ্যালো,
5: হ্যালো,
1: জি পরিচয় দিন।
5: জি, মোহাম্মদ রুবেল বলছিলাম, কুমিল্লা শহরের দক্ষিণ থেকে।
1: প্রশ্ন,
5: জি, আজকে বিষয়টা সত্যি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, ব্যথার কর্তৃপক্ষকে অনেক ধন্যবাদ। আমার যে প্রশ্নটা, প্রশ্নটা হচ্ছে যে আমরা যে মন গড়া মতো যে ড্রপ কিনে ব্যবহার করি,
1: জি,
5: আর মিস্ত্রিগুলিতে কিন্তু আপনার মোটামুটি অভিজ্ঞ লোক থাকে, তারা যে আসলে এই ভুলটা করে যে তারা মানুষ খাইলে একটা ড্রপ দিয়ে দেয়, আসলে এই বিষয়ে কি ওষুধ প্রশাসন কোন ব্যবস্থা নিতে পারে না? ধন্যবাদ,
1: ধন্যবাদ ফোন করার জন্য। আর একটা ফোন নিচ্ছি। হ্যালো, হ্যালো, হ্যালো, কে আছেন? হ্যালো। হ্যালো
6: হ্যালো
1: জি, পরিচয় দিয়ে প্রশ্ন করুন।
6: আমি জাহাঙ্গীর হোসেন কুষ্টিয়া থেকে বলছি।
1: জাহাঙ্গীর হোসেন কুষ্টিয়া থেকে প্রশ্ন।
6: জি, আমার প্রশ্ন, আমার কথা গ্লুকোমার আছে।
1: আমরা তো গ্লুকোমিন আজকে কথা বলছি না তো ভাই, গ্লুকোমিন আমরা একটা অনুষ্ঠান করবো সেদিন, যা মনে প্রশ্ন করবেন। জি, আজকে চোখের প্রদাহ, অর্থাৎ এই চোখের প্রদাহ থেকে চোখ লাল হওয়াটা সামান্য মনে করি, চোখে পানি পাওয়ার সামান্য মনে করি, চোখে কেতুর থাকা সামান্য, কিন্তু এটার জটিলতা চোখ নষ্ট হয়ে যেতে পারে।
7: ওয়ালাইকুম
1: সালাম, প্রশ্ন করুন।
7: ভাইয়া সানোয়ার বলছিলাম।
1: জি প্রশ্ন করুন।
7: জি, আমার আম্মার বয়স 68 বছর।
1: জি,
7: কিন্তু আমার আম্মার দেখা যায় মাঝে মাঝে চোখে পর্যাপ্ত পরিমাণ পানি পড়ে এবং ঝাপসা দেখে, বয়স 68, তার ডায়াবেটিস এগুলো কোনো কিছুই নাই। হ্যাঁ, আমি একটু জানতে চাচ্ছি আমার আম্মার জন্য।
1: আপনি তো পাবনা থাকেন? আর আপনি তো পাবনা থাকেন?
7: পাবনা, পাবনা।
1: জি, সেখানে কোন চোখের ডাক্তার নেই?
7: হ্যাঁ আছে।
1: তো মাকে অবহেলা করছেন কেন?
7: আচ্ছা হ্যাঁ, এটা একটু জানতে চাচ্ছি আর কি। আর আর একটা প্রশ্ন, যে যে ড্রপ গুলা দেওয়া হয়
1: জি
7: দেখানোর পরে, এই ড্রপ গুলা আমরা কয়দিন ব্যবহার করতে পারি? কারণ ওনারা তো বলে দেয় 7 দিন বা 15 দিন, কিন্তু দেখা যায় যে অনেক সময় আমাদের সমাজে 30 দিন বয়স হয়ে যাচ্ছে তারপরে ড্রপ পরে ব্যবহার করে, এটা কতটুকু গ্রহণযোগ্য একটু জানালে খুশি হতাম।
1: সমাজে কেউ অন্যায় করলে আমরা সেটা মেনে নেব, যখন বলা হয় 7 দিন, 7 দিনই মানতে হবে। আবার যদি বলে 10 দিন পর দেখা করতে আসবেন, 10 দিন পরে দেখা করতে যাবেন, আমরা এগুলো মানি না বলেই পথে ঘাটে দুর্ঘটনা হয়। পথে ঘাটে দুর্ঘটনা হয় একটা কারণে, যে আমরা নিয়ম মানি না, ঠিক একই রকম প্রেসক্রিপশন মানি না। চোখটা অন্ধ হলেই বাকি, যেহেতু আপনার মা, এই জন্য বললাম আপনি আমাদের নিয়মিত শ্রোতা, মার প্রতি অবহেলা কেন, একজন চোখের ডাক্তার দেখান। ফোন করেছেন, ধন্যবাদ। আর একটা ফোন নিচ্ছি। হ্যালো, ওয়ালাইকুম সালাম, পরিচয় দিন। ওয়ালাইকুম সালাম,
8: মোহাম্মদ রাফিদ আসান, ঢাকা থেকে।
1: রাফিদ, রাফিদ, প্রশ্ন।
8: আমার আরেকটি প্রশ্ন ছিল জি, সেটি হচ্ছে যে আমি জানতে চাচ্ছিলাম যে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট যেটা, সেখানে কি চোখের মানে পাওয়ার যেটা, সেটা দেখার কি মানে যন্ত্রপাতি আছে কিনা, মানে পর্যাপ্ত, সেটা জানতে চাচ্ছিলাম।
1: দুজনই আজকে যারা আছেন রাফিদ, দুজনই জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের বিশেষজ্ঞ চিকিৎসক, দুজনের মাঝে একজনের জবাব নিচ্ছি যে চোখের পাওয়ার নিয়ে, চোখের হাসপাতাল চোখের পাওয়ার নিয়ে তো কথাবার্তা। যাই হোক, ডক্টর চন্দন কুমার পাল,
3: ধন্যবাদ। রাফিদ, খুব ভালো লাগলো যে সেকেন্ড টাইম কোশ্চেন করার জন্য। আসলে আমাদের চক্ষু বিজ্ঞান হাসপাতাল হচ্ছে জাতীয় পর্যায়ে সরকারিভাবে চোখের চিকিৎসার পরিপূর্ণ টারশিয়ারি লেভেলের হাসপাতাল।
1: পরিপূর্ণ, চমৎকার কথা বলেছেন।
9: বাংলাদেশ বেতার ঢাকা, শ্রোতা বন্ধু, এখন থেকে ঢাকা কয়ের পূর্ব নির্ধারিত অনুষ্ঠান শুনতে পাবেন FM 90 ও FM 102 MHz। অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা কম মধ্যম তরঙ্গ 693 kHz, FM 106 MHz, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, ওয়েবসাইট www.betar.gov.bd ও মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে। ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও 2026 খ্রিস্টাব্দের বাজেট অধিবেশনের আজকের কার্যক্রম শুরু হওয়া মাত্রই সংসদ ভবনে স্থাপিত বাংলাদেশ বেতারের স্টুডিও থেকে শ্রোতাদের সরাসরি সম্প্রচার করে শোনানো হবে। এখন চলুন জাতীয় সংসদ ভবনে স্থাপিত বাংলাদেশ বেতারের স্টুডিওতে।
10: আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতা, জাতীয় সংসদ ভবনে স্থাপিত বাংলাদেশ বেতারের স্টুডিও থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি উম্মে হাবিবা হিমি। আজ এখানে প্রকৌশল দায়িত্বে আছেন মোহাম্মদ জাকির হোসাইন ও শামীম আহমেদ, প্রকৌশল নির্দেশনায় মোহাম্মদ আবু মাসুদ, সংসদ অধিবেশন কার্যক্রম সরাসরি সম্প্রচারের সার্বিক নির্দেশনায় মোহাম্মদ বশির উদ্দিন, অনুষ্ঠান নির্দেশনায় ABM মাহবুবুর রহমান, অনুষ্ঠান তত্ত্বাবধানে রয়েছেন মোহাম্মদ হাবিবুর রহমান, এবং আজকের সংসদ অধিবেশন কার্যক্রম সরাসরি সম্প্রচার প্রযোজনা করছেন মাহফুজুল ইসলাম। প্রিয় শ্রোতা, ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের আজকের কার্যক্রম শুরু হওয়া মাত্রই তা শ্রোতাদের সরাসরি সম্প্রচার করে শোনানো হবে। সংসদ কার্যক্রম শুরু না হওয়া পর্যন্ত চলুন শোনা যাক গান। প্রথমেই শুনবেন স্বাধীন বাংলা, স্বাধীনতার গান। শিল্পী সুমন রাহাত, গানে কথা লিখেছেন নুরুল ইসলাম মানিক এবং সুর দিয়েছেন শেখ জালালউদ্দিন।

0: বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা, ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের আজকের কার্যক্রম এখন জাতীয় সংসদ ভবন থেকে সরাসরি সম্প্রচার করা হচ্ছে।
1: أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم

يحزنون والذين كذبوا بآياتنا واستكبروا

0: صدق الله العلي العظيم.
1: سورة الأعراف এর 34 নং আয়াত কারিমা থেকে 36 নং আয়াত কারিমা পর্যন্ত তেলাওয়াত করা হলো, যার বাংলা অর্থ হচ্ছে এই রূপ। প্রত্যেক জাতির জন্যেই তার উত্থান পতনের একটি সুনির্দিষ্ট মেয়াদ রয়েছে। যখন তাদের সে মেয়াদ আসবে, তখন তারা এক দণ্ড বিলম্ব করবে না, তেমনি তারা এক মুহূর্ত এগোতে পারবে না। হে আদম সন্তানরা, যখনই তোমাদের কাছে তোমাদের মধ্য থেকে রসুলরা আসবে, যারা তোমাদের কাছে আমার আয়াতসমূহ পরে শোনাবে, তখন যে ও যারা সেই অনুযায়ী তাকওয়া অবলম্বন করবে এবং নিজেদের সংশোধন করে নেবে, তাদের কোনো ভয় থাকবে না, তারা কখনো দুশ্চিন্তাও করবে না। আর যারা আমার আয়াতসমূহকে মিথ্যা প্রতিপন্ন করবে এবং সত্য নিয়ে অহংকার করবে, তারা হবে জাহান্নামের অধিবাসী, সেখানে তারা চিরদিন অবস্থান করবে। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত।
2: বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাননীয় সদস্যবৃন্দ, দিনের কার্যসূচী অনুযায়ী প্রশ্ন জিজ্ঞাসা এবং উত্তর টেবিলে উপস্থাপিত হল। মাননীয় সদস্যবৃন্দ, ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনে অর্থাৎ চলতি অধিবেশনে আজ পর্যন্ত মোট 6টি বিশেষ অধিকার প্রশ্নের নোটিশ পাওয়া গেছে। তন্মধ্যে 4টি নোটিশের সিদ্ধান্ত আমি সংসদকে অবহিত করেছি, বাকি 2টি সিদ্ধান্ত নোটিশের সিদ্ধান্ত আজ সংসদকে অবহিত করব। পঞ্চম নোটিশটি দিয়েছেন মাননীয় সংসদ সদস্য মোহাম্মদ মুজিবুর রহমান রাজশাহী এক। তিনি তার নোটিশে উল্লেখ করেছেন, জাতীয় সংসদে মাননীয় সদস্যবৃন্দ একে অপরের সাথে পরিচিত হওয়া খুবই প্রয়োজন। প্রায় 4 মাস হতে চলল, খুব বেশি সংসদ সদস্যকে চেনা জানা এখনো হয়নি। অনেক সময় চেহারা চিনল, নাম ও সংসদীয় এলাকা জানা যায় না। এ ব্যাপারে যদি টেলিভিশন যখন সংসদ এর কার্যক্রম পরিচালনা করে, তখন শুধু ছবি দেখা যায়, বক্তৃতা শোনা যায়। তাই এখন থেকে যখন দৃশ্য দেখানো প্রচার কাজ চলবে, তখন ছবি ও চেহারার সাথে টেলিভিশন স্ক্রিনে তার নাম ও সংসদীয় এলাকা ভেসে উঠলে সকলের সাথে পরিচিতি সহজ হয়ে যাবে। এটি সকল সংসদ সদস্যের অধিকার, দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি। মাননীয় সদস্যবৃন্দ, মাননীয় সদস্যের নোটিশটির বিষয়টি খুবই যুক্তিযুক্ত। আমি সংসদ সচিবালয়কে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য নির্দেশ দিচ্ছি। তবে বিষয়টি মাননীয় সদস্যের বিশেষ অধিকারের সাথে সম্পর্কিত নয় এবং বিষয়টি সংসদ সচিবালয়ের সম্পর্কিত বিধায় কার্যপ্রণালী বিধির 54(3) বিধি অনুযায়ী মাননীয় সদস্যের নোটিশটি বিশেষ অধিকার খুনের প্রশ্ন হিসাবে গ্রহণ করা গেল না বলে দুঃখিত। দ্বিতীয় নোটিশটি দিয়েছেন, ষষ্ঠ নোটিশ দিয়েছেন মাননীয় সদস্য মোহাম্মদ রাশেদুল ইসলাম রাশেদ, শেরপুর এক। তিনি তার নোটিশে সংসদ ভবন সংস্কার সম্পর্কে উল্লেখ করেছেন। সংসদ ভবনের অবকাঠামোগত নিরাপত্তা ও কার্যকারিতা সংক্রান্ত একটি জরুরি বিষয় আপনার দৃষ্টি আকর্ষণের জন্য বিশেষ অধিকার প্রশ্ন উত্থাপন করছি। সম্প্রতি জাতীয় সংসদের ভবনের বিভিন্ন স্থানে ফাটল নজরে পড়েছে। বিধায় ছাদ ও অন্যান্য অংশ দিয়ে বৃষ্টির পানি চুইয়ে পড়া এবং সংশ্লিষ্ট অবকাঠামোগত কুটির ত্রুটির বিষয়টি দৃষ্টিগোচর হচ্ছে। জাতীয় সংসদ দেশের সর্বোচ্চ আইন প্রণয়নকারী প্রতিষ্ঠান এবং এর মর্যাদা, নিরাপত্তা ও কার্যকারিতা অক্ষুণ্ণ রাখা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব। মাননীয় সদস্যবৃন্দ, মাননীয় সদস্যের নোটিশটি বিশেষ গুরুত্বপূর্ণ। এ বিষয়ে আমি গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মাননীয় মন্ত্রী জাকারিয়া তাহেরকে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানাচ্ছি। মাননীয় সদস্যের নোটিশটির সংসদ সচিবালয় সংক্রান্ত, তাই কার্যপ্রণালী বিধির 54(3) বিধি অনুযায়ী মাননীয় সদস্যের নোটিশটি বিশেষ অধিকার ক্ষুণ্ণের প্রশ্ন হিসাবে গ্রহণ করা গেল না বলে দুঃখিত। বিধি অনুযায়ী মাননীয় সদস্যের নোটিশটি বিশেষ অধিকার ক্ষুণ্ণের প্রশ্ন হিসাবে গ্রহণ করা গেল না বলে দুঃখিত।

0: মাননীয় সদস্যবৃন্দ, দিনের কার্যসূচি অনুযায়ী এখন 2026-27 অর্থবছরের বাজেট সম্পর্কে সাধারণ আলোচনা অনুষ্ঠিত হবে। প্রথমেই আমি বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি সুলতান মাহমুদ বাবু, জামালপুর 2। আপনার সময় 7 মিনিট।
1: বিসমিল্লাহ রহমানুর রহিম। মাননীয় স্পিকার, আসসালামু আলাইকুম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। নদী নালা খাল বিলে ভরপুর, এই নে ইসলামপুর। মাননীয় স্পিকার, গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই স্বাধীনতার অমর ঘোষক, বহুদলীয় গণতন্ত্র প্রবক্তা, স্বার্থের স্বপ্নদ্রষ্টা, বাংলা রাখার রাজা, শহীদ রাষ্ট্রপতি জহুর রহমানের আত্মার মাগফিরাত কামনা করি। এই বীর উত্তম স্বাধীনতার গর্ব অহংকার, আজকে স্বাধীনতা নিয়ে যার অবদান, বিরোধী দলের নেতাদের মুখে দেখি তার নাম শোনা যায় না। যার সর্বত্র ত্যাগ দেশ এবং জাতির জন্য, আমি মনে করি দল মত নির্বিশেষে তার প্রতি শ্রদ্ধা রাখা প্রয়োজন। মাননীয় স্পিকার, বৃদ্ধাশ্রমের নাম আমরা শুনেছি, যারা পিতামাতার প্রতি অত্যন্তভাবে অখুশি তাদেরকে বৃদ্ধাশ্রম নেওয়া যায়, তাদেরকেই বৃদ্ধাশ্রম রাখা হয়। যারা অত্যন্ত বাবা মার প্রতি যারা মমতাবোধ যাতে থাকে না তাদের। মাননীয় স্পিকার, এখানে স্বাধীনতার পুষ্পানবসর পর একটি অতীত কথা এখানে তুলতে চাচ্ছি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান 1977 সালে দিল্লি সফরে গেলে ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রয়াত সন্দীপ রাজ্জি ফলো করে বলেছিলেন, ইউর পজিশন ইজ অলরেডি অ্যাসিউরড ইন দ্য অ্যানালস অফ দ্য হিস্ট্রি অফ ইউর কান্ট্রি, হু ওয়াজ দ্য ফার্স্ট টু ডিক্লেয়ার দ্য ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ, অ্যান্ড ইউ আর ব্রেভ সান অফ দ্য গ্রেট সোয়েল। তাই মনে করি স্বাধীনতা মানেই শহীদ জিয়া, স্বাধীনতার অপর নাম জিয়াউর রহমান। কাজেই এইখানে আমরা তাকে অত্যন্ত শ্রদ্ধার সাথে আমরা কথা বলতে চাই। বৈশ্বিক গণতন্ত্রের নেত্রী দেশ নেত্রী সাবেক 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, যিনি আমাদেরকে কীভাবে বাঁচতে হয়, আন্দোলন সংগ্রাম কীভাবে করতে হয় উনি শিখে দিয়ে গিয়েছেন। উনি আজ আমাদের মাঝে নেই, এশার সহ স্বৈরাচার হাসিনার 15 বছর, মোট 25 বছর উনি সংগ্রাম করেছেন গণতন্ত্রের জন্য, মানুষের যাতে ভাষা দিয়ে কথা বলতে পারে, অন্যায় অত্যাচার থেকে যাতে মানুষ বাঁচতে পারে উনি জীবন দিয়ে গিয়েছেন। দেশ নেত্রী সাবেক 3 বারের প্রধানমন্ত্রী, সমস্ত বাংলাদেশের মানুষের মা, গণতন্ত্রের মা, নেত্রীর কথা মনে হলে চোখ দিয়ে পানি আসে। আমরা অত্যন্ত শ্রদ্ধার সাথে নেত্রীর আত্মার মাগফিরাত কামনা করতে চাই। আমরা আত্মার মাগফিরাত কামনা করতে চাই ভিয়েত নিয়ে বিগত দিনে স্বৈরাচারের সরকারের অনেক লোক সমালোচনা করেছিলেন, যেমনি সমালোচনা করেছিলেন কালকাটা নিয়ে, আজকে ভেটের প্রয়োজন, দেশ এবং জাতি গঠনে খালের প্রয়োজন। আমি শ্রদ্ধা করতে চাই এবং তার দীর্ঘ জীবন কামনা করতে চাই জনাব তারেকুর রহমান সাহেব, আধুনিক বাংলাদেশের বিনির্মাণের আর্কিটেক্ট, তার দীর্ঘ জীবন কামনা করি। মাননীয় স্পিকার, আমার নির্বাচনী এলাকার মানুষ ও এলাকা যদি অতি ইতিহাস দেখা যায়, স্বাধীনতার পর থেকে আওয়ামী লীগের রাশেদ মোশাররফ সাহেব, যিনি ভূমি মন্ত্রী ছিলেন, উনি 26 বছর এলাকায় রাজত্ব করে গিয়েছিলেন এবং এলাকার কোনো কাজ উনি করেন নাই, যার ফলে মানুষ আমাকে ভোট দিয়ে এই এলাকা এই মহান জাতীয় সংসদে পাঠিয়েছিল এবং আমার এলাকার মানুষ আমাকে এবং এই বিএনপিকে দলকে অত্যন্ত ভালোবাসে। এক সময় ওই বৃহত্তর জামালপুর ময়মনসিংহ অঞ্চল আওয়ামী বাকশালে দখলে ছিল, নেত্রী গণতন্ত্রমা আমাকে খুব ভালোবাসতেন, আমাকে বললেন যে যেভাবে হোক তোমাকে ওই ইসলামপুর আসন নিয়ে আসতেই হবে। আমি বললাম আপনি দোয়া করেন আমার জন্য। আজকে ওই অঞ্চলের মানুষ এলাকায় গিয়েছিলাম, বিদ্যুতের অবস্থা খুব খারাপ, একবার আসলে 2-3 ঘন্টা পরে চলে যায়, আবার 3 দিন থাকে না, জমি জমা থেকে শুরু করে ফসলের কষ্ট, ফসল মারা যাচ্ছে এবং মানুষের কষ্ট হয়, ছাত্রছাত্রীর কষ্ট হয়। আমি আমার নির্বাচনী এলাকার মানুষের কাছে ফিরে যেতে চাই।
0: ধন্যবাদ মাননীয় সদস্য। আপনি তো বাজেট নিয়ে কোনো কথাই বলেন নাই, আপনাকে 2 মিনিটে আপনার বক্তব্য শেষ করেন।
1: এখানকার মানুষ 3-3 বার এই জাতীয় মহান সংসদে আমাকে পাঠিয়েছে ভোটের মাধ্যমে। ও এলাকার মানুষ উন্নয়ন চায়, ও এলাকার মানুষের জন্য একাদুর্বৃত্তিতে এবং পরবর্তী সময়ে যদি আমি সময় পাই ও এলাকার মানুষের বিভিন্ন সমস্যা নিয়ে আমি কথা বলব। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু।
0: পরবর্তী বক্তা জনাব মোহাম্মদ আমিরুল ইসলাম খান, সিরাজগঞ্জ 5। আপনার সময় 6 মিনিট।
2: বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ, সেই সাথে আমরা এই মহান সংসদের সংসদ সদস্য গর্ববোধ করি যে আপনার মতো রণাঙ্গনের একজন মুক্তিযোদ্ধাকে আমরা মাননীয় স্পিকার হিসাবে পেয়েছি। এর জন্য জাতি গর্বিত, আমরাও গর্বিত, এই জন্য আপনাকে আবারও ধন্যবাদ। মাননীয় স্পিকার, দিল্লি নয়, পিণ্ডি নয় অন্য কোনো দেশ, সবার উপর বাংলাদেশ। যার মধ্যে দেশপ্রেম থাকে, যার মধ্যে সততা থাকে, যার মধ্যে দেশের মানুষের প্রতি ভালোবাসা থাকে, তার পক্ষেই জাতির সামনে এই স্লোগান দেওয়া সম্ভব। এটা কোনো স্লোগান নয়, এটা রাষ্ট্র পরিচালনার একটি দর্শন। 9,38,000 কোটি টাকার বাজেটের চ্যালেঞ্জ মোকাবেলা চেয়ে এই চ্যালেঞ্জ বুকে ধারণ করে রাষ্ট্র পরিচালনা করা বড় কঠিন। তারপরেও মাননীয় প্রধানমন্ত্রী ইনি এই স্লোগান বুকে ধারণ করে বাংলাদেশকে এগিয়ে নেওয়ার যে চ্যালেঞ্জ ঘোষণা করেছেন, আমি মনে করি এই চ্যালেঞ্জ যিনি গ্রহণ করতে পারেন তার পক্ষে বাজেট মোকাবেলা করা ইনশাল্লাহ কোনো কঠিন হবে না। মাননীয় স্পিকার, বিএনপি মানে এই চ্যালেঞ্জ, বিএনপি মানেই আত্মনির্ভরশীল বাংলাদেশ। বিএনপি রাজনৈতিক ক্ষেত্রে যেমন চ্যালেঞ্জ গ্রহণ করতে পারে, তেমনি অর্থনৈতিক ক্ষেত্রেও চ্যালেঞ্জ মোকাবেলা করে জাতিকে এগিয়ে নিতে পারে। ইতিহাসে বারবার তার প্রমাণ রেখেছে বিএনপি। মাননীয় স্পিকার, আমাদের নেতা, আমাদের আদর্শের জনক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন রাষ্ট্র ক্ষমতা দায়িত্ব গ্রহণ করেন, তখন শেখ মুজিবের লুটপাট আর দুর্ভিক্ষের উপর দাঁড়িয়ে তাকে অর্থনীতিকে এগিয়ে নিতে হয়েছে। মাননীয় স্পিকার, শেখ মুজিবের শাসনামলকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জার তলাবিহীন ঝুড়ির সাথে তুলনা করেছিলেন। শুধু হেনরি কিসিঞ্জারই নয়, শেখ মুজিব নিজেও আক্ষেপ করে বলেছিলেন, মানুষ পায় সোনার খনি, আমি পেয়েছি চোরের খনি। আমি বিদেশ থেকে চা ভিক্ষা করে আনি, চাটার দল সব লুটে পুটে খেয়ে ফেলে। তিনি আরো বলেছিলেন, 7 কোটি মানুষের 7.5 কোটি কম্বল, আমার কম্বলটি কোথায়? মাননীয় স্পিকার, আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হয়ে সেই লুটপাট আর দুর্ভিক্ষের চ্যালেঞ্জ মোকাবেলা করে বাংলাদেশকে অর্থনৈতিকভাবে স্বয়ংসম্পূর্ণ করে তুলেছিলেন। মাননীয় স্পিকার, শুধু তাই নয়, পরবর্তীতে হুসেন মোহাম্মদ এরশাদের সামরিক শাসনের বিরুদ্ধে দীর্ঘ 9 বছর আন্দোলন সংগ্রাম করে এরশাদকে উৎখাত করে আমাদের মা আমাদের নেত্রী বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা হাত তুলে নিয়েছিলেন, দায়িত্ব নিয়েছিলেন। মাননীয় স্পিকার, এরশাদের লুটপাটের সময় 1990 সালে এরশাদ যে সর্বশেষ বাজেট দিয়েছিলেন, সেই বাজেট ছিল 87% পর নির্ভরশীল এবং ডোনেশনের বাজেট। বেগম খালেদা জিয়া রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হয়ে সেই প্রথমেই সেই বাজেটকে 50% আত্মনির্ভরশীল বাজেট তিনি ঘোষণা করেছিলেন। মাননীয় স্পিকার, 1996 সালে শেখ হাসিনা রাষ্ট্র ক্ষমতায় এসে আবার লুটপাট শুরু করে এবং শেয়ার মার্কেট থেকে 96,000 কোটি টাকা লুটপাট করে বাংলাদেশের অর্থনীতির মেরুদণ্ড ভেঙে দিয়েছিলেন। কিন্তু 2001 সালে দেশনেত্রী বেগম খালেদা জিয়া আবার রাষ্ট্র ক্ষমতায় এসে বাংলাদেশের অর্থনীতির চাকাকে সচল করেছিলেন। সেই দিন বেগম খালেদা জিয়ার অর্থনীতির সফলতায় কে বিশ্ব অর্থনীতিবিদ এবং বিশ্লেষকরা এবং বিশ্বের বিভিন্ন সংস্থা বেগম খালেদা জিয়ার অর্থনৈতিক সফলতাকে দক্ষিণ এশিয়ার ইমার্জিং টাইগার হিসেবে তুলনা করেছিলেন। তেমনিভাবে আজ আমাদের নেতা জনাব তারেক রহমান এবং তার সুযোগ্য অর্থমন্ত্রী আমির খোরশেদ মাহমুদ চৌধুরী যে প্রেক্ষাপটে জাতির সামনে এই বাজেট উপস্থাপন করেছেন, আমি মনে করি এই বাজেট চ্যালেঞ্জের বাজেট। তারপরেও যে চ্যালেঞ্জ ওনারা ঘোষণা করেছেন, আমরা মনে করি বিএনপি এবং এই সরকার অবশ্যই এই চ্যালেঞ্জ মোকাবেলা করে সফলতা আনবেই। মাননীয় স্পিকার, ফ্যাসিস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পূর্বে অর্থনীতির যে করুণ চিত্র রেখে গেছেন, তার সামান্য চিত্র আমি জাতির সামনে তুলে ধরতে চাই। 500 টাকার বালিশ যখন 80,000 টাকায় ক্রয় করা হয়েছে, 30,000 কোটি টাকায় 2400 মেগাওয়াট বিদ্যুতের পারমাণবিক বিদ্যুৎ নির্মাণ করা সম্ভব, সেই 30,000 কোটি টাকার প্রকল্প 1,00,000 কোটি টাকা গ্রহণ করে লক্ষ লক্ষ হাজার হাজার কোটি টাকা কমিশন বাণিজ্য করে বিদেশে পাচার করে কানাডায় বেগম পাড়া তৈরি করেছে। শুধু তাই নয়, ওই সরকারের একজন দরবেজ ছিলেন, যে দরবেজ বাবা তিনি নামে বেনামে বিভিন্ন প্রতিষ্ঠানের নামে লোন দিয়ে 6,44,000 কোটি টাকার ঋণের বোঝা আমাদের ঘাড়ে চাপিয়ে দিয়েছেন। মাননীয় তৎকালীন ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী তার বাবাকে স্মরণীয় করার রাখার জন্য অপ্রয়োজনীয় কর্ণফুলী টানেল প্রতিস্থাপন করে জাতির ঘাড়ে ঋণের বোঝা চাপিয়ে দিয়ে গেছেন। শুধু
0: ধন্যবাদ মাননীয় সদস্য। হুইপরা কোনো সময় দিচ্ছে না আপনাকে, 1 মিনিট বলেন।
2: মাননীয় স্পিকার,
0: 1 মিনিটে শেষ করে দেন।
2: যা হোক, এলাকার কথা নাই বললাম, আমি সর্বশেষ বলতে চাই, জীবন মানেই স্বপ্ন, যে জীবনের স্বপ্ন নেই সেই জীবনের সফলতা নয়। স্বপ্ন মানুষকে সফলতার ধার প্রান্তে পৌঁছে দেয়। আমাদের নেতা, আমাদের অভিভাবক জনাব তারেক রহমান 17 বছর নির্বাসিত থেকে বাংলাদেশে এসে তার অযোগ্য অর্থমন্ত্রীকে নিয়ে যে বাজেট জাতির সামনে উপস্থাপন করেছেন, এই বাজেটের মধ্যে মানুষের মুক্তির যে পথ রয়েছে, জাতিকে শিক্ষিত করে তোলার পথ রয়েছে এবং বাংলাদেশকে আধুনিক বিশ্বে একটি আত্মনির্ভরশীল জাতি হিসেবে প্রতিষ্ঠা করার স্বপ্ন রয়েছে, আমি মনে করি এই স্বপ্নের মধ্যে দিয়েই তারেক রহমান বাংলা।
0: ধন্যবাদ মাননীয় সদস্য। পরবর্তী বক্তা মাননীয় সদস্য মোহাম্মদ আফজাল হোসেন, কুষ্টিয়া 4। আপনার সময় 5 মিনিট।
3: আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে আমি আমার নির্বাচনী এলাকা কুষ্টিয়া 4-এর সর্বস্তরের জনতাকে জানাই আন্তরিক মুবারকবাদ। মাননীয় স্পিকার, 2026-27 অর্থবছরের যে বাজেট পেশ করা হয়েছে, এই বাজেটের বাংলাদেশের জনগণের আশা আকাঙ্ক্ষার কোনো প্রতিফলন ঘটেনি। মাননীয় স্পিকার, শিক্ষা খাতে যে বাজেট দেওয়া হয়েছে সেখানে প্রাথমিক ও গণশিক্ষা এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে যে বাজেট দেওয়া হয়েছে আমরা সেখানে লক্ষ্য করেছি, সেখানে মাদ্রাসা শিক্ষার এবং কারিগরি শিক্ষার জন্য সর্বনিম্ন বাজেট দেওয়া হয়েছে। কিন্তু দুঃখের বিষয়, আমাদের দেশ নৈতিক মানুষের চরম অভাব, আমাদের দেশের মাদকাসক্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, নৈতিক মানুষ তৈরি করতে না পারার কারণে আমাদের যুব সমাজ মাদকাসক্তের দিকে এগিয়ে যাচ্ছে। সেই ক্ষেত্রে আমি মনে করি মাদ্রাসা শিক্ষার বাজেট বৃদ্ধি করে সেখানে হাফেজি এবং ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে আরও বাজেট বৃদ্ধি করার প্রয়োজন ছিল মাননীয় স্পিকার, কিন্তু আমরা লক্ষ্য করেছি সেখানে বাজেট দেওয়া হয়েছে খুব সামান্য। সেই সাথে মাননীয় স্পিকার, আমরা লক্ষ্য করেছি এদেশে হাজার হাজার মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষক রয়েছে যারা মানবেতর জীবনযাপন করছে, কিন্তু মাধ্যমিক শিক্ষাকে এখনও জাতীয়করণ করা হয় নাই। মাননীয় স্পিকার, এ ব্যাপারে বাজেটে কোনো স্পষ্ট ধারণাও দেওয়া হয় নাই। এজন্য আমি আপনার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বিনীতভাবে আবেদন অনুরোধ জানাতে চাই যে বাংলাদেশের মাধ্যমিক এবং গণশিক্ষার মাধ্যমিক এবং উচ্চ শিক্ষার কে জাতীয়করণ করার জন্য আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, সেই সাথে আমাদের দেশের যদি ছোট ছোট বাচ্চাদেরকে আদর্শ মানুষ হিসাবে গড়ে তোলা যায় তাহলে আগামীর বাংলাদেশ মাদক মুক্ত বাংলাদেশ হবে বলে আমি মনে করি। এজন্য বাংলাদেশের প্রতিটা মসজিদ থেকে যদি আমাদের শিশুদেরকে ধর্মীয় শিক্ষার প্রতিটা ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান থেকে মসজিদ মন্দির গির্জা থেকে তার যার যার ধর্মের শিশুদেরকে যদি তাদেরকে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করা যেত তাহলে আমাদের দেশের একদল আদর্শ এবং নৈতিক মানুষ তৈরি করা সম্ভব হতো। এজন্য আপনার মাধ্যমে আমি মাননীয় মন্ত্রী মহোদয়কে অনুরোধ জানাতে চাই প্রতিটা মসজিদ থেকে প্রতিটা ধর্ম শিক্ষা থেকে ছোট ছোট বাচ্চাদেরকে ধর্মীয় শিক্ষায় বড় করার ব্যবস্থা করা হোক, সেখানে গণশিক্ষার ব্যবস্থা করা হোক। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, ইবতেদায়ী শিক্ষা ব্যবস্থাকে এখনো জাতীয়করণ করা হয় নাই। আমি যেখানে প্রাথমিক শিক্ষা বেসরকার প্রাথমিক সকল প্রতিষ্ঠানকে সরকারিকরণ করা হয়েছে, কিন্তু ইবতেদায়ী মাদ্রাসাগুলোকে সরকারিকরণ করা হয় নাই। আমি আপনার মাধ্যমে দাবি জানাতে চাই, ইবতেদায়ী শিক্ষাকে জাতীয়করণ করে সেখান থেকে আদর্শ মানুষ তৈরি করার একটা ব্যবস্থা করা হোক মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, সেই সাথে আমি আপনার কাছে আবেদন জানাতে চাই, আমার নির্বাচনী এলাকা কুষ্টিয়া চার, সেখানে কয়েকটা কলেজ সরকারিকরণ করা হয়েছে। আমাদের কুমারখালী এমএন পাইলট উচ্চ বিদ্যালয় কুষ্টিয়ার সবচাইতে সুনামধন্য একটা শিক্ষা প্রতিষ্ঠান, কিন্তু এখনো সেই প্রতিষ্ঠানটাকে সরকারিকরণ করা হয় নাই। আমি আপনার মাধ্যমে মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয় সহ প্রধানমন্ত্রীকে অনুরোধ জানাতে চাই, আমার এমএন হাই স্কুলকে।
0: ধন্যবাদ মাননীয় সদস্য। আচ্ছা, এক মিনিটে শেষ করুন।
3: মাননীয় স্পিকার, আমার কুমারখালী খুকসা একটি বাণিজ্যিক এলাকা, সেখানকার অবকাঠামোর উন্নয়নে চরম আমরা পিছিয়ে আছি। সেই সাথে রাজবাড়ী কুষ্টিয়া যে আঞ্চলিক মহাসড়কটি আছে, এই মহাসড়ক ব্যাপক যানজট এবং সেখানে প্রতিনিয়ত দুর্ঘটনায় মানুষ নিহত হচ্ছে। কুমারখালী তরুণ মোড় দিয়ে পাংশা হয়ে গোয়ালন্দ পর্যন্ত একটা সড়ক তৈরি করা যায়, এখানে মানুষের যাতায়াতের ব্যবস্থা আছে। এই সড়কটা যদি আঞ্চলিক মহাসড়ক হিসাবে বানানো যায় তাহলে এই রকম দুর্ঘটনা থেকে এলাকা মুক্তি পাবে। সেই সাথে তরুণ মোড় থেকে শৈলকুপা পর্যন্ত একটা রাস্তা তৈরি করা যায়, আমি মাননীয় আইনমন্ত্রীকেও বিষয়টি অবহিত করেছি। আপনার কাছে দাবি, এই রাস্তা দুটি তৈরি করলে খুকসা কুমারখালীর জনগণের।
0: ধন্যবাদ। পরবর্তী বক্তা মোহাম্মদ শাহাদাত হোসেন, লক্ষ্মীপুর এক, সময় 8 মিনিট, ঘড়ির দিকে একটু লক্ষ্য রাখবেন।
4: বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। দীর্ঘ আন্দোলন সংগ্রামের পরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্বে যখন সরকার গঠিত হয়েছে, গঠিত হওয়ার পরপরে যুদ্ধ, বিধ্বস্ত অর্থনীতি, তারপরে বাজেট, কিছুটা তো এক টেনশনে ছিলাম কি জানি বাজেট দেয়। ছাত্রজীবন থেকে এই বাজেটের প্রতি একটা আলাদা লক্ষ্য থাকতো, বাজেটের পক্ষে বিপক্ষে বক্তব্য রাখতাম। কিন্তু অর্থমন্ত্রী, মাননীয় অর্থমন্ত্রী এমন একটা জাদুর বাজেট দিয়েছেন যে সেখানে বিপক্ষে বলার কিছু নাই, একটি শব্দ খুঁজে পাই না বিপক্ষে বলার জন্য। শুধুমাত্র হয়তো বিড়িখোরদের মনের মধ্যে একটু কষ্ট ছাড়া আর কেউ কিন্তু এই বাজেটকে প্রত্যাখ্যান করে নাই, বাজেটের সমালোচনা করে নাই। একটা বাজেট দেওয়ার পরে আমরা দেখি যে প্রতিনিয়ত প্রেস ক্লাবে প্রতিদিন একটা দুইটা তিনটা চারটা সাংবাদিক সম্মেলন করে বিভিন্ন পেশাজীবীরা, বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠান, পত্রপত্রিকায় বিশাল বিজ্ঞাপন দেয় বাজেটের অসঙ্গতি নিয়ে। এইবার পত্রপত্রিকায় কোনো বাণিজ্যিক প্রতিষ্ঠান বক্তব্য রাখেননি, কোনো পেশাজীবী তা সাংবাদিক সম্মেলন করেননি, অত্যন্ত চমৎকার একটা বাজেট দিয়েছেন। এই বাজেটের বিরুদ্ধে বক্তব্য কি, এটা স্বপ্নবাজের বাজেট, এটা স্বপ্নের বাজেট, এটা তো স্বপ্নের বাজেট হবে, আমরা স্বপ্ন দেখেছি সংসদ সদস্য হব, সেই কারণে আজকে আজকে এখানে অনেক ঘাত আঘাত প্রতিকূলতা রাজনৈতিকভাবে মোকাবেলা করে আজকে সংসদ সদস্য হিসেবে বক্তব্য রেখেছি, স্বপ্ন দেখেছি বলেই। আর এই স্বপ্নবাজ বাজেট জনাব তারেক রহমান, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, জনাব অর্থমন্ত্রী জনাব আমির খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে, টিম তারেকের নেতৃত্বে আমরা ইনশাআল্লাহ এই বাজেট বাস্তবায়ন করবই করব। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, এই বাজেটে উৎসে যে আয়কর, এই উৎসে আয়কর কর্তন করতো 5%, এটা একটা রাষ্ট্রীয় সন্ত্রাস, এটাকে বন্ধ করেছেন। মাননীয় অর্থমন্ত্রীকে ধন্যবাদ জানাই। মাননীয় স্পিকার, শুধুমাত্র যদি বিগত সরকার কোনো একটি
3: প্রকল্প যত সময় শুরু করে নাই, যত সময় শেষ করে নাই,

বাজেটটা ঠিক রাখে, ওই পর্দা এবং বালিশের কেলেঙ্কারি না করে, এবং যথাসময়ে যদি আপনার প্রকল্প বাস্তবায়ন হয় তাহলে এই বাজেট বাস্তবায়ন করা অসম্ভব কোনো কিছু নয়। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত মিতব্যয়ী, অপচয় পছন্দ করে না। আমরা সাত সমুদ্র তেরো নদী পাড়ে দিয়ে যখন ওনার কাছে যেতাম, উনি একটা রং চা খাওয়াতেন আমাদেরকে, কখনো কখনো একটা চিপস তিন চারজনে ভাগ করে খেতাম। এখন দেখছি মাননীয় প্রধানমন্ত্রী তার খাদ্যের বাজেট 150 টাকা, এটা অবশ্যই গ্রহণযোগ্য, অপচয়কারী শয়তানের ভাই। কিন্তু মাননীয় স্পিকার, আমাদের এই বাংলাদেশে বিয়ে অনুষ্ঠানের নামে বিত্ত বৈভবের যে অস্পৃশ প্রদর্শনী, এটাকে বন্ধ করতে হবে। মাননীয় স্পিকার, 7 দিন 8 দিন 10 দিন 1 মাস আগে থেকে ক্যারিওগ্রাফার দিয়ে নৃত্য করে আপনার এই গায়ে হলুদ অনুষ্ঠানে, এটা ধর্মের সাথে সাংঘর্ষিক। মাননীয় স্পিকার, এটাকে বন্ধ করতে হবে। অতীতে যে অতিথি নিয়ন্ত্রণ আইন ছিল, এই আইনটাকে কার্যকর করতে হবে। আপনি দেখবেন মাননীয় স্পিকার, যদি অতিথি নিয়ন্ত্রণ আইনটাকে কার্যকর করা যায়, যদি আমরা ধর্মীয় অনুশাসন মেনে চলি, তাহলে মুদ্রাস্ফীতির পরিমাণ কমে আসবে। একদিনে বাজারে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম অন্তত 10% কমে আসবে। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, অর্থমন্ত্রী মহোদয় রেকর্ড করেছেন 6 ঘন্টা এক নাগারে বক্তব্য দিয়ে, এই বাজেটের উপর মাত্র এই কয়েক মিনিট কথা বলে আমরা আমাদের তৃপ্তি পাচ্ছি না বা কথা বলতে পারছি না। এই যে লোকসানি প্রতিষ্ঠানগুলো আর না টেনে লোকসানি প্রতিষ্ঠানগুলো পিপিপির ভিত্তিতে অথবা অন্য যে কোনোভাবে হোক, সেটা সরকার যদি সেখান থেকে দায় মুক্ত হয়, সেটা আমাদের জাতির জন্য অত্যন্ত একটা ইতিবাচক দিক হবে। মাননীয় স্পিকার, আজকে মাদকের সারা দেশ ছেড়ে গেছে। যখনই আমরা পুলিশের কথা বলি, তখনই কিন্তু পুলিশ বলে যে তাদের গাড়ি নাই, তাদের কোনো যাতায়াতের ব্যবস্থা নাই। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বাজেটটাকে আর একটু বৃদ্ধি করতে হবে। বৃদ্ধি করার প্রেক্ষিতে আমরা একটা মাদক মুক্ত সমাজ করতে চাই। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, অর্থমন্ত্রী মহোদয়কে ধন্যবাদ জানাই, তিনি বন্দরের যে বেসরকারি টার্মিনাল অপারেটর বিষয়ক একটি নীতিমালা প্রণয়নের কথা বলেছেন। আমাদের একটা নীতিমালার প্রয়োজন, আমরা একটি নীতিমালা করব এবং বিদেশি যে বিনিয়োগ, এই বিনিয়োগের প্রশ্নে আমাদের নীতিমালা থাকবে সবার আগে বাংলাদেশ। মাননীয় স্পিকার, আপনাকে আরেকটি বিষয় বলি। মাননীয় স্পিকার, এই বিষয় নিয়ে আলোচনা হয়েছে, ঠিকাদাররা সব পালিয়ে যাচ্ছে, পালিয়ে গেছে, আমাদের উন্নয়নের কাজ স্থবির হয়ে গেছে, ইপিজি নামক অভিশাপ থেকে আমাদেরকে মুক্ত করতে হবে, তা না হলে আমরা কোনো উন্নয়ন করতে পারবো না। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, আমরা যখন অত্যন্ত মনোকষ্ট নিয়ে অথবা হতাশা নিয়ে আমরা যখন মাননীয় মহাসচিবের কাছে যেতাম, তিনি বারবার বলতেন ফিনিশ পাখির মতো আমরা এক সময় ঘুরে দাঁড়াবো। তিনি বলতেন, ওরে বিহঙ্গ বিহঙ্গ মোর, এখনই অন্ধ বন্ধ করো না পাখা। মাননীয় স্পিকার, আমার রামগঞ্জে পানির জন্য হাহাকার। মহাসচিব যিনি এলজিডি মন্ত্রীর দায়িত্বে আছেন, তার প্রতি একটা অনুরোধ করব, তিনি যেন রামগঞ্জ পৌরসভা চিরে একটা ওভারহেড ট্যাঙ্ক নির্মাণ করার জন্য পদক্ষেপ নেন। মাননীয় স্পিকার, আমরা যারা প্রবীণ, আমরা এই বাজেটে প্রবীণদেরকে একটা প্রণোদনা দেওয়ার কথা বলেছি। আমরা যারা যৌবনে, আমরা যারা সরকারকে পেশাজীবী হিসেবে ব্যবসায়ী হিসেবে বিভিন্নভাবে কর দিতাম, 65 বছর পরে আমাদেরকে যেন সরকারের পক্ষ থেকে, রাষ্ট্রের পক্ষ থেকে একটা প্রণোদনা দেয়। শুধুমাত্র রেলের টিকিট নয় মাননীয় স্পিকার, প্রবীণদেরকে সম্মান করতে হবে। আজকে প্রবীণদের জন্য ব্যাংক বলেন, আপনার স্বাস্থ্যখাতে বলেন, আলাদা লাইন, আলাদাভাবে তাদেরকে সম্মান করতে হবে। মাননীয় স্পিকার, আমরা যারা প্রবীণ, আমরা কিন্তু মোবাইল তেমন ব্যবহার করতে জানি না, রিসিভ করি, কথা বলি, ফেসবুকও তেমন চালাতে পারি না, কিন্তু হোয়াটসঅ্যাপটা একটু বুঝি। মাননীয় স্পিকার, আমরা হোয়াটসঅ্যাপে একটা মেসেজ দিই, আমরা যখন আমাদের চেয়ারম্যান মহোদয়কে একটা মেসেজ দিতাম, আমরা তিত্তের কাকের মতো অপেক্ষা করতাম কখন তিনি সেই মেসেজটা দেখতেন। নীল বাতি জ্বলে উঠলে আমাদের তনু মন নিঙ্করের ঝঙ্কার দিয়ে উঠত। আজকে সরকারি কর্মকর্তারা সেই নীল বাতি বন্ধ করে রেখেছে।

0: আমরা চেষ্টা করে আমরা বিভিন্ন মেসেজ দিই বিভিন্ন কর্মকর্তাকে, তারা কি মেসেজটা পেয়েছে না পায় নাই সেটাও আমরা বুঝে উঠতে পারি না। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে আমরা একটা আদেশ চাই যে সরকারি কর্মকর্তারা যেন আমাদের হোয়াটসঅ্যাপের যেই মেসেজটা যেন তারা পেয়েছেন সেটা যেন তারা আমাদেরকে।
1: ধন্যবাদ, ধন্যবাদ মাননীয় সদস্য। এক মিনিটে শেষ করেন।
0: মাননীয় স্পিকার, আমরা যখন নির্বাচনে জনসভায় জনগণের কাছে গিয়েছি, আমরা কেউ বলি নাই যে সংসদে গিয়ে আমরা সুন্দর সুন্দর কথা বলবো, সুন্দর সুন্দর বক্তব্য রাখবো, ভালো ভালো আইন প্রণয়ন করব। আমরা তো আইন প্রণত মাননীয় স্পিকার, কিন্তু আমরা বলেছি যে আমরা রাস্তাঘাটের উন্নয়ন করব, আমরা নতুন নতুন শিক্ষা প্রতিষ্ঠান করব, আমরা জনগণের সেবাকে একদম জনগণের দোরগোড়ে আনবো। আমার এলাকা লক্ষ্মীপুর, আমরা চাই হাজীগঞ্জ থেকে রামগঞ্জ হয়ে লক্ষ্মীপুর হয়ে চর আলেকজান্ডার পর্যন্ত একটা রেলপথ চাই, যাতে করে ভোলাবাসীও উপকৃত হয়। মাননীয় স্পিকার, আমরা চাই যে গরিবপুর থেকে হাজীগঞ্জ পর্যন্ত ফোর লেনের রাস্তাটা হোক। আমরা চাই আমাদের যে হাসপাতাল, এই হাসপাতালটা অচিরেই যেন একশো শয্যা হয়। মাননীয় স্পিকার, শিক্ষা খাতে অনেক কিছু বলার আছে মাননীয় স্পিকার, বলতে পারছি না, ভবিষ্যতে যদি কখনো সুযোগ পাই আবার বলবো মাননীয় স্পিকার আপনাকে।

0: ਧੰਨਵਾਦ। ধন্যবাদ মাননীয় সদস্য। পরবর্তী বক্তা মাধবী মারমা, মহিলা আসন 34, আপনার সময় 6 মিনিট।
1: ধন্যবাদ মাননীয় স্পিকার। প্রথমেই ধন্যবাদ জানাই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে, এবং একই সাথে ধন্যবাদ জানাই আমি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে। বিশেষভাবে ধন্যবাদ জানাবো যারা স্ট্যান্ডিং কমিটিতে ছিলেন, যারা আমাকে এই মহান সংসদে আসার সুযোগ করে দিয়েছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। মাননীয় স্পিকার, আজকের বাজেট আলোচনায় বিশেষভাবে ধন্যবাদ জানাবো মাননীয় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীকে। এমন একটি বাস্তব সম্মত, জনকল্যাণমুখী এবং সাহসী বাজেট পেশ করার জন্য এবারের বাজেটের কিছু ইতিবাচক দিক আছে যেটি খুবই গুরুত্বপূর্ণ। তার মধ্যে হলো মুদ্রাস্ফীতির লাগাম টেনে ধরা, শিক্ষা ও স্বাস্থ্য খাতকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া, এবং 60টি পণ্যের উপর শুল্ক হ্রাস করা হয়েছে, যেটা জনসাধারণের জন্য স্বস্তিদায়ক বলে মনে করছি। এবং সর্বশেষ যেটি আছে সেটা হচ্ছে কি, মানব সম্পদকে কাজে লাগিয়ে বাংলাদেশকে একটি দক্ষ জনশক্তি রাষ্ট্রে রূপান্তর করার যে উদ্যোগ সেটি খুবই প্রশংসনীয় বলে মনে করছি। মাননীয় স্পিকার, আমি যেহেতু 3 পার্বত্য এলাকার প্রতিনিধিত্ব করছি, আমার এলাকার কিছু সমস্যা এবং সুপারিশ আমি তুলে ধরতে চাই। প্রথমেই আছে আমার শিক্ষা বিভাগ নিয়ে। মাননীয় স্পিকার, শিক্ষাক্ষেত্রে 3 পার্বত্য জেলা সমতল অঞ্চলের তুলনায় অনেকটা পিছিয়ে আছে। ভৌগোলিক দুর্গমতা এবং জাতিগত বৈচিত্র্যের কথা বিবেচনা করে পার্বত্য এলাকার জন্য শিক্ষা পরিকল্পনা বাস্তবায়ন প্রক্রিয়ায় ভিন্নতা আনা যায় কি না বিবেচনা করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। এখানে আমার 3টি সুপারিশ আছে। একটি হচ্ছে হোস্টেল বা বোর্ডিং বেস স্কুল স্থাপন করা যায় কি না। মাননীয় স্পিকার, যেহেতু ভৌগোলিক দুর্গমতা, উন্নত যোগাযোগের অভাব এবং বিচ্ছিন্ন বসবাসের কারণে সরকারের পক্ষে প্রতিটি গ্রামে স্কুল প্রতিষ্ঠা করা সম্ভব হয় না, এবং এটি খুব একটা ব্যয়বহুলও বটে। সেক্ষেত্রে পার্বত্য অঞ্চলের শিক্ষা ব্যবস্থার উন্নয়নে আবাসিক বিদ্যালয় বা বোর্ডিং স্কুল স্থাপন করার কোনো বিকল্প নেই বলে মনে করছি। এখানে উল্লেখ্য যে বান্দরবনের পিছিয়ে পড়া ম্রো জনগোষ্ঠীর শিক্ষার উন্নয়নে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান 1980 সালে বান্দরবন সোয়ালোক ইউনিয়নে ম্রো আবাসিক বিদ্যালয় স্থাপন করেছিলেন, এবং এই ম্রো আবাসিক বিদ্যালয় থেকে ম্রো এবং খুমি জনগোষ্ঠীর শিক্ষার্থীরা বর্তমানে উচ্চশিক্ষিত হয়ে মূল স্রোত ধারার সাথে যুক্ত হয়ে দেশের উন্নয়ন এবং অগ্রযাত্রার অনন্য অবদান রাখছে। তাই মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে অনুরোধ জানাই পার্বত্য এলাকায় হোস্টেল বা বোর্ডিং ভিত্তিক স্কুল স্থাপন করা যায় কি না। 2 নম্বরে আছে মাল্টি লিঙ্গুয়াল এডুকেশন, মাতৃভাষার শিক্ষা। মাননীয় স্পিকার, যেহেতু পার্বত্য এলাকায় জাতিগত বৈচিত্র্যপূর্ণ ও নানা ভাষাভাষীর মানুষ বাস করে, তাই এখানকার শিশু শিক্ষার্থীদের জন্য মাতৃভাষার শিক্ষা কার্যক্রমটি অতীব জরুরি। এটি 2টি ভাষার মধ্যে ব্রিজিংয়ের কাজ করে। মাননীয় স্পিকার, চলমান এই কার্যক্রমটিকে আরও ফলপ্রসূ এবং বেগবান করার জন্য মাতৃভাষার পাঠদানের সক্ষমতা বৃদ্ধির জন্য শিক্ষকদের নিয়মিত প্রশিক্ষণের ব্যবস্থা করা যায় কি না। 3 নম্বর ডিস্টেন্স লার্নিং স্কুল, দূর শিক্ষণ শিক্ষা। মাননীয় স্পিকার, বেসরকারি পর্যায়ে দুর্গমতার কথা বিবেচনা করে অনলাইন স্কুল চলছে, এবং এটি পার্বত্য এলাকায় ইদানিং বেশ জনপ্রিয়তাও পাচ্ছে। তাই মাননীয় স্পিকার, সরকারি উদ্যোগে উন্নত নেটওয়ার্কিং এবং সোলার সিস্টেম চালু করে দূরশিক্ষণ শিক্ষা ব্যবস্থা যদি চালু করা যেতে পারে, তবে মাননীয় স্পিকার, এক্ষেত্রে যাতায়াত, আবাসন ও অন্যান্য ব্যয় তুলনামূলকভাবে কমবে বলে মনে করছি। শিক্ষার্থীর ঝরে পড়ার হার কমবে, শিক্ষক সংকট হ্রাস পাবে, প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধি পাবে, শিক্ষার্থীরা নিজস্ব গতিতে প্রয়োজনে বারবার দেখে এবং অনুশীলন করতে পারবে, শিক্ষার গুণগত মানও বৃদ্ধি পাবে বলে মনে করছি। এবার যেটা আছে পার্বত্য চট্টগ্রামে সেটি হচ্ছে কি, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ইতিমধ্যে নতুন করে ক্রীড়া কর্মসূচি 64 জেলায় স্পোর্টস ভিলেজ প্রতিষ্ঠাসহ নানা পরিকল্পনা নিয়েছে যা প্রশংসার দাবি রাখে। মাননীয় স্পিকার, পার্বত্য অঞ্চলের যুব সমাজ বরাবরই খেলাধুলার প্রতি আগ্রহের প্রমাণ দেখিয়ে আসছে। ফুটবল প্লেয়ার ঋতুপর্ণা, ইন্টারন্যাশনাল বক্সার সুরা কৃষ্ণা, জুডু কারাতে তারকা জৌফ্রু, উদীয়মান টেবিল টেনিস তারকা খৈখৈ সাই সহ আরও অনেক জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের খেলোয়াড় পার্বত্য চট্টগ্রামে আছে। পার্বত্য চট্টগ্রামের এই সম্ভাবনায় খাতকে আরও সমৃদ্ধ করার জন্য কিছু পদক্ষেপ নেওয়া প্রয়োজন বলে আমি মনে করছি। সুপারিশগুলো হলো ইউনিয়ন, উপজেলা এবং জেলা পর্যায়ে নানা রকম ইভেন্ট রাখা সহ 3 মাস, 6 মাস বা 1 বছর মেয়াদি প্রশিক্ষণের ব্যবস্থা রাখা যায় কি না, নারীদের জন্য প্রশিক্ষণ এবং ক্যাম্পে অবস্থানকালীন সময়ে নারী বান্ধব সুব্যবস্থা নিশ্চিত করা যায় কি না, এবং সর্বোপরি পার্বত্য চট্টগ্রামে অ্যানুয়াল হিল স্পোর্টস ফেস্টিভ্যাল এর আয়োজন করা যায় কি না। এই ধরনের ফেস্টিভ্যাল যদি আমরা বছরে একবার যদি আয়োজন করতে পারি সরকারি উদ্যোগে, তাহলে সেই ফেস্টিভ্যালটাকে কেন্দ্র করে সামনে রেখে।
0: মাননীয় সদস্য ধন্যবাদ। আচ্ছা, 1 মিনিটে সমাপ করুন,
1: সমস্যা নেই। থ্যাংক ইউ মাননীয় স্পিকার। এই ফেস্টিভ্যালটাকে কেন্দ্র করে সারা বছরই ছোটোখাটো প্রশিক্ষণ চলতে থাকবে এবং নিজেদের মধ্যে করে এই অনুশীলনগুলো চলতে থাকবে মাননীয় স্পিকার, যেটি খুবই ক্রীড়াবিদদের জন্য এটা খুবই একটা বড় একটা সুযোগ বলে আমি মনে করছি। মাননীয় স্পিকার, পার্বত্য এলাকার এই সম্ভাবনাময় এবং প্রয়োজনীয়তার কথা বিবেচনা করে পার্বত্য চট্টগ্রামে বরাদ্দ বাড়িয়ে দেওয়া যায় কি না, মাননীয় স্পিকার আপনার মাধ্যমে মাননীয় অর্থমন্ত্রীকে আমি নিবেদন করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার।
0: ধন্যবাদ মাননীয় সদস্য। পরবর্তী বক্তা মোহাম্মদ মাহবুবুর রহমান বেলাল, রংপুর 3, সময় 5 মিনিট।
2: আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিসমিল্লাহ রহমান রহিম। মাননীয় স্পিকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি সর্বপ্রথম মহান আল্লাহর প্রশংসা করছি এবং সাথে সাথে আমার রংপুর 3 আসনের সম্মানিত সকল ভোটদাতাদের আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি, যাদের বিপুল রায়ে আমি আজ এই মহান সংসদে বাজেটের উপর কথা বলছি। মাননীয় স্পিকার, বাজেটকে অনেকেই উচ্চাভিলাষী বলেছেন, তার প্রেক্ষিতে আমাদের সরকার দলীয় মাননীয় কয়েকজন সদস্য বলেছেন এটা স্বপ্ন পূরণের বাজেট, স্বপ্নবাজদের বাজেট। স্বপ্ন দেখা ভালো, তবে যে স্বপ্ন অলীক স্বপ্ন বা দিবার স্বপ্ন বা স্বপ্ন বিলাস, এটা মনে হয় ভালো নয়, এটা ফলাফলও ভালো হয় না। আমার মনে হয় এই বাজেটে যে লক্ষ্যমাত্রাগুলো ধরা হয়েছে অনেকগুলোই আমাদের স্বপ্ন বিলাস। যেমন আমাদের মোট রাজস্বায় ধরা হয়েছে 6,95,000 কোটি টাকা, এবং এর মধ্যে NBRকে রাজস্বায় দেওয়া হয়েছে টার্গেট 6,04,000 কোটি টাকা। অথচ এটা আমাদের রাজস্বায়ের 86.9%, কিন্তু আমরা দেখছি বিগত অর্থ বছরে এপ্রিল মাস পর্যন্ত রাজস্বায় করেছে NBR মাত্র 3,26,000 কোটি টাকা। তার 3 লাখ থেকে 6,04,000 কোটি টাকা আদায় করা কীভাবে সম্ভব? এটা মোটেও বাস্তবসম্মত বলে হয়েছে মনে হয় না, এখানে ঘাটতি হবে। এমনিতে আমরা এই বাজেটে 2,43,000 কোটি টাকা ঘাটতি ধরা হয়েছে। এই ঘাটতি এবং NBR-এর অনায়দায়ী ঘাটতি মিলে এইটা হইলে কোত্থেকে আসবে? আসার জন্য 2টো পথ, একটা হলো নতুন টাকা ছাপানো। নতুন টাকা যদি ছাপানো হয়, অর্থ ছাপানো হয়, তাহলে এটা মানি সাপ্লাই বাড়বে, এবং অর্থনীতির খুব মৌলিক সূত্র অনুযায়ী যখন মানি সাপ্লাই বাড়ে সম্পদের তুলনায়, উৎপাদনের তুলনায়, তখন মুদ্রাস্ফীতি বা ইনফ্লেশন অবধারিত। মুদ্রাস্ফীতি হলে দামের স্তর বাড়বে, সমস্ত দ্রব্যের মূল্য বাড়বে এবং জনগণের কষ্ট হবে। মাননীয় স্পিকার, তাই এই বাজেট, এটা এই লক্ষ্যটা, টার্গেটটা অবাস্তব হয়েছে বলে আমি মনে করি। আমাদের সক্ষমতা কম, আমাদের বাজেটের জন্য অনুকূল পরিবেশ দরকার মাননীয় স্পিকার। কিন্তু আমাদের সমাজে কী দেখছি আমরা? গতকালকেও নারায়ণগঞ্জে একজন MP-র পুত্র ধরা পড়ছে এই চাঁদাবাজি করতে গিয়ে। আমাদের 100 দিনে 150টা খুন হয়েছে মাননীয় স্পিকার। পরশুদিনও গাইবান্ধায় ছাত্র শিবির একজন তাকে খুন করা হয়েছে জবাই করে দিনে দুপুরে, তার কোনো বিচার হয় না, তার আসামি ধরা পড়ে না। ধর্ষণ হয়েছে 100, যার মধ্যে রামিসার মতো নাবালিকা মেয়েছে 39 জন। মাননীয় স্পিকার, এই যদি হয় মাদকের অবস্থা, খুন ধর্ষণ চলে, আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি হয়, তাহলে এই বাজেট কোনোভাবেই বাস্তবায়ন করা সম্ভব হবে না। মাননীয় স্পিকার, আমাদের সার্বভৌমত্বের ওপর শকুনের দৃষ্টি পড়েছে। আজকে আদিবাদ্যবাদী শক্তির পক্ষ থেকে আজকে দম্ভ করা হচ্ছে, বাংলাদেশ দখল করা হবে, রংপুর দখল করা হবে, ফেনী দিয়ে চট্টগ্রাম দখল করা হবে, এবং তারা দখল করে এটা নাকি তাদের অন্তর্ভুক্ত করবে। এই হুমকির মুখে আমি মনে করি আমাদের প্রতিরক্ষা বাজেট 3.8% রাখা হয়েছে, এটা যথেষ্ট নয়। আমি মনে করি এটা 4.5% হওয়া উচিত। তাহলে প্রতিরক্ষা সামর্থ্য যদি আমার অর্জিত হয়, তাহলে আধিপত্যবাদী চোখ রাঙানি আমাদের দিকে তাকাবে না, আমরা আধিপত্যবাদী শক্তি প্রভাব করি না। আমি মনে করি সরকারের এ ব্যাপারে দৃঢ় অবস্থান নেওয়া দরকার, এ ব্যাপারে তাদের হুমকির ব্যাপারে তীব্র প্রতিবাদী এবং নিন্দা করা দরকার, যেটা আমরা দেখছি। আসুন মাননীয় স্পিকার, আমরা মনে করি যে এই বাজেট যে মানে বাস্তবায়ন হবে তারপর প্রধান একটা অন্তরায় রয়েছে। মাননীয় স্পিকার, আপনারা জানেন, আপনি জানেন যে আমরা 12 ফেব্রুয়ারি 2টি ভোট আমরা দিয়েছিল জনগণ। এটি ছিল এমপি নির্বাচনের ভোট, আর ছিল গণভোট। গণভোটের রায় সংস্কার প্রস্তাব এখনও মানা হয় নাই, বরং আমরা জনগণের আশা হচ্ছিল গণভোটের আলোকে হা ভোট বিজয়ী হয়েছে 70%, এজন্য সংস্কার হবে। সংস্কার না হয়ে বলা হচ্ছে যে আমরা গণভোটের রায় মানতে বাধ্য নই। কাজেই এই কথা শোনার পর যারা গণভোটের রায় দিয়েছে হায়ের পক্ষে, তারা যদি একটা মানবিক বাংলাদেশ গড়ার জন্য, ইনসাফের বাংলাদেশ গড়ার জন্য, ফেসিবাদমুক্ত বাংলাদেশ গড়ার জন্য যদি তারা আন্দোলনে নামে, তার যে পরিস্থিতি কী হবে? তখন কি বাজেট মানার মতো বাস্তবায়ন পরিবেশ থাকবে? মনে হয় থাকবে না। তাই আমি মনে করি অবিলম্বে গণভোটের রায় অনুযায়ী প্রয়োজনীয় সংস্কার প্রস্তাব করে জনগণের মানের মধ্যে স্বস্তি ফিরে আনা উচিত, তাহলেই বাজেট সম্পূর্ণ হবে। মাননীয় স্পিকার, আমি মনে করি এই যে বাজেট যেটা প্রস্তাব করা হয়েছে এটার বৈষম্যের দলিল, এটা বৈষম্যের দলিল, ডিসপ্যারিটির দলিল, রিজনাল ডিসপ্যারিটি। এই বাজেটে উত্তরাঞ্চলকে রংপুর বিভাগকে অস্বীকার করা হয়েছে। মাননীয় স্পিকার, রংপুর বিভাগ এই বাংলাদেশে 25% কৃষি।
0: ধন্যবাদ মাননীয় সদস্য। আপনার সময় শেষ, এক মিনিট, পরবর্তী এক মিনিটে সাম আপ করেন।
2: আমার কথা আছে, আসলে প্লিজ প্লিজ প্লিজ 3 মিনিট,
0: প্লিজ 1 মিনিট,
2: 3 মিনিট দেন প্লিজ, 3 মিনিট দেন প্লিজ।
0: আচ্ছা 2 মিনিটে বলেন।
2: জি মাননীয় স্পিকার, আমাদের রংপুরে তিস্তা অববাহিকার মানুষ কাঁদছে অসহায়ের মতো। আজকে তিস্তা মহাবাহিকার আলোচনা হয়, কিন্তু এর কোনো বাস্তবায়নে সুনির্দিষ্ট এখানে বরাদ্দ নেই। এই বরাদ্দ দিয়ে অবিলম্বে তিস্তা মহাবাহিকার বাস্তবায়ন করার জন্য আমি দাবি জানাচ্ছি। আমাদের সিটি কর্পোরেশনে, একটি দ্বিতীয় বৃহত্তম বাংলাদেশের, সেই সিটি কর্পোরেশনে 1 টাকাও এখানে বরাদ্দ দেওয়া হয় নাই। এটা বৈষম্য ছাড়া কিছুই নয়। মনে রাখবেন এই রংপুর আবু সাইদের রংপুর, যে আবু সাইদের আত্মদানের কারণে আজকে আমরা এখানে সংসদ সদস্য হতে পেরেছি, আপনি স্পিকার চেয়ারে বসতে পেরেছেন। সেই রংপুরকে অস্বীকার করলে রংপুরের মানুষ তা মেনে নেবে না, আমরা মানতে পারি না। রংপুর যদি মনে করে যে তার ন্যায্য অধিকার দীর্ঘদিন বঞ্চিত হচ্ছে, তা রংপুরের মানুষ আর বসে থাকবে না, তা আন্দোলন করবে তাদের ন্যায্য অধিকার আদায়ের জন্য, এবং সেই আন্দোলনে তা অবশ্যই বিজয়ী হবে। আমরা সেই জায়গার লোক, যেখানে জাগো ভাই কোনটি সবাই, সেই আহ্বান জানিয়ে আমরা সবাইকে আন্দোলনে আহ্বান জানাবো, ন্যায্য অধিকার আদায়ের জন্য। মাননীয় স্পিকার, আমার রংপুরে অনেক সমস্যা, মেডিকেল কলেজের ব্যাপারে বারবার বলেছি, সেই সমস্যার সমাধান হয়নি। মাননীয় স্পিকার, মেডিকেল কলেজে অমানবিক পরিস্থিতি বিরাজ করছে, সেখানে অমানবিক একটা স্বাস্থ্য সংকট তৈরি হয়েছে, জনবল নেই, সেখানে 8 জেলার রুগী আসে, ফ্লোরে থাকে, করিডোরে থাকে। আমরা বারবার গিয়েছি, লোকাল এমপিরা গিয়েছেন, সেখানে যন্ত্রপাতি নাই, অকেজো, সেখানে জনবল নেই, সেখানে আপনার কী বলে দালাল চক্রের দৌরাত্ব। এই সমস্ত দুই কাজ জন্য অবিলম্বে দাবি করছি। মাননীয় স্বাস্থ্যমন্ত্রীকে আমাদের রংপুর মেডিকেল ভিড় করার জন্য সবিনয় অনুরোধ করছি। আমাদের এখানে একটা বিশ্ববিদ্যালয় মেডিকেল বিশ্ববিদ্যালয় হওয়া দরকার, এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আমাদের ছিল, এটা হাইজ্যাক হয়ে গেছে। এই প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অবিলম্বে সেখানে প্রতিষ্ঠা করতে হবে, কৃষি বিদ্যালয় দিতে হবে। রংপুর উন্নয়ন কর্তৃপক্ষ করা হয়েছে, তার কোনো বরাদ্দ নাই, তার বরাদ্দ দেওয়া উচিত। নন হুমকিভুক্ত সব শিক্ষা প্রতিষ্ঠান বিভক্ত করতে হবে, এবং একাডেমিক ভবন নির্মাণ করতে হবে। সদর উপজেলায় উপজেলা কমপ্লেক্স এবং হেলথ কমপ্লেক্স দাবি করছি আমি। আইটি পার্ক একটা ছিল, এটার কাজ বন্ধ হয়েছে, এটা অবিলম্বে শুরু করার জন্য দাবি।
0: ধন্যবাদ মাননীয় সদস্য। পরবর্তী বক্তা মোহাম্মদ জসিম উদ্দিন, কুমিল্লা 5। আপনার সময় 6 মিনিট।
3: ধন্যবাদ মাননীয় স্পিকার। জাতীয় বাজেট 2026-27 আমাকে এই মহান সংসদে কথা বলার জন্য আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আমার বক্তব্য শুরুতেই আমি স্মরণ করছি গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে। আমি শ্রদ্ধার সহিত স্মরণ করছি গণতন্ত্রের মাতা, যেই মানুষটি গণতন্ত্রের জন্যে নিজের জীবনকে বিলিয়ে দিয়েছিলেন, দেশ নেত্রী আপসিন নেত্রী বেগম খালেদা জিয়াকে। আমি আজকের এই বাজেট বক্তৃতায় আমি স্মরণ করছি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এবং দেশমাতা বেগম খালেদা জিয়ার উত্তরাধিকারী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে। আমি ধন্যবাদ দিচ্ছি এই বাজেট, এত বড় একটি বিশাল বাজেট, সেই বাজেটের যিনি রূপকার অর্থমন্ত্রী মহোদয়কে। মাননীয় স্পিকার, বিশ্ব অর্থনীতি যখন অনিশ্চয়তার মধ্যে, আন্তর্জাতিক বাজারে অস্থিরতা এবং উন্নয়নশীল দেশগুলো নানামুখী চাপ মোকাবেলা করছে, সেই বাস্তবতায় দাঁড়িয়ে এই সাহসী বাজেট শুধু একটি আর্থিক দলিল নয়, এটি বাংলাদেশের আগামী দিনের আত্মবিশ্বাসের রূপরেখা। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, কয়েকদিন আগে আমার নির্বাচনী এলাকায় আমি গিয়েছিলাম। যাওয়ার পর আমার এক কর্মীর সাথে কথা হচ্ছিল, তিনি তখন বললেন, আমরা আর স্যার চাকরি চাই না, আমরা আগামী দিনে চাকরি দিতে চাই, সেই জন্যে এই বাজেটে এই তরুণ প্রজন্মের স্বপ্নের প্রতিফলন দেখতে পাচ্ছি। স্টার্ট আপ, ফ্রিল্যান্সার, কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য ব্যাট অব্যাহতির প্রস্তাব ডিজিটাল অর্থনীতিকে নতুন গতি দেবে। দেশের লাখো তরুণ বিশ্ববাজারে কাজ করছে মাননীয় স্পিকার, তাদের জন্য এই বাজেট একটি শক্তিশালী বার্তা, আমার বাংলাদেশের তাদের পাশে আছে। এই বাজেটের সবচেয়ে বড় শক্তি হল উন্নয়ন ব্যয়ে সাহসী বিনিয়োগ। উন্নয়ন ব্যয়ে প্রায় 47% বৃদ্ধি করা হয়েছে। যখন একটি সরকার রাস্তা, সেতু, বিদ্যুৎ, শিক্ষা ও স্বাস্থ্য খাতে বিনিয়োগ বাড়ায়, তখন শুধু অবকাঠামো নির্মাণ নয়, নির্মিত হয় মানুষের ভবিষ্যৎ। আমরা দেখছি এই শিক্ষা এবং স্বাস্থ্য খাতে সর্বোচ্চ বরাদ্দ দেওয়া হয়েছে, 25 লাখ নাগরিককে ই হেলথ কার্ডের আওতায় আনার পরিকল্পনা নিয়েছে। এটি শুধু একটি পরিকল্পনা নয়, এটি সাধারণ মানুষের স্বাস্থ্য সেবাকে ডিজিটাল সহজলভ্য করার একটি যুগান্তকারী পদক্ষেপ। মাননীয় স্পিকার, এবার এই বাজেটে কৃষিখাতকেও শক্তিশালী করেছে। যেই দেশের কৃষিখাতকে শক্তিশালী না করা হয়, এই দেশ কখনো এগিয়ে যেতে পারে না। মাননীয় স্পিকার, এই কৃষিখাতকে আজকের এই বাজেটে সর্বোচ্চ সুযোগ দেওয়ার পরিপ্রেক্ষিতে গ্রামীণ অর্থনীতিকে সফল সচল করার জন্য একটি অত্যন্ত ইতিবাচক উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের যুব সমাজের কর্মসংস্থান নিশ্চিত করতে এসএমই উদ্যোক্তা তহবিল, উদ্যোক্তা উন্নয়ন তহবিল গঠন করা হয়েছে। ছোট বড় ব্যবসা নতুন শিল্পে গড়ে উঠবে, কর্মসংস্থান সৃষ্টি হবে এবং এই বাজেটে এই আশার সঞ্চার করেছে। মাননীয় স্পিকার, এই বাজেটে পরিবেশ বান্ধব অর্থনীতির প্রতি সুস্পষ্ট যত্ন রয়েছে। বৈদ্যুতিক যানবাহনের উপর কর কমানো এবং সৌরশক্তিকে উৎসাহ দেওয়ার পদক্ষেপ আমাদের সবুজ ভবিষ্যতের দিকে এগিয়ে নিয়ে যাবে। এটি শুধু পরিবেশ রক্ষা করবে না, জ্বালানি নিরাপত্তা বাড়বে। মাননীয় স্পিকার, আরেকটি মানবিক দিক হলো মানুষের ক্রয় ক্ষমতা বাড়ানো এবং জীবনযাত্রার মান উন্নয়নের লক্ষ্যে সরকার আগামী অর্থ বছরে মূল্যস্ফীতি কমিয়ে 7.5% নামিয়ে আনার, অর্থনৈতিক প্রবৃদ্ধি 6.5% উন্নত করার লক্ষ্যে নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি করমুক্ত আয়ের সীমা বৃদ্ধির উদ্যোগে মধ্যবিত্ত সাধারণ করদাতাদের মধ্যে স্বস্তি বিরাজ করছে। মাননীয় স্পিকার, এই বাজেটে মূল দর্শন হল এটি অন্তর্বর্তীমূলক মানবিক বিনিয়োগ নির্ভর অর্থনীতি গঠন করা, এবং এটি কেবল আজকের চ্যালেঞ্জ মোকাবেলার বাজেট নয়, এটি আগামী প্রজন্মের সম্ভাবনার বাজেট। মাননীয় স্পিকার, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে মাননীয় অর্থমন্ত্রীর বিচক্ষণ পরিকল্পনায় মাধ্যমে এই বাজেটের অর্থনীতিতে নতুন উচ্চতায় নিয়ে যাবে। এই বাজেটে প্রতিটি টাকা যেন দুর্নীতি অর্থ পাচারের কালো হাত থেকে সুরক্ষিত থাকে সেই প্রত্যাশা ব্যক্ত করে আমি বলছি মাননীয় স্পিকার, আমার নির্বাচনী এলাকা মাননীয় স্পিকার কুমিল্লা পাঁচ পুরী চন্দ্রমণপুরা মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার আমরা শপথ নেওয়ার পর মাননীয় প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী ঘোষণা করেছেন মাননীয় স্পিকার, সেটা হচ্ছে আমাদের মাদক এবং বিশেষ করে আমাদের ইফটিজিং থেকে শুরু করে কিশোর গ্যাং থেকে শুরু করে জুয়া থেকে শুরু করে জিরো টলারেন্স মাননীয় স্পিকার ঘোষণা করা হয়েছে। মাননীয় স্পিকার আমি যখনই এলাকাতে যাই মাননীয় স্পিকার আপনারা জেনে নেবেন সমস্ত সংস্থা।
0: ধন্যবাদ মাননীয় সদস্য। আচ্ছা এক মিনিটে কনক্লুড করেন,
3: আমরা তো নতুন আসছি, আপনি তো আমাদের মুরব্বী, দুইটা মিনিট দেন মাননীয় স্পিকার, এলাকার কথা একটু না করলে তো এলাকায় জায়গা পাই না মাননীয় স্পিকার, দুইটা মিনিট মাননীয় স্পিকার।
0: আচ্ছা মাননীয় স্পিকার
3: যখনই জি মাননীয় স্পিকার ধন্যবাদ আপনাকে মাননীয় স্পিকার, যখনই এলাকায় যাই মাননীয় স্পিকার, এখন সংসদ চলে দুই দিন সময় পায় একদিন শুক্রবার শনিবার, আমি প্রতিনিয়ত মাদকের বিরুদ্ধে মাননীয় স্পিকার সমস্ত এজেন্সি থেকে জেনে নেবেন আমি মাদকের বিরুদ্ধে সংগ্রাম করি মাননীয় স্পিকার, আমার দুইটি উপজেলার মধ্যে মাননীয় স্পিকার আমাদের দুইটি উপজেলায় এই পর্যন্ত মাদকের যাতে যারা মাদক বিক্রেতা যারা মাদক ব্যবসায়ী এবং যারা মাদক সেবন করে এই পর্যন্ত 75 জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে, কিন্তু অত্যন্ত দুঃখজনক হলো সত্যি মাননীয় স্পিকার, এখানে আইনমন্ত্রী মহোদয় এখানে আছেন মাননীয় স্পিকার, আমি বিনয়সহিত অনুরোধ করতে চাই তারা কোনো সুযোগে না সুযোগে যেখানে এক বছর সাজা হয় সেখানে তারা 15 দিনের মধ্যে তারা বের হয়ে যায়, এই জন্য একটি আইন করা উচিত মাননীয় স্পিকার। আর মাননীয় স্পিকার আমি কুমিল্লার সন্তান, কুমিল্লায় যখনই যাই ইতিমধ্যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী চাঁদপুর গিয়েছিলেন, চাঁদপুরের লক্ষ্মীপুরের আমাদের পূর্তমন্ত্রীর এলাকায় একটি বক্তব্য দিয়েছিলেন, কুমিল্লার মানুষের একটি চাহিদা, কুমিল্লা গ্রেটার কুমিল্লার প্রাণের মানুষের একটি দাবি, কুমিল্লা বিভাগ মাননীয় প্রধানমন্ত্রী সেখানে বলেছেন অচিরেই যাতে মাননীয় স্পিকার কুমিল্লাকে কুমিল্লা বিভাগে রূপান্তরিত করা হয় মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ।
0: পরবর্তী বক্তা মাননীয় সদস্য রেজা আহমেদ কুষ্টিয়া এক, সময় 6 মিনিট।
4: বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার আমাকে মহান সংসদে বাজেটের উপর আলোচনায় সুযোগ দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আমি প্রথমেই 14 আভারে স্মরণ করি আমার দলের প্রতিষ্ঠাতা স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে, আমি 14 আভারে স্মরণ করি গণতন্ত্রের মাতা আমাদের প্রিয় নেত্রী মরহুমা বেগম খালেদা জিয়াকে, আমাকে যা যিনি নমিনেশন দিয়ে এই সংসদে কথা বলার সুযোগ করে দিয়েছেন সংসদীয় নেতা মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে শ্রদ্ধা জানিয়ে আমার বক্তব্য শুরু করছি। মাননীয় স্পিকার, আজকে যে বাজেট আমাদের বিরোধী দলের মাননীয় সংসদ সদস্যরা প্রচুর সমালোচনা করছেন, আমি ওনাদেরকে প্রশ্ন করতে চাই আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর দিক নির্দেশনায় আমাদের মাননীয় অর্থমন্ত্রী যে বাজেট দিয়েছেন এটা ঠিক যে সর্বোচ্চ বাজেট বাংলাদেশের, আমি ওনাদেরকে প্রশ্ন করি এই বাজেটে শিক্ষা খাতে যে টাকা দেওয়া হয়েছে ওনারা শিক্ষার বিভিন্ন স্কুল কলেজের দাবি করেন, ওনারাকে স্কুল কলেজ নেবেন না তাহলে ওনাদের আসনে স্কুল কলেজের প্রয়োজন নাই, এই বাজেটে দ্বিতীয় সর্বোচ্চ টাকা বরাদ্দ করা হয়েছে স্বাস্থ্যখাতে, ওনারা সবাই হাসপাতাল দাবি করেন, আমাদের মাননীয় স্বাস্থ্যমন্ত্রী বলেছেন সারা বাংলাদেশের সমস্ত উপজেলা হাসপাতালগুলিকে 50 শয্যার থেকে 101 শয্যা করা তৈরি করা হবে, তাহলে কি ওনাদের আসনে ওনারা হাসপাতাল দাবি করে তাহলে কি ওনারা হাসপাতাল নেবেন না? তাহলে খালি শুধু বিএনপির সংসদ সদস্যরাই নেবেন? মাননীয় স্পিকার, আজকে আমাদের সরকার ফ্যামিলি কার্ড চালু করেছে, এটা তো 300 আসনেই। এই অর্থ বছরে 42 লক্ষ ফ্যামিলি কার্ড দেওয়া হবে, ওনারা কি এই ফ্যামিলি কার্ড নেবেন না? আমাদের সরকার সারা বাংলাদেশে কৃষি কার্ড চালু করেছেন এবং কৃষি কার্ড চালু করতে সারা বাংলাদেশে চালু হবে, ওনারা কি কৃষি কার্ড নেবেন না? কৃষিতে ভর্তুকি দেওয়া হয়েছে, ওনার অঞ্চলকে ওনারা কৃষিতে ভর্তুকি নেবেন না? আমার প্রশ্ন এইগুলি মাননীয় স্পিকার। আমি স্থানীয় শিল্পের উপরে কর কমানো হয়েছে, অনেক জায়গায় কর মুক্ত করা হয়েছে, এটা স্থানীয় শিল্পকে যাতে আমাদের দেশের শিল্পায়ন দ্রুত আরও বাড়ে এবং কর্মসংস্থান তৈরি হয়, এই কারণে আমার মাননীয় অর্থমন্ত্রী এই ব্যবস্থা তৈরি করেছে, এই জন্য আমি মাননীয় অর্থমন্ত্রীকে ধন্যবাদ জানাই। মাননীয় স্পিকার, আজকে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী চলে গেলেন, আমি একটি রাজনৈতিক কথা বলতে চাই। আমার দেশে মসজিদের রাজনীতি বন্ধ করতে হবে, মসজিদের রাজনীতি বন্ধ করতে হবে। মসজিদ আল্লাহর ঘর, মসজিদে মানুষ নামাজ পড়বে, মসজিদে কোরআন শরীফ পড়বে, কিন্তু একটি রাজনৈতিক দল মসজিদে যাই রাজনীতি করে। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে অনুরোধ করব আইন পাশ করার জন্য, যাতে কোন মসজিদ মাদ্রাসায় রাজনৈতিক মিটিং করা যাবে না। আমরা যেমন প্রকাশ্যে ফুটবল মাঠে বা হাই স্কুলে বা কোনো হল রুমে যেরকম বিএনপি বা অন্য রাজনৈতিক দলরা আমরা কর্মী সভা করি, জনসভা করি, মিটিং করি, তাদেরকেও সেই ব্যবস্থা করতে হবে, তারা মসজিদে মিটিং করতে পারবে না। আমার সাথে সবাই একমত কিনা জানি না। মাননীয় স্পিকার, আমি সময় যেহেতু নাই এবার আমার এলাকার কথা কিছু বলি। মাননীয় স্পিকার, আমার উপজেলা একটি উপজেলা নিয়ে একটি আসন, আমাদের আসন, আমার আসনে বিএনপির জন্মের পর থেকে প্রত্যেকটি নির্বাচনে বাংলাদেশ জাতীয় দল জয়লাভ করে এই সংসদে এসছে। মাননীয় স্পিকার, আপনি জানেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় যিনি সংসদ নেতা ছিলেন উনি আমার আসনের ব্যক্তি ছিলেন, মাননীয় সাবেক প্রধানমন্ত্রী শাহিদুর রহমান। পরবর্তীতে আমার বাবা পরপর 4 বার নির্বাচিত হয়ে আপনার সঙ্গে এই সংসদে ছিলেন, উনি প্রতিমন্ত্রীও ছিলেন। উনি মারা যাওয়ার পর আমি উপনির্বাচনে নির্বাচিত হয়ে এই সংসদে এসেছিলাম, এবং এবারও আমার এলাকার মানুষ আমাকে 80,000 ভোটের ব্যবধানে এই সংসদে পাঠিয়েছে। বৃহত্তর কুষ্টিয়ায় একমাত্র আমি নির্বাচিত হয়ে এই সংসদে এসেছি, তা আমি বক্তব্য দীর্ঘায়িত করব না, যেহেতু সময় নাই আমি সমস্ত মন্ত্রী মহোদয়কে অনুরোধ করব আমার আসনে এই দীর্ঘ 16-17 বছর কোনো উন্নয়ন হয় নাই।

0: আচ্ছা, এক এক মিনিট বলেন,
1: দুইটা মিনিট দিবেন, শেষ করে দিচ্ছেন। মাননীয় স্পিকার, আপনার ফুটবল খেলা দেখে আমি মোহামেডান স্পোর্টিং ক্লাব প্রতিষ্ঠা করেছি আমার এলাকায়, আপনি খোঁজ দেন। আমি যখন যুবক ছিলাম আপনার খেলা দেখার জন্য নাইট কোচে আসতাম এবং ঢাকায় ফুটবল খেলা দেখতে আসতাম যেদিন আবুলি মোহামেডান খেলা হতো। মাননীয় স্পিকার, আপনি আমাকে দুইটা মিনিট দেবেন?
0: আচ্ছা, দু মিনিট দেওয়া হলো আপনাকে।
1: মাননীয় স্পিকার, আমার কুষ্টিয়ার থেকে আমাদের উপজেলা, আমাদের আমার উপজেলাটি 667 বর্গ কিলোমিটার, এখানে 4 ইউনিয়ন আছে চর। আমি মাননীয় শিক্ষামন্ত্রী এখানে আসেন কি না? না, নাই। আমি শুধু আমার উপজেলার কথা বলছি না, এই যে শিক্ষক নিয়োগ দেয়, এই শিক্ষক চরে কেউ যেতে চায় না, তাই চরের শিক্ষক তাদেরকে অগ্রাধিকার দিয়ে যখন শিক্ষক নিয়োগ দেওয়া হবে প্রাইমারি স্কুলে, তখন চরের ছেলেদের যাদের শিক্ষক নিয়োগ দেয় তার ব্যবস্থা করার জন্য আমি শিক্ষামন্ত্রীকে অনুরোধ করছি। মাননীয় স্পিকার, আমার উপজেলায় বর্ডার প্রচুর, 42 কিলোমিটার বর্ডার, এত ধরনের মাদক আসে যেটা অকল্পনীয়। এই মাদক নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। প্রশাসন আমার উপজেলায় আপনার 3টা পুলিশের গাড়ি, তার 2টা নষ্ট, তারা কাজ করতে পারে না। ওই জন্য মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী থাকলে ভালো হতো, আমার উপজেলায় অন্তত 5টা পুলিশকে গাড়ি দেওয়ার জন্য আমি অনুরোধ করব মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে। এবং মাননীয় স্পিকার, আমার কুষ্টিয়া জেলার দৌলতপুর, নাটোর জেলার লালপুর, রাজশাহী জেলার পাগাচারঘাট, এইটা হচ্ছে বিশাল চর, এবং ওই চরে 2টা বাহিনী জন্ম হয়েছে, এবং তারা ওই চরের খাস জমি এবং হচ্ছে খড় এবং এই নিয়ে এবং বালিমহল নিয়ে কয়েকটি খুনাখুনি হয়েছে, যেটা আমার মাননীয় সংসদ সদস্য বাগাচারঘাটের আমার চান ভাই বলেছেন। এইখানে যাতে শক্তভাবে এই সন্ত্রাস বন্ধ না করা হয়, যেহেতু আওয়ামী লীগের সময় কিন্তু এই সন্ত্রাসটা ছিল না, এখন মানুষ বলছে যে বিএনপি এসে সন্ত্রাস শুরু হয়েছে, যে কোনো মূল্যে আমি স্বরাষ্ট্রমন্ত্রীকে অনুরোধ করব সে বিএনপির যে নেতাই প্রশ্রয় দিক এই বালুমহল বন্ধ।
0: ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সদস্য। পয়েন্ট অফ অর্ডার বলুন।
2: মাননীয় স্পিকার, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমি লক্ষ্য করছি বাজেট অধিবেশনে অধিকাংশ সবাই, আমাদের অধিকাংশ মন্ত্রীরা থাকেন না। এটা তো আমরা আসলে এত নোট করে নিয়ে আসি, আমাদের সরকারি দল বিরোধী দল সকলে বক্তব্য দেন। এইখানে দেখেন স্বাস্থ্যমন্ত্রী, তারপরে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী, অনেক মন্ত্রী নাই, মন্ত্রীদের চেয়ার সব খালি। এবং আপনার সহযোগিতা চাচ্ছি মাননীয় স্পিকার।
0: ধন্যবাদ।
2: ধন্যবাদ।
0: অধিবেশন, আমরা মাননীয় মন্ত্রীদের আরও উপস্থিতি দেখতে চাই। শুকর করেন যে অর্থমন্ত্রী অন্তত আছেন এখানে, কিন্তু অন্যান্য মন্ত্রীদেরকেও অনুরোধ জানাবেন সংসদ সদস্যদের পক্ষ থেকে। বাজেট সেশন গুরুত্বপূর্ণ সেশন, তারা থাকলে আমরা বাধিত হব। চিফ হুইপ বলেন।
3: মাননীয় স্পিকার, বাস্তবতাটা হলো এই যে অনেকে রাষ্ট্রীয় কাজে বা বিভিন্ন কাজে ব্যস্ত থাকে, এটা ঠিকই, তবে সংসদে তাদের আসা উচিত, আসলে ভালো হয়। কিন্তু মাননীয় অর্থমন্ত্রী আগাগোড়া এখানে উপস্থিত আছেন, কারণ বাজেট সংক্রান্ত বিষয়ে সব বিষয়ে যে কথা বলা হয়, সকল কথা শেষ কথা গিয়ে অর্থমন্ত্রী বলবেন, স্বাস্থ্যখাতেও বলবেন, বিদ্যুৎ খাতের কথাও বলবেন, পুলিশের কথাও বলবেন, আইনের কথাও বলবেন, সব কথাই অর্থমন্ত্রী বলবেন মাননীয় স্পিকার। সে কারণে মাননীয় অর্থমন্ত্রী প্রেজেন্ট থাকেন, মাননীয় আমাদের মহাসচিব এবং এলজেডি মন্ত্রী মহোদয় তিনি সবসময় উপস্থিত থাকেন, অন্যান্য মন্ত্রীও থাকেন। তবে আমি আশা করব অন্যান্য যা যেসব মন্ত্রী এখানে উপস্থিত থাকেন না, তারা যেন উপস্থিত থাকেন এবং সংসদকে উপভোগ করেন, এবং বিরোধী দল না, সরকারি দলের যেসব সদস্য যেসব কথা বলেন সেগুলো মনোযোগ সহকারে শুনেন এবং সেগুলো যেন সমস্যা সমাধানের ব্যাপারে তারা অগ্রগণ্য ভূমিকা পালন করেন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ।
0: ধন্যবাদ মাননীয় চিফ হুইপ। পরবর্তী বক্তা মোহাম্মদ মাহবুবুল আলম, মাননীয় সদস্য 20 গ্রাম 3। আপনার সময় 5 মিনিট। 1 মিনিট। মাননীয় সদস্য টুকু বলুন।
4: ধন্যবাদ মাননীয় স্পিকার। আমাদের মাননীয় বিরোধী দলের সংসদ সদস্য বললেন আমাদের মন্ত্রীরা নাই, ঠিক আছে, বলার আগে যদি নিজের দিকে তাকায় বলতেন সংসদ বিরোধী দলের নেতা এবং উপনেতা দুইজনের কেউই নাই,
0: ঠিক আছে,
4: যাতে ঠিক মতো থাকে আর
0: বসুন, ধন্যবাদ,
4: ঠিক হবে আর কি। ধন্যবাদ মাননীয় স্পিকার।
0: ধন্যবাদ। বিরোধী দলের নেতা না থাকলে অসুবিধা নাই, মন্ত্রীদের থাকা প্রয়োজন, তাদের সমস্যা তো মন্ত্রীদের পক্ষেই তারা বলবেন। তবুও সংসদের সৌন্দর্য রক্ষার্থে সকলেরই থাকা বাঞ্ছনীয়। মাননীয় সদস্য মাহবুবুল আলম, কুড়িগ্রাম তিন, 5 মিনিট সময় বলুন।
5: ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমাদের এই বাজেট, এই সংসদের যতগুলি বাজেট উপস্থাপিত হয়েছে এর চেয়ে সবচেয়ে বেশি ঘাটতির বাজেট। মাননীয় স্পিকার, 2006 সালে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে যে বাজেটটি পেশ করা হয়েছিল এই বাজেটটির আকার ছিল 69,740 কোটি টাকার। মাননীয় স্পিকার, এই সংসদের বর্তমান যে বাজেট, এই বাজেটটি টোটাল সেই বাজেটের 3.5 গুণ, 2,43,000 কোটি টাকা। মাননীয় স্পিকার, আধুনিক অর্থনীতির যিনি জনক অ্যাডাম স্মিথ একটা ভালো বাজেটের তিনটা বৈশিষ্ট্যের কথা বলেছেন। একটা বৈশিষ্ট্য হলো রেইজেস দ্য রেভিনিউ ফেয়ারলি, পরের যে বৈশিষ্ট্যটা হলো মাননীয় স্পিকার স্পেন্ড পাবলিক মানি ইফিশিয়েন্টলি, অ্যান্ড তৃতীয় যে বৈশিষ্ট্যটা হলো মাননীয় স্পিকার অ্যাভয়েড এক্সেসিভ ডেট দ্যাটস বার্ডেন ফিউচার জেনারেশন। মাননীয় স্পিকার, অ্যাডাম স্মিথের এই তিনটা মূলনীতির সাথে আমরা যদি জুলাই অভ্যুত্থানের বৈষম্যহীন একটা সমাজ বিনির্মাণের আরেকটা বৈশিষ্ট্যকে আমরা অ্যাড করে এই বাজেটটাকে আমরা অ্যানালাইসিস করি মাননীয় স্পিকার, আমরা তাহলে পাব এই বাজেটটি হলো একদম একটা অবাস্তব এবং বাস্তবায়ন অযোগ্য বাজেট মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, অর্থমন্ত্রী ওনার বাজেট বক্তৃতায় খুব সুন্দর একটি কথা বলেছেন। উনি বলেছেন সম্পদের অসম বণ্টন, সুশাসনের ঘাটতি ও দুর্নীতির কারণে দেশে অর্থনৈতিক বৈষম্য ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। কিন্তু দুঃখজনক হলে সত্য মাননীয় স্পিকার, এত সুন্দর বাস্তবধর্মী একটি বিষয় আইডেন্টিফাই হবার পরও মাননীয় অর্থমন্ত্রী কী করে এই বাজেটে দুর্নীতি বন্ধ হবে, কী করে এই বাজেটে সুশাসন প্রতিষ্ঠিত হবে, কী করে সম্পদের বণ্টন 300 আসনে সমানভাবে প্রতিষ্ঠিত হবে, এ ব্যাপারে এই বাজেটে কোনো দিক নির্দেশনা দেননি, কোনো পলিসি দেননি, কোনো স্ট্র্যাটেজি দেননি। মাননীয় স্পিকার, আমরা যদি লাস্ট 4 মাসের সরকারের বাজেট বাস্তবায়নের অবস্থা দেখি, আমরা দেখব মাননীয় স্পিকার 30 এপ্রিল ত্রাণ মন্ত্রণালয় থেকে যে বাজেট সরকারি দলকে দেওয়া হয়েছে বিরোধী দলকে সেটি দেওয়া হয়নি। মাননীয় প্রধানমন্ত্রীর নজরে নিয়ে আসার পরও মাত্র 10-12% সেটি বাস্তবায়িত হয়েছে। 24 মে মাননীয় স্পিকার সরকারি দলের মহিলা সদস্যদেরকে যে বাজেট দেওয়া হয়েছে বিরোধী দলের মহিলা সদস্যদেরকে সে বাজেট দেওয়া হয়নি। তার মানে মাননীয় স্পিকার, বাজেট বাস্তবায়নের ক্ষেত্রে ইতিমধ্যে 4 মাসের মধ্যে সরকারের বৈষম্য স্পষ্ট। তার চেয়েও বড় ব্যাপার মাননীয় স্পিকার, একটা পত্রিকায় নিউজ হয়েছে যে আগে ছিল গোপালগঞ্জ, গঞ্জ ঠিক আছে, গোপালের জায়গায় শুধুমাত্র শিব হয়ে গেছে, শিবগঞ্জ হয়ে গেছে। মাননীয় স্পিকার, এই শিবগঞ্জ আমাদের চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ নয় মাননীয় স্পিকার, এটি হলো বগুড়ার শিবগঞ্জ। 132 কোটি টাকা বরাদ্দ পেয়েছে বগুড়া। তার দ্বিতীয় অবস্থানে যে বরাদ্দ এটি হলো গাজীপুর, গাজীপুরের চেয়ে বগুড়ার মাননীয় স্পিকার 90% বরাদ্দ বেশি। 1 এবং 2 রুলের মধ্যে যদি মার্কসের ব্যবধান 90 হয় মাননীয় স্পিকার, 3 নম্বর পজিশনটা যদি আপনারও হয়, 4 থেকে 10 পর্যন্ত যদি মাননীয় মন্ত্রী মহোদয়দের হয়, আমরা বিরোধী দলীয় সংসদ সদস্য কোথায় কোন বাজেট পাবো মাননীয় স্পিকার, আপনার কাছে একটা বড় প্রশ্ন। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, এই সংসদ সদস্য হিসাবে 300 সদস্যের পক্ষ থেকে আপনার কাছ থেকে একটা ডাইরেকশন চাই মাননীয় স্পিকার। এই বাজেটে 3,00,000 কোটি টাকা এডিবি নির্ধারণ করা হয়েছে। মাননীয় স্পিকার, আপনি মাননীয় অর্থমন্ত্রীকে একটা ডাইরেকশন দিবেন, এই 3,00,000 কোটি টাকা যেন 300 আসনে সমানভাবে বিভক্ত হয়, এই 3,00,000 কোটি টাকার জন্য প্রত্যেকটা আসনে 1,000 কোটি টাকা পায় মাননীয় স্পিকার, আপনার কাছ থেকে এই ধরনের একটি প্রোটেকশন আমরা আশা করি। মাননীয় স্পিকার, এই বাজেটটা একটা বৈষম্যের দলিল, উত্তরাঞ্চল এই বাজেটে একদম বৈষম্য শিকার হয়েছে। মাননীয় স্পিকার, তিস্তা প্রজেক্টের কথা বলা হয়েছে কিন্তু বাজেট নাই, কুড়িগ্রামের মধ্যে ইপিজেডের কথা বলা হয়েছে কিন্তু বাজেট নাই। মাননীয় স্পিকার, উত্তরাঞ্চলকে কৃষির হাব করা হবে, বাজেট অপ্রতুল। আমরা সেনানিবাসের কথা বলেছিলাম, উল্লেখ নাই। কুড়িগ্রামে একটা মেডিকেল কলেজ চেয়েছিলাম মাননীয় স্পিকার, এই বাজেটে তার কোনো অবস্থান নাই। মাননীয় স্পিকার, চিলমারি থেকে রৌমারি পর্যন্ত আমরা একটা সেতু চেয়েছিলাম, এই বাজেটের মধ্যে তার কোনো অবস্থান নেই। আমার নির্বাচনী আসনের মানুষ মাননীয় স্পিকার 71 ভাগ রাস্তা কাঁচা, এই 71 ভাগ রাস্তা যে পাকা হবে এর কোনো গ্যারান্টি আমি বাজেটের মধ্যে ফিজে পাই না মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, এ কারণে আমি বলবো আমাদের সরকার এবং বিরোধী দলের দিকে না তাকিয়ে বাজেটটা যেন সুষমভাবে বন্টন হয় এই বিষয়টা আপনারা নিশ্চিত করবেন মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমি দ্বিতীয় যে কথাটি বলতে চাই সেটি হলো এই বাজেটটা একেবারে অবাস্তব মাননীয় স্পিকার। 6,04,000 কোটি টাকার যে NBR থেকে যে ট্যাক্স উঠানোর কথা বলা হচ্ছে মাননীয় স্পিকার, এটি গত বছরে 5,64,000 টার্গেট থেকে মাত্র 3,69,000 কোটি টাকা বাজেট ট্যাক্স উঠেছে। মাননীয় স্পিকার, আমাকে 2 মিনিট সময় বাড়িয়ে দেবেন প্লিজ। মাননীয় স্পিকার, 2001 থেকে শুরু করে 2025 সালের পরের বছরে
0: মাননীয় সদস্য 1 মিনিটে সমাপ্ত করুন
5: প্লিজ, 2 মিনিট মাননীয় স্পিকার
0: সময়।
5: মাননীয় স্পিকার 2 মিনিট প্লিজ মাননীয় স্পিকার।
0: আচ্ছা বলেন 2 মিনিট।
5: মাননীয় স্পিকার, এক বছর থেকে পরের বছরে রেভিনিউ যদি আমরা অ্যাসেস করি মাননীয় স্পিকার, সবচেয়ে বেশি রেভিনিউ ইনকাম হয়েছিল 2023 সালে, আগের বছরের চেয়ে 55,000 কোটি। মাননীয় স্পিকার, গত বছরের সাথে যদি 60,000 কোটিও আমরা যোগ করে দেই তাহলে বর্তমান যে রেভিনিউয়ের টার্গেট করা হয়েছে মাননীয় স্পিকার, সেই রেভিনিউয়ের টার্গেটের 60% যদি উঠে মাননীয় স্পিকার, তাও এই বাজেটের মধ্যে প্রায় 4,42,000 কোটি টাকার ঘাটতি থাকবে মাননীয় স্পিকার। যে কারণে মাননীয় স্পিকার এই বাজেটটা একটা অলিক বাজেট, এই বাজেটটা বাস্তবায়ন কোনোভাবেই সম্ভব না মাননীয় স্পিকার। এই বাজেটটা একটা গরিব মারার বাজেট মাননীয় স্পিকার। আমি যদি আপনাকে ছোট্ট একটা উদাহরণ দিই মাননীয় স্পিকার, গত বছরের এই বাজেটে মাননীয় স্পিকার, গত বছরের ট্যাক্স ইয়ারে একজন ব্যক্তির যদি 6,00,000 টাকা ইনকাম হতো, তার 3,50,000 টাকা রেয়াত ছিল মাননীয় স্পিকার, তাকে ট্যাক্স দিতে হতো 2,50,000 টাকার এবং 5% হিসেবে তাকে দিতে হতো 12,500 টাকা। মাননীয় স্পিকার, মাননীয় অর্থমন্ত্রী মাত্র 25,000 টাকা বাড়িয়েছেন, 6,00,000 টাকা যার ইনকাম তার এখন 2,25,000 টাকা, 10% হারে ট্যাক্স দিতে হবে মাননীয় স্পিকার 20,500 টাকা। তার মানে 6,00,000 টাকা ইনকাম করে যে মানুষটি গত বছর মাত্র 12,500 টাকা ট্যাক্স দিয়েছিল, এবছর তাকে ট্যাক্স দিতে হবে 20,500 টাকা, 10,000 টাকা বেশি মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, মাননীয় অর্থমন্ত্রী খুব একটা চালাকি করেছেন মাননীয় স্পিকার, উনি যে অর্থ আইন পাশ করেছেন মাননীয় স্পিকার, এর 93 নম্বর পৃষ্ঠায় আপনি দেখবেন টার্ন ওভার করের উপর উনি 1% কর বসিয়েছেন। তার মাননীয় স্পিকার, ছোট্ট ছোট যে ব্যবসাগুলো আছে এগুলো যদি টার্ন ওভারের উপর 1% কস্ট ট্যাক্স দেয় মাননীয় স্পিকার, তাহলে ব্যবসা চালানো সম্ভব হবে না মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, সেই সাথে আমি যে কথাটি বলতে চাই মাননীয় স্পিকার, ছোট ছোট করে মশলার উনি ট্যাক্স কমিয়েছেন, কিন্তু আপনি যদি গ্যাসের দিকে তাকান মাননীয় স্পিকার, তাহলে আপনি দেখবেন যে 2006 সালে গ্যাসের দাম ছিল 650 টাকা, 2025 পর্যন্ত 1,215 টাকা, এখন হয়েছে 1,885 টাকা মাননীয় স্পিকার। এই গ্যাসের দাম বাড়লে আমাদের রান্নাঘরের মধ্যে কী অবস্থা হবে মাননীয় স্পিকার, এটি সহজে অনুমেয়। মাননীয় স্পিকার, মাননীয় অর্থমন্ত্রী, শিক্ষা,
0: ধন্যবাদ। মাননীয় সদস্য, আপনি অনেক ক্ষেত্রে বলেছেন বাজেট নাই, ভোলা বৈশাল সেতু তো বাজেট নাই। মাননীয় সদস্য GM সিরাজ আছেন, আপনার সময় 8 মিনিট, আপনাকে 8 মিনিট দেওয়া হয়েছে, শুরু করেন।
6: মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। শুরুতেই বলছি মাননীয় স্পিকার, আমাকে আর 5 মিনিট বাড়িয়ে দিতে হবে। মাননীয় স্পিকার, মাননীয় অর্থমন্ত্রীর কে ধন্যবাদ দেওয়ার তো অনেকগুলো কথা, এই 10-12 মিনিটে কত বলবো, শুধু এইটুকুই বলি এবার এর বাজেট সবার জন্য। মাননীয় স্পিকার, 2026-27 অর্থ বছরে 9,80,000 কোটি টাকার বাজেট ঘোষণা হয়ে করা হয়েছে। বৈশ্বিক ঝুঁকি মোকাবেলা, ভর্তুকি, সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে ও ব্যয় বৃদ্ধি, সুদ পরিশোধের চাপের মধ্যে একটা অসাধারণ বাস্তবমুখী বাজেট মাননীয় স্পিকার। মাননীয় অর্থমন্ত্রীর ভাষায়, দিস বাজেট ইজ আ জার্নি টুয়ার্ডস ডেমোক্রেটিক, হিউম্যান অ্যান্ড ইনক্লুসিভ ইকোনমি। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, 4টি বড় টার্গেট দিয়েছে অর্থমন্ত্রী। প্রথমত GDP গ্রোথ 6.5%, ইনফ্লেশন তিনি নামিয়ে আনতে চেয়েছেন 7.5% নামানো ওনার পরিকল্পনা, রাজস্ব আদায় এখানে 6.9 ট্রিলিয়ন টাকা। মাননীয় স্পিকার, NBR এর টার্গেট হলো 6.4 trillion, ঘাটতি দেখছি আমরা 2.43 trillion. আমি বিশ্বাস করি ঘাটতি ছাড়া আপনার এটাও যে ঘাটতি বলা হয়েছে সেই ঘাটতি আয় ব্যয়ের তুলনায় এটা সামঞ্জস্যপূর্ণ এবং এটা বাস্তব। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, সরকারের পাঁচটি অগ্রাধিকার কথার কথা মাননীয় অর্থমন্ত্রী বলেছেন। একটা হলো ম্যাক্রো স্ট্যাবিলিটি, অর্থনীতির স্থিতিশীলতা নিয়ে আসা, পারচেজিং পাওয়ার, একটা লিভিং স্ট্যান্ডার্ড, জীবনের মান, জব ক্রিয়েশন, কর্মসংস্থান, এই জন্য ভ্যালু অফ মানি ROI, জব ক্রিয়েশনের নীতির উপর জোর দেওয়া হয়েছে। মাননীয় স্পিকার, রিফর্মসের উপরে জোর দেওয়া হয়েছে, ট্যাক্স নেট বাড়ানো, ব্যাঙ্কিং সেক্টর সংস্কার, পাঁচ বছরের জন্য ট্যাক্স নীতি অপরিবর্তিত থাকবে। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, এই বাজেট মূলত উৎপাদন বান্ধব, বিনিয়োগ বান্ধব এবং ব্যবসা বান্ধব। মাননীয় স্পিকার, সেক্টর ভিত্তিক এখানে বড় বরাদ্দ করা হয়েছে শিক্ষা, যোগাযোগ, স্বাস্থ্য, বিদ্যুৎ, কৃষি, জলবায়ু, সামাজিক সুরক্ষা, বিএনপির নির্বাচিত প্রতিশ্রুতি, ফ্যামিলি কার্ড, ফার্মার্স কার্ড, কৃষি ঋণ মৌকুফ ইত্যাদি। এখানে শিক্ষায় আপনার GDP 2% বরাদ্দ করা হয়েছে, কিন্তু প্রতি বছর এটিকে বাড়িয়ে 5 বছরে 5% করবার পরিকল্পনা রয়েছে। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, শিক্ষার এখানে নতুন কারিকুলামে মুখস্থ বাদ দিয়ে দক্ষতা ভিত্তিক আপনার কোডিং, রোবোটিক ঢুকেছে। মাননীয় স্পিকার, এখানে আমরা দেখছি যে শিক্ষায় বেকারত্ব কমাতে IT টেকনিক্যাল ট্রেনিং, তরুণ রেমিটেন্স যোদ্ধাদের উদ্বুদ্ধ করা হয়েছে। মাননীয় স্পিকার, কারিগরি জোর, প্রতিটি উপজেলায় টেকনিক্যাল স্কুল, ডিগ্রি না দক্ষতা, এটা ফোকাস করা হয়েছে। মাননীয় স্পিকার, স্বাস্থ্যে আমরা সবার জন্য স্বাস্থ্য, মাননীয় স্পিকার, স্বাস্থ্যে আমরা দেখছি 1% এবং প্রতি বছর বরাদ্দ বাড়ছে। তৃণমূল সেবার থেকে 14,000 আমরা দেখছি কমিউনিটি ক্লিনিক, 30 প্রকার ওষুধ ফ্রি, স্পেশাল সেবা বিভাগে ক্যান্সার, হার্ট, কিডনি ইনস্টিটিউট, ICU, CCU বাড়ছে। মাননীয় স্পিকার, মানব সম্পদ, নতুন মেডিকেল কলেজ, নার্সিং ইনস্টিটিউট, ডাক্তার নার্স আপনার বাড়িয়ে বাড়ানো হচ্ছে, 50,000 হসপিটাল আমরা দেখছি যে প্রতি উপজেলায় 100 উন্নীত হচ্ছে, এটা একটা অবশ্যই বড় রকমের আমাদের জন্য একটা কৃতিত্ব এবং এটা পরিকল্পনা। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, স্বাস্থ্য মানেই হাসপাতাল না, মা শিশুর নিরাপত্তা এবং শ্রমিকের শক্তি। মাননীয় স্পিকার, মাননীয় অর্থমন্ত্রী এই ভঙ্গুর অর্থনীতিতে ফেরাতে 2 বছরের যে পরিকল্পনা করেছেন, 17 বছরের আওয়ামী লুটপাট, অর্থ পাচার, এই ভঙ্গুর অর্থনীতি মাথায় রেখে এই দুঃসাহসিক অভিপ্রায়কে সাধুবাদ জানাই। মাননীয় স্পিকার, আমি ইদানিং এর মধ্যে দেখলাম তথ্যমন্ত্রী NBR বিভাগ হবে, নীতি বিভাগের দায়িত্ব থাকবে আপনার কর বিশেষজ্ঞ গোরা। আমি বাড়তি ধন্যবাদ দিচ্ছি মাননীয় স্পিকার, মাননীয় অর্থমন্ত্রীকে। আমাদের দেশের স্থল এবং জল, সমুদ্র যে আপনার আয়তন সেটা আমরা অনেকেই জানি না হয়তোবা, এখানে আমরা জানি মাননীয় স্পিকার বাংলাদেশের স্থল হচ্ছে 1.45, 1,48,000 বর্গ কিলোমিটার, ওয়ারেজ আমাদের আপনার সমুদ্রের আছে হলো 2,07,000 বর্গ কিলোমিটার আমাদের সমুদ্র সীমা। অথচ আমরা এই সমুদ্র নিয়ে কখনো ভাবিনি, বর্তমান সরকার, আমাদের প্রেসিডেন্ট, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব তার রূপকল্প এবং তার পরিকল্পনা তিনি প্রকাশ করেছেন, যা আমরা বাজেটের ভিতরে পরিলক্ষিত হয়েছে। মাননীয় স্পিকার, এখানে ব্লু ইকোনমি, সুনীল অর্থনীতি, এখানে আমরা দেখতে পাচ্ছি যে সমুদ্র উপকূলীয় সম্পদকে টেকসইভাবে ব্যবহার করার জন্য অর্থনৈতিক প্রবৃদ্ধি, কর্মসংস্থান এবং আয় বৃদ্ধি করবার জন্য বর্তমান সরকারের অভিপ্রায়। আমরা এখানে সরকারের লক্ষ্য বঙ্গোপসাগরে সম্পদকে বৈজ্ঞানিক ও টেকসই উপায়ে কাজে লাগিয়ে মৎস্য, পর্যটন, বন্দর, সমুদ্র, শিল্প, রপ্তানি খাতকে সম্প্রসারণের মাধ্যমে দেশের অর্থনীতিকে নতুন প্রবৃদ্ধির উৎস সৃষ্টি করার লক্ষ্য। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, গ্যাস অনুসন্ধান আমরা দেখেছি 2012-14 আমরা সমুদ্র জয়লাভ করেছি ঐতিহাসিকভাবে, আমরা দেখছি অনেক প্রচার, কিন্তু সম্পদ আমরা গ্রহণ করতে পারি নাই, সম্পদ তোলার ক্ষমতা ছিল। মাননীয় স্পিকার, এই সম্পদ তুলতে গেলে আমাদের কি বলে এটার ওই মাস্টার মাইন্ড লাগতো, যে মাস্টার প্রভুদের আপনার কি বলে নির্দেশ ছাড়া এবং তাদের দয়া ছাড়া আমরা তুলতে পারিনি। কিন্তু এইবার এই সমুদ্রে আমাদের সরকার কি করেছে, আমাদের সরকারের একটা বড় স্টেপ নিয়েছে, সেটা হচ্ছে অফশোর বিডিং রাউন্ড 26, সবচেয়ে বড় উদ্যোগ গ্রহণ করেছে। এবং সমুদ্রের আমরা অনুমতি ছাড়া তো তুলতেই পারিনি, এবার করার অনুমতি লাগেনি, এবং এই যে অনুমতি ছাড়া যে সরকারের সাহস সেটা হচ্ছে সবার আগে বাংলাদেশ এটি প্রমাণ করে মাননীয় স্পিকার। এই জন্য প্রধানমন্ত্রীকে কারো অনুমতি নিতে হয়নি মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আজকে আমি আপনার একটু কথা বলতে চাই, সেটা হলো যে ভারত বাংলাদেশের সম্পর্ক নিয়ে আমি একটু সময় দিব মাননীয় স্পিকার। সেটা হলো যে আমরা সবাই চাই ভারত বাংলাদেশ বন্ধুত্বপূর্ণ এবং সম্মানজনকভাবে আমাদের বন্ধুত্ব টিকে রাখি, কারণ আমি বিশ্বাস করি যে ভারত আমাদের প্রতিবেশী। আমরা দুই বন্ধুতে আমাদের বন্ধুত্ব ক্ষণস্থায়ী হয়, আমাদের স্বামী স্ত্রীর সম্পর্কেও আপনার সে সম্পর্ক ক্ষণস্থায়ী হতে পারে, স্বামী স্ত্রী ডিভোর্স হতে পারে, কিন্তু ভারত বাংলাদেশের যে আমরা প্রতিবেশী এই প্রতিবেশীর কিন্তু সম্পর্কে ডিভোর্স হতে পারে না। প্রতিবেশীকে আমরা কখনোই আমরা অস্বীকার করতে পারি না, না ভারত পারবে না বাংলাদেশ পারবে। এই ক্ষেত্রে আমি যেটা বলতে চাই যে আমরা দেখলাম যে ভারতের আপনার হাই কমিশনার সাহেব তিনি আসলেন, হিজ এক্সেলেন্সি মিস্টার ত্রিবেদী, দীনেশ ত্রিবেদী, ত্রিবেদী তিনি এসে বাংলাদেশ ভারতের বন্ধুত্ব নিয়ে তিনি কাব্যিক ভাষায় তিনি বললেন আমরা একই আকাশ একই বাতাসের নিচে আমরা আছি, আমাদের বন্ধুত্ব প্রয়োজন। আমরা কি দেখলাম? আমরা দেখলাম বাংলাদেশের সোশ্যাল মিডিয়াতে বিতর্কের ঝড় এবং ভারত বিরোধী বিভিন্নভাবে আমরা সোশ্যাল মিডিয়াতে বা ইলেকট্রনিক মিডিয়াতে সব কিছুতে আমরা দেখলাম। কেন এই কেন প্রশ্নটা যেতে হবে মাননীয় স্পিকার? আমরা জানতে চাই যে আজকে পুশিন, ভারতের ভাষায় পুশব্যাক, এই পুশিন আপনারা।
0: মাননীয় সদস্য ধন্যবাদ। আপনাকে 8 মিনিট দেওয়া হয়েছে, আচ্ছা 2 মিনিটে শেষ করেন প্লিজ, 2 মিনিটে শেষ করেন।
6: 2 মিনিট মাননীয় স্পিকার, আমরা বলতে চাই আসুন মানুষের হৃদয়ে যোগ জয় করুন, মানুষের হৃদয়ের সাথে ভারতের ভারতবাসী এবং বাংলাদেশের মানুষের সাথে হৃদয়ের সাথে হৃদয়ের সম্পর্ক স্থাপন করি। আমরা চাই ভারত বিরোধিতা অথবা বাংলাদেশ বিরোধিতা এগুলো না হয়। আমরা কি চাই? আমরা শান্তিপূর্ণ অবস্থান করতে চাই। সেই ক্ষেত্রে আমার সবিনয় অনুরোধ ভারতের বর্তমান সরকারের প্রতি যে আপনারা দয়া করে পুশিন বন্ধ করুন, পুশিন বন্ধ করুন, এবং একই সাথে পুশিনের চাইতেও আরেকটি বড় মারাত্মক ব্যাধি আমাদের মাদক আমাদের ছেয়ে ফেলেছে। এই মাদক নিয়ে আমাদের সর্বগ্রাসী মানুষ, আমাদের যুবক সম্প্রদায়, ছাত্র সম্প্রদায়, সমস্ত শ্রেণীর আমাদেরকে যুগের পর যুগ আমরা একে ভুগছি। মাননীয় স্পিকার, এই মাদক সরবরাহকারী কারা? এই মাদক দেশের মধ্যে আমরা সরবরাহকারীকে এবং সেবনকারীদের বিচার করছি, আইনের আশ্রয় আমরা নিচ্ছি, কিন্তু এই মাদক আসে কোত্থেকে? এই মাদক আসে বাংলাদেশ এবং ভারতের সীমান্তে বহু কারখানা মাদকের, আজকে যুগ যুগ হলো এই কারখানাগুলো রয়ে গেছে। দয়া করে মাদকের কারখানাগুলোকে বন্ধ করুন। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে আমি মোদী সরকারকে আহ্বান জানাচ্ছি সবিনয়ে। একই সাথে আমি বলতে চাই আমাদের পশ্চিমবঙ্গের যে আপনার চিফ মিনিস্টার সুমেন্দ্র বাবু, তাকে থামান। বাংলাদেশ বিরোধী যে সমস্ত বক্তব্য আসছে, মাঝে মধ্যে যে সমস্ত বক্তব্য দিচ্ছেন, এই বক্তব্যে বাংলাদেশ এবং আমাদের দেশের ভারত বাংলাদেশের বন্ধুত্বের অন্তরায় হয়ে গেছে মাননীয় স্পিকার। অতএব আমি আহ্বান করি যে এখানে শেখ হাসিনা অপ্রাসঙ্গিক, শেখ হাসিনা নিয়ে আমাদের মাথা ব্যথা নাই, বাংলাদেশে উনি নাই হয়ে গেছে, শি ইজ আউট অফ সিন, অ্যান্ড সে কোনো দিনই বাংলাদেশে আওয়ামী লীগার।
0: ধন্যবাদ, ধন্যবাদ মাননীয় সদস্য, থ্যাংক ইউ, ধন্যবাদ। মাননীয় সদস্য ইকরামুল বাড়ি টিপু, নওগাঁ 4, আপনার সময় 6 মিনিট। মাননীয় সদস্য 6 মিনিট পরে আজান হবে, সুতরাং 6 মিনিটে শেষ করুন।
7: মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমাকে বাজেটের উপর সাধারণ আলোচনায় অংশগ্রহণ করবার সুযোগ দেবার জন্য, আসলে আমরা ট্রেজারি বেঞ্চে যারা রয়েছি, এই

এটাও স্বাভাবিক, ভুল ত্রুটি ধরিয়ে দেবেন সেটাই উচিত। কিন্তু আমাদের বিরোধী দলের বন্ধুরা অনেক সময়ই এমন এমন বক্তব্য রাখছেন যার প্রসঙ্গে দু একটি কথা না বললেই নয় মাননীয় স্পিকার। তারা এই বাজেটকে একটা আকাশ কুসুম কল্পনা হিসেবে আখ্যায়িত করেছেন। তারা বলছেন যে এই বাজেটে কোনো পরিকল্পনা নেই, ভবিষ্যতে এটা বাস্তবায়ন করা সম্ভব হবে না। আমি বলতে চাই যে তারা ভুলে গেছেন দীর্ঘ 17 বছর লড়াই সংগ্রামের মধ্য দিয়ে এই দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে। আমাদের নেতা তারেক রহমান অনিচ্ছাকৃত প্রবাস জীবন থেকে ফিরে এসেই বাংলাদেশের মাটিতে পা রেখে সেদিন বলেছিলেন আই হ্যাভ এ প্ল্যান, এবং পরবর্তী সময়ে তিনি সমগ্র বাংলাদেশের মানুষকে একত্রিত করে এই দেশটা গড়বার প্রত্যয় ব্যক্ত করে বলেছিলেন উই হ্যাভ এ প্ল্যান। আজকে সেই সুযোগ এসেছে জাতির সামনে, যে কারণে আমাদের নেতা জনাব তারেক রহমান একটা পরিকল্পনা উপস্থাপন করেছেন মাননীয় অর্থমন্ত্রীর মধ্য দিয়ে। ভাই সম্মানিত স্পিকার মহোদয়, আমি বলতে চাই যে আজকের এই বাজেট শুধু একটা টাকা পয়সার হিসাবের বিষয় নয়, এটা একটা কৌশল, যেটাকে আমাদের মাননীয় অর্থমন্ত্রী বলেছেন 3R কৌশল, যা প্রথম বছরে রিকভারি এবং স্টেবিলাইজেশন, যেটা 1 বছরের মধ্যে করা হবে। এরপরে আগামী 3 বছরের মধ্যে রাজস্ব ব্যবস্থার সংস্কার, বিনিয়োগ ও বেসরকারি খাতের উন্নয়ন, আর্থিক খাত পুনর্গঠন ইত্যাদি সক্ষমতা অর্জনের জন্য এই অর্থনীতিকে একটা রিস্টোরেশনের মধ্যে নিয়ে আসবেন, সেই কৌশল হিসেবে এটাকে উপস্থাপন করেছেন। এবং আগামী 5 বছরের মধ্যে আমাদের এই দেশের অর্থনীতি রিকনস্ট্রাকশন হয়ে যাবে, সেই পরিকল্পনা ঘোষণা করা হয়েছে এই বাজেট উপস্থাপনের মধ্য দিয়ে মাননীয় স্পিকার। সুতরাং বিরোধী দলের বন্ধুদের বলবো, বাজেটকে শুধু অঙ্কের হিসেবে না দেখে এই বক্তৃতার মধ্যে যে পরিকল্পনাগুলোর কথা রয়েছে সেগুলোকে একটু বিশ্লেষণ করে দেখবেন দয়া করে। আপনারা কেউ কেউ বলার চেষ্টা করেছেন এই বাজেট নাকি চানাচুর মার্কা বাজেট, এই চানাচুর খেলে খেতে ভালো লাগে কিন্তু পেটের অসুখ হয়। আমাদের গ্রাম দেশে একটা প্রবাদ রয়েছে, সবার পেটে নাকি ঘি সয় না। এই ভালো বাজেট আপনাদের পেটে হয়তো না সহ্য হতে পারে, জাতি কেউ প্রত্যাখ্যান করেনি মাননীয় স্পিকার, জাতি বরং এই বাজেটকে স্বাগত জানিয়েছে। আমি এই বাজেটকে দেখি নানাবিধ মূল্যায়নের মধ্যে দিয়ে, আমাদের সম্মানিত সংসদ সদস্যবৃন্দ প্রায় সবাই সে কথাগুলো বলেছেন। আমি শুধু এটুকু বলবো, একটা জাতিকে চিনবার উপায় হচ্ছে সেই জাতির মধ্যে সেই দেশের নারী এবং শিশুদের সুরক্ষার জন্য সেই দেশের সরকার কী ব্যবস্থা গ্রহণ করে, এইটা দেখবার মধ্য দিয়েই একটা জাতির ভবিষ্যৎ দেখা যায়। এই বাজেটে মাতৃত্বকালীন সুবিধা এবং মা ও শিশু পুষ্টি খাতে বরাদ্দ বৃদ্ধি করে সেই নির্দেশনা দেওয়া হয়েছে, যা দেখে আমরা আশ্বস্ত হতে পারি মাননীয় স্পিকার। সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয়, আমাদের দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ এই বাজেটের অঙ্কের হিসাব বোঝে না। তারা চায় বাজারে গেলে যেন সস্তায় পণ্য কিনতে পারে, বাজেট ঘোষণার পরের দিনে যেন সব জিনিসের দাম হু করে বেড়ে না যায়। সেই কারণেই মাননীয় অর্থমন্ত্রী নিত্য প্রয়োজনীয় 60টি দ্রব্যের উপর থেকে যে কর প্রত্যাহার করেছেন, কমিয়ে দিয়েছেন, যার ফলে বাজারে কোনো জিনিসের দাম বাড়ে নাই, সাধারণ মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলেছে। তারা এই বাজেটকে স্বাগত জানাচ্ছে চায়ের স্টলে, হাটে ঘাটে মাঠে, সর্বত্র এই বাজেটের প্রশংসা হচ্ছে মাননীয় স্পিকার। আমি বলতে চাই যে দীর্ঘদিন পরে সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য জাতীয় বেতন স্কেলের ঘোষণা দেওয়া হয়েছে এই বাজেটের মধ্য দিয়ে। এইটা তো বাজারের সাথে সঙ্গতিপূর্ণ, সামঞ্জস্যপূর্ণ অবস্থায় যেন মানুষ অর্থনৈতিকভাবে ভালো থাকতে পারে, স্বাবলম্বী থাকতে পারে, সেদিকে লক্ষ্য রেখে এই নতুন স্পেস স্কেলের ঘোষণা দেওয়া হয়েছে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমি এই বাজেটে আর দু একটা কিছু করা যেত বলে মনে করছি, যেটা মাননীয় অর্থমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে একটু প্রস্তাব রাখতে চাই। উনি খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের মাসিক সম্মানী ভাতা 5,000 টাকা বৃদ্ধি করার প্রস্তাব দিয়েছেন। আমি মনে করি বীর মুক্তিযোদ্ধারা আমাদের দেশের সম্পদ, এটা শুধু খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা নয়, সকল প্রকৃত মুক্তিযোদ্ধার জন্য বাড়ানো দরকার, এই প্রস্তাব রাখছি মহান জাতীয় সংসদে। আমি এই ফ্যামিলি কার্ড সম্পর্কে এটুকু বলবো, ফ্যামিলি কার্ডের জন্য সারা বাংলাদেশের মহিলারা কিন্তু উন্মুখ হয়েছে রয়েছে, তাই এর পরিধি বৃদ্ধি করে অন্তত এই অর্থ বছরে আরও দ্বিগুণ পরিমাণ করা যায় কিনা সে ব্যাপারে একটু চিন্তাভাবনা করার জন্য আমি মাননীয় অর্থমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করব। আমি এই বাজেট পড়ে দেখেছি যে উপজেলা হাসপাতাল সহ বিভিন্ন সংস্থা, বিভিন্ন দপ্তরে আউটসোর্সিংয়ের মাধ্যমে নিয়োগের ব্যবস্থা করা হয় ঠিকাদারদের মাধ্যমে। আমি বলতে চাই যেহেতু উপজেলা পর্যায়ের সকল দপ্তরে
একটা করে কমিটি রয়েছে, সেই কমিটিগুলোতে আমাদেরও প্রতিনিধি থাকে, সরকারের প্রতিনিধি থাকে, সেই কমিটিগুলোর মাধ্যমে যদি এরকমের নিয়োগের ব্যবস্থা করা হয় স্থানীয় পর্যায়ে।

0: তাহলে সেগুলো দুর্নীতিমুক্ত হবে, স্বচ্ছ হবে, জবাবদিহিমূলক হবে, এবং সেই কারণে আমি এই প্রস্তাব রাখতে চাই মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমি এলাকার উন্নয়নের ব্যাপারে দু একটি কথা বলতে চাই। এই মহান সংসদে প্রথম দিন যেদিন বক্তব্য রেখেছি সেদিনই একটা দাবি করেছিলাম, যে আমার মান্দা উপজেলায় একটি শিশু হাসপাতাল নির্মাণের দাবি করেছিলাম। আজকেও সেই দাবির পুনরুল্লেখ করতে চাই মাননীয় স্পিকার। আমি দাবি করতে চাই মান্দা উপজেলার একমাত্র
1: আচ্ছা মাননীয় সদস্য এক মিনিটে শেষ করেন।
0: আমার সেই মান্দা থানা আদর্শ বালিকা বিদ্যালয় কলেজকে জাতীয়করণ করা হোক, সেই প্রস্তাব রাখছি। এবং এখানে মাননীয় অর্থমন্ত্রী রয়েছেন, আমাদের এই দেশের কাগজে পাঁচ টাকার মুদ্রায় একটা মসজিদের ছবি ছিল একসময়, ঐতিহাসিক কুসুম বা শাহী জামে মসজিদের ছবি ছিল, সেই ছবি প্রত্যাহার করে নেওয়া হয়েছে পাঁচ টাকার নোট থেকে। এর দ্বারা আমার এলাকার এই ঐতিহাসিক পুরাকীর্তিকে অস্বীকার করা হয়েছে, সেইটা যেন আবার পাঁচ টাকার নোট ওই কাগজে মুদ্রায় ফিরিয়ে দেওয়া হয়, সেই দাবি রাখছি মাননীয় স্পিকার। আমি আত্রাই নদীর ডান তীর এবং ফকিরনী নদীর বাম তীরের যে বাঁধ, সেই বাঁধ উঁচু করা, শক্তিশালী করা এবং পাকা করার জন্য জোর দাবি রাখছি আজকের এই মহান সংসদে মাননীয় স্পিকার। আমি এই সংসদে দাবি করেছিলাম, প্রশ্ন দিয়েছিলাম যে প্রত্যেকটি উপজেলায় একটি করে স্বতন্ত্র পরীক্ষা কেন্দ্র করা হবে, যেখানে সারা বছর যত পাবলিক পরীক্ষা হয় সেই পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে, অন্যান্য জায়গার স্কুল কলেজ বন্ধ রেখে পরীক্ষা নিতে হবে না। এই দাবিটা যেন জাতীয়ভাবে সকল
1: মাননীয় সদস্যবৃন্দ, সংসদের বৈঠক আসরের নামাজের জন্য 30 মিনিটে বিরতি দেওয়া হলো, আপনাদেরকে ধন্যবাদ।
2: প্রিয় শ্রোতা, ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের আজকের কার্যক্রমে এখন আসর নামাজের বিরতি শুরু হয়েছে। বিরতির পর সংসদ কার্যক্রম পুনরায় শুরু হওয়া মাত্রই তা আবারও সরাসরি সম্প্রচার করা হবে। বাংলাদেশ বেতার ঢাকা, এখন হাম তো নাত পেশ করা হচ্ছে।

দিনদুনিয়ার মালিক তুমি, ওগো মেহেরবান।

এতক্ষণ হামদ নাত ও ভক্তিমূলক গান শুনলেন বাংলাদেশ বেতার ঢাকা। এখন শুনবেন পাঁচ মিশেলি গান। প্রথমেই দেশাত্মবোধক গান, শিল্পী শাহনাজ রহমতুল্লাহ, গীতিকার গাজী মাজহারুল আনোয়ার, সুরকার আনোয়ার পারভেজ।

বাংলাদেশ বেতার ঢাকা ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের আজকের কার্যক্রম নামাজের বিরতির পর পুনরায় শুরু হতে যাচ্ছে, যা এখন আপনাদের সরাসরি সম্প্রচার করে শোনানো হচ্ছে।

0: পয়েন্ট অফ অর্ডার বলুন।
1: মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আজকে বলা যায় সকল পত্রপত্রিকা এবং মিডিয়ায় কয়েকটা নিউজ একেবারে হেডলাইন করেছে, তার মধ্যে একটা হলো ইলিয়াস আলীকে, বিএনপি নেতা ইলিয়াস আলীকে কীভাবে ধরা হইলো, গ্রেপ্তার করা হইলো, গুম করা হইলো, কীভাবে হত্যা করা হইলো, এটা একটা সিরিজ নিউজ হয়েছে। আর একটা হলো গতকালকে গাইবান্ধার সাগাটায় বোনারপাড়া ইউনিয়নের একটি স্কুলের কমিটিকে কেন্দ্র করে ইসলামী ছাত্র শিবিরের ওই ইউনিয়নের সভাপতিকে নির্মমভাবে জবাই করে হত্যা করা হয়েছে, এটা একটা নিউজ। আর একটা নিউজ হয়েছে, আপনারা দেখেছেন, আমরা সবাই দেখেছি, যে একজন এমপির পুত্র চাঁদাবাজি করতে গিয়ে গ্রেপ্তার হয়ে আবার মুসলিকা দিয়ে উনি ছাড়া পেয়েছেন। তা আমার আজকের পয়েন্ট অফ অর্ডারের বিষয় হলো গাইবান্ধা। গাইবান্ধার যে ঘটনাটি ঘটেছে, একটা স্কুলের কমিটিকে কেন্দ্র করে হেডমাস্টারের উপর আক্রমণ হয়েছে, এই ছেলেটা ওখানে ছিল, এ কারণেই সে বাধা দেওয়ার চেষ্টা করেছে, আর ওইখানেই ছাত্রদল যুবদল এরা নির্মমভাবে তাকে হত্যা করা হয়েছে। কিন্তু এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয় নাই, সুনির্দিষ্ট ব্যক্তিদের নামে মামলা হয়েছে। আমি আজকের এই মাননীয় মহান সংসদে আপনার মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রীর, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে অনুরোধ জানাব অবিলম্বে। আমি প্রথমে তো তীব্র নিন্দা জানাই যে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি মারাত্মক এবং আমরা অবিলম্বে এই খুনিদেরকে গ্রেপ্তারের জন্য আমি সরকারের কাছে আহ্বান জানাচ্ছি। খুনিরা কোনো দলের না, খুনিরা খুনি, যে দলেরই হোক না কেন, তাদেরকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক।
2: ধন্যবাদ,
1: আপনাকে ধন্যবাদ।
2: মাননীয় সদস্য, আমি আগেও বলেছি এটি কোনো পয়েন্ট অফ অর্ডার নয়। পয়েন্ট অফ অর্ডার হয় সংসদে চলমান কোনো বিষয়ের উপরে যদি আপনি মনে করেন, তখন দাঁড়াতে পারেন যে এই জিনিসটা ভুল হচ্ছে। দ্বিতীয়ত হলো সংসদ কার্যের ব্যবস্থাপনার মধ্যে যদি কোনো বিশৃঙ্খলা, কোনো এই ইস্যুটার উপরে চলমান আছে সংসদ, সেটা ঠিকমতো হচ্ছে না, সংসদের রীতি ব্যর্থ হয়েছে, এই ধরনের বিষয় নিয়ে পয়েন্ট অব অর্ডারে দাঁড়ানো যায়। সংবাদপত্রের কাটিংয়ের উপর পয়েন্ট অব অর্ডার হয় না। তারপরও যদি আপনি মনে করেন কোনো বিষয় গুরুত্বপূর্ণ, নোটিশ দেবেন সংশ্লিষ্ট মন্ত্রীর কাছে, সেটা আমরা দেখতে পারি। ধন্যবাদ। মাননীয় সদস্যবৃন্দ, আমরা 2026-27 অর্থ বছরের বাজেট সম্পর্কে আলোচনায় ফিরে যাচ্ছি। এখন বক্তব্য রাখার জন্য আমি আহ্বান জানাচ্ছি জনাব রফিকুল ইসলাম জামাল, জালকাটি এক। আপনার সময় 6 মিনিট।
3: মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। 2026-27 অর্থ বছরের এই বাজেটের উপরে আমাকে আলোচনা করতে দেওয়ার জন্য। মাননীয় স্পিকার, আমি আসন 125 ঝালকাঠি এক, বাংলাদেশের একটি আলোচিত আসন থেকে নির্বাচিত হয়ে এই মহান জাতীয় সংসদে এসে প্রথমেই কৃতজ্ঞতা প্রকাশ করছি ঝালকাঠি এক আসনের সচেতন ভোটারদের, যারা এই নিরপেক্ষ নির্বাচনে ভোটের মধ্যে আমাকে এই মহান জাতীয় সংসদে পাঠিয়েছেন। মাননীয় স্পিকার, আমি কৃতজ্ঞতার সাথে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি বাংলাদেশের প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান, যিনি আমাকে মনোনয়ন দিয়ে এই সংসদে আসার সুযোগ করে দিয়েছেন। অত্যন্ত বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি জাতির শ্রেষ্ঠ সন্তান মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার, জেড ফোর্সের অধিনায়ক, বাংলাদেশের সহান সফল রাষ্ট্রপতি, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি মাননীয় স্পিকার বিনম্র শ্রদ্ধার সাথে স্মরণ করছি। দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি স্বৈরাচারের বিরুদ্ধে 9 বছর আন্দোলন করে 1991 সালে দেশ রাষ্ট্রীয় দায়িত্ব নিয়ে বাংলাদেশের গণতন্ত্রকে, যিনি সংসদীয় গণতন্ত্রের রূপ দিয়ে মুক্তিকামী মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটিয়েছিলেন। মাননীয় স্পিকার, আমাদের বর্তমান বাজেট এটিও একটি দেশের মানুষের ঠিক একইভাবে সকল মানুষের গত 17 বছরের আন্দোলনের ফসল। আমরা একটি নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে রাষ্ট্রীয় দায়িত্বে নেওয়ার পরে যে বাজেটটি আমাদের মাননীয় অর্থমন্ত্রী দিয়েছেন, আমি বলবো এটি বিশাল অঙ্কের কোনো বাজেট নয়। 2026-27 অর্থ বছরে যে বাজেট এসেছে এটা যদি আমরা লক্ষ্য করি, আমাদের নির্বাচনী ইশতেহার ছিল আমাদের রাষ্ট্র মেরামতের 31 দফার যে ইশতেহার আমাদের সংসদ নেতা বিএনপির চেয়ারপারসন হিসাবে দিয়েছিলেন তার প্রতিফলন এই বাজেট। আগামী বাংলাদেশের শোষিত বঞ্চিত অপমায় মানুষের একটি কালজয়ী সনদ হিসাবে আমাদের মাঝে বিরাজ করবে। মাননীয় স্পিকার, বাংলাদেশকে একটি মানবীয় রাষ্ট্র হিসাবে গঠন করার জন্য আমাদের বর্তমান প্রধানমন্ত্রী যে উদ্যোগ নিয়েছে তার প্রতিফলন ঘটেছে এই বাজেটের মধ্যে। এই বাজেট সম্পর্কে যদি আমরা খুব সূক্ষ্মভাবে দেখি, জনকল্যাণের জন্য আমরা প্রতিটা বাজেটের পরেই দেখি বাজারে মূল্য বৃদ্ধি, কিন্তু এই প্রথম বাংলাদেশের 54 বছরের ইতিহাসে বাজেটের প্রতিফলন বাজারে কোনোভাবেই কোনো দ্রব্যমূল্য দাম বাড়েনি, বরং কোনো কোনো ক্ষেত্রে কমা উচিত, কারণ যে সাহসী পদক্ষেপ নিয়েছেন আমাদের নিত্য পণ্য দ্রব্যের উপরে 5% সম্পূরক শুল্ক কমিয়ে 0.5% নিয়ে এক বিশাল পদক্ষেপ নিয়েছেন, যার প্রতিফলন আমরা প্রতি বছর রোজার মাসে যেভাবে বাজারের অগ্নিমূল্য হয় আমরা বিশ্বাস করি আগামী দিন তাই সেই ধরনের রূপ আমাদের দেখতে হবে না। মাননীয় স্পিকার, এই বাজেট যদি আমরা দেখি, আমাদের 31 দফায় যেরকম নতুন বাংলাদেশ বিনির্মাণের কথা ছিল ঠিক একইভাবে এই বাজেটে মানুষ যেভাবে উপকৃত হতে পারে, কতটা মানবীয় হলে আমরা বুঝি যে আমাদের দুরারোগ্য একটি কঠিন ব্যাধি হার্ট রোগের জন্য রিংয়ের যে শুল্ক কমিয়েছে মানুষ উপকৃত হবে, দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার জন্য আমরা যে লেন্স ব্যবহার করি সেখানেও মানব এই বাজেটে শুল্ক কমিয়ে আমাদেরকে অত্যন্ত দূরদর্শিতার পরিচয় দিয়েছে। মাননীয় স্পিকার, সময় কম, আমাকে একটু সময় বাড়িয়ে দিতে হবে, কারণ আপনি জানেন আমি একটি বিতর্কিত এলাকা থেকে এসেছি। মাননীয় স্পিকার, আমার জনসাধারণের কথা বলতে হবে, একটি অনুন্নত এলাকা থেকে এসেছি। মাননীয় স্পিকার, আমরা বলি গত 17 বছর আমরা দেখেছি এই বাজেটে, এই বাংলাদেশের ইতিহাসে প্রথম ইমাম মুয়াজ্জিনদের জন্য বাজেট রাখা হয়েছে, যেটা ইতিপূর্বে কখনোই রাখা হয়নি। গত 17 বছর আমরা দেখেছি এদেশের ইমাম সমাজকে কিভাবে জঙ্গি নাটক সাজিয়ে খুন করা হয়েছে। আমরা দেখেছি সেই শাপলা চত্বরে আমাদের মাদ্রাসার ছাত্রদের বিনা অপরাধে রাতে লাইট বন্ধ করে কিভাবে নির্যাতন এবং কিভাবে তাদেরকে নির্বিচারে হত্যা করা হয়েছিল। মাননীয় স্পিকার, আমরা এই বাজেটের দিকে যদি তাকাই তাহলে আমরা বুঝব এই বাজেট যেভাবে সকল মানুষের জন্য কাজ করছে ঠিক একইভাবে বাংলাদেশের ইসলাম প্রিয় মানুষের, যদি আমরা ইসলাম যারা নিয়ে চর্চা করে তারা কওমি মাদ্রাসা, এই বাজেটে কওমি মাদ্রাসার জন্য আলাদা কোনো বাজেট রাখা হয়নি। আমি মাননীয় অর্থমন্ত্রীর কাছে অনুরোধ করব কওমি মাদ্রাসার জন্য বাজেট রাখতে হবে। মাননীয় স্পিকার, এর সাথে সাথে আমি কয়েকদিন আগে আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন নামের পরে ধর্ম থাকলেই যেভাবে ইসলাম, ইসলাম নাম হলেই যেভাবে ইসলাম ধর্মের সে সত্ত্বাধিকারী হয় না, ঠিক একইভাবে যে ব্যাংক নামের মধ্যে ইসলাম রেখেছে তারাই ইসলামের সকল ধারক বাহক নয়, যে রাজনৈতিক দলটি নিজেদেরকে নামের আগে বা পরে ইসলাম শব্দ বলে তারাই ইসলামের সব জায়গায় নিয়ন্ত্রক এমন নয়। কিন্তু আমরা বরং দেখেছি গত ইসলামের নামে যারা রাজনীতি করেন, গত নির্বাচনে তারা ভোটের বিনিময়ে মানুষকে বেহেস্ত দিয়েছেন। আমরা দেখেছি মাননীয় স্পিকার বিড়ির সুকটানের মধ্য দিয়েও তারা বলেছে যে সকল পাপ বৌকুফ হওয়া যাবে, এভাবে একের পর এক বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে যারা এই ইসলামের নামে রাজনীতি করছে। এই দলটি 1971 সালে এদেশের স্বাধীনতার বিরুদ্ধে ছিল, যে দলটি বাংলাদেশের সৃষ্টির বিরুদ্ধে ছিল। আমি এই মহান সংসদে দাবি করব, তারা বাংলাদেশে রাজনীতি করতে পারবে না, তাদের রাজনীতিও ফ্যাসিস্টদের মতো নিষিদ্ধ করা হোক। মাননীয় স্পিকার, আমি আমার এলাকার জন্য দুই একটি কথা বলবো। আমার এলাকায় এর আগেও আমি বলেছিলাম, একটি থানা সদরে মেডিকেল হাসপাতাল নাই। আমরা 100 শয্যা বিশিষ্ট যে হাসপাতালটি হচ্ছে সেটা আমরা কাঁঠালিয়া উপজেলা সদরে চাচ্ছি। মাননীয় স্পিকার, আমাদের রাস্তাঘাট অত্যন্ত খারাপ অবস্থা, নদী ভাঙন, এগুলো রক্ষা করার জন্য কাজ করতে হবে। স্বরাষ্ট্র, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বারবার বলছি, মাদক অত্যন্ত ভয়াবহ রূপ নিয়েছে, মাদক নিয়ন্ত্রণ করতে হলে পুলিশ সদস্যদের সুযোগ সুবিধা বাড়াতে হবে। থানায় গাড়ি নাই, আসবাবপত্র নাই, সুতরাং মাদক আমাদের সমাজকে যেভাবে ধ্বংসের দিকে টেনে নিয়েছে, পুলিশকে আরও সুযোগ সুবিধা দিয়ে এই মাদক নিয়ন্ত্রণে কাজ করতে হবে। মাননীয় স্পিকার, সময় যেহেতু নাই, আপনাকে ধন্যবাদ দিয়ে শেষ করছি, আবার যখন সময় পাবো এলাকার মানুষের পক্ষে কথা বলবো।
2: ধন্যবাদ। পরবর্তী বক্তা মুসাম্মদ নুসরত তাবাসুম জ্যোতি, মহিলা আসন 50। আপনার সময় 5 মিনিট।
0: ধন্যবাদ মাননীয় স্পিকার। আজকে প্রথমবারের মতো মহান জাতীয় সংসদে বক্তব্য রাখছি। শুকরিয়া আদায় করতে চাই মহান সৃষ্টিকর্তার, কৃতজ্ঞতা জানাচ্ছি আমার পরিবার, আমার দল এবং আমার সহযোদ্ধাদের প্রতি, এবং গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি বাংলাদেশের মহান স্বাধীনতা সংগ্রাম থেকে শুরু করে জুলাই গণ অভ্যুত্থানের পর্যন্ত যতজন মহাত্মা দেশপ্রেমিক এই দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য প্রাণ দিয়ে গেছেন, তাদের সকলের জন্য মহান আল্লাহ তাআলা তাদের সর্বোচ্চ মর্যাদায় ভূষিত করুক, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। মাননীয় স্পিকার, আজকে 2026-27 অর্থ বছরের বাজেট অধিবেশনের বক্তব্য দেওয়ার জন্য এখানে দাঁড়িয়েছি। আমি আমার বক্তব্যের শুরুতে আমার কিছু কথা বলে নিতে চাই। আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার ডিগ্রি শেষ করেছি। যদি ছাত্রজীবন থেকে রাজনীতির সাথে সংযুক্ত না থাকতাম, যদি জুলাই গণ অভ্যুত্থানের মতো ঐতিহাসিক ঘটনার অংশ না হতাম, কিংবা যদি আমার দল আমাকে মনোনীত না করতো, তাহলে হয়তো আজ আমি এই সংসদে দাঁড়িয়ে থাকতে পারতাম না। মাননীয় স্পিকার, এই সংসদের বাইরে আমার মতো অসংখ্য 25 বছর বয়সী সদ্য গ্রাজুয়েট সার্টিফিকেট হাতে নিয়ে ঘুরে বেড়াচ্ছে চাকরির আশায়। দেশে চাকরি নেই, ব্যবসার সুবিধা নেই, কৃষিকাজের জন্য পর্যাপ্ত জমি নেই, বিসিএস ছাড়া অন্য কোনো পেশায় মানসম্মান নেই। মাননীয় স্পিকার, পুলিশ হেডকোয়ার্টারের তথ্য অনুযায়ী বাংলাদেশে গড়ে প্রতি বছর আত্মহত্যার হার 11,000-এর অধিক, যার মধ্যে প্রায় 65% তরুণ তরুণী। মাননীয় স্পিকার, শিক্ষার্থীদের জন্য সরকারের নানান প্রকল্প রয়েছে, ভর্তুকি রয়েছে, আর চাকরিজীবীদের জন্য রয়েছে পে স্কেল বোনাস, কিন্তু এই সমস্ত বেকার যুবক যুবতীদের জন্য রয়েছে শুধুমাত্র অবমাননা, অবহেলা, অসম্মান। এমনকি যে বাজেটকে বলা হচ্ছে স্বপ্ন দেখার বাজেট, যেই বাজেটের দর্শন নাকি সবার আগে বাংলাদেশ, এই বাজেটেও এই অবহেলিত গোষ্ঠীর জন্য নেই কোনো সুস্পষ্ট রূপরেখা। মাননীয় স্পিকার, এই সংসদ আমি কার প্রতিনিধিত্ব করি? এই সংসদ আমি সেই সমস্ত তরুণদের প্রতিনিধিত্ব করি যারা স্বপ্নবাজ, যারা বুকে দেশপ্রেম, হাতে সার্টিফিকেটের গোছা আর কাঁধে পরিবারের বোঝা নিয়ে দেশ নিয়ে চিন্তা করে যায়, দেশের মাটিতেই থাকতে চায়, দেশেই কিছু করতে চায়। মাননীয় স্পিকার, এই দেশ তাদেরকে কোনো সামাজিক অর্থনৈতিক নিরাপত্তা দিতে পারে না, তাদের নাগরিক হিসেবে আত্মসম্মান রক্ষায় কোনো ব্যবস্থা নেই, কোনো প্রস্তাবনা নেই। মাননীয় স্পিকার, আজ জাতীয় সংসদে বাংলাদেশের প্রধানমন্ত্রী উপস্থিত নেই, আমি শিক্ষিত বেকার তরুণদের প্রতিনিধি হিসেবে আপনার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীকে অনুরোধ জানাতে চাই, আলোচনার সমালোচনার বাইরেও সত্যি সত্যি কাজে লাগবে এরকম কিছু নিয়ে আসুন। এই বিপুল কর্মক্ষমতাকে কাজে লাগানোর জন্য আমি কিছু প্রস্তাবনা রাখতে চাই। বর্তমানে সরকারি চাকরিতে শূন্য পদের সংখ্যা 4 লক্ষাধিক, সরকারি অফিস আদালতে পর্যাপ্ত লোকবল নেই, এই ক্ষেত্রে স্থায়ী জনবল নিয়োগের আগ পর্যন্ত চুক্তিভিত্তিক অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদেরকে অগ্রাধিকার ভিত্তিতে পার্ট টাইম কাজের সুবিধা করে দেওয়া যেতে পারে। এটি যেমন তাদের অভিজ্ঞতাকে সমৃদ্ধ করবে, তেমন তাদের সামাজিক ও অর্থনৈতিক নিরাপত্তা দেবে, আবার সরকারও লোকবল সংকট থেকে মুক্তি পাবে। মাননীয় স্পিকার, দক্ষ মানব সম্পদ গঠনের উদ্দেশ্যে বাংলাদেশের সরকার বিভিন্ন সময় বিভিন্ন কারিগরি প্রশিক্ষণ দিয়ে থাকে, কিন্তু বর্তমান যুগটাই টেকনোলজির যুগ। এই বিশ্বায়নের যুগে পুরো পৃথিবী মার্কেট প্লেস। যুগের সাথে তাল মিলাতে শিক্ষিত তরুণদের জন্য অন্যান্য কারিগরি প্রশিক্ষণের পাশাপাশি সরকারের উচিত সরকারি ইনভেস্টমেন্টে ফ্রিল্যান্সিং ট্রেনিংয়ের ওপরে গুরুত্ব আরোপ করা। এতে তরুণরা স্বনির্ভর হবে, তাদের হাত ধরে বাংলাদেশে বৈদেশিক মুদ্রা আসবে এবং বেকারত্বের পরিমাণ কমে আসবে। আমি অনুরোধ জানাবো এই সমস্ত শিক্ষিত বেকার তরুণদের কথা গুরুত্বের সাথে মাথায় রাখার জন্য, কারণ আমাদের ভুলে গেলে চলবে না যে গণ অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশ থেকে স্বৈরাচার বিতাড়িত হয়েছে, তার অন্যতম চালিকা শক্তি ছিল এই সমস্ত তরুণরাই। মাননীয় স্পিকার, জুলাইয়ের কথা মনে করিয়ে দিতে চাই, বছর ঘুরে জুলাই কিন্তু পুনরায় সমাগত। 2024 সালের এই জুলাই মাসে বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে শত শত মানুষ রাস্তায় নেমেছিল, রক্ত দিয়েছিল বাংলাদেশ থেকে স্বৈরাচারকে তাড়ানোর জন্য। দুই বছর পরেও কিন্তু সেই স্বৈরাচারের বিষ দাঁত আমরা ভাঙতে দেখিনি। এখনও তাদের সন্ত্রাস চারিদিকে জারি রয়েছে, এখনও তারা জোর গলায় হুমকি দেয়, এত এত মানুষ হত্যার জন্য তারা বিন্দুমাত্র অনুতপ্ত না। কুনি হাসিনা তার সিংহাসন টিকিয়ে রেখেছিল কালচারাল ফ্যাসিস্টদের কাঁধে পা দিয়ে। মাননীয় স্পিকার, এই সমস্ত কালচারাল ফ্যাসিস্টদের মোকাবেলা করার জন্য আমাদেরকে নিজস্ব দেশীয় কালচার এবং ইতিহাস ঐতিহ্যকে রক্ষা করতে হবে। আমরা হাসিনার আমলে দেখেছি মুক্তিযুদ্ধ, মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে সংস্কৃতির প্রতিটি অঙ্গন তারা দখল করে নিয়েছিল। আমরা কিন্তু সেই পরিমাণ এফোর্টটা দিচ্ছি না মাননীয় স্পিকার।

0: আচ্ছা, আপনাকে 2 মিনিট দেওয়া হলো, 2 মিনিটে শেষ করুন।
1: 2 মিনিট পর্যাপ্ত নয়, আমি অন্তত 3 মিনিট সময় আমাকে দিতে হবে।
0: আচ্ছা বলেন।
1: আমি প্রস্তাব রাখছি জুলাই গণঅভ্যুত্থান।
0: 3 মিনিট দেন ওনাকে।
1: আমি প্রস্তাব করতে চাই জুলাই গণ অভ্যুত্থান সহ স্বাধীনতা পরবর্তী ফ্যাসিবাদ বিরোধী প্রত্যেকটা আন্দোলনের স্মৃতি ও চেতনাকে রক্ষার জন্য বাজেট বরাদ্দ দেওয়া হোক, রাষ্ট্রীয় অর্থায়নে নাটক চলচ্চিত্র চিত্রাঙ্কন প্রতিযোগিতার মতো আয়োজন করা হোক, এবং একই সাথে এই বাজেটে বাংলাদেশের লোক সংস্কৃতিকে সংরক্ষণ করার দিকে বিশেষ গুরুত্ব দেওয়া উচিত। মাননীয় স্পিকার, আমি সংক্ষিপ্ত করব। জুলাই গণ অভ্যুত্থানের পর নতুন বাংলাদেশের আমরা যে স্বপ্ন দেখি, সেই স্বপ্নে প্রাণ ও প্রকৃতির প্রতি দায়ভার আমরা বোধ করি। আমাদের বাংলাদেশে রয়েছে পৃথিবীর সবচাইতে বৃহত্তম ম্যানগ্রোভ সুন্দরবন, যা উপকূলের পাহারাদার হিসেবে প্রতি বছর আমাদেরকে প্রাকৃতিক দুর্যোগ থেকে বাঁচায়। আমি প্রস্তাব করতে চাই সুন্দরবন সহ বাংলাদেশের প্রধান 3টি বনাঞ্চলের বিরল প্রজাতির বন্যপ্রাণীদের রক্ষার জন্য যেন বন অধিদপ্তরের বাজেট বৃদ্ধি করা হয়। একই সাথে জানিয়ে রাখি, সুন্দরবন সুরক্ষা প্রকল্প এবং বাঘ সংরক্ষণ প্রকল্প দুটি এই বছরই শেষ হচ্ছে। পুনরায় সকল বন্য পশুদের রক্ষার জন্য একটি যেন সুন্দর প্রকল্প নেওয়া হয় এবং প্রাণ ও বৈচিত্র্য গবেষণার দিকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। মাননীয় স্পিকার, প্রাণ ও প্রকৃতির রক্ষার পাশাপাশি আমাদের দূষণমুক্ত স্বনির্ভর বাংলাদেশ প্রয়োজন। স্বনির্ভরতার লক্ষ্যে চালিত বাংলাদেশের শিল্পোৎপাদন সহ অন্যান্য সকল অর্থনৈতিক কর্মকাণ্ডের প্রধান চালিকা শক্তি হচ্ছে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ। বাংলাদেশের বিদ্যুৎ উৎপাদন বাংলাদেশের গ্যাসের মজুদের ওপরে নির্ভরশীল অনেকাংশেই। বাংলাদেশে গ্যাসের মজুদ দিনকে দিন কমে আসছে এবং আমরা মার্কিন ইরান যুদ্ধের সময় দেখেছি জ্বালানি খাতে আমদানি নির্ভর হওয়াটা কতটা বিপজ্জনক। 2026-27 অর্থ বছরের জন্য নির্দিষ্ট করে কোনো নবায়নযোগ্য জ্বালানির সুস্পষ্ট রূপরেখা আমি পাইনি। 2030-2050 দুটির লক্ষ্যমাত্রার পরিকল্পনা আমি দেখেছি, কিন্তু এই বছরের জন্য আমি প্রস্তাব করতে চাই বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের আর্থিকভাবে অসচ্ছল পরিবারগুলোতে রুফটপ সোলার প্যানেল বিতরণ কিংবা ভর্তুকি মূল্যে বিক্রয়ের ব্যবস্থা করা যেতে পারে। এছাড়াও উপজেলা ইউনিয়ন পর্যায়ের সরকারি অফিস আদালতগুলোতে সোলার বিদ্যুৎ ব্যবহারের মাধ্যমে জাতীয় গ্রিডের উপরে চাপ কমবে। মাননীয় স্পিকার, আমি আমার সর্বশেষ মিনিটটি ব্যবহার করতে চাই আমার নির্বাচনী আসনে দুটো কথা বলে। আমি সীমান্তবর্তী এলাকায় জন্মগ্রহণ করেছি। মাননীয় স্পিকার, আমি কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার মেয়ে। আমার উপজেলাতে আমার নির্বাচিত সংসদ সদস্য রয়েছেন, কিন্তু আমি যে দাবিটি করতে চাই সেটি আমাদের দৌলতপুরবাসীর প্রাণের দাবি। দৌলতপুরের সীমান্তবর্তী এলাকা প্রাগপুর এবং ওই পাশের শিকারপুর, এই স্থলবন্দরটি গত 1 যুগ ধরে আমরা চেয়ে আসছি। প্রাগপুর থেকে কলকাতার দূরত্ব মাত্র 120 কিলোমিটার এবং জাতীয় মহাসড়ক বাংলাদেশ মাত্র 20 কিলোমিটার দূরে। এখানে স্থলবন্দর প্রকল্পটি গত 1 যুগ ধরে আটকে আছে। এই প্রকল্প বাস্তবায়ন করতে সরকারের খুব বেশি অর্থ বরাদ্দের প্রয়োজন নেই। মাননীয় স্পিকার, আমি অনুরোধ করছি পদ্মা নদীর ভাঙনে ক্রমাগত ভাঙনে নিঃস্ব হয়ে যাওয়া একটি বৃহত্তর জাতির কথা চিন্তা করে আমাদের জন্য স্থলবন্দরটি দেওয়া হোক। মাননীয় স্পিকার, একই সাথে আমার উপজেলার সম্মানিত সাংসদ এর আগেও জানিয়ে
0: অনেক বলেছেন, তো বেশি বললে অভ্যাস খারাপ হয়ে যাবে, তো বলেন 1 মিনিট বলেন
1: আমাকে, আর 1 মিনিট দেওয়া হোক।
0: ওকে ওকে, 1 মিনিটে শেষ করুন।
1: আমাদের দৌলতপুর উপজেলা বাংলাদেশের অন্যতম প্রশাসনিক বৃহত্তর প্রশাসনিক উপজেলা। মাননীয় স্পিকার, এই উপজেলাটি এক উপজেলা এক নির্বাচনী আসন, একটি মাত্র থানার উপরে নির্ভরশীল। আমার সহ সাংসদ ইতিমধ্যে বলে গিয়েছেন আমাদের থানাতে যেন 5টি যানবাহন দেওয়া হয়। আমি জানাতে চাই আমাদের দৌলতপুরে আসলে আরও একটি থানার প্রয়োজন। যতদিন না আরো, আমি প্রস্তাব করছি আমার দৌলতপুরে আরও একটি থানা স্থাপন করা হোক। যতদিন না থানা স্থাপন করা হচ্ছে ততদিন বিদ্যমান থানায় যেন জনবল বৃদ্ধি করা হয়। মাননীয় স্পিকার, এই সংসদ জুলাই গণ অভ্যুত্থানের মাধ্যমে অর্জিত সংসদ। এই সংসদে আমরা কথা বলতে পারবো, এখানেই বাক স্বাধীনতা চর্চা করতে পারবো। আমাদেরকে বারবার এটা ওটা দেখিয়ে দেওয়া হবে না, এইটাই আমরা আশা করি। এই সংসদ জনগণের জন্য কল্যাণকর হয়ে উঠুক, এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
0: ধন্যবাদ মাননীয় সদস্য। পরবর্তী বক্তা মোহাম্মদ মুজিবুর রহমান সরোয়ার, বরিশাল 5। আপনার সময় 7 মিনিট।
2: মাননীয় স্পিকার, আপনাকে অশেষ ধন্যবাদ আমাকে বাজেট বক্তৃতার সুযোগ দিয়েছেন। আজকের বাজেট বক্তৃতার আমি মনে করছি রাজনীতি ছাড়া তো

0: অর্থনীতি আসে না। 1971 সালের স্বাধীনতা যুদ্ধের পরে আওয়ামী লীগের ভুল রাজনীতি সমাজতন্ত্র গ্রহণ করে সমাজতান্ত্রিক অর্থনীতিতে সমস্ত কলকারখানা রাষ্ট্রীয়করণ করে তলাবিহীন ঝুড়ি তৈরি করেছে। আজকে আমরা দেখেছি সেখানেই যে অনুমান এসে তিনি সমাজতান্ত্রিক অর্থনীতিকে বাদ দিয়ে তিনি মিক্সড ইকোনমি করেছিলেন। এই মিশ্র অর্থনীতিতে তাকে সরকার এবং বেসরকারি প্রতিষ্ঠানের মধ্যে অর্থনৈতিক কম্পিটিশন করে দেশে অর্থনীতি মাথা চালা দিয়ে উঠেছিল। আজকে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মিক্সড দ্য ইকোনমি, এটা আমি যখন চায়নায় গিয়েছিলাম, চায়নার প্রবীণ রাজনীতিবিদরা মিক্সড ইকোনমি করে সেখানকার ইকোনমিকে রিফর্ম করেছে। আমি সেদিন প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে নিজের মন থেকেই ধন্যবাদ জানিয়েছিলাম। আসলে একটি বড় বাজেট, 9,38,000 কোটি টাকা, কিন্তু আসলে আমরা হতাশা হয়ে যাই। আমরা সেদিন রক্ত দিয়ে 5ই আগস্টে দেশকে একটি গণতান্ত্রিক জায়গায় নিয়ে এসেছি। আমরা 71 সালে মুক্তিযুদ্ধে লাখো প্রাণের বিনিময়ে বাংলার স্বাধীনতা হয়েছে। আমাদের যে রাজনীতিতে গতি প্রকৃতি সেটাকে শক্তিশালী করতে হবে। আসলে ঘাটতি বাজেট সবসময় হয়। আমরা কি কিসের উপর দিয়ে আজকে বাংলাদেশে এসে এই আন্দোলন সংগ্রাম করে এসে এই পার্লামেন্টে এসেছি? আমরা সবাই জানি যে আওয়ামী লীগ ঘুষের রাজনীতি, গুমের রাজনীতি, অর্থনীতিকে লোপাট করার জন্য ব্যাঙ্কগুলোকে যখন শেষ করে দিয়েছে, অর্থমন্ত্রীর কাছে বলেছে 4,000 কোটি টাকা কোনো টাকা নাকি, তারা এইভাবে লুট করে তাদের সদর। প্রথম অর্থনৈতিক মন্দার সবচেয়ে বড় বিষয়টি হচ্ছে ব্যাঙ্কগুলো লুট করা হয়েছে। ব্যাঙ্কগুলো এস আলম ব্যাঙ্ক লুট করছে, তাদের কিছু বলছে না। ন্যাশনাল ব্যাঙ্কে এসে গোলাগুলি করছে, এয়ারপোর্ট দিয়ে তারা চলে যাচ্ছে বাইরে, সরকার কিছু বলছে না। সরকার রাষ্ট্রযন্ত্র সরকারকে এমনভাবে আঁকড়ে ধরেছিল যে আপনাকে আমরা রক্ষা করব, আপনি আমাদের রক্ষা করবেন। তাদের যে চুক্তি ভোটাধিকার হরণ করবে যারা, তারা সবাই ঐক্যবদ্ধ হয়ে এই ব্যবসায়ী আইনজীবী বুদ্ধিজীবী বাংলাদেশের কিছু লোকরা সবাই মিলে এই ভোটাধিকার হরণ করে স্বাধীনতাকে প্রশ্নবিদ্ধ করেছিল। এই বাজেটের সাথে বাজেটের সাপোর্টে রয়েছে অনেক শহীদের রক্ত, বাজেটের সাপোর্টে রয়েছে গুমের হত্যাকারী, বাজেটের সাপোর্টে রয়েছে অনেক নির্যাতনকারী। কাজেই এই বাজেট কখনোই ব্যর্থ হবে না। এই বাজেটে ইনশাআল্লাহ আমরা বড় বাজেট নিয়েছি, বড় আকাঙ্ক্ষা আমাদের করেছি, এবং সে বাজেট ইনশাআল্লাহ সাকসেসফুল হবে। অতীত সরকার যে ব্যাংকের টাকা লুটে অর্থনৈতিক মন্দা, ভোট ডাকাতি গুমপূর্বক ভোট ডাকাতি করে যে বাজেট তৈরি করেছিল, সেই বাজেট এর কোনো মানে হয় না। ডক্টর ইউনূসের সময়ও আমরা দেখেছি 54টি বিভিন্ন বিষয় নিয়ে কথা বলার সময়, তারা সংস্কার করার সময়ও তারা শিক্ষা এবং স্বাস্থ্যকে বাদ দিয়ে দিছে। যেটা রাজনীতিবিদদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে শিক্ষা এবং স্বাস্থ্য, এবং আমরা শিক্ষা স্বাস্থ্যকে বাদ দিয়ে তারা সংস্কার করেছে। বিএনপি শিক্ষাকে আধুনিকীকরণ এবং বৃত্তিমূলক প্রযুক্তি নির্ভর করতে চায়। ব্যাংক খাতের 1/3 টাকা আজকে চুরি ডাকাতি হয়েছে। সংবিধানের 21 ধারায় জাতীয় সম্পত্তি রক্ষা করার বিষয় রয়েছে। গভর্নরের বক্তব্য বাংলাদেশের এটা সাক্ষী হতে পারে যে গভর্নর নিজে বলছে 1/3 টাকা লুট হয়ে গেছে। এত অসুবিধা সত্ত্বেও বাজেটের পরে আমাদের দ্রব্যমূল্য বাড়েনি, দ্রব্যমূল্যকে কন্ট্রোল করেছে সরকার। আমরা যত মানুষ আমরা বলেছি হতাশাগ্রস্ত, আমরা মানুষই বিপদাপন্ন, তার মধ্যে আমরা দেখেছি বা এই বাজেটের পরে কোনো মূল্য বৃদ্ধি হয়নি। বাজেট জুলাই চেতনার সাথে সম্পৃক্ত করে, সে বাজেটকে জুলাই চেতনার সাথে সম্পৃক্ত করে করার চেষ্টা করা হচ্ছে, এবং ইনশাআল্লাহ আমরা আশা করি সবাই মিলে সহযোগিতা করলে এই বাজেটে আমরা দেশের মানুষকে উন্নতি করতে পারব। মাননীয় স্পিকার, 1971 সালে 23 নভেম্বর আমাদের শুক্রবার দিন ঢাকার বাইরে প্রথম বাজেটের বরিশালকে ডেভেলপ করার বাজেট তৈরি হয় এবং প্রেসিডেন্ট জিয়াউর রহমান ঢাকার বাইরে প্রথম মিটিং করেই বরিশাল বিভাগ, বিশ্ববিদ্যালয়, বিমানবন্দর, রেডিও স্টেশন, টিচার্স ট্রেনিং কলেজ সহ যে ডেভেলপমেন্টের কথা বলেছিলেন আমরা দেখেছি সেই ক্যাবিনেট মিটিংয়ের সিদ্ধান্তটি দেশনেত্রী বেগম খালেদা জিয়া সফল করেছেন। এবং আমরা আজকে বরিশাল যে ডেভেলপমেন্ট প্রক্রিয়া সেটা আমরা দেখেছি পরবর্তী সরকার তাদের কোনো ডেভেলপমেন্ট করে নাই। আজকে আমরা দেখেছি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ডেভেলপমেন্টের এই ক্যাবিনেট মিটিং সিদ্ধান্ত পরবর্তী খালেদা জিয়া সরকার করেছেন। এবং কদিন আগে আমাদের জনাব তারেক রহমান, যিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার এবং বিএনপির আজকে উত্তরাধিকার, তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এই 4-5 দিন আগে তিনি শহীদ জিয়াউর রহমানের যে ক্রাইটেরিয়া ছিল উপজেলায় সরকারি কলেজ, সেই কলেজটি তিনি গতবার বাদ দেওয়ার ফলে এবার কলেজটির উপরে যে নির্যাতন করেছেন যে কলেজটি করা হবে না। এবং আমি জনাব আজ প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানাই, তিনি 4-5 দিন আগে শহীদ জিয়াউর রহমান ডিগ্রি কলেজটিকে সরকারিকরণ করেছে।
1: মাননীয় সদস্য ধন্যবাদ, আরো বলতে চান? এক মিনিটে শেষ করেন তাহলে।
0: মাননীয় স্পিকার, আপনার সাথে আমার উন্নয়নের সম্পর্ক আছে।
1: কি উন্নয়নের
0: কথা তো বলতে হবে একটু। মাননীয় স্পিকার, আমরা
1: বেশি টাইম দিলে বেশি উন্নয়ন হয়ে যাবে না?
0: আমরা স্বপ্ন দেখি ভোলা বরিশালের এবার ব্রিজ হওয়া।
1: আচ্ছা, 2 মিনিটে শেষ করেন প্লিজ।
0: আমরা এবার জনগণের দাবি, ভোলা বরিশালের ব্রিজের জন্য আমাদের দাবি রয়েছে, আমাদের দাবি রয়েছে। আমরা সেদিন আর 10-15 জনের এমপি আমরা সবাই প্রধানমন্ত্রীর সাথে কথা বলতেছিলাম যে পদ্মা ব্রিজ হয়েছে কিন্তু রোডস ইজ নট অ্যাবল টু অ্যাফোর্ড, রোডসে রক্ষা করতে পারছে না। এই জন্য আমরা আজকে 15 জন এমপি কথা বলতে চেয়েছিলাম ভাঙ্গা থেকে কুয়াঘাটা পর্যন্ত 6 লাইনের রাস্তা। এটা আমাদের সমস্ত এমপি, আমাদের সমস্ত এলাকাবাসী সবাই এটা দাবি, এটা আমাদের এলাকায় আমরা এটা আমাদের দাবি এবং আমাদের সবার দাবি, বরিশালের সকল এমপির দাবি। আজকে বরিশালে আমাদের নতুন বিভাগ, এখন পর্যন্ত মেট্রোপলিটন পুলিশ সব থানাগুলোকে এখন আমরা করতে পারিনি, বিভিন্ন জায়গায় ভাড়া খাটিয়ে থানা করা হচ্ছে। আমাদের বরিশালের বিভাগের সাথে সাথে অন্যান্য অফিস আদালতগুলো ঠিক হয় না এবং সেজন্য আমি মনে এই গত 16 বছরে খালেদা জিয়া বরিশালের উন্নয়ন করেছেন, জিয়াউর রহমান উন্নয়ন করেছেন, এই ভেবেই যেন এই সরকার কোনো উন্নয়ন করে নাই, কোনো উন্নয়ন হয় নাই, শেখ হাসিনার কোনো উন্নয়নের ডিক্লারেশনও দেয় নাই, শুধুমাত্র জনগণের ভোট কেড়ে নেওয়ার জন্য ওখানে উত্তরাধিকার দিয়ে তার আত্মীয় স্বজন বসিয়ে তারা ওখানে নির্যাতন জুলুম করেছেন। আর যে জুলুম অত্যাচারের বিরুদ্ধে আমরা দেখেছি এখনও তারা চিন্তা করে, তাদের এই ভাসমান কিছু লোক আর কলকাতায় আওয়ামী লীগ অফিস করে তারা বর্ডারে এসে বিভিন্ন ঝামেলা করবে। আমাদের রাষ্ট্রে উচিত হল, 1971 সালেও আমরা রাজনীতি করেছি কিন্তু 1971 সালে মুক্তিযুদ্ধের পরে যেটা করা উচিত ছিল সেটা হয় নাই। আজকে আমি বলছি 5ই আগস্টের পরে অনেক ভুল আছে, 5ই আগস্টের এই যারা আমরা শেয়ার করছি, 5ই আগস্টের মধ্যে আমাদের আলোপ আলোচনা থাকবে মিষ্টির ছুরির মতো, আমরা কাউকে এমন আঘাত করব না যাতে 5ই আগস্টে আমার ক্ষতিগ্রস্ত হয়। 5ই আগস্টের আমাদের
1: ধন্যবাদ। মাননীয় সদস্য ধন্যবাদ।

0: ধন্যবাদ, ধন্যবাদ মাননীয় সদস্য, থ্যাংক ইউ। পরবর্তী বক্তা মোহাম্মদ কামরুজ্জামান, মুন্সিগঞ্জ তিন। আপনার সময় 7 মিনিট।
1: রহমান রহিম, রব্বি জিদনি ইলমা। মাননীয় স্পিকার, আপনি আমাকে 7 মিনিট দেন, আমি আপনার সম্পর্কে কথাটা, কারণ প্রথম অধিবেশনে আপনি এমন একটা 166 নম্বর ইকবাল সাহেবকে একটা কথা বলেছিলেন, ওই থেকে আমি রিয়েলি আমি খুব ভীত। তো আমি ওই কেন আমি ভীত ওইটা আমি শেষাংশে বলবো, ওইটা বলে যদি আপনি আমাকে মনে করেন আমাকে একটু বক্তব্য দিতে দিয়েন। আজকে সুজনের একটা বিবৃতি আছে, বিএনপি সরকারের প্রথম 4 মাসের সবচেয়ে বড় সাফল্য হচ্ছে সম্ভাব্য এবং দ্রুততম সময়ে নির্বাচনী ইশতেহারে কয়েকটি অগ্রাধিকার বাস্তবায়নের প্রক্রিয়া শুরু করা। কোনো গন্তব্য পৌঁছতে চাইলে সঠিক পথে যাত্রা করতে হয়। এরপরে রাষ্ট্র সংস্কারের ব্যাপারে ওনারা কিছু কথা বলেছেন। আজকে এইখানে দাঁড়িয়ে প্রথমে বাজেট বক্তব্য, বাজেট বক্তব্য নিয়ে আমি শুধু এতটুকু বলতে চাই, এটা একটা চ্যালেঞ্জিং, যিনি দিয়েছেন যার মাথা থেকে এই বাজেটের উপর যিনি কথা বলছেন, আমি শুধু এতটুকু বলতে চাই এটা চ্যালেঞ্জিং বাজেট এবং বাস্তবায়ন এবং এর দায়িত্ব কিন্তু আমার অর্থমন্ত্রী মহোদয়, যার মাথা আছে তার মাথা ব্যথা আছে। যেহেতু মাথা থেকে এত বড় একটা বাজেট আসছে, এটা চ্যালেঞ্জিং, এই চ্যালেঞ্জিং বলেই আমরা কিন্তু ছেড়ে দিতে পারি না। আমরা যদি কোরিয়ার দিকে তাকাই, 1965-এ এরকম চ্যালেঞ্জিং একটা উচ্চাভিলাষী বাজেটের উপর কিন্তু আজকের কোরিয়া আজকে এই জায়গায়। আমরা যদি সিঙ্গাপুরের দিকে তাকাই, 1960-এ এরকম চ্যালেঞ্জিং বাজেটের উপরই কিন্তু সিঙ্গাপুর আজকে এই অবস্থানে আসছে। আমার বিরোধী দলের আজকে প্রথম আলোতে আরেকটা সংবাদ এসেছে, জনাব ইলিয়াস আলী সহ 100 জনের খুনের সাথে জিয়াউল হাসান জড়িত। এই সংসদের মাধ্যমে বলতে চাই, আমি যখন লুনাকে দেখি, আমি যখন মিষ্টিকে দেখি, আমি যখন তুলিকে দেখি, আমার সামনে যখন আমি হাম্মামকে দেখি, ও পাশে যখন আমি ব্যারিস্টার আরমান এবং এই যে শফিকুল ইসলাম মাসুদকে দেখি, আমাকে ইলিয়াস আলী গুম হওয়ার পরে 4 দিনের মাথায় আমাকে গুম করা হয়েছিল। আমি দেশ টিভির টক শোতে ছিলাম, আমাকে ওইখান থেকে নিয়ে গিয়ে বলেছিল তুই ইলিয়াস আলীকে ফেরত দে। আমাকে পরের দিন ডিবি অফিসে এক মহিলা, ওই মহিলাকে সাথে কিছু ককটেল দিয়ে আমাকে রিকভারি দেওয়ার জন্য আমাকে ওইখানে ট্রায়াল করা হয়েছিল। এবং আমার উপর যে নির্যাতনটা হয়েছিল, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আপনি মনে আছে, আপনি মহসিন হল 360 নম্বর রুম, আমার 356 নম্বর রুম, স্বৈরাচার এরশাদ ল ডিপার্টমেন্টে আপনাকে যখন রক্তাক্ত করেছিল, আমরাই কিন্তু আপনার ছোট ভাই হয়ে আপনার ওদিকে পাশে দাঁড়িয়েছিলাম। আজকে আল্লাহ আপনাকে স্বরাষ্ট্রমন্ত্রী বানিয়েছেন, আপনার এই স্বরাষ্ট্রমন্ত্রিত্বের মধ্যে দিয়ে যত কুলাঙ্গার, আমার বলতে দ্বিধা নেই, জিয়াউল হাসান, ব্যানজির, হারুনরা যত মায়ের বুক খালি করেছে, যতগুলো মানুষকে আজকে অন্তরের হাহাকার নিয়ে এই সংসদে আমাদের কথা বলতে হয়, এই মানুষগুলোর বিচার ইনশাল্লাহ আপনার হাত দিয়ে হবে। কারণ আপনিও একজন মজলুম, আপনারা যাকে শিলংয়ে পাঠিয়েছিলেন এটা কোনো স্বাভাবিক প্রক্রিয়ার মধ্যে ছিল না। আমরা সব কিছু যদি স্বাভাবিকভাবে নেই তাহলে কিন্তু হবে না। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে আরেকটি কথা আমি এখানে বলবো, গুম খুনের কথা বলতে গিয়ে আজকে আরেকটা কথা বলি। সবাই জানে তুলিদ, মাননীয় ওই দিন রানা আলামিন রাসেল নামে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আরো 3টা ছেলে গুম হয়েছে, আমরা কিন্তু কোনোদিন এই নামগুলো জানি না। এই সুমনের সাথে আরো 6টা ছেলে গুম হয়েছে, আজও তাদের বাপ মা খুঁজে পায়নি। আমি মনে করি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আপনি সবগুলোকে বিচারের আওতায় এনে আপনি ইনশাআল্লাহ বাংলাদেশে আপনি একটা দৃষ্টান্ত স্থাপন করবেন। এইখানে পার্লামেন্টে অনেক কথা হয়, আমি একটা কথা আমি বলতেই হবে, কারণ আমি মুন্সিগঞ্জের মানুষ। পরশুদিন আমাদের মহাসচিব স্যার মুন্সিগঞ্জে গিয়েছিলেন, এর আগের দিন আমার বিরোধী দলের নেতা আমাদের উনি ওই দিন গিয়েছিলেন। তো আমাদের শারমিন সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী, আমরা সার্কিট হাউজে ছিলাম, আমরা বরাবরই এই বিরোধী দলের নেতাকে আমি ব্যক্তিগতভাবে সম্মান করি, মক্কায় ওনার সাথে আমি দেখা করেছি। আর মুন্সিগঞ্জের রাজনীতিতে সবসময় আমরা দেখেন এই যে জামাতে ইসলামের প্রোগ্রামেও কিন্তু আমাকে চিফ গেস্ট হিসাবে দাওয়াত দিয়ে আমাকে নিয়ে গিয়েছে। মাওলানা মামুনুল হক উনিও আমাকে ওনার মিটিংয়ে আমাকে দাওয়াত দিয়ে আমার সম্পর্কে দুই মিনিট প্রশংসা করে। এই যে দেখেন আপনাদের এগারো দলীয় জোটের যে নূর হোসেন নুরানি আমাকে নির্বাচনের পূর্বে আমার বাসায় গিয়ে আমাকে মাথায় হাত দিয়ে আশীর্বাদ করে এসেছে, মানে আমাদের মুন্সিগঞ্জের সম্পর্কটা এমন। আর আতিথেয়তায় আমরা কিন্তু খুব অভ্যস্ত, মুন্সিগঞ্জের আতিথেয়তা সম্পর্কে জানেন, শারমিন আপা সহকারে আমরা জামাত ইসলামের ওই সাইটের হতে বললাম আমাদের আমির জামাতে কখন আসবেন, উনি বলবেন যে আরও সময় লাগবে, তখন বললাম যে আমাদের সালামটা উনি দিয়েন। আমি তো মুন্সিগঞ্জের একজন মানুষ, কিন্তু আমার আরও তো দুজন প্রতিনিধি আছে। পরের দিন যখন স্যার গেলেন, স্যারের সামনে উনি কী কথা বলেছেন, কোন আবেগের কথা আমি কিন্তু ওনার কথার কিছু বলতে চাই না, বাট এমন একটা কথা পুরো মুন্সিগঞ্জকে নিয়ে বলেছেন, সেইটা ওখানে একটা উত্তেজনা তৈরি হয়েছে। তখন এই মির্জা ফখরুল মহাসচিব বলল, রতন তুমি এইটা নিয়ে সংসদে গিয়ে সুন্দরভাবে বলো, তাহলে অন্ততপক্ষে তোমার মুন্সিগঞ্জবাসীর যে সংক্ষুব্ধতা, তাদের যে মনের কষ্টটা ইনশাল্লাহ দূর হয়ে যাবে। আমি সেই জন্য গতকাল একটু আমি বলেছিলাম যে পুরো মুন্সিগঞ্জবাসীকে কেন যা আপনি বললেন এটা তো মুন্সিগঞ্জের চিত্র না। তা আমি বিনীতভাবে ওনাকে বলছি, ওর পরে বিভিন্নভাবে আমরা জানি সোশ্যাল মিডিয়াতে অনেক কথা বলা হচ্ছে, তো এগুলোর থেকে আমি বিরত চাই। আমরা এই কাদা ছোড়াছড়ি কখনই আমরা চাই না। আর যেহেতু আমাদের সুন্দর একটা পরিবেশ, এই পরিবেশের মধ্যে আপনি মুন্সিগঞ্জকে আপনি দেখেন কীভাবে চলছে, আমার কথাগুলো শুনলেন না আপনি, আপনার জামাতে ইসলামের সমস্ত নেতৃবৃন্দের সম্পর্কে আপনি মুন্সিগঞ্জ শহর সদরের অবস্থানগুলো আপনি একটু জেনে নেন। আরেকটি কথা এটা আমাকেই বলতে হচ্ছে, সেটা হলো কয়েকদিন আগে আমাদের এই যে জনাবদিন ফারুক, উনি কী বললেন আমাদের চেয়ারের সাইজ আর ওজন নিয়ে উনি অনেক কথা কইলেন। জনাবদিন ফারুক ভাই থাকলে আমার কথাটা খুব ভাল লাগতো বলতে। জনাবদিন ফারুক
0: মাননীয় সদস্য দু মিনিটে শেষ করেন,
1: একটু একটু আমার আর একটু মানে এক সময় দেন প্লিজ। আমি আপনাকে বলে দেই আপনাকে কেন আমি ভয় পাই, আমার এখানে ইকবাল সাহেব বসছিল, একদিন সময় বিধি চাইছিল, আপনি তারে বলছিলেন এইখান থেকে ওইখানে যাইতে 40 বছর লাগছে, মাননীয় স্পিকার আমি তো 40 বছর বাঁচবো না। আর আপনি পিছিয়ে আপনি বাংলাদেশে সবচেয়ে দ্রুততম মানব ছিলেন, কোনো কন্টেস্টে আমি ইনশাল্লাহ ওইদিকে পৌঁছতে পারবো না, কিন্তু আপনার কাছে যদি আমি 5টা মিনিট সময় পাই আমার কথাগুলো আপনি একটু সময় দেন, দরকার হলে আপনি আমাকে 6 মাস আর ফ্লোর দিয়ে না, কিন্তু আমার আজকের কথাগুলো আপনি একটু শুনেন। জয়নাল আবদিন ফারুক উনি সাইজ দেখলেন, এটার ওজন দেখলেন, কিন্তু বিগত 16টা বৎসর যারা এইখানে বৈশা অপবিত্র করছে এই চেয়ারগুলারে, এগুলার একটু জমজমের পানি দিয়া আতর গোলাপ দিয়া যদি ধুইতো তাইলে এটা বোধ আরো ভালো হইতো। তো আমি ওনাকে একটু আপনার মাধ্যমে বলতে চাই সাইজ এবং এগুলো ঠিক করা।
0: মাননীয় সদস্য এখন থেকে 3 মিনিটের মধ্যে শেষ করেন।
1: আচ্ছা আল আজকে আরেকটা কথা বলা হয়, এইখানে প্রায়শ একটা কথা বলা হয় কি, এইখানে বলে কি মানে এই জিনিসটা আমার খুব আমি আর দাঁড়িয়েছিলাম, সেটা হলো আমার ধর্মীয় অনুভূতিতে মানে আঘাত লেগেছে। কোরআনের একটা আয়াত আছে, এই কোরআনের তো কেন বলি, ওনাদের পাশে বসছি তো এই আলেমুল আমাদের সোহবতে থাকলে এই বাতাসে বাতাসে দুই একটা কথা আমি ইনশাআল্লাহ বলার চেষ্টা করি। বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলীমা, আল্লাহর মনোনীতকে আল্লাহ, আমার রাসূলকে রাসূল, আল্লাহর রাসূল, এবং খাতামান নাবিয়্যিন এরপরে আর কোনো নবী আসবে না। ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলীমা, যে আল্লাহ তাআলা সর্বজ্ঞ, তার মানে আল্লাহ যা বলছেন আমার থেকে এই আকীদাটা নিশ্চয় ওনাদের ভালো। আমরা প্রায়শই বলি দুনিয়াবী কাজের জন্য আমরা কি করি, আমরা বলে কোথায় বলে বেহেস্তে কথা বলি। আমি যতটুকু আমি জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি তার জীবদ্দশায় আশারের মুবাশশারা 10 জনের সংবাদ দিছেন, বদরের যুদ্ধে যারা নিহত হয়েছেন তাদের ব্যাপারেও একটা কিন্তু সম্মুখে একটা ধারণা দিয়ে গেছেন, কিন্তু দুনিয়াবি বাংলাদেশের কারণে আমরা তো এরকম কোনো সুসংবাদ পাই নাই যে আমার দল করলে, আমার আদর্শ মধ্যে থাকলে জান্নাতের সুসংবাদ আমরা দিতে পারি। এই কথাগুলো আমি বিজ্ঞ মাননীয় আমরা আমাদের এই যে হুজুরদের কাছে আমি জানতে চাই, আর সর্বোপরি বলি, আজকে আমি যে কথাগুলো বলছি আমি মাওলানা মামুনুল হক সাহেবের সাথে কথা বলে আসছি। আমার আমির মহোদয় উনি জিজ্ঞেস করতে পারেন, আমি নূর হোসেন নূরানির সাথে যে কথাগুলো বললো এই যদি আমার আদবার বরখেলাপ হয় আমি কিন্তু ওনাদের কাছ থেকে কিন্তু তালিম নিয়ে কিন্তু এখানে ইনশাআল্লাহ কথা বলতে আসছি। সুতরাং আমার যে সর্বশেষ কথাটা, আমরা একই পথে আমরা পথ চলতে চাই, বস্তুনিষ্ঠ সংবাদ, সত্যতা, পরস্পরের প্রতি সম্মান এবং সংসদের কার্যকরী করার জন্য আমাদের সবার মূল লক্ষ্য হওয়া উচিত এক এবং অভিন্ন। আমরা দেয়ালের অফিস ওপাশে আমরা ফ্যাসিস্ট হাসিনাকে দেখতে চাই, কোনো ভিন্নতায় কোনো মত পার্থক্যের কারণে ওই ফ্যাসিস্ট হাসিনাকে যখন বাংলাদেশ আসবে আমি আপনি সবাই কম বেশি ক্ষতবিক্ষত হব। আমি মনে করি অন্যের সম্মান ক্ষুণ্ণতায় নিজের সম্মান কখনো বাড়ে না। সম্মিলিত হলে আমরা দাঁড়িয়ে থাকবো, বিভাজিত হলে বাংলাদেশই হব। দুই দিন আগে আমরা, দুই দিন পরে আপনারা। সুতরাং আমরা বাংলাদেশের মানুষ, বাংলাদেশকে নিয়ে বাঁচতে চাই, স্বাধীন সার্বভৌম এই সংসদকে নিয়ে আমরা বাংলাদেশকে আলোকিত বাংলাদেশ করতে চাই। মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ।
0: ধন্যবাদ মাননীয় সদস্য। পরবর্তী বক্তা হেলেন জেরিন খান, মহিলা আসন 9, সময় 6 মিনিট।
2: বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ। বিশেষ করে আপনাকে ধন্যবাদ দিতে চাই, রাজনৈতিক মাঠে যখনই আপনার সাথে দেখা হয়েছে আপনি আমাকে উৎসাহ দিয়েছেন, সাহস দিয়েছেন, সেই কারণে কৃতজ্ঞতা জানাতে চাই। আমি ধন্যবাদ দিতে চাই আজকের মাননীয় অর্থমন্ত্রীকে। তিনি একটি অসাধারণ একটি বাজেট পেশ করেছেন, যেই বাজেটে আজকে সারা বাংলাদেশের মানুষ এই বাজেটকে নিয়ে আশার সঞ্চার হয়েছে এবং বাংলাদেশের মানুষ এক নতুন বাংলাদেশ দেখতে চাচ্ছে। মাননীয় স্পিকার, ইংরেজিতে একটি কথা আছে, এ পলিটিশিয়ান থিঙ্কস ফর দ্য নেক্সট ইলেকশন বাট এ স্টেটসম্যান থিঙ্কস ফর দ্য নেক্সট জেনারেশন। আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, তারা শুধুমাত্র রাষ্ট্রপ্রধানই নয়, তারা হচ্ছেন রাষ্ট্রনায়ক। কারণ আজকে বাংলাদেশের অর্থনীতি যেই তিনটি স্তম্ভের উপরে দাঁড়িয়ে আছে, সেই তিনটি স্তম্ভের প্রতিষ্ঠাতাই হচ্ছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আর তিনটি স্তম্ভ সৃষ্টি করবেন আমাদের বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। ইতিমধ্যে বাজেটে সেটা উল্লেখ করা হয়েছে, একটি হচ্ছে ডিজিটাল রূপান্তর, আর একটি হচ্ছে সৃজনশীল অর্থনীতি, আর একটি হচ্ছে এআই নির্ভর ভবিষ্যৎ। আমরা জানি আমাদের 2026 যে নির্বাচন হয়েছিল সেই নির্বাচনের মূল স্লোগান ছিল সবার আগে বাংলাদেশ। এবং আমরা এটাও জানি যে এই যে ম্যানিফেস্টোটি দেওয়া হয়েছিল এটি তৈরি করা হয়েছিল মাননীয় প্রধানমন্ত্রীর 31 দফা এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 19 দফা, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ভিশন 2030 এবং জাতীয় জুলাই সনদের সমন্বয়ে। এটার অর্থনৈতিক মূল লক্ষ্য ছিল যে 2034 সালের মধ্যে বাংলাদেশের জিডিপি হবে $1 trillion, এবং এই জায়গাতে ICT খাতে ধরা হয়েছে যে জিডিপি এবং কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে প্রায় 10 লক্ষের মতো। এবং আমরা জানি যে এই যে 2034 সালের মধ্যে $1 trillion যে জিডিপি করা হবে এবং ICT খাতে যে 10 লক্ষ কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে, এটা এই বাজেটেও উল্লেখ আছে। এবং 18 মাসের মধ্যে আমরা জানি 1 কোটি কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে, স্টার্টআপ ফান্ড চালু, তৃতীয় ভাষা শিক্ষা এবং অন টিচার অন ট্যাব। অর্থাৎ আমরা জানি যে আগামী দিনের তরুণরাই হচ্ছে আমাদের ভবিষ্যৎ। এই জায়গায় আমি একটু বলতে চাই, একটা ছোট্ট গল্প বলতে চাই মাননীয় স্পিকার। গল্পটি এমন যে একজন বিশ্ববিখ্যাত ইউনিভার্সিটির টিচার এবং আমাদের বাংলাদেশের বংশোদ্ভূত একজন টিচার, ওই বিখ্যাত ক্যানাডিয়ান টিচার, তিনি তার বাংলাদেশি যে টিচার তার কাছে বললেন আমি তোমার বাংলাদেশে যাব, তাকে নিয়ে আসলেন। এবং বাংলাদেশে আসার পরে সে জিজ্ঞেস করলেন, আচ্ছা তোমার বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ কি, আমি সেটা দেখতে চাই। বাংলাদেশের যেই টিচার তিনি বললেন অবশ্যই তোমাকে দেখাবো। পরের দিন তাকে সকালবেলা ঘুম থেকে উঠিয়ে নিয়ে গেলেন সদরঘাটে, সেখানে গিয়ে দেখল লোকে লোকারণ্য, অসংখ্য লোক। তারপর সে বলল, ওয়াও তোমার দেশে এত জনগণ, এত জনসংখ্যা। তিনি বললেন, এটাই হচ্ছে আমার দেশের সবচাইতে গুরুত্বপূর্ণ সম্পদ। মাননীয় স্পিকার, এই গুরুত্বপূর্ণ সম্পদকে যেমন গুরুত্ব দিয়েছিলেন আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া, সেই কারণেই আপনি জানেন যে শহীদ আজকে বাংলাদেশের যে অর্থনীতি তিনটা স্তম্ভের উপরে দাঁড়িয়ে আছে, একটি হচ্ছে আরএমজি, আরেকটি হচ্ছে রেমিটেন্স, আরেকটি হচ্ছে ভ্যাট। এই তিনটি স্তম্ভই সৃষ্টি করেছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। এবং আমরা মনে করি যে আগামী দিনে আমাদের যে মাননীয় প্রধানমন্ত্রী, তিনিও এই বাংলাদেশের অর্থনীতিকে, শুধু এই বাংলাদেশ নয় পৃথিবীর মধ্যে সেরা অর্থনীতিতে দাঁড় করাবে, এটা আমাদের বিশ্বাস। আমাদের একজন বিরোধী দলের সংসদ সদস্য বলেছেন তরুণদের জন্য কি করা হয়েছে। আমি এখানে বলতে চাই, একটু ভালো করে পড়ে দেখলে দেখবেন এই বাজেটটি আসলে মূলত তরুণদেরকে সামনে রেখেই করা হয়েছে, কারণ তরুণরাই হচ্ছে আমাদের আগামী দিনের ভবিষ্যৎ। বাংলাদেশের এক চতুর্থাংশ লোক হচ্ছে তরুণ, সেই তরুণদেরকে মাথায় রেখেই এই বাজেটটি সাজানো হয়েছে। মাননীয় অর্থমন্ত্রী সুন্দরভাবে সেই দিন কিন্তু উপস্থাপন করেছেন। যেমন তরুণদের জন্য বলা হয়েছে যে স্মার্ট এআইসিটি, স্মার্ট এআইসিটি, এআই কথা আসলেই আমার সেই বটবাহিনীর কথা সামনে চলে আসে, বটবাহিনীর সেই মানে ভয়ঙ্কর চিত্র আমার আসে। আমি মাননীয় অর্থমন্ত্রীর কাছে বলবো যে স্মার্ট এআইসিটি যে করবেন, সেখানে অবশ্যই সবার আগে বটবাহিনীকে নিয়ন্ত্রণ করার ব্যবস্থা রাখবেন।
0: মাননীয় সদস্য আর 2 মিনিটে শেষ করেন,
2: আমি আর একটু বেশি সময় যাচ্ছি মাননীয় স্পিকার,
0: 2 মিনিটে করুন, 2 মিনিট এনাফ টাইম।
2: আমি বলতে চাই যে স্মার্ট এআইসিটি, এই সিটিটা যদি দয়া করে মাননীয় অর্থমন্ত্রী এবং মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার অনুরোধ থাকবে, আমার বাড়ি হচ্ছে মাদারীপুর, এই যে ঢাকার কাছাকাছি, মাত্র 1.5 থেকে 2 ঘন্টা সময় লাগে, যদি এই পদ্মার ওই পারে এই বাড়ি, এই স্মার্ট এআই সিটিটি যদি আমার বাড়ি মাদারীপুরে যদি করা হয়, তাহলে আমরা মাদারীপুরবাসী খুব ধন্য হব। কারণ মাদারীপুরে অসংখ্য জনগণ কিন্তু দেশে বিদেশে থাকে এবং প্রচুর রেমিটেন্স নিয়ে আসে। এখানে দেখা যায় ব্রেন ড্রেন থেকে ব্রেন সার্কুলেশনের কথা বলা হয়েছে, অর্থাৎ বিদেশে যে সমস্ত দক্ষ নাগরিকরা আছে তাদেরকে কাজে লাগানোর জন্য শিক্ষা ও গবেষণায় কাজে লাগানোর ব্যবস্থা রাখা হয়েছে। অর্থাৎ এখানে বলা হচ্ছে যে পৃথিবীর যেখানেই থাকো, দেশে আসো আর না আসো, তুমি সেই জায়গা থেকে যাতে দেশের উন্নয়নের জায়গায় তুমি অবদান রাখতে পারো, এটা কিন্তু একটা অসাধারণ একটা দৃষ্টান্ত হবে। কারণ এই যে এই বিষয়টি ফলো করেই আমরা দেখেছি ভারত এবং তাইওয়ান কিন্তু সফল কাম হয়েছে, কামিয়াব হয়েছে। মাননীয় স্পিকার, শিক্ষাখাতে সবচেয়ে বড় বাজেট দেওয়া হয়েছে, আমরা জানি জিডিপির প্রায় 2% জিডিপি শিক্ষাখাতে দেওয়া হয়েছে। এই জায়গায় আমি অনেক কিছু বলতে চাই, একটি বিষয় একটু বলতে চাই। মাননীয় স্পিকার, আমার বাবা একটি কলেজ করেছিলেন এবং সেই কলেজটি নতুন, এবং সেই কলেজটি যাতে দাঁড়াতে পারে, আমি রেজাল্ট খুব ভালো ছিল, আমি অনেক ভালো কলেজে পড়তে পারতাম, কিন্তু কলেজটা দাঁড় করানোর জন্য আমার বাবা কিন্তু ওই কলেজ আমাকে ভর্তি করেছিলেন। পরবর্তীতে 91-এ যখন বিএনপি ক্ষমতায় এসছে, 2001-এ এসছে, আমি ওই কলেজের উন্নয়নের জন্য অনেক কাজ করেছি। আমি কথা দিয়েছিলাম এবার যদি বিএনপি সরকারে ক্ষমতায় আসে তাহলে ওই কলেজটি সরকারিকরণ করা হবে। মাননীয় প্রধানমন্ত্রী এবং শিক্ষামন্ত্রীর দৃষ্টি,
0: ধন্যবাদ। মাননীয় সদস্য আরো লাগবে, আচ্ছা লাস্ট টাইম, আর 1 মিনিটে শেষ করুন প্লিজ।
2: না, আমাকে 2 মিনিট সময় দিলে আমি শেষ করে দেব। মাননীয় স্পিকার, আমি যে বিষয়টি এখানে উল্লেখ করতে চাই সেটি হচ্ছে নারীর অগ্রযাত্রার ক্ষেত্রে বিএনপি এবং বিএনপির সরকার সবসময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। বিশেষ করে দেশনেত্রী বেগম খালেদা জিয়া প্রথমে ম্যাট্রিক, পরবর্তীতে ইন্টারমিডিয়েটে তিনি যে অসাধারণ এই যে অবৈতনিক শিক্ষা ব্যবস্থা এবং ফ্রি শিক্ষা ব্যবস্থা চালু করেছিলেন, সেই কারণেই কিন্তু আজকে নারীর যে অগ্রযাত্রা, নারী যে আজকে সামনের দিকে এগিয়ে গিয়েছে সেটা সবচেয়ে বড় কারণ। মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যেই ঘোষণা দিয়েছেন এবং এই বাজেটও উল্লেখ আছে ডিগ্রি পর্যন্ত সেই ব্যবস্থা চালু করবেন। এবার আমার পুরুষ ভাইরা একটু কষ্ট পেতে পারেন, কারণ আমি দেখি আমার বিভিন্ন কলেজে গিয়ে কোনো ছাত্রদের, ছাত্র ভাইদের দেখা যায় না, কারণ তারা সবাই কিন্তু বিদেশে যাওয়ার জন্য, কি তৃণমূল পর্যায়ে আর উচ্চ পর্যায়ে, ম্যাক্সিমাম কিন্তু বিদেশে যাওয়ার চেষ্টা করে।
0: ধন্যবাদ, ধন্যবাদ মাননীয় সদস্য। পরবর্তী বক্তা মোহাম্মদ আব্দুল করিম, মাননীয় সদস্য গাইবান্ধা দুই, আপনার সময় 5 মিনিট। অ্যাবসেন্ট। মাননীয় সদস্য মোহাম্মদ ফজলুল করিম, ফজলুর রহমান সাইদ, জয়পুরহাট 1, সময় 5 মিনিট।
3: মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। শুরুতে শুকরিয়া আদায় করছি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, দরুদ এবং সালাম বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। মাননীয় স্পিকার, আজকের যে বাজেট, 1972 সাল থেকে আজ পর্যন্ত যে বাজেট হয়েছে তাহাকে ধারাবাহিক বলে আমি মনে করব, কারণ একটা ঋণ নির্ভর এবং ঘাটতি নির্ভর একটা বাজেট। 1972 সাল থেকে যে ঋণের বোঝা আমি বয়ে আসছি, আজকে লক্ষ লক্ষ কোটি টাকা আমাদের ঘাড়ে ঋণের বোঝা পড়ে গেছে। বিগত সরকারের সময়ে, স্বৈরাচারী সরকারের সময়ে করের আকার, মানে জিডিপির আকার বড় দেখিয়ে বিদেশ থেকে বড় ধরনের ঋণ নেওয়া হতো, যেটাকে আমরা সবাই বলেছি যে এই ঋণ বিদেশ থেকে নেওয়ার মানে লুটপাট করা হতো। বাস্তবে তারা করেওছে, বিদেশ থেকে বিপুল পরিমাণ ঋণ নিয়ে এসে দেশের টাকাকে লুটপাট করে বিদেশে পাচার করেছে। আমি মাননীয় স্পিকার বলতে চাই, আজকের যে বড় আকারের জিডিপি দেখিয়ে আমরা বড় আকারে বিদেশের ঋণ নিচ্ছি, এটা আদৌ কি আমরা সেমানের কোনো বাজেট দিব না সেমান লুটপাটই হবে? এটাই হচ্ছে আমার কাছে প্রশ্ন। মাননীয় স্পিকার, একটা দেশের উন্নতির জন্য একটা বাজেট অবশ্যই দরকার। এই বাজেটকে এবং বাংলাদেশের উন্নয়নের জন্য যে সমস্ত উন্নয়নে বাধা সৃষ্টি করে সেই জায়গাগুলিকে আমাদের চিহ্নিত করা দরকার। যেমন আমরা ধরি, বাংলাদেশের সবচেয়ে বাধা হচ্ছে উন্নয়নের জন্য, বাধা হচ্ছে দুর্নীতি, চাঁদাবাজি, বৈষম্যমুক্ত মানে বৈষম্যমূলক রাজনীতি, দলীয়করণ। এগুলি যদি বন্ধ করতে না পারি তাহলে আমাদের কোনো উন্নয়ন এদেশে উন্নয়ন হিসেবে কাজে লাগবে না। মাননীয় স্পিকার, আজও আমরা জানি আজকে বাংলাদেশে যে হারে দলীয়করণ হচ্ছে, যেভাবে দুর্নীতি হচ্ছে, যেভাবে চাঁদাবাজি হচ্ছে, উদাহরণস্বরূপ মনে করি একজন ঠিকাদার যখন তার কাজ নেওয়ার জন্য কাউকে অবৈধভাবে তার টাকা দিয়ে থাকে, ওই ঠিকাদার যখন তার দ্বিতীয় আরেকজন ঠিকাদার কাছে বিক্রি করে থাকে, এইভাবে তারপরে নিজের কাজ করতে গিয়ে নিচের দিকে যে দুর্নীতি হয়, সব মিলেই যদি তার 50% চলে যায় তাহলে আমরা সেখানে আমাদের কাজের মান কোথায় চলে যাবে? এইভাবে যদি দুর্নীতি হতে থাকে, এই দুর্নীতিমুক্ত বাংলাদেশে কোনো উপায়ে আমরা দেশকে উন্নত করতে পারবো না। মাননীয় স্পিকার, আরেকটা জিনিস বলি, আমরা যদি এদেশের চাঁদাবাজ মুক্ত, দুর্নীতিমুক্ত করতে না পারি, যেমন আমি একটা উদাহরণ দেই, আমি ছোটবেলায় আমরা যখন মাঠে ছোট বিলে মাছ মারতে যেতাম তখন মাছ রাখার জন্য একটা পাত্র নিতাম, যেটাকে বাঁশের তৈরি, আমরা গ্রামের ভাষায় ওটাকে খলই বলতাম, যার বাঁশের তৈরি, এইটা যদি নিচে ফুটা থাকে মাননীয় স্পিকার, তাহলে আমি যতই মাছ ধরি না কেন আমার সমস্ত ফুটা দিয়ে মাছ বের হয়ে চলে যাবে। আজকের যে বাজেট আমরা উন্নয়নের বাজেট দিয়েছি, আমার উন্নয়ন যদি দুর্নীতিতে চলে যায় তাহলে আমার এই উন্নয়ন কোনো জায়গায় কত কোনো উন্নয়ন কাজে লাগবে না। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, আমরা যে এডিবির উন্নয়নের কথা বলি, এখানে আপনারা খুব খেয়াল করে দেখেন বাংলাদেশে এই এডিবির যে উন্নয়নকে স্থানীয় পর্যায়ে আমরা বিতরণ করি, যদি আর 50% কাজ স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত হতো, আমার বিশ্বাস বাংলাদেশের কোনো রাস্তার অলিগলি পর্যন্ত কাঁচা থাকতো না। কিন্তু বাস্তব হলো যেমন আমি নিজেও বলি, এই বছরের শেষে অতিরিক্ত বরাদ্দ থেকে আমি একটু আবেদন করেছিলাম, কিন্তু আমাকে বলা হয়েছে যে আবেদন করলেই তো পাবেন না, এর ভিতরে আপনাকে একটা পার্সেন্ট ছেড়ে দিতে হবে। আমি অবাক হয়ে গেলাম, আমাকে যে পার্সেন্ট বলা হয়েছে না বলাও ঠিক হবে না, ওই পার্সেন্ট যদি দিয়ে আমি একটা উন্নয়ন বরাদ্দ নিয়ে যাই, এটা নিচের দিকে যতটুকু জেনেছি এটা 100% তার লুটপাট হয়ে যায়। তাহলে এইভাবে যদি লুটপাট হয়ে যায় তাহলে কী দিয়ে আপনি উন্নয়ন করবেন? মাননীয় স্পিকার, আমি একটু সময় বাড়ায় নিব। মাননীয় স্পিকার, আমরা যদিও এদেশে সুস্থ রাজনীতি করতে চাই, এদেশের উন্নয়ন করতে চাই, বাজেট বাস্তবায়ন করতে চাই, তাহলে অর্থনীতিকে সুস্থ রাখতে হবে। সুস্থ অর্থনীতি ছাড়া কোনো দিনই আমরা বাজেটের অন্য বাজেটকে সব বাস্তবায়ন করতে পারবো না। মানে স্পিকার, এই এই বিগত স্বৈরাচারী সরকার তা এই যেমন এস আলমের দ্বারা অসংখ্য ব্যাংকে লুটপাট করেছে, ব্যাংকের টাকাগুলো বিদেশে পাচার করেছে, কিন্তু এই সরকার আসার পরেই আমরা দেখলাম ইসলামী ব্যাংকের মতো একটা সুস্থ ব্যাংকে আবার এস এল এম গ্রুপের সহযোগীকে নিয়ে এসে বসে আবার ব্যাংক লুটপাটের জন্য ষড়যন্ত্র করেছে। মাননীয় স্পিকার, এমানের চিন্তা থাকলে আমরা দেশের সুস্থ অর্থনীতি আনতে পারবো না। মাননীয় স্পিকার, আমি
0: মাননীয় সদস্য, আপনি বলেছেন আমার সময় আমি বাড়িয়ে নেব, কিভাবে বাড়িয়ে নেবেন? আচ্ছা, 2 মিনিট দেওয়া হলো আপনাকে।
3: ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমি একটা কথা বলতে চাই, আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বক্তৃতায় মুখে ফেনা তুলি, আমি মনে করি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের কাছে আপনারা আছেন কি না। আমি উদাহরণস্বরূপ বলি, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সেই সময়ে যখন বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ছিলেন, তিনি সেই সময়ে কিন্তু দ্বিধাবিভক্ত রাজনীতি করেননি। যারা দেশের জন্য যোগ্য ছিল, কি স্বাধীনতার পক্ষ বিপক্ষ তিনি দেখেননি, যার কারণে তার মন্ত্রী পরিষদে সাজিদুর রহমান আলিম সাহেব পর্যন্ত স্থান পেয়েছিল। কিন্তু আজকে আপনারা উন্নয়নের কথা বলছেন, কিন্তু দেশকে দ্বিধাবিভক্ত করে ওই স্বাধীনতার পক্ষ বিপক্ষ তুলে আজও যদি বাংলাদেশে উন্নয়ন চান, অসম্ভব হবে। তাই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে যদি ভালোবাসেন, তার আদর্শে দেশ গড়ার জন্য সবাই মিলেমিশে দেশ গড়াতে হবে। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, আমি শেষ পর্যন্ত আমার নিজের এলাকার দু একটি কথা বলতে চাই, সার্বিকভাবে দেশীয়ভাবেই বলতে চাই। বিশেষ করে তদবিরের মাধ্যমে যে কাজ হয়, আমি মনে করি সকল মন্ত্রণালয় তদবির নয়, যোগ্যতার ভিত্তিতে অথবা যাদের পাওয়ার যোগ্য তাদের পাওয়া দরকার। যেমন আমি শুরুর দিনের বক্তৃতায় বলেছিলাম, এদেশের অনেক শিক্ষা প্রতিষ্ঠান আছে, যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান তার জন্মলগ্ন থেকে একটি বিল্ডিংও পায়নি, একটা ভবনও হয়নি। আমি ধন্যবাদ দেই, 2 দিন পরেই তার একটা শিক্ষামন্ত্রী সার্কুলার গেছিল যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান এখনো ভবন নির্মাণ হয়নি, অগ্রাধিকার ভিত্তিতে হোক। আমি সবিনয় অনুরোধ করব, ওই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান সারা দেশে যারা 100 বছরে একটা ভবন পায় না, অগ্রাধিকারের ভিত্তিতে তাদের ভবনগুলি নির্মাণ করা হোক। মানে স্পিকার, আমি কয়েকবারের বক্তৃতায় বলেছি, জয়পুরহাটা ছোট ডিস্ট্রিক্ট হলেও এই ডিস্ট্রিক্টে আমাদের উন্নয়নের ক্ষেত্রে অনেক আমরা অবহেলিত, পিছনে আসি, বিশেষ করে উত্তরবঙ্গে দেখলেই।
0: ধন্যবাদ মাননীয় সদস্য। পরবর্তী বক্তা মোহাম্মদ রুহুল আমিন দুলাল, পিরোজপুর 3। আপনার সময় 6 মিনিট।
4: মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। সময় বর্ধিতর আবেদন রেখে আমি আমার বক্তব্য শুরু করলাম, দয়া করেন একটু। মাননীয় স্পিকার, দেশ থেকে প্রায় 30,000 লক্ষ কোটি টাকা পাচার হয়েছে, এর মধ্যে বিএনপি সরকার মাত্র 3 মাসের মাথায় একটি পরিকল্পিতভাবে এই জাতির সামনে এই দেশের জন্য 9,38,00,000 টাকার একটি বাজেট পেশ করেছেন। প্রতি বছর বাজেট পেশ করার সাথে সাথে বিভিন্ন মহল থেকে বিভিন্ন সমালোচনা আলোচনা হয়েই থাকে, মিছিল মিটিং হয়েই থাকে, এবার একটু কম। গত 11 তারিখ বাজেট উপস্থাপনের পর সিপিটি সমালোচনা করেছে কি 7.5% মূল্যস্ফীতি লক্ষ্যমাত্রা অর্জন করা কঠিন হবে। বাজেটের আকার আগের তুলনায় বড় হলেও এবার সাফল্য মূলত আকারের উপর নয় বরং বাস্তবায়নের মানের উপর নির্ভর করবে। ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য উনি বলেছেন এ বাজেট চিন্তাশীল বাজেট, আর বাজেট পরবর্তী মিছিলে বিরোধী দলের বন্ধুরা যে মিছিল করেছেন সেই মিছিলে পরবর্তীতে সাংবাদিকদের উদ্দেশ্যে তারা বলেছেন বাজেট অবাস্তবায়নযোগ্য, উচ্চবিলাসী ও লুটপাটের সহায়ক জামায়াতে ইসলামী বাংলাদেশ, তারা বলেছেন এইটা। বাজেট কি দিল বা কির উপরে লুটপাট, এ ধরনের কোনো বক্তব্য কিন্তু তারা সেদিন রাখেন নাই। আজকে বিরোধী দলের বন্ধুরা তারা বাজেটের উপর সমালোচনা করে কি যে এই বাজেট বাস্তবায়নযোগ্য না, এত টাকার বাজেট, এত বড় বাজেট, এর বাইরে কিন্তু এরা সমালোচনা যেতে পারে নাই। মাননীয় স্পিকার, আজকে বিরোধীদের স্বার্থে বিরোধীতে করা লাগবে। বিরোধী দল আমি আহ্বান জানাবো যে গঠনমূলক কোনটা ত্রুটি আছে। মাননীয় অর্থমন্ত্রী তো ইতিমধ্যেই বলেছেন যে আমাদেরকে সময় দিতে হবে, নতুন সরকার বিধ্বস্ত অর্থনীতির মধ্যে এই সরকার রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছে, আজকে আপনাদের সামনে জাতির সামনে একটা বাজেট দিয়েছেন। এই বাজেটে শিক্ষাখাতে ব্যয় বাড়িয়েছেন, স্বাস্থ্যখাতে ব্যয় বাড়িয়েছেন, বরাদ্দ বাড়িয়েছেন, আজকে বিভিন্ন বিভাগেও বিভিন্ন প্রতিষ্ঠানে বিভিন্ন রাস্তাঘাট রেলপথ বিভিন্ন জায়গায় বিভিন্ন বরাদ্দ রাখা হয়েছে। তবে দুঃখের বিষয় আমাদের বরিশাল বিভাগে তেমন কোনো বরাদ্দ রাখা হয় নাই। আমি মাননীয় অর্থমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলবো আমাদের বরিশাল বিভাগের বাঙ্গা থেকে কুয়াকাটা পর্যন্ত 6 লেনের রাস্তা যেতে হয়, এই জন্য বরাদ্দ রাখার জন্য আবেদন জানাব। এবং রেল লাইন আপনারা জানেন যে পায়রা বন্দর, পায়রা বন্দরে গোপালগঞ্জের রেল লাইন থেকে আমাদের পিরিশপুর হয়ে বরগুনা হয়ে তালতলি হয়ে রেল লাইন যাওয়ার একটি সম্ভাবনা আছে। এইদিকে যাতে বরাদ্দ রাখা হয় মাননীয় অর্থমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করব। এই রেল লাইনে হলে আমাদের যাতায়াত ব্যবস্থা দক্ষিণ অঞ্চলের মানুষ অনেক উপকৃত হবে। আরেকটা জিনিস বলবো, কওমি মাদ্রাসা আর দিনিয়া মাদ্রাসা, দিনিয়া মাদ্রাসা এবং কওমি মাদ্রাসার উপর বরাদ্দ রাখার জন্য মাননীয় অর্থ মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। এবং পিরিশপুরের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যাতে অর্থ বরাদ্দ দেওয়া হয় মাননীয় স্পিকার আপনার মাধ্যমে মাননীয় অর্থমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। মাননীয় স্পিকার, আরেকটি কথা আমার বলতেই হয়, বিগত গতদিন এই সংসদে জনাব হান্নান মাসুদ সাহেব এবং তার দুদিন আগে একজন নারী সংসদ সদস্য একটি বক্তব্য নিয়ে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্য নিয়ে বিভিন্ন বক্তব্য উপস্থাপন করেছেন, ওনারা সঠিকভাবে এই বক্তব্যটা উপস্থাপন করেন নাই। যেদিন মিছিল হয়েছে জামায়াত ইসলামী বাজেটের বিরুদ্ধে যেদিন মিছিল করেছে, সেই দিনের মিছিলের সাথে এআই দিয়ে কোন কুচক্রি মহল একটি স্লোগান জুড়ে দিয়েছে কি বিড়ির দাম বাড়লো কেন, তারেক রহমান জবাব চাই, লাঠির দাম বাড়লো কেন, তারেক রহমান জবাব, এটা এআই দিয়ে তৈরি করেছে। কিন্তু মাননীয় স্পিকার, মাননীয় প্রধানমন্ত্রী তার একটা বক্তব্য তিনি বলেছেন যে আমরা এই বাজেটে এই দেশের মানুষের ভাগ্য নির্ধারণের জন্য আমরা নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের উপর আমরা কর হ্রাস করেছি, আমরা মদের উপর কর বৃদ্ধি করেছি, আমরা নিকোটিন তামাকের উপর আমরা কর বৃদ্ধি।
0: ধন্যবাদ। এক মিনিটে কনক্লুড করেন,
4: একটু বলি, এটা একটু বলতে দেন আমার।
0: আচ্ছা, দুই মিনিট,
4: এটা গুরুত্বপূর্ণ বিষয়,
0: খুব গুরুত্বপূর্ণ, দুই মিনিটে শেষ করুন।
4: আমি যে জিনিসটা বলতে চাই, সেখানে এআই এআই দিয়ে কি ঘটছে বা না ঘটছে, মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু তার উপরে বক্তব্য দেয় নাই। মাননীয় প্রধানমন্ত্রী বক্তব্য দিয়েছেন, আপনারা এই বাজেটের বিরুদ্ধে স্লোগান দিয়েছেন, বাজেটে ট্যাক্স বৃদ্ধি করা হয়েছে, আপনারা বলছেন লুটপাটের বাজেট, গরিব মারার বাজেট, কিন্তু আমরা তো, মাননীয় অর্থমন্ত্রী তো মদের উপর ট্যাক্স বাড়াইছে, বিড়ির উপর, সিগারেটের উপর ট্যাক্স বাড়াইছেন। এই জন্য মাননীয় প্রধানমন্ত্রী বলেছে যে বিরোধী দল, আমরা মদের উপর ট্যাক্স বাড়াইছি, আমরা নিকোটিনের উপর ট্যাক্স বাড়াইছি, এই জন্য বিরোধী দল স্লোগান দেয়, বাজেটের বিরুদ্ধে স্লোগান দেয়, এটা এটা বলা কি তার অপরাধ? অথচ আপনারা সেইটাকে কিভাবে নেছেন, ওই এআইতে কি বলছে না বলছে সেইটাকে নিয়ে আপনারা এই সংসদে অসত্য বক্তব্য উপস্থাপন করেছেন। তাই মাননীয় স্পিকার, এই অসত্য তারা যে দুইজন সংসদ সদস্য অসত্য বক্তব্য দিয়েছে, সেই বক্তব্য এক্সপোজ করার জন্য আমি আপনার দৃষ্টি আকর্ষণ করছি মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, এখন একটু আমার একটু সময় দেন, আমার এলাকার কথা তো কিছু বলতে পারলাম না মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমার এলাকা সর্বদক্ষিণে, আমার এলাকার মাননীয় সিপিএমের এলাকা পাশাপাশি একত্রে, সে বলবো না, আমি পিরিসপুরের দক্ষিণ অঞ্চলে। মাননীয় স্পিকার, আমাদের ওই জায়গায় উন্নয়নের ছোঁয়া বিগত দিনে কিন্তু মাননীয় স্পিকার হয় না, এই আমলে লুটপাট হয়েছে, লুট ছাড়া হয় না। আর বিশেষ করে আমাদের পিরিসপুর জেলায় সকল এলজিডির কর্মকাণ্ড বন্ধ। মাননীয় আমাদের স্থানীয় সরকার মন্ত্রী, আমাদের মহাসচিব স্যার উপস্থিত আছেন এখানে, আমাদের সকল কর্মকাণ্ড বন্ধ মাননীয় স্পিকার। তাই আপনার মাধ্যমে অনুরোধ করব।
0: ধন্যবাদ মাননীয় সদস্য, বসুন। মাননীয় এলজিআরডি মন্ত্রী শুনেছেন তো আপনার কথা, উনি ওই যে হাতও তুলেছেন, আচ্ছা এক মিনিটে শেষ করেন।
4: তো মাননীয় স্পিকার, এই জন্য আমি বলবো, আমাদের উন্নয়নমূলক কর্মকাণ্ড এমনি বন্ধ, দুর্নীতির কারণে বন্ধ। তাই আপনার মাধ্যমে অনুরোধ করব, আমাদের, এবং আরেকটা সমস্যা, আমাদের এলাকা খাবার পানির খুব সংকট, আমাদের এলাকা যে কোনো বন্যা আসলেই আমাদের এলাকা সেই আক্রমিত হয়, এবং আমাদের এলাকার পানির ছয় মাস ভালো থাকে নদীর পানি, ছয় মাস লবণ থাকে, এই জন্য বিশুদ্ধ পানির জন্য আপনার মাধ্যমে মাননীয় আমাদের স্থানীয় সরকার মন্ত্রী দৃষ্টি আকর্ষণ করব, আমাদের এই যে ট্যাঙ্কি বৃষ্টির পানি ধরিয়ে রেখে মানুষ যাতে খেতে পারে, এই জন্য আমাদের স্থানীয় সরকার মন্ত্রীর দৃষ্টি আমরা আকর্ষণ করব, তার দৃষ্টি আকর্ষণ করছি, এবং আমাদের বিভিন্ন এই যে নদীর পানি উত্তোলন করে যে প্ল্যান আছে, বিভিন্ন মেশিনের মাধ্যমে সুপ্রিয় পানি পাই, সেই ব্যবস্থা মাননীয় মন্ত্রী করবেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম, ধন্যবাদ মাননীয় স্পিকার, আসসালামু আলাইকুম।
0: ধন্যবাদ। পরবর্তী বক্তা বিথিকা বিনতে হুসাইন, মহিলা আসন ২৪, আপনার সময় ৬ মিনিট।
5: আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাননীয় স্পিকার, সময়টা ছিল ১৯৮০, জাতিসংঘের অধিবেশন চলছিল, তৃতীয় বিশ্বের একজন রাষ্ট্রনায়ক ভাষণ দিতে উঠছিলেন। সেখানে উপস্থিত নামিদামি বিশ্বের নামিদামি নেতারা, কেউ যেন তৃতীয় বিশ্বের সেই প্রেসিডেন্টের ভাষণের দিকে মনোযোগই দিতে চাচ্ছেন না, পাত্তাই দিচ্ছিলেন না, নিজস্ব আলোকচারিতায় তারা ব্যস্ত ছিলেন। কিন্তু কিছু সময় পরে তৃতীয় বিশ্বের সেই প্রেসিডেন্ট যখন নিজের দৃঢ় ব্যক্তিত্ব, সুদীপ্ত উচ্চারণ, যৌক্তিক উপস্থাপনায় নিজেকে প্রমাণ করছিলেন, প্রত্যেকটা রাষ্ট্রপ্রধান তার দিকে চেয়ার ঘুরে তাকিয়েছিলেন। তিনি ছিলেন মাননীয় স্পিকার আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। বাংলাদেশেরকে নতুন করে চিনতে শিখেছে বিশ্ব সেদিন থেকে। মাননীয় স্পিকার, তারই সুযোগ্য সন্তান আমাদের অনারেবল প্রাইম মিনিস্টার তারেক রহমান 45 বছর পরে আবার রাষ্ট্র ক্ষমতা গ্রহণ করেছে, জনগণের দায়িত্ব গ্রহণ করেছেন। কিন্তু তার কিছু পূর্বে এমন একটি শাসক বাংলাদেশের উপর দানবীয় রাষ্ট্র শাসন ক্ষমতা কায়েম করেছিল, একজন নারী, রাক্ষসী নারী, তার অত্যাচার, অনাচার, জুলুম, নির্যাতন, গুম, খুনে পুরো চাপা পড়েছিল বাংলাদেশের মানুষের আত্মা তার দুঃশাসনের নিচে। সেখান থেকে তার স্বরূপে ফিরিয়ে আনার জন্য আমাদের বর্তমান প্রধানমন্ত্রী যে কাজ গ্রহণ করেছেন, যে উদ্যোগ নিয়েছেন, তিনি যখন একজন তৃণমূল নারীর কথা ভাবছেন, যেন তিনি তার কথা জানছেন, বুঝছেন, তার জন্য ফ্যামিলি কার্ড করছেন, একজন কৃষকের স্বপ্নের কথা, দুর্দেশের কথা যেন তিনি চিন্তা করতে পারছেন, তার জন্য তিনি কৃষক কার্ড দিচ্ছেন, একজন চা শ্রমিকের জীবনধারার জন্য তিনি চিন্তা করছেন, তার জন্য ঘর বাড়ি করার জন্য তিনি টাকা দিচ্ছেন। মাননীয় স্পিকার, একসময় আমাদের তরুণ প্রজন্ম বলতেন আই হেট পলিটিক্স, কিন্তু আমাদের এই রাষ্ট্রনায়ক যে পলিটিক্স শুরু করেছেন, তিনি যে চিন্তা ভাবনা করছেন, যে সংস্কৃতি, ঐতিহ্য, বাংলাদেশের গ্রামগঞ্জ, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, অর্থনীতি, সব কিছু নিয়ে তিনি যে চিন্তা করছেন, তরুণ প্রজন্ম তার রাজনীতি নিয়ে ভাবতে শুরু করেছেন। মাননীয় স্পিকার, আমাদের যেই স্বাস্থ্য শিক্ষা ব্যবস্থা, বিবিএসের তথ্য মতে 15-29 বছরের তরুণরা এদেশ থেকে পালিয়ে যেতে চায়, এটাকে বলা হয় ব্রেইন ড্রেন, মেধা পাচার। সাধারণত দুর্নীতিগ্রস্ত, দুর্নীতিবাজ শাসকরা তাদের শাসন ক্ষমতা দীর্ঘস্থায়ী করার জন্য ব্রেইন ড্রেনকে উৎসাহিত করে থাকেন, কিন্তু আমাদের বর্তমান সরকার এবং আমাদের অর্থমন্ত্রী এই বাজেটে ব্রেন সার্কুলেশন করেছেন, ব্রেন সার্কুলেশন রূপান্তরিত করেছেন। মাননীয় স্পিকার, তারা জনশক্তিকে জনসম্পদে রূপান্তরিত করছেন এবং একটি সুন্দর রাষ্ট্র গঠনের জন্য, সমৃদ্ধ বাংলাদেশ গঠনের জন্য রূপকল্প পরিকল্পনা করছেন। মাননীয় স্পিকার, হেলথ ইজ ওয়েলথ, সে কারণে বর্তমান সরকার স্বাস্থ্যখাতে বিনিয়োগকে ব্যয় নয়, বরং মানব সম্পদ উন্নয়নে অর্থনৈতিক অগ্রযাত্রার প্রধান হিসেবে বিবেচনা করেছেন। শিক্ষা ও স্বাস্থ্যখাতে এশীয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলগুলোতে জিডিপি অর্জনে সবচেয়ে কম বরাদ্দ ছিল এই বাংলাদেশে। মাননীয় স্পিকার, 2026-27 অর্থ বছরে ভঙ্গুর অর্থনীতি, মূল্যবোধহীন সমাজ, সংস্কারের যে দুঃসাহসিক চ্যালেঞ্জ গ্রহণ করেছে, সেখানে বিএনপি বিরোধী শিবিরের চিন্তাবিদরাও এই বাজেটকে চিন্তাশীল বাজেট বলতে বাধ্য হয়েছে, কিন্তু সেখানে আমাদের অপোজিশনে যারা বসে আছেন তারা কখনো বলার চেষ্টা করছেন এই ছায়া বাজেট দিয়ে সাহায্য করেছেন, আবার দেখা যায় তারাই বাজেট প্রকাশিত হওয়া অবস্থায় একটা ব্যানার নিয়ে মানি না, মানবো না বলে রাস্তায় দাঁড়িয়ে গিয়েছেন, এটা একটা মবক্রেসি। মাননীয় স্পিকার, কখনো বলছেন গরিবের মারার বাজেট, কখনো বলছেন বিনিয়োগের পরিবেশ নেই, আবার কখনো তারা গণতান্ত্রিক বাজেটের অনিয়ম লক্ষ্য করছেন। মাননীয় স্পিকার, আমি শুনেছি আমাদের অপোজিশন পার্টির নেতাদেরকে কর্মী কিংবা সাথী হতে হলে তাদেরকে অনেকগুলো বই পুস্তক পড়তে হয়, কিন্তু মাননীয় স্পিকার, আমি দেখেছি তারা শুধু এই বই পুস্তক পড়ে জ্ঞানার্জন, রাষ্ট্র কিংবা সমাজ সংস্কারের জন্য ব্যয় করছে না, তারা শুধু এই জ্ঞানকে বট বাহিনী নিয়ন্ত্রণে কাজে লাগাচ্ছেন। মাননীয় স্পিকার, আর সে কারণে অপোজিশনের একজন সংসদ সদস্যকে এখানে দাঁড়িয়ে আমি দেখতে পাই তিনি বক্তৃতা করেন যে তার বাবা 71 সালে শহীদ হয়েছেন, আমরা জানতে পারি পরবর্তীতে তিনি জন্মগ্রহণ করেছেন 81 সালে। মাননীয় স্পিকার, আমি বলতে চাই তিনারা যেন পরচর্চা না করে গঠনমূলক সমালোচনা করে, কারণ আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান গঠনমূলক সমালোচনা করে সমালোচনাকে অত্যন্ত গুরুত্ব সহকারে বিবেচনা করেন। মাননীয় স্পিকার, একটু আগে একজন সংসদ সদস্য, নারী সংসদ সদস্য, অনেকগুলো কথা বলে গিয়েছেন, বলেছেন এখানে লোকসংস্কৃতি, আমাদের সুন্দরবনের ম্যানগ্রোভ এবং কর্মসংস্থান অনেক কিছু কথা বলে গিয়েছেন, তিনি এগুলো সংস্কারের কথা বলেছেন, তিনি হয়তো আমাদের অর্থমন্ত্রী যেদিন বাজেট প্রকাশ করেছিলেন সেদিন তুমি তার বক্তৃতা শুনেননি, এবং আমাদের যে বইটা আছে সেটাও তিনি পড়েননি, আমি অনুরোধ করব তিনাকে সেই বইটি পড়ার জন্য, তাহলে তিনি বুঝতে পারবেন আমাদের প্রধানমন্ত্রী এবং অর্থমন্ত্রী সহ আমাদের মন্ত্রিপরিষদের সদস্যরা বর্তমানে যে বাংলাদেশ নিয়ে চিন্তা করছেন সেখানে তার প্ল্যানের সব কিছুই বাস্তবায়িত হবে। ধন্যবাদ মাননীয় স্পিকার আমাকে সময় দেওয়ার জন্য।
0: কি পয়েন্ট অফ অর্ডার, কি নিয়ে ওনার বক্তব্যের উপরে বলেন।
6: মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় সংসদ সদস্য যথেষ্ট সুন্দর বক্তব্য দিয়েছেন, কিন্তু উনি ওনার বক্তব্যের মাঝে কথা প্রসঙ্গে বলেছেন যে বাজেট প্রতিক্রিয়ায় জামাত ইসলামী যে মিছিল করেছে, প্রতিবাদ করেছে, সেটাকে তিনি মবোক্রেসি বলেছেন। আমি এই শব্দটি এক্সপ্যান্স করার জন্য আপনার মাধ্যমে অনুরোধ করছি।
0: মাননীয় সদস্য, এটা কোনো অশ্লীল শব্দ না। আপনার যখন বাজেটে বলার টার্ন আসবে তখন এটা ভালোভাবে জবাব দেবেন, এখন এটা এক্সপ্যান্স করার মতো কোনো কিছুই না। মাননীয় সদস্য তাসমিয়া প্রধান, আপনার সময় 5 মিনিট। মাননীয় বিরোধী দলের নেতা বলুন।
7: ধন্যবাদ আপনাকে। আসলে মবোক্রেসি শব্দটা কোনো ভালো মিনিং ক্যারি করে না। ডেফিনেটলি এটা একটা অবজেকশনেবল শব্দ।

0: অনেকেই করেছে। তাইলে কি সব কিছুই মবক্রেসি ছিল? আমার মনে হয় যে এই শব্দটা এখানে বেমানান এবং এটা এক্সপান্স করাই উচিত। ধন্যবাদ আপনাকে।
1: মাননীয় সদস্য, মবক্রেসি এখন একটা কমন টার্ম হয়েছে, সবার বক্তৃতাতেই এটা শোনা যায়। তো এটা কোনো অশ্লীল শব্দ না, মবক্রেসি এটা অসংসদীয় কোনো কিছু বলে আমি মনে করি না। আপনারাও এ বক্তব্য ইউজ করতে পারেন, এটা রাজনীতিতে নিন্দনীয়, ডেমোক্রেসির বিরুদ্ধেই, কিন্তু এটা একটা অশ্লীল শব্দ না, এখনও সংসদে এক্সপ্যান্ড হওয়ার মতো শব্দ না। তাসমিয়া প্রধান, আপনার সময় 5 মিনিট।
2: বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ মাননীয় স্পিকার। এই কয়েকদিন ট্রেজারি বেঞ্চ থেকে বাজেট বাস্তবায়নের ব্যাপারে অনেক বক্তব্য শুনেছি, অপটিমিস্টিক বাজেট, স্বপ্ন দেখার কথা বলা হয়েছে। মাননীয় স্পিকার, আমরাও স্বপ্ন দেখেছিলাম জুলাই সনদ বাস্তবায়নের। দেশের 70% মানুষ যে গণভোটের পক্ষে হ্যাঁ রায় দিয়েছিল, সেই রায় বাস্তবায়নের। এই জন্য যখন ট্রেজারি বেঞ্চ থেকে বিশাল বাজেট বাস্তবায়নের কথা বলা হয়, স্বাভাবিকভাবেই আশঙ্কা জাগে। জুলাই সনদের ব্যাপারে আমাদের সংবিধান দেখানো হয়েছিল, এই বিশাল বাজেট বাস্তবায়িত না হলে কোন বিধান দেখানো হবে সেটা আমরা জানি না। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, এই বাজেটের সবচেয়ে ঝুঁকিপূর্ণ দিক হল এর বিশাল আকারের বাজেট ঘাটতি। ইতিমধ্যে তারল্য সংকট এবং উচ্চ খেলাপি ঋণে জর্জরিত দেশের ব্যাংকিং খাত থেকে সরকার যদি ঘাটতি মেটাতে ব্যাংক ঋণ নেওয়ার বিশাল লক্ষ্যমাত্রা নির্ধারণ করে, তবে বেসরকারি খাতের জন্য ঋণ প্রবাহ সংকুচিত হতে বাধ্য। বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধি ইতিমধ্যেই 4.7% মতো ঐতিহাসিক নিম্ন স্তরে নেমে এসেছে। প্রস্তাবিত বাজেটের অতিরিক্ত ঋণ নির্ভরতা উদ্যোক্তাদের নতুন কর্মসংস্থান সৃষ্টি ও বিনিয়োগের ক্ষেত্রে বিরাট বাধা হবে। মাননীয় স্পিকার, বাজেটে মোট রাজস্ব লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 6,95,000 কোটি টাকা। এনবিআরকে সংগ্রহ করতে হবে 6,00,000 কোটি টাকা। বিগত বছরগুলিতে প্রকৃত কর আদায় চিত্র বিশ্লেষণ করলে দেখা যায়, এনবিআরকে লক্ষ্যমাত্রা পূরণে অতিরিক্ত প্রায় 2.45 লাখ কোটি টাকা সংগ্রহ করতে হবে, যা অর্থনৈতিক মন্দা ও কর প্রশাসনের দুর্বল প্রাতিষ্ঠানিক কাঠামোর কারণে কোনোভাবেই সম্ভব না। মাননীয় স্পিকার, বিএনপির 31 দফার নাম্বার 15 পয়েন্ট একটু পড়তে চাইছি। আত্মনির্ভরশীল জাতীয় অর্থনীতি গড়ে তোলার লক্ষ্যে ঐতিহাসিক সংস্কার কমিশন গঠন। মাননীয় অর্থমন্ত্রীর বাজেট প্রস্তাবনায় কোথাও সংস্কার কমিশনের কথা কিন্তু আমরা শুনিনি, আরেকটি স্বপ্নভঙ্গ। মাননীয় স্পিকার, রাজস্বের এই আকাশচুম্বী ঘাটতি মেটাতে বাজেটে মূল্য সংযোজন কর, ভ্যাট ও পরোক্ষ করের উপর অন্যায্য জোর দেওয়া হয়েছে, যা অতিরিক্ত সংগৃহীত রাজস্বের 41.2% পূরণ করবে বলে আশা করা হচ্ছে। কিন্তু এই পরোক্ষ করে মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত মানুষের উপরে এক নির্মম আঘাত হবে। বাজেটের পরের দিন দাম বাড়ার কিছু নাই, কারণ গত 2 মাস ধরেই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। মাননীয় স্পিকার, বিখ্যাত অর্থনীতিবিদদের গাণিতিক রিগ্রেশন মডেলের বিশ্লেষণ থেকে প্রমাণিত হয়েছে, বাজেট ঘাটতি 1% বৃদ্ধি পেলে মূল্যস্ফীতি 0.45% বৃদ্ধি পায়। যদি বাজেটের ঘাটতি জিডিপির 5.5% অতিক্রম করে এবং সরকার থেকে বিপুল অঙ্কের ঋণ নিয়ে বাজারে টাকা সরবরাহ বাড়িয়ে দেয়, তবে 9% উপর বিদ্যমান মূল্যস্ফীতি আগামী বছরের সাধারণ মানুষের নাগালের কতটা বাইরে চলে যাবে এটা বুঝতে বাকি নেই। মাননীয় স্পিকার, আমি আমার এলাকার কথা একটু বলবো। আমি বাংলাদেশের সর্ব উত্তরে পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার সন্তান। স্বাধীনতার পর দেবীগঞ্জ উপজেলায় প্রথম একজন কেউ মহান জাতীয় সংসদে কথা বলছে। স্বাধীনতার পূর্বে আমার দাদা গমিরউদ্দিন প্রধান দেবীগঞ্জ থেকে স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেছিল, দেবীগঞ্জের সন্তান হিসেবে। ইনফ্যাক্ট পঞ্চগড়কে আমরা ল্যান্ড অফ স্পিকার্স বলি। মাননীয় স্পিকার, এই মহান সংসদে আমাদের পঞ্চগড় জেলার অনেক সংসদ মাননীয় সংসদ স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেছে। মাননীয় স্পিকার,

0: দেবীগঞ্জ সহ বোদা, পঞ্চগড় সদর, আটোয়ারি, তেঁতুলিয়া উপজেলার সমন্বয়ে গঠিত পঞ্চগড় জেলাটি রংপুর বিভাগে অবস্থিত। রংপুর বিভাগে কোনো বন্দর নগরী নেই, পর্যটন নগরী নেই, গোপালগঞ্জ নেই, বগুড়াও নেই। রংপুর বিভাগ বরাবরের মতোই অবহেলিত। মাননীয় স্পিকার, তিস্তা মহাপরিকল্পনার কথা বলা হচ্ছে, কিন্তু এই বাজেটে সুনির্দিষ্ট কোনো বরাদ্দ রাখা হয়নি। বছরের পর বছর পরিত্যক্ত বিমানবন্দর লালমনিরহাট এবং ঠাকুরগাঁও, এটা চালু করার দৃশ্যমান উদ্যোগ নেই। ভারত থেকে চিনি আমদানি করার সহজহীন উদ্দেশ্যে 2020 সালে তৎকালীন সরকার সমস্ত চিনিকল বন্ধ করে দিয়েছিল। মাননীয় স্পিকার, আই ওয়ান্ট টু মিনিটস টাইম, ইটস মাই মেইন।
1: মাননীয় সদস্য, আপনাকে আরো 2 মিনিট সময় দেওয়া হলো, 2 মিনিটে শেষ করুন, একটু পরেই আজান হবে।
0: ভেরি মাচ অবলাইজড। মাননীয় স্পিকার, ভারত থেকে চিনি আমদানি সহজ করার হীন উদ্দেশ্যে 2020 সালে তৎকালীন ফ্যাসিস্ট সরকার দেশের ঐতিহ্যবাহী চিনিকলগুলো বন্ধ করে দিয়েছিল। রংপুর জেলার শ্যামপুর চিনিকল, গাইবান্ধার চিনিকল, দিনাজপুর জেলার সেতাবগঞ্জ চিনিকল এবং আমার নিজ জেলা পঞ্চগড় চিনিকলটি চালু করার কোনো রিফ্লেকশন এই বাজেটে আমি দেখিনি। মাননীয় স্পিকার, রংপুর বিভাগে দৃশ্যমান কোনো মেগা প্রকল্প নেই। মাননীয় স্পিকার, এখানে সবার একটি এলাকা আছে। মাননীয় স্পিকার, আমার দুটি এলাকা, একটা পঞ্চগড়, একটা বাংলাদেশ সুপ্রিম কোর্ট। আইন ও বিচার বিভাগের জন্য 2,187,58,00,000 টাকা বরাদ্দের প্রস্তাব পেশ করা হয়েছে। প্রতি বছর বাজেটে বিচার বিভাগের জন্য যে অর্থ বরাদ্দ রাখা হয়, শক্তিশালী বিচার বিভাগ গঠনের জন্য তা পর্যাপ্ত নয়। বিচার বিভাগের জন্য বরাদ্দকৃত বাজেটে মোট বাজেটের 1% কম। আমরা বিদেশি বিনিয়োগ আশা করছি, বিনিয়োগকারীরা প্রথমেই এসে জিজ্ঞেস করবে বিনিয়োগের সেফটি সিকিউরিটি আছে নাকি, তারা লয়ারকে খুঁজবে। খুবই দুর্ভাগ্যের সাথে, দুঃখজনক, এখানে উপস্থিত আছেন অনেক ব্রিলিয়েন্ট লয়ার্স ট্রেজারি বেঞ্চে, কিন্তু আইনজীবীদের জন্য একটা টাকাও বরাদ্দ নেই। মাননীয় স্পিকার, আমি আইনজীবীদের স্কিল ডেভেলপমেন্ট, আইনজীবীদের বসার জন্য ভবনের বরাদ্দ রাখার, বাজেটে বিশেষ বরাদ্দ রাখার দাবি জানাচ্ছি। শিক্ষানবিশ আইনজীবী, নবীন আইনজীবী, প্রবীণ আইনজীবীদের জন্য প্রণোদনা এবং ভাতা দেওয়ার দাবি জানাচ্ছি। এবং আমাদের সুপ্রিম কোর্টের বিচারপতি যারা নিরলসভাবে কাজ করছেন, বিচারপতিদের রেমুনারেশন বৃদ্ধি করারও দাবি জানাচ্ছি। মাননীয় স্পিকার, আপনাকে অনেক ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য। বিজয়ের পথে যাত্রা শুরু, জীবন অথবা।
1: ধন্যবাদ মাননীয় সদস্য। আপনার দাদা জনাব জমিরউদ্দিন প্রধান, গমিরউদ্দিন প্রধান, পূর্ব পাকিস্তান পরিষদের স্পিকার ছিলেন। আমি তার সংসদ পরিচালনা অনেকবার দেখেছি। আমার পিতা বিরোধী দলের উপনেতা ছিলেন। আশা করি আপনি দাদার নাম রাখতে পারবেন। ধন্যবাদ। মাননীয় সদস্যবৃন্দ, সংসদের বৈঠক মাগরিবের নামাজের জন্য 30 মিনিটের বিরতি দেওয়া হলো। সবাইকে ধন্যবাদ।
2: প্রিয় শ্রোতা, ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের আজকের কার্যক্রমে এখন মাগরিবের নামাজের বিরতি শুরু হয়েছে। বিরতির পর সংসদ কার্যক্রম পুনরায় শুরু হওয়া মাত্রই তা আবারও সরাসরি সম্প্রচার করা হবে। বাংলাদেশ বেতার ঢাকা, এখন হাম তো নাত পেশ করা হচ্ছে।

গো মেহেরবান, সৃজন করেছ তুমি জমিন ও আসমান, দিন দুনিয়ার মালিক

সুর পাহাড়ে ফুটলো বলো ফুল, খোদার হাবিব রসুল আমার আখ।

প্রিয় শ্রোতা, এতক্ষণ শুনলেন হাম তো নাত এবং ভক্তিমূলক গান, এখন শুনবেন পাঁচ মিশেলে গান। প্রথমেই শুনবেন নজরুল সঙ্গীত, শিল্পী রওশন আরা মাসুদ।

0: ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের আজকের কার্যক্রম
1: মাননীয় সভাপতি মণ্ডলীর সদস্য

0: أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم মাননীয় সংসদ সদস্যবৃন্দ আসসালামু আলাইকুম আমি উভয় দল বিরোধী দল এবং সরকারি দলের সংসদ সদস্যদের কাছে সাহায্য সহযোগিতা কামনা করছি এই সেশনটি পরিচালনার জন্য আশা করি আপনারা এই সেশনটি পরিচালনার জন্য আমাকে সাহায্য সহযোগিতা করবেন এবং সংসদের রীতিনীতি আমরা সকলে মেনে চলব এটা কামনা করি মাননীয় সদস্যবৃন্দ দিনের কর্মসূচি হিসাবে 2026-27 অর্থ বছরের বাজেট আলোচনা অব্যাহত আছে এবার বক্তব্য রাখবেন মাননীয় সদস্য জনাব কলিমউদ্দিন আহমেদ 228 সুনামগঞ্জ 5 আপনার সময় 7 মিনিট
1: মাননীয় স্পিকার আপনাকে অনেক ধন্যবাদ বর্তমান অর্থবছরের বাজেটে প্রস্তাব করা হয়েছে 9,38,000 কোটি টাকার বাজেট এই বাজেট প্রদানের জন্য মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এবং মাননীয় অর্থমন্ত্রী জনাব আমির খসরু মাহমুদকে চৌধুরীকে আন্তরিক অভিনন্দন গভীর শ্রদ্ধা জানাই স্মরণ করি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং মরহুম দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি এই বাজেটটা তিনটা কৌশলের উপরে নির্ধারণ করা হয়েছে এক বছরের মধ্যে অর্থনৈতিক অবনতি রোধ এবং স্থিতিশীলতা পুনঃপ্রতিষ্ঠা রিকভারি অ্যান্ড স্টেবিলাইজেশন আগামী 3 বছরের মধ্যে রাজস্ব সংস্কার বিনিয়োগ আর্থিক পুনর্গঠন রপ্তানিমুখীকরণ রেস্টোরেশন আর তৃতীয় হচ্ছে রিকনস্ট্রাকশন 5 বছরের মধ্যে অর্থনৈতিক কাঠামোগত পরিবর্তন মাননীয় স্পিকার আমরা লক্ষ্য করি যে এই বাজেটটি সম্পূর্ণ জনগণকে সামনে রেখে করা হয়েছে আমরা জানি যে ফ্যামিলি কার্ডের বিষয়ে আমাদের নির্বাচনী প্রতিশ্রুতি ছিল মাননীয় প্রধানমন্ত্রীর নির্বাচনী প্রতিশ্রুতি ছিলেন সেটা বাস্তবায়ন হয়েছে এবং এই বছরও আরও বর্ধিত হারে যাতে ফ্যামিলি কার্ডের সুবিধা ভোগ করতে পারেন আমাদের নারীরা সেই ব্যাপারে বরাদ্দ রাখা হয়েছে আমরা দেখেছি যে ইমাম মুয়াজ্জিন পুরোহিতদের ভাতা দেওয়া হয়েছে আগামী অর্থ বছরেও এই ভাতা আরও বর্ধিত আকারে প্রদান করার জন্য প্রয়োজনীয় প্রস্তাব রাখা হয়েছে কৃষক কার্ডের ব্যাপারেও আমাদের বর্তমান সরকার এই বিষয়ে বাজেটে বরাদ্দ রেখেছেন হেলথ কার্ডের বিষয়ে বরাদ্দ রেখেছেন আমরা পুরো বিষয়টাই পুরো ফোকাসটাই হচ্ছে জনগণের দিকে সুতরাং এই জন্য আমরা ধন্যবাদ জানাই আমরা দেখেছি যে মুক্তিযোদ্ধাদের ভাতা বৃদ্ধি করা হয়েছে জুলাই যোদ্ধাদের শহীদ এবং যারা আহত আছেন তাদের প্রতি তাদের জন্য ভাতা বরাদ্দ করা হয়েছে এই জন্য আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আমাদের অনেক বন্ধুরা এটাকে একটি চ্যালেঞ্জিং বাজেট বলছেন হ্যাঁ এটা তো একটা চ্যালেঞ্জিং বাজেট দিবাস্বপ্ন বলছেন এটা দিবাস্বপ্ন নয় এই স্বপ্ন সেই স্বপ্ন জাতির সামনে এগিয়ে নিয়ে যাওয়ার স্বপ্ন এবং এই স্বপ্ন বাস্তবায়নের জন্য কঠোর পরিশ্রম এবং পরিকল্পনা করতে বর্তমান সরকার দৃঢ় প্রতিজ্ঞ দিবাস্বপ্ন আপনারা দেখেছিলেন দিবাস্বপ্ন আপনারা দেখেছিলেন নির্বাচনের আগে সেই স্বপ্ন জনগণের ভোটে ধূলিসাৎ হয়ে গেছে ইনশাআল্লাহ সুতরাং আমরা মনে করি এটি একটি গণমুখী বাজেট যারা এটা চানাচুর বলেন, দুষ্ট লোকেরা বলে চুপি চুপি খাও তুমি চানাচুর ভাজা। সুতরাং চ্যালেঞ্জিং বাজেট আমরা স্বীকার করি এবং এই চ্যালেঞ্জকে মোকাবেলা করার জন্যই তো আমাদের এই বাজেটের বিভিন্ন পদক্ষেপ রাখা হয়েছে। আমাদের শিক্ষাখাতে 1.39% থেকে বৃদ্ধি করে 2% বর্ধিত করা হয়েছে এই বাজেটেই। ওয়ান টিচার ওয়ান ট্যাব ব্যবস্থার জন্য বরাদ্দ রাখা হয়েছে। ওয়াইফাইয়ের জন্য প্রয়োজনীয় সুযোগ সুবিধা রাখার জন্য বরাদ্দ রাখা হয়েছে। বিনামূল্যে পোশাক, স্কুল ব্যাগ এবং জুতা প্রদানের জন্য আমাদের শিক্ষার্থীদেরকে সেজন্য বাজেট রাখা হয়েছে। বাধ্যতামূলকভাবে তৃতীয় ভাষা শিক্ষার প্রয়োজনীয় ব্যবস্থা করা হয়েছে। ডিগ্রি পর্যন্ত মেয়েদের শিক্ষা ব্যবস্থাকে বিনামূল্যে করার জন্য আমরা প্রয়োজনীয় বরাদ্দ রেখেছে। প্রসঙ্গত আমরা বলতে চাই যে এখানে শিক্ষার মান উন্নয়নের জন্য প্রয়োজনীয় নজরদারি রাখার জন্য শিক্ষা মন্ত্রণালয়কে বিশেষভাবে আমরা অনুরোধ জানাই, কারণ আমাদের যথেষ্ট ঘাটতি আছে বলে আমরা এখনও মনে করি। এটা একটা চ্যালেঞ্জ যে শিক্ষাক্ষেত্রের মান উন্নয়ন করার জন্য প্রয়োজনীয় প্রশাসনিক এবং উদ্যোগ গ্রহণ করার জন্য আমরা আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। মাননীয় স্পিকার, আমাদের এখানে মিড ডে মিলের ব্যবস্থা করা হচ্ছে প্রাথমিক বিদ্যালয়ে। মেয়েদের স্নাতক পর্যন্ত আমি বলেছি বিনামূল্যে পাঠদানের ব্যবস্থা করা হচ্ছে। স্বাস্থ্যখাতে 0.58% থেকে বৃদ্ধি করে এখানে প্রস্তাব করা হয়েছে 1.01% বৃদ্ধি করা হয়েছে। আমরা মনে করি এটা জনগণের স্বাস্থ্যখাতকে একটি উল্লেখযোগ্য সহযোগিতা প্রদান করবে। হ্যাঁ, এটা সমস্যা আছে, অ্যাম্বুলেন্স নাই সমস্যা আছে, অ্যাম্বুলেন্স সেবা চালু করার জন্য 400 কোটি টাকার বরাদ্দ এখানে রাখা হয়েছে। আমরা জানি আমাদের অনেকেরই অভিযোগ আছে বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে অ্যাম্বুলেন্সের সার্ভিস পাওয়া যাচ্ছে না, সেটাকে সচল করার জন্য 400 কোটি টাকার অ্যাম্বুলেন্স সেবা চালুর জন্য এখানে বরাদ্দ প্রস্তাব করা হয়েছে। 1,00,000 স্বাস্থ্যকর্মী নিয়োগ করার জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দ করা হয়েছে। 5,000 MBBS চিকিৎসক নিয়োগের জন্য প্রস্তাব করা হয়েছে, বরাদ্দ রাখা হয়েছে। সুতরাং আমরা মনে করি যে এটি একটি গণমুখী বাজেট। আপনারা কিভাবে মনে করেন সেটা আমরা আপনাদের চিন্তার দৈন্যতাকে আমরা ধিক্কার জানাই। আমরা দেখেছি যে ব্যাটারি, হার্টের ব্যাটারি এবং হার্টের রিং, ডায়াগনস্টিক সুবিধার জন্য আরও সহজলভ্য করার জন্য এখানে অর্থ বরাদ্দ এবং প্রস্তাব করা হয়েছে। আমরা মনে করি, দৃষ্টি আকর্ষণ করি স্বাস্থ্য মন্ত্রণালয়ের ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট, টেকনিশিয়ান, ডায়াগনস্টিক সুবিধা যাতে প্রত্যেক উপজেলায় আমাদের
0: সংসদ সদস্য, আপনার সময় শেষ। আপনি ইচ্ছা করলে আপনি 1 মিনিট বাড়িয়ে নিতে পারেন। আপনাকে 1 মিনিট সময় দাও।
1: 2 মিনিট দিবেন? 2 মিনিটে আমি শেষ করে ফেলব।
0: ঠিক আছে, 2 মিনিটের মধ্যে শেষ করব।
1: আমার নির্বাচন এলাকায় গোবিন্দগঞ্জ বসন্তপুর সড়ক, জালালপুর লামা রসুলগঞ্জ সড়ক, কৈতক হায়দারপুর সড়ক, লক্ষণসুম কচুরগাঁও সড়ক, ফকিটিল্লা ছনবাড়ি সড়ক, জাউয়া আন্দারিগাঁও ছাতক সড়ক, নোয়ারাই চানপুর সড়ক, জোড়াপানি নরসিংপুর সড়ক, নোয়ারাই বাংলা বাজার সড়ক, দোয়ারা ভোগলা সড়ক, বরকাপন আজমপুর সড়ক, শরীফপুর ব্রিজ, পশ্চিম বাংলা বাজার ব্রিজ, নাসিমপুর ব্রিজ, দোয়ারা বাজারে সুরমা নদীর উপর সড়ক ব্রিজ। আমাদের ছাতক পৌরসভায় পানি সরবরাহ নাই, পানি সরবরাহর ব্যবস্থা করা হয়েছিল, টেন্ডার হয়েছিল, কাজটি বন্ধ আছে। এটি চালু করে জনগণের সুবিধার জন্য চালু করার জন্য আমি আপনার দৃষ্টি আকর্ষণ করছি। ছাতক শহরে 0 কিলোমিটার হইতে 6 কিলোমিটার পর্যন্ত 4 লেন রাস্তার জন্য মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নির্দেশে প্রয়োজনীয় ব্যবস্থা হচ্ছে। আমরা আশা করি এটি অতি শীঘ্রই এই রাস্তাটি আমরা চালু করতে পারব। আমাদের ছাতকে চন্দ্রনাথ বালিকা বিদ্যালয় 1857 সনে সেখানে এই বিদ্যালয়টি স্থাপিত হয়েছে। আমরা আশা সরকারের কাছে অনুরোধ জানাই এই প্রাচীনতম বিদ্যালয়টিকে যাতে সরকারিকরণ করা হয়, এই জন্য আমরা আপনাদের প্রয়োজনীয় সহযোগিতা আশা করছি। ছাতক এবং দোয়ারা বাজারের এই সমস্যাগুলো যদি আমরা সমাধান করতে পারি, জনগণের কল্যাণে বর্তমান সরকার আরও নিবেদিত হতে পারবে বলে আমরা আশাবাদী। ছাতক দোয়ারা বাজারের যে সমস্ত সমস্যার কথা আমরা তুলে ধরলাম, আমরা আশা করি আমাদের বর্তমান সরকার আগামী বাজেটে এই সমস্ত সমস্যা দূর করার জন্য প্রয়োজনীয় বরাদ্দ দেবেন। খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ।
0: মাননীয় সংসদ সদস্য, একটা পয়েন্ট অব অর্ডার ছিল, মুজিবুর রহমান আশাটি পাবনা এক, আপনি কিছু বলতে চান? আছেন?
2: জি আছি, জি। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি যে বিষয়টা উত্থাপন করতে চাচ্ছি সেটা হলো বাংলাদেশের বিদ্যমান আইন শৃঙ্খলা পরিস্থিতি

0: দিয়েছিলাম। মাননীয় স্পিকার, আপনি জানেন আমাদের দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি অত্যন্ত ভয়াবহ। গতকালকে একজন ছাত্রকে গায়েবান্ধায় জবাই করে হত্যা করা হয়েছে। আমরা দেখেছি নারায়ণগঞ্জে আমাদের একজন মাননীয় সংসদ সদস্যের সন্তানকে চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার করা হয়েছিল, তাকে মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। এই বিষয়টি অত্যন্ত জনগুরুত্বপূর্ণ, এই জন্য এই বিষয়টা নিয়ে আলোচনা প্রয়োজন। 68 বিধের আলোচনাটি যাতে করে সংসদে হয়, এজন্য আপনাকে সদয় বিবেচনার জন্য অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় স্পিকার।
1: আপনাকে মাননীয় এবারে বক্তব্য রাখবেন মাননীয় সংসদ সদস্য জনাব কেরামত আলী, 43 চাপাই নবাবগঞ্জ 1। আপনার সময় 6 মিনিট।
2: আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাননীয় স্পিকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ বাজেট আলোচনায় দুটো কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। আমি শুরুতেই বলতে চাই, বিরোধী দলের সদস্যদের সময় দিচ্ছেন কম আর সরকারি দলের সদস্যদের সময় দিচ্ছেন বেশি। আমি বলি যে আপনাদের বিরোধী দলের সদস্যদেরই সময়টা বেশি দেওয়া উচিত। বাজেটের আলোচনা পর্যালোচনায় বিরোধী দলের কাটছাট প্রস্তাব, এটাকে আপনাদের জন্য বাজেটকে সমৃদ্ধ করবে। আমি আশা করি সামনের দিকে মাননীয় স্পিকার বিষয়টি চিন্তা করবেন। আমি বাজেটের আলোচনায় বলবো, শিক্ষাখাতে 1,22,495 কোটি টাকার বাজেট বরাদ্দ দেওয়া হয়েছে, কিন্তু এক্ষেত্রে মাদ্রাসা শিক্ষার বাজেট দেওয়া হয়েছে মাদ্রাসা এবং কারিগরি মিলে 18,457 কোটি টাকা। এটি আমার মনে হয় প্রাথমিক শিক্ষাকে এবং কারিগরি শিক্ষা এবং মাদ্রাসা শিক্ষাকে অনুৎসাহিত করা হয়েছে। আমি মাননীয় স্পিকার মাদ্রাসা শিক্ষার প্রতি আরও সুনজর দেওয়ার জন্য আমি মাননীয় স্পিকার আপনার মাধ্যমে শিক্ষামন্ত্রী মহোদয়ের কাছে আমার বক্তব্য রাখতে চাই। আমি বলবো মাদ্রাসা শিক্ষার, বিশেষ করে প্রাথমিক শিক্ষা, আপনারা দেখেছেন ইবতেদায়ী মাদ্রাসাগুলো বহুদিনের আন্দোলন করে আসছে, এখন পর্যন্ত তাদেরকে কোনো সুযোগ দেওয়া হচ্ছে না। এবং সুযোগ সুবিধার ক্ষেত্রে, প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে সে জুতা পোশাক এবং তাদের ব্যাগ দেওয়া হচ্ছে, কিন্তু ইবতেদায়ী মাদ্রাসাগুলোতে দেওয়া হচ্ছে না। আমি এক্ষেত্রে আরও বিশেষভাবে আবেদন করব মাননীয় স্পিকার, আমাদের দেশে বিশেষ করে আমাদের এলাকায় যে হারে কওমি মাদ্রাসা এবং নুরানি যে সকল মাদ্রাসা হাফিজে মাদ্রাসা গড়ে উঠছে, এই অসংখ্য মাদ্রাসার প্রতি উৎসাহ দান করা উচিত এবং এগুলোকে প্রাথমিক শিক্ষার আওতায় নিয়ে আসা প্রয়োজন। এদের জন্য একটি বরাদ্দ আগামী বছরে দেওয়া উচিত বলে আমি মনে করি। এই বছরে সেই বরাদ্দটা সংশোধন করে হতে পারে। মাননীয় স্পিকার, আরেকটি বিষয় আমি বলতে চাই, প্রাথমিক শিক্ষার ব্যাপারে দিনী এলেমের প্রতি, দিনী শিক্ষার প্রতি উৎসাহ দিতে হবে। এজন্য আল্লাহ তাআলা বলেছেন যে মানুষকে যে জ্ঞান দেওয়া হয়েছে, ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা, একেবারে যৎসামান্য জ্ঞান দেওয়া হয়েছে, জ্ঞানের ভাণ্ডার রয়েছে আল্লাহ তাআলার কাছে। ইন্নামাল ইলমু ইনদাল্লাহ, সমগ্র এলেম, একচ্ছত্র এলেম রয়েছে আল্লাহ তাআলার নিকটে, অর্থাৎ কোরআন এবং সুন্নাহর মধ্যে। আমি অনুরোধ করব বাচ্চা ছোটদেরকে, ছেলে মেয়েদেরকেই কোরআন হাদিসের শিক্ষার প্রতি উৎসাহিত করার জন্য বাজেটে বরাদ্দ, প্রয়োজনীয় বরাদ্দ আসা উচিত। মাননীয় স্পিকার, আমি কিছু কথা বলতে চাই। দলীয় দৃষ্টিভঙ্গের ঊর্ধ্বে উঠে বৈষম্যহীনভাবে সকল দল, বিরোধী দল এবং সরকারি দলের প্রতি সুষম বণ্টন করতে হবে। ইতিমধ্যে দু একটা বিষয় আপনার দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। আমি মাননীয় স্পিকারকে বলবো, এক্ষেত্রে বরাদ্দ যেই মন্ত্রণালয়ে আসুক না কেন, সকল আসনের প্রতি সমবণ্টন করতে হবে। এমপিওভুক্ত শিক্ষকদের জাতীয়করণ পর্যায়ক্রমে করা যায় কিনা বিবেচনা করার জন্য আমি অনুরোধ করব। অবসরপ্রাপ্ত শিক্ষক, এমপিওভুক্ত শিক্ষক, দুঃখজনক হলেও সত্য, অবসর গ্রহণের পরে তারা তাদের অবসর ভাতা এবং কল্যাণ ট্রাস্টের ভাতা তারা পায় না, পেতে 4-5 বছর লাগে। মাননীয় স্পিকার, আপনার কাছে এটি পরিষ্কার থাকা উচিত যে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা তাদের অবসরে যাওয়ার পরে ভিক্ষার ঝুলি হাতে নেওয়া ছাড়া তাদের হাতে কিছু করণীয় থাকে না, এই জন্য বিষয়টি বিবেচনা করবেন। এবার বিশেষ বরাদ্দ দেওয়া যেতে পারে তাদের এই কল্যাণ ট্রাস্টে, অবসর ভাতার ট্রাস্টে 200-300 কোটি এককালীন বরাদ্দ দিলে এটি আপডেট হতে পারে, এবং অবসরের পরে

0: সাথে সাথেই তারা সেখান থেকে তাদের বরাদ্দ পেতে, তাদের যেটা মানে তাদের যেটা অর্জন থাকে অবসরের ভাতা এবং কল্যাণ ভাতা সেটা পেতে পারে তারা। মাননীয় স্পিকার, আমাদের দেশ, আমি আপনাদের বলবো সকল মাননীয় সংসদ সদস্যকে, আজকে দেখেন সরকারি স্কুল এবং কলেজ, সরকারি স্কুলের সংখ্যা 695টি এবং 708টি হচ্ছে সরকারি কলেজ। এক্ষেত্রে একটি একটি জেলায় একটি করে কি মাদ্রাসাকে সরকারিকরণ করা যায় না? কেন করা যায় না? আমি সবার বিবেকের কাছে আমার আবেদন রাখছি মাননীয় স্পিকার, বিষয়টি বিবেচনা করবেন। এবারের বরাদ্দ থেকে সংশোধন করে, বাজেট সংশোধন করে একটি করে মাদ্রাসা জেলা প্রতি সরকারিকরণ করার সিদ্ধান্ত নিন। এরপরে যে বিষয়টি আমি দাবি উত্থাপন করতে চাই সেটি হচ্ছে, মাননীয় স্পিকার, আমার চাঁপাইনবাবগঞ্জ এলাকা তিনটি আসন, তিনটি আসনের প্রতি অবিচার করা হয়েছে। কোনো বাজেট বরাদ্দে না কোনো মেগা প্রকল্প, না কোনো ছোট প্রকল্প, না কোনো মাঝারি প্রকল্প, একটি প্রকল্প আমরা খুঁজে পাই নাই। আমার মনে হয়েছে দুটি জিনিস, হয় হতে পারে এই অঞ্চলটিকে বাংলাদেশের বাইরে চিন্তা করা হয়েছে নাকি, আর একটি হতে পারে আমরা এখানে তিনটি আসনে, তিনটি আসন চাঁপাইনবাবগঞ্জ এলাকায় তিনটি আসনের সবকটি আসনে এই বাঘা বাঘা বিএনপির সদস্যদেরকে পরাজিত করে আমরা জামাতের প্রার্থীরা বিজয়ী হয়েছি, এ কারণেই নাকি আমাদের প্রতি অবিচার করা হয়েছে, এ বিষয়টি মাননীয় স্পিকার আপনার দৃষ্টি আকর্ষণ করছি। আমাদেরকে এখন পর্যন্ত বিদ্যুৎ থেকে বঞ্চিত করা হয়েছে। আমি
1: আপনার সময় শেষ, মাননীয় সংসদ সদস্য, আপনি কি সময় দরকার আছে? আপনাকে এক মিনিট সময় দেওয়া হলো, আপনি এক মিনিটের মধ্যে আপনার বক্তব্য শেষ করবেন।
0: আমি জরুরি কথা বলতে চাই, আরেকটি বিষয়ে মাননীয় স্পিকার আমি আমার দৃষ্টি আকর্ষণ করব। আমাদের এলাকা সেই প্রাচীন বাংলার রাজধানী, গোল রাজধানী চাঁপাইনবাবগঞ্জ শেখগঞ্জ এলাকায় এই সোনা মসজিদ আছে। এখানে পুরনো বহু শিক্ষা সংস্কৃতির ঐতিহ্য স্থাপত্য রয়েছে। আপনি যদি ঘুরে আসেন দেখবেন সেখানে কেন্দ্র করে একটি দরস বাড়ি নামে একটি শিক্ষা প্রতিষ্ঠানের কাঠামো আমরা দেখতে পাই। এখান থেকে প্রতীয়মান হয় যে সেখানে শিক্ষার চর্চা ছিল। আমি মাননীয় স্পিকার আপনার প্রতি আবেদন করব, চাঁপাইনবাবগঞ্জ এলাকায় আমাদের 18টি কলেজ আছে, 4টি অনার্স কলেজ আছে, বেশ কয়েকটি সাবজেক্ট আছে 4টি কলেজে, আপনি সেখানে একটি বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দিন। একটি চাঁপাইনবাবগঞ্জে সেই বিশ্ববিদ্যালয়টি হতে পারে সোনা মসজিদ এলাকায় এবং বাংলার পাশের রাজধানী গোর এলাকায় হতে পারে। মাননীয় স্পিকার একটি ছোট্ট কথা বলে আমি আমার কথা শেষ করতে চাই। আমাদের
1: আপনার বক্তব্য সংসদে সকল সদস্য, মাননীয় সদস্য শুনেছেন এবং এখানে নথিভুক্ত হয়েছে। আপনাকে সমান সুযোগ দেওয়া হয়েছে মাননীয় সদস্য। এবারে আপনি একটু দয়া করে, আমি বিনীতভাবে নিবেদন করছি, আপনি দয়া করে একটু বসুন। মাননীয় চিফ হুইপ,
2: মাননীয় স্পিকার, মাননীয় সদস্য যে বক্তব্য রেখেছেন এটা রেকর্ড হয়েছে। রেকর্ড সংশোধনের জন্য অথবা পরিষ্কার করার জন্য একটা বিষয় বলতে চাই, সেটা হলো তিনি বলেছেন তার বক্তব্যের শুরুতেই যে আপনি মাননীয় স্পিকার আপনি সরকারি দলীয় সদস্যদের বেশি সময় দিয়ে থাকেন। বিষয়টা সঠিক নয়, বিষয়টা একেবারে 26% ওরা সময় পান, সেই সময়টা ওনাদের আলাদাভাবে ভাগ করে দেওয়া হয়েছে। সেই সময় থেকে ওনাকে 5 মিনিট কেন 20 মিনিটও দিতে পারেন, আবার 2 মিনিটও দিতে পারেন, এটা সিদ্ধান্তটা তাদের। আর এইখান থেকে আমরা যে সময়টা দিই সেটা আমাদের সময় থেকে, যে সময়টা আমাদের থাকে সেই সময় থেকে আমরা ভাগ করে দিই। কাজে এখানেও কোনোভাবেই আমাদের বেশি সময় নেই আর অনেক কম সময় নেই, ওনাদেরও যা সময় আমাদেরও তাই সময়। আর দ্বিতীয় তার একটা বিষয় হলো, একটা মানে সুযোগ আছে যেটা বিরোধী দলে সাধারণত করে থাকে, যেমন কাট মোশন বা বিশেষ করে ছাঁটাই প্রস্তাবটা অ্যাবসলিউটলি বিরোধী দলই করে থাকে, এটা সরকারি দল করেই না কখনো। কাজে সেই সুযোগটা পুরোটাই তারা পায়, কাজে সংসদে সময় কম বা বেশি দেওয়ার কোনো সুযোগ ওনাদের নেই, বরং বেশি দেওয়া হয়ে থাকে। ধন্যবাদ মাননীয় স্পিকার।
1: মাননীয় স্পিকার, আপনাকেও ধন্যবাদ। এবারে বক্তব্য রাখবেন জনাব মোহাম্মদ জাহানদার আলী মিয়া, 219 মাদারীপুর 2। আপনার সময় 6 মিনিট।
3: বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। সর্বপ্রথম মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জানাই যে আজকের 2026-27 অর্থবছরের প্রস্তাবিত বাজেট প্রণয়নের সঙ্গে যুক্ত মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, মাননীয় অর্থমন্ত্রী সহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জানাই। মাননীয় স্পিকার, আজকের এই বাজেট আলোচনা বাংলাদেশের রাজনৈতিক ও অর্থনৈতিক ইতিহাসে একটি তাৎপর্যপূর্ণ অধ্যায়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বাজেট আমরা দেখেছি 1976-77 সালে, এবং তারই পত্নী তিনবারের প্রধানমন্ত্রী, আপোষিত নেত্রী এবং আমাদের গণতন্ত্রের মা মরহুমা বেগম খালেদা জিয়ার বাজেটও আমরা দেখেছি। তারই সুযোগ্য সন্তান বিএনপির চেয়ারম্যান এবং আজকের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের আজকের একটি জনবান্ধব বাজেট ওনার নির্দেশনায় মাননীয় অর্থমন্ত্রী ঘোষণা করেছেন, বাংলাদেশের মানুষ অভিনন্দন জানিয়েছেন। আমরা আজকে দুঃখের সাথে বলতে হয়, যখনই আমরা সরকারে থাকি আমরা বাজেট বড় করে এটার পরে আমরা করতালি দেই, টেবিল চাপড়াই। বিরোধী দল যখন যায় আবার তখন আমরা বিরোধী দেওয়ার কারণে বিরোধিতা করি। মাননীয় স্পিকার, আজকে যারা বিরোধী দলের আসনে রয়েছেন তারাও আজকে আমাদের সেই গণতন্ত্রের মা তিনবারের প্রধানমন্ত্রী আপোষিত নেত্রী বেগম খালেদা জিয়ার সরকারের সময় তারাও মন্ত্রী সভায় ছিলেন, সরকারে ছিলেন। সেই দিনের সেই ফেসিস্টরা ছিল বিরোধী দল, তখন তো ওনারাও কিন্তু সরকারের সেই পক্ষে ছিলেন। আজকে বিরোধিতার কারণে বিরোধিতা করছেন, আমি জানি না। আজকে আমাদের জনাব তারেক রহমান সাহেব 9,38,000 কোটি টাকার একটা বাজেট দিয়েছেন, বিশাল বাজেট। বিএনপির ধারাবাহিকতায় আজকের এই বাজেট আগামী দিনে বিএনপি আসলে তারেক রহমান নেতৃত্বে আরও বড় হবে। আজকের বিরোধী দল এটা বিশাল মনে করছেন, ওরা পারছেন না, অপেক্ষাও করতে পারছেন না। ওনারা দেখুক, সবাইকে যদি আপনারা সমালোচনার মুখে নেন, বিরোধিতার কারণে যদি বিরোধিতা করেন, আমাদের মধ্যে যে সমঝোতা রয়েছে সেই সমঝোতা করলে ভুল পথে পরিচালিত হবে। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে আমরা বিরোধী দলকে জানাইতে চাই, বিরোধী দলের উপনেতা অত্যন্ত সুন্দর বক্তব্য রাখেন, যা আমাদের আজকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আজকে সংসদের উপনেতা দুজনের বক্তব্য অত্যন্ত সুন্দর গুরুত্ব সহকারে মানুষ শুনছে, দেখছেন। আমরা ধৈর্য সহকারে, আমরা সেই 79 সাল থেকে ছাত্র রাজনীতি করে আসছে, আমরা দেখেছি এই জায়গায় আমার কয়েকজন অভিভাবক রয়েছেন, আমার সহপাঠী রয়েছেন, ছোটবেলা রয়েছেন, যারা সাংসদ রয়েছেন এবং মন্ত্রিপরিষদও রয়েছেন। আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, বিরোধিতা না করে আসেন আমরা সমঝোতার মধ্যে দিয়ে, এই দেশটাকে একটা বাংলাদেশ নতুন বাংলাদেশকে জাতিকে উপহার দেই। আজকের স্বৈরাচার ফ্যাসিস্ট আগামী দিনের দিকে তাকিয়ে দেখেন অত্যন্ত কাছে তারা। আজকে তারা বাংলাদেশে আবার রাজনীতি করার ষড়যন্ত্র করেছেন। আগামীকালকে তাদের প্রতিষ্ঠা বার্ষিকে সারা বাংলাদেশে রেড অ্যালার্ট জারি হয়েছে। আমরা সে কারণে ঐক্যবদ্ধের বিকল্প কোনো রাস্তা নাই, আমরা কোনো হানাহানি আর দেখতে চাই না। আমরা যেমন আওয়ামী লীগ 71 সালে মুক্তিযুদ্ধকে বিক্রি করেছেন, আমরা কেউ কেউ আবার 24 সালের জুলাই আগস্টে বিক্রি করার ষড়যন্ত্র করে। আমরা এটা না করে আসেন, আমরা ঐক্যবদ্ধভাবে বাংলাদেশকে একটা নতুন বাংলাদেশ আমরা এই 18 কোটি মানুষকে উপহার দেই। মাননীয় স্পিকার, আজকের এই অর্থনীতির এই বাজেট 2026 সালের 11 জুন মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে সরকার প্রথম বাজেট উপস্থাপন করেছেন মাননীয় অর্থমন্ত্রী। এটি শুধুমাত্র আয় ব্যয়ের হিসাব নয়, বরং একটি আধুনিক সমৃদ্ধ ও আত্মনির্ভরশীল বাংলাদেশ গড়ার ধারাবাহিক অঙ্গীকার প্রতিফলন।
1: মাননীয় সদস্য, আপনাকে ধন্যবাদ, আপনার সময় শেষ, আপনি দয়া করে একটু বসুন। আমি বিনীতভাবে বলছি, আপনি কি সময় চান? আপনি ছাত্র রাজনীতি করে এসেছেন মাননীয় সংসদ সদস্য, এই জন্য আপনাকে ধন্যবাদ। কারণ ছাত্র রাজনীতি করে সংসদ সদস্য হওয়া এটা অনেক ভাগ্যের ব্যাপার, তিক্ষার ব্যাপার। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, আপনার বক্তব্যের জন্য ধন্যবাদ। এবং আমি চাই যে ছাত্র রাজনীতি করে ধীরে ধীরে এই সংসদে আসবেন এবং সংসদে কথা বলবেন, এটাই হলো রীতিনীতি। এই জন্য আপনাকে ধন্যবাদ। আপনি আপনার এলাকার কথা বলতে চান? আচ্ছা ঠিক আছে, আপনাকে 1 মিনিট সময় বাড়িয়ে দেওয়া হলো।
3: মাননীয় স্পিকার, আজকে আমার মাদারবোর্ড অঙ্গীকার করেছে আমার দ্বারা সনাতন ধর্ম এবং মুসলমান নিয়ে আমার মাদারবোর্ড 2 আসন 219 মাদারবোর্ড 2 অনেক প্রত্যাশা মানুষের। আজকে সরকারি নাজিমুদ্দিন কলেজকে 1979 সালে আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সরকারি ঘোষণা করেছেন। আমরা সরকারের যে দাবা আমরা ঘোষণা করেছিলাম ওটাকে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় করার জন্যে 2টা বাসেরও দরকার। মাননীয় স্পিকার, আজকে 6,000 ছাত্রছাত্রী ওই জায়গায়, আরেকটা রয়েছে আমাদের 250 বিশ্বসজ্জা হসপিটাল, সে জায়গায় ভালো ডাক্তার না থাকার কারণে শুধুমাত্র 100 লোকের চিকিৎসার ব্যবস্থা করা হয়। মাননীয় স্পিকার, আজকে মাদারীপুর রাজ্যের শহর রক্ষার জন্যে পানি সম্পদ মন্ত্রীকে আমার দৃষ্টি আকর্ষণ করছে এটাকে দ্রুত বাঁধ রক্ষা করার জন্যে। আজকে স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্দেশ্যে আমি বলতে চাই, আজকে মাদক বাংলাদেশে এবং কিশোর গ্যাং বাংলাদেশে একটা মারাত্মকভাবে বেদী হিসাবে।
1: ধন্যবাদ আপনাকে। এবারে বক্তব্য রাখবেন জহরত আদিব চৌধুরী, 327 মহিলা আসন, 27, আপনার সময় 10 মিনিট।
4: ধন্যবাদ মাননীয় স্পিকার। আসসালামু আলাইকুম, আদাব। মহান জাতীয় সংসদে আজকে আমার প্রথম বক্তব্য। এই সংসদে আমার পিতা মরহুম এবাদুর রহমান চৌধুরী 4 বার এসেছিলেন নির্বাচিত হয়ে এবং দেশে এবং জনগণের কল্যাণে কাজ করেছেন। এই সুযোগের জন্য আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের সংসদ নেতা মাননীয় প্রধানমন্ত্রী এবং বিএনপির নীতি নির্ধারকদের প্রতি। এই 2026-27 সালের বাজেটের একটি দর্শন হলো সবার আগে বাংলাদেশ। এই দর্শন কোনো নতুন কিছু নয়, এর ভিত্তি হচ্ছে আমাদের মহান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ এবং গণতন্ত্রের আপোষহীন নেত্রী সফল প্রধানমন্ত্রী মরহুম বেগম খালেদা জিয়ার আধুনিক বাংলাদেশ বিনির্মাণের দূরদর্শী পরিকল্পনার অংশ। এটি একটি আধুনিক রূপান্তর মাত্র। আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের মাননীয় অর্থমন্ত্রীকে এবং মন্ত্রিসভার প্রত্যেকজন সদস্যকে যে উনারা শুধু একটি আয় ব্যয়ের হিসাব আমাদের সামনে উপস্থাপন করেনি, বরঞ্চ করেছেন 1971 থেকে 2024 সালের সকল লড়াকু বাংলাদেশিদের আকাঙ্ক্ষার প্রতিফলন এই ঐতিহাসিক দলিলে। কিন্তু দুঃখজনক হচ্ছে যখন আমরা এই আমাদের বিরোধী দলীয় সংসদদের কাছ থেকে এই বাজেটের আলোচনাতে অংশগ্রহণ দেখছি, আমার দুঃখ লাগে যে ওনারা প্রিন্সিপাল বা টেকনিক্যাল লেভেলে কোনো অ্যানালাইসিস না করে ওনারা কথার ফুলঝুরি জ্বালাময়ী বক্তব্য দিয়ে সময়টাকে পার করছেন। এখানে আমি যদি মাননীয় স্পিকার আমি যদি 2026-27 সালের বাজেটকে অ্যানালাইসিস করি, আমি লাস্ট 25 ইয়ার্সে যতগুলো বাজেট ছিল তার কিছুটা স্টাডি করার চেষ্টা করেছি এবং যখন আমি দেখি যে এখানের মধ্যে কয়েকটি নজিরবিহীন স্ট্র্যাটেজিক্যাল শিফট নোটিস করেছি, এর মধ্যে যেটা মেজর আমি বলবো সেটা হচ্ছে ইনস্টিটিউশনাল রিফর্ম এবং যে ডিরেগুলেশনের ফোকাসটা। বিগত দশকগুলোতে আমরা মেগা প্রজেক্ট, মিথ্যা জিডিপি গ্রোথের ফুলঝুরি শুনেছি, কিন্তু এবার ক্লিয়ারলি একটা ফোকাসড অ্যাপ্রোচ নিয়ে আসা হয়েছে যেখানে লং টার্ম সাস্টেনেবল অর্গানাইজেশনাল ক্যাপাবিলিটি বিল্ড করা হচ্ছে থ্রু ইনস্টিটিউশনাল গভর্নেন্স রিফর্মের মাধ্যমে, ডিরেগুলেশনের মাধ্যমে, যার এক্সাম্পল হচ্ছে সিম্প্লিফাইড বিজনেস রেজিস্ট্রেশন, লাইসেন্সিং প্রসেস, সার্ভিস লেভেল এগ্রিমেন্ট যেখানে টাইম বাউট অ্যাপ্রুভালের অ্যাপ্রোচ নিয়ে আসা হচ্ছে। এছাড়া আমরা দেখছি সামষ্টিক অর্থনীতির একটা স্ট্রাকচারাল ওভারহল যেখানে কাগজে মুদ্রা ছাপানো বন্ধ করে ধীরে ধীরে আমাদের বেসরকারি খাতের বিনিয়োগে উৎসাহিত করার জন্য ঋণ ব্যবস্থার সম্পূর্ণ রিস্ট্রাকচারিং। এছাড়া যেটা সবচেয়ে লক্ষণীয় হচ্ছে মানব সম্পদে আমাদের একটা আগ্রাসী বিনিয়োগের প্রচেষ্টা, যেটা অ্যাকচুয়ালি আমাদের দক্ষিণ এশিয়ার প্রত্যেকটা কান্ট্রির সাথে যদি আমি কম্পেয়ার করি এটা একটা যুগান্তকারী দৃষ্টান্ত স্থাপন করতে যাচ্ছে। কারণ আমাদের বাজেটে একটা বিশাল অংশ 29.7% আমরা সামাজিক খাতে বরাদ্দ রাখা হয়েছে এবং ধীরে ধীরে লক্ষ্য ধারণ করা হয়েছে যেখানে শিক্ষা এবং স্বাস্থ্যকারে 5% করে উন্নীত করা হবে, যেটা আমাদেরকে একটা ইকোনমি বেসড, নলেজ বেসড ইকোনমি এবং মিডল ইনকাম ট্র্যাপ থেকে বের হতে সাহায্য করবে। মাননীয় স্পিকার, আমি হার্ভার্ড বিজনেস স্কুলের ছাত্রী, তাই যখন এই বাজেটটা পড়াশোনা করার চেষ্টা করেছি আমি চেষ্টা করেছি যে কিছু ফেমাস কনসেপ্টের সাথে এটাকে কম্পেয়ার করার। এর মধ্যে একটা যে বিজনেস স্কুলে আমাদেরকে শিক্ষা দেওয়া হতো একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট, সেটা হচ্ছে ইমার্জিং মার্কেটগুলো কেন ডেভেলপ যে ইকোনমিতে যেতে পারে না, কি কেন তারা ডেভেলপ করতে গিয়ে বাধার সম্মুখীন হয়। এর মধ্যে একটি ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে যে এই ধরনের মার্কেট ইকোনমিগুলোতে ইনস্টিটিউশনাল ভয়েড কাজ করে, যেসব ইনস্টিটিউশন থাকা দরকার সেগুলো থাকে না অথবা থাকলেও ভঙ্গুর অবস্থায় থাকে। এবং বাংলাদেশ এটার একটা বেসিক একটা মানে পারফেক্ট এক্সাম্পল, যেখানে আমরা লাস্ট 17 বছরে আমরা দেখেছি কীভাবে দেশের প্রত্যেকটা প্রতিষ্ঠানকে ধ্বংস করে দেওয়া হয়েছে। এর সলিউশন অবশ্যই এই বাজেটের মধ্যে আমি নোটিস করেছি, যেখানে আমাদের ইনস্টিটিউশনগুলো কীভাবে ক্যাপেবল করে তোলা যায় তার একটা লং টার্ম প্রপার প্ল্যানিং হয়েছে। এছাড়া আরেকটি কনসেপ্টের কথা আমি বলতে চাই, সেখানে হচ্ছে যে একটি অর্গানাইজেশন বা একটি দেশ পিছিয়ে পড়বে সে যদি শুধুমাত্র বর্তমানকে নিয়ে থাকে, তাকে চিন্তা করতে হবে ভবিষ্যতে কীভাবে পৃথিবীটা বদলাচ্ছে এবং তার সাথে তাকে অ্যাডজাস্ট করতে হবে। এটাকে বলা হয় অ্যাম্বিডেক্সট্রিটি কনসেপ্ট। সো এটা যদি আমি ন্যাশনাল লেভেলে নিয়ে আসি, এটাকে কনসেপ্টটা খুব কঠিন শোনালেও আসলে খুব কঠিন নয়, যেটা হচ্ছে যে আমাদেরকে কারেন্ট যে আমাদের স্ট্রেংথ যে স্ট্রেংথ আছে তাকে এক্সপ্লয়েট করতে হবে টু দ্য ম্যাক্সিমাম লেভেল, যেটা আমাদের আরএমজে সেক্টর আছে, আমাদের হিউম্যান যে আমাদের যে আমরা স্কিল ফোর্স আমাদের আছে তা এটাকে আমাদের পারফেক্ট এক্সপ্লয়টেশন থেকে ইম্প্রুভ করতে হবে এবং আমাদের এক্সপ্লোরেটিভ ইকোনমির দিকে যেতে হবে। এটার একটা এক্সাম্পল হচ্ছে চায়না। চায়নাতে আমরা দেখেছি তারা কীভাবে করে তাদের ম্যানুফ্যাকচারিং হাবকে এক্সপ্লয়েট করছে এবং সাথে সাথে গ্রিন এনার্জি ট্রানজিশন, এআই বেসড ইকোনমির দিকে তারা এক্সপ্লোর করছে এবং তারা সাকসেসফুল হচ্ছে। সো আমাদের এই বাজেটের মধ্যে আমি স্পষ্টভাবে দেখতে পারি যে এই পিপল প্রসেস এবং আমাদের সার্ভিস বা প্রোডাক্ট সেক্টরে প্রত্যেকটা ক্ষেত্রে আমি দেখেছি এক্সপ্লয়েট এবং এক্সপ্লোরের কীভাবে সামঞ্জস্য এসেছে। আমি যদি সংক্ষিপ্তভাবে বলি যে আমাদের পিপল ক্ষেত্রে আমরা দেখেছি বাজেটে যে আমি একটু আগে বলছিলাম যে সামাজিক খাতে আমাদের শিক্ষা স্বাস্থ্য খাতে কীভাবে আমাদের যে বরাদ্দ হয়েছে যাতে করে আমরা একটা আমাদের যে ইউথ ডেমোগ্রাফিক ডিভিডেন্ড আছে এটাকে আমরা কীভাবে ইউটিলাইজ করতে পারি এবং এক্সপ্লোর করার জন্য আমাদের এই যে ইউথ ডেমোগ্রাফি আছে এটাকে কীভাবে আরও বেশি হায়ার লেভেলে মেরিট বেজ ইকোনমিতে তাদেরকে নিয়ে যাওয়া যায় তার জন্য স্পেশাল বরাদ্দ রাখা হয়েছে, এবং এই এই টোটাল এক্সিকিউশন করার জন্য আমাদের একটা লিডারশিপ ব্রিজ দরকার। এবং আমি দেখতে পাচ্ছি আমাদের যে প্রাইম মিনিস্টারের নেতৃত্বে এবং অ্যাডভাইজার যে এবং মিনিস্টারদের ক্যাবিনেটদের ওভারঅল সাথে আমি দেখছি যে ওনারা সুন্দরভাবে এই প্রোগ্রামটা প্ল্যানিং করেছেন। এখানে যদি আমি প্রসেসের ক্ষেত্রে আসি, আমি দেখি যে আমাদের কারেন্ট যেসব ইনস্টিটিউশন আছে এটাকে আরও কীভাবে ইম্প্রুভ করা যায়, এই জন্য এসওপি বেসড কনসেপ্ট নিয়ে আসা হয়েছে। টাইম বাউড আমি অ্যাপ্রুভালের কথা একটু আগে বলছিলাম, অটোমেশনের কথা বলা হয়েছে, এবং আমি জানতে পেরেছি যে প্রজেক্টগুলোকে যাতে করে আমরা প্রপারলি ইমপ্লিমেন্ট হয়, টাইমলি ইমপ্লিমেন্ট হয় তার জন্য ডিজিটাল ড্যাশবোর্ডের কথাও চিন্তা করা হচ্ছে। এছাড়া এক্সপ্লোরের জন্য আমরা ক্রিয়েটিভ ইকোনমি, স্পোর্টস ইকোনমি, ব্লু ইকোনমির কথা দেখছি, যেটাতে করে আমাদের দেশকে আমরা সামনে এগিয়ে নিতে পারবো। এবং আমাদের প্রোডাক্ট পার্সপেক্টিভে এক্সপ্লোরের ক্ষেত্রে আমি দেখেছি যে আমাদের কারেন্ট যেসব সিস্টেমসগুলো আছে তা কীভাবে অপটিমাইজ করা যাবে, এফিসিয়েন্সি ইনক্রিজ করা হবে তার জন্য কথা বলা হয়েছে। এছাড়া ডিজিটাল ডিসরাপশনের মাধ্যমে ফিউচার পৃথিবীতে যাতে আমাদের নাগরিকরা সুন্দরভাবে তার সেবা পায় তার জন্য ওয়ান সিটিজেন ওয়ান কার্ডের মতো যুগান্তকারী পদক্ষেপ নেওয়া হয়েছে। এখন আমি যেহেতু আমি ব্যবসা কর্পোরেটে অনেকদিন ছিলাম, আমি বিজনেস এনভায়রনমেন্ট নিয়ে কয়েকটি কমেন্ট করতে চাই। এই এই বাজেটের মধ্যে মেজর যেসব বড় ব্যবসা প্রতিষ্ঠান আছে তাদেরকে এবং এসএমএম এন্টারপ্রেনারদের জন্য ইকুয়ালি খুব ভালো ভালো কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। মেজর বিজনেসদের একটা মেজর কমপ্লেন ছিল যে প্রেডিক্টেবল ট্যাক্স স্ট্রাকচার নাই। আমাদের যে এই বাজেটের মধ্যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে যে নেক্সট পাঁচ বছর কর কাঠামো অপরিবর্তিত থাকবে, যেটা একটা খুবই যুগান্তকারী পদক্ষেপ। এছাড়া হ্যারাসমেন্ট ফি ট্যাক্স কমপ্লায়েন্সের জন্য ফেসলেস অটোমেটেড সব কিছু ফাইলিং থেকে শুরু করে অডিট সিলেকশন প্রসেস রিস্ক বেস করা হচ্ছে, যেটাকে আমি সাধুবাদ জানাই। প্রফিট রিপ্যাট্রিয়েশনের জন্য 30 দিনের একটা টাইম বাউন্ড যে এসএলএ দিয়ে দেওয়া হয়েছে, যেটাও অবশ্যই ব্যবসায়ীরা খুবই যে সানন্দে গ্রহণ করেছেন। এছাড়া ডিসপিউট রেজলিউশনের ক্ষেত্রে এডিআরকে আরও এফেক্টিভ করা হচ্ছে, অ্যাপিল ফাইলিংয়ের ক্ষেত্রে ফিসকে অনেকভাবে কমিয়ে দেওয়া হয়েছে যাতে এবং জরিমানা মওকুফের মতো প্রণোদনা দিয়ে লং টার্ম যেসব মামলাগুলো কোর্টে পেন্ডিং পড়েছে তা রিজলভ করার জন্য তাদেরকে প্রণোদনা দেওয়া হয়েছে। এতে করে আমি যারা যেসব ব্যবসায়িক নেতৃবৃন্দের সাথে আমি কথা বলছি সবাই খুব আগ্রহ ভরে এই বাজেটের ইমপ্লিমেন্টেশনের দিকে তাকিয়ে আছেন। এছাড়া এসএমই এন্টারপ্রেনারদের একটা মেজর চ্যালেঞ্জ থাকে যে ইজি অ্যাক্সেস টু ফাইন্যান্স। এখানে আমি দেখেছি যে পার্সোনাল লোন লিমিটকে 5 লাখ থেকে 10 লাখ করা হয়েছে, ক্রেডিট কার্ডে কোলাটারাল ফ্রি করে দিয়ে হয়েছে 10 লাখ থেকে 20 লাখ, ই লোন যেটা ডিজিটাল ক্যাশলেস ইকোনমি তৈরি করার জন্য আমাদের খুবই কাজে লাগবে, সেখানে 50,000 টাকা পর্যন্ত ডিজিটালি ই লোন ডিসপার্স করা যাবে। এই প্রত্যেকটা পদক্ষেপ আমাদের স্মল কটেজ এন্টারপ্রেনার, হোম বেসড মহিলা এন্টারপ্রেনার ইউথদেরকে সাহায্য করবে। এছাড়া আমি অনেকগুলো আসলে বলে শেষ করা যাবে না, অনেকগুলো প্রণোদনা দেওয়া হয়েছে, 0% টার্নওভার ট্যাক্স থেকে শুরু করে ফ্রিলান্সারদেরকে ট্যাক্স এক্সামশন দেওয়া হয়েছে। আরেকটি বড় যে চেঞ্জ হচ্ছে সিম্প্লিফাইড ট্যাক্স কমপ্লায়েন্স, যেটা ফ্ল্যাট রেট টার্নওভার ট্যাক্স দেওয়া হয়েছে। ক্ষুদ্র আমাদের দেশে লক্ষ লক্ষ ক্ষুদ্র যে খুচরা ব্যবসায়ী আছেন তাদেরকে ইনফর্মাল ইকোনমি থেকে কীভাবে ট্রানজিশন করা যায় ফর্মাল ইকোনমিতে, এই এই ফ্ল্যাট রেট টার্নওভার ট্যাক্স একটি যুগান্তরী পদক্ষেপ হিসেবে কাজ করবে। এখন আমি সংক্ষেপে যদি আমার এলাকার কথা বলি, আমি মৌলভীবাজারে বড়লেখা জুড়ি এলাকার মেয়ে। আমাদের হাকলুকি হাওড় মাধবকুণ্ড জলপ্রপাত এবং পাথারিয়া পাহাড়ের চা বাগানে ঘেরা খুবই ইকো ট্যুরিজমের একটা বিশাল অপরচুনিটি নিয়ে আমরা অপেক্ষা করছি। আমি আশা করি এই বাজেটের মাধ্যমে স্থানীয় কর্মসংস্থান বৃদ্ধি পাবে, দেশি বিদেশি বিনিয়োগ আসবে, এর জন্য ইকো ট্যুরিজমের জন্য আমি বিশেষ বরাদ্দ আশা করব। এছাড়া 17 বছরে আমাদের এই এলাকাতে, 17 বছর আগে আমার বাবা যে কাজগুলো করে গিয়েছিলেন, কিন্তু দুঃখজনক হচ্ছে এই 17 বছর আমরা অনেক বড় বড় টাইটেল পেয়েছি, মন্ত্রী পেয়েছি, কিন্তু আসল কাজ হয়নি, যা ছিল তাও ধ্বংসের কোনায়। আমাদের এখানে পাহাড়ি দুর্গম এলাকা আছে, বুবারথলের মতো এলাকা যেখানে রাস্তার অবস্থা খুবই নাজুক, তো এইসব এলাকার জন্য স্পেশাল বরাদ্দ হবে, স্বাস্থ্য সেবা শিক্ষা প্রতিষ্ঠানের জন্য স্পেশাল বরাদ্দ হবে, এটাই আমি আশা করছি। এখানে একটা ছোট ফিডব্যাক আমি দিতে চাচ্ছি, মাননীয় অর্থমন্ত্রী যদি নোটিস করেন যে সাধারণ বিনিয়োগকারীদের কর রেয়াতের পার্সেন্টেজ 15% থেকে 10% করা হয়েছে এবং সর্বোচ্চ সীমা 10 লাখ থেকে 7.5 লাখ করা হয়েছে। এইটা কমানোর কারণে সাধারণ বিনিয়োগকারীরা কিছুটা আশাহত, তাদের ব্যক্তিগত বা সামাজিক নিরাপত্তা কিছুটা হলে কমেছে। আমি আশা করব এটা বিষয়ে একটু পুনর্বিবেচনা করবেন। আর লাস্টলি বলতে চাই, কোরআনে সূরা ইউসুফের মধ্যে যে ন্যাশনাল বাজেটিংয়ের কনসেপ্টটা আছে, আমাদের এই বাজেটের মধ্যে আমি সম্পূর্ণ প্রতিফলন দেখেছি, এর জন্য আমি
1: মাননীয় সংসদ সদস্য আমি আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে একজন নারী সদস্য এই মাত্র যে বক্তব্য রাখলেন, তিনি প্রকৃতপক্ষেই এবাদুর রহমান চৌধুরী সাহেবের যে কন্যা এটা তিনি প্রমাণ করেছেন তার বক্তব্যের মাধ্যমে। এজন্য তিনি ধন্যবাদ পাওয়ার যোগ্য। এবারে বক্তব্য রাখবেন মাননীয় সদস্য জনাব মোহাম্মদ আব্দুল বারী সরকার, 55 রাজশাহী 4। আপনার সময় 5 মিনিট।
5: আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আজকে 2026-27 অর্থবছরের বাজেট সম্পর্কে আলোচনায় কথা বলার সুযোগ দেওয়ার জন্য। আসলে 2026-27 অর্থবছরের বাজেট সত্যিকার অর্থে 23 সালের পরে সর্ববৃহৎ একটা বাজেট। কিন্তু আমরা উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে এই বাজেটটা ঋণ নির্ভর একটা বাজেট, ঘাটতি নির্ভর একটা বাজেট, যার ঘাটতির পরিমাণ 2,43,000 কোটি টাকা, যেটা আমাদেরকে উদ্বিগ্ন করেছে। মাননীয় স্পিকার, বাজেট কেবলমাত্র একটা রাষ্ট্রের বাৎসরিক আয় ব্যয়ের হিসাব নয়, বরং রাষ্ট্রের নৈতিক ও অর্থনৈতিক অগ্রাধিকারের দর্পণ। কিন্তু এ বাজেটে যে প্রতিচ্ছবি ভেসে উঠেছে সেটা আমাদের কারোর জন্যই স্বস্তিদায়ক নয়। এখানে NBR-এর যে রাজস্ব ধরা হয়েছে সেটা 6,95,000 কোটি টাকা, এটা আয় ধরা হয়েছে। সেখান থেকে NBR আয় করবেন 6,00,000 কোটি টাকা, সেটা আমাদের জন্য আসলে বিগত দিনের ইতিহাস, এটা যে সফল হবে সেটা আমাদেরকে বলে না। এর অধিকাংশ 60%-এরও বেশি আসে ভ্যাট, সম্পর্ক শুল্ক এবং আমদানি শুল্ক থেকে, যেটা পরোক্ষ কর। এই পরোক্ষ করের ক্ষেত্রে একটা দিনমজুর, কৃষক অথবা রিক্সা শ্রমিক একটা পণ্য কিনতে গেলে যে পরিমাণ ভ্যাট দেয়, একজন কোটিপতি মানুষও একই পরিমাণ ভ্যাট দেয়, যেটা ইসলামী শরিয়ার সাথে সরাসরি সাংঘর্ষিক। এখানে জাকাত ভিত্তিক যদি অর্থনীতি হতো তাহলে ধনীদের কাছ থেকে অর্থ নিয়ে গরিবদের মাঝে দেওয়া হতো। মাননীয় স্পিকার, এই ঋণের সুদের জন্য বর্তমানে এই বাজেটে ধরা হয়েছে 1,27,000 কোটি টাকা আলাদা করে রাখতে হয়েছে। যদি সত্যিকার অর্থে আমরা যদি ঋণ নির্ভর না হতাম তাহলে 1,27,000 কোটি টাকা অন্য জায়গায় আমরা ব্যয় করতে পারতাম, সেটা টোটাল বাজেটের 13.6% এবং স্বাস্থ্যখাতের বরাদ্দের দ্বিগুণ। অর্থনীতি বিষয়ক শ্বেতপত্র অনুসারে 2009-2023 সাল পর্যন্ত এই বাংলাদেশ থেকে অর্থ পাচার হয়েছে $234 বিলিয়ন, যা গড়ে প্রতি বছর 1,80,000 কোটি টাকা। এটা সত্যিকার অর্থে সবার জন্য খুবই বেদনাদায়ক। যদি এই অর্থ বিদেশে পাচার না হতো তাহলে আমাদেরকে ঋণ নির্ভরশীল আর হতে হতো না। তাই মাননীয় স্পিকার, আমরা যদি 2026-27 সালের বাজেট শতভাগ বাস্তবায়ন করতে পারি তাহলে সুফল এবং কল্যাণ অবশ্যই আমরা স্বীকার করি। কিন্তু বিগত দিনের ইতিহাস বাজেট ফেলোরের ইতিহাস। আমরা বিগত দিনে খেয়াল করেছি ADP-র 30-40% পর্যন্ত বাস্তবায়ন করা সম্ভব হয়েছে, বাকিটা বাস্তবায়ন করা যায় নাই। সত্যিকার অর্থে যদি এই দেশের আমরা কল্যাণ চাই তাহলে এই বাজেটের শতভাগ বাস্তবায়নের ক্ষেত্রে আমাদেরকে অপচয়, দুর্নীতি এবং লুটপাট বন্ধ করতে হবে। মাননীয় স্পিকার, আমরা যদি সত্যিকার অর্থে মন থেকে একটাবার ভাবি যে একটা কলসের তলায় ফুটা আছে, সেই কলস যদি আমি পানি দিয়ে ভর্তি করতে চাই তাহলে প্রথমেই আমাকে এই ফুটাটা বন্ধ করতে হবে, নইলে সারাদিন পানি ঢেলে এটা বন্ধ করা কোনোভাবেই সম্ভব হবে না। এই রাষ্ট্র নামক বাংলাদেশের তলায় একটা বিশাল ফুটা আছে, সেটা দুর্নীতি এবং লুটপাটের ফুটা। এইটা বন্ধ করার পরেই যদি আমরা এই প্ল্যান নিই তাহলে আমরা নিঃসন্দেহে সফল হতে পারব। মাননীয় স্পিকার, শিক্ষাখাতে, স্বাস্থ্যখাতে বরাদ্দ বৃদ্ধি করা হয়েছে, কিন্তু শিক্ষার ক্ষেত্রে আমরা ব্যাপক বৈষম্য লক্ষ্য করেছি। জেনারেল শিক্ষা এবং মাদ্রাসা শিক্ষার মধ্যে আকাশ পাতাল তফাৎ, ভারসাম্যহীন একটা বৈষম্য আমরা লক্ষ্য করেছি। আসলে প্রকৃত অর্থে নৈতিক মানুষ গড়ার কারিগরে হচ্ছে মাদ্রাসা শিক্ষা, দিনী শিক্ষা, যেটাকে আমরা এই আজকের বাজেটে অবহেলা করা হয়েছে। তাই আমি শিক্ষামন্ত্রী মহোদয়ের কাছে দৃষ্টি আকর্ষণ করব এবং অর্থমন্ত্রী মহোদয়ের কাছে যে মাদ্রাসা শিক্ষার ক্ষেত্রে বাজেট যেন বৃদ্ধি করা হয়। একটাবার যদি বুকে হাত দিয়ে আমরা কল্পনা করি কোনো আলেমুলামার মা বাবা কখনো বৃদ্ধাশ্রমে থাকে না, থাকে আমার মতো ডাক্তার ইঞ্জিনিয়ার এবং সচিবদের বাবা মানে বৃদ্ধাশ্রমে থাকে, তারা না খেয়ে ঘরের মধ্যে পড়ে মরে পচে থাকে সেটা আমরা খবর নিতে পারি না। কিন্তু খেয়াল করে দেখবেন কোনো আলেম আলেমার মা এটা হয় না। সুতরাং নৈতিক শিক্ষার জন্য ইসলামী শিক্ষার কোনো বিকল্প নাই। মাননীয় স্পিকার, দয়া করে আমাকে দুইটা মিনিট সময় একটু বৃদ্ধি করে দিবেন, আমি একটু এলাকার কথা বলতে চাই। মাননীয় স্পিকার, আমরা সবাই জানি,
1: এক মিনিট বৃদ্ধি করা হলো, আপনি আপনার এলাকা,
5: আমরা সবাই জানি আমাদের এই বর্তমান সরকার মাদক এবং জুয়ার ব্যাপারে জিরো টলারেন্স, কিন্তু এটা বাস্তবায়ন করতে হলে আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতা লাগবে, তাদের ছাড়া কোনোভাবেই সম্ভব নয়। রুট লেভেলে যারা কাজ করেন তারা আমাদের পুলিশ বাহিনী, কিন্তু আমার বাগমারা নির্বাচনী এলাকায় বাগমারায় বাস পুলিশদের থাকার কোনো ভালো আবাসন নেই, গাড়ি ঘোড়ার সংকট, যার কারণে এটা নির্মূল করা কোনোভাবেই সম্ভব হচ্ছে না। তাই স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করে আমি বলতে চাই, অনতিবিলম্বে আমার বাগমারায় তিনটা পিক আপ ভ্যানের ব্যবস্থা উনি করবেন। এবং আমি নিজে গিয়ে বাগমারা থানা পরিদর্শন করে দেখেছি যে জায়গায় তারা থাকেন ওইটা বসবাসের অনুপযোগী একটা জায়গা, এই তাদের পুনর্বাসনের জন্য একটা ভবন নির্মাণ দরকার, জরুরি ভিত্তিতে করার জন্য বিনয়ের সাথে আবেদন রাখছি। সব শেষে আমি বলতে চাই, আমরা সরকারি দল এবং বিরোধী দল উভয় মিলেই কিন্তু বাংলাদেশ, এই বাংলাদেশকে গড়তে হলে উভয়ের পার্টিসিপেশন দরকার। সুতরাং বৈষম্যহীনভাবে উন্নয়নের
1: মাননীয় সংসদ সদস্য, আপনার সময় শেষ, দয়া করে আপনি একটু বসুন। এরপর বক্তব্য রাখবেন মাননীয় সদস্য মাহবুবা হাকিম, 348 মহিলা আসন 48, আপনার সময় 5 মিনিট।
6: সালামু আলাইকুম, বিসমিল্লাহ রহমান রহিম, ধন্যবাদ মাননীয় স্পিকার আমাকে কিছু বলার সুযোগ দেওয়ার জন্য। মাননীয় স্পিকার, 11 জুন 2026 কলোরিত এই গ্যালারিতে মাননীয় অর্থমন্ত্রী যে ঐতিহাসিক বাজেট ঘোষণা করেছিলেন, আমি তার সমালোচনার খাতিরে সমালোচনা কিংবা বিরোধিতা করতে আজ এখানে আসিনি, এসেছি বাজেট সম্পর্কে আমার অজানা কিছু তথ্য জানার অধিকার নিয়ে। মাননীয় স্পিকার, 2026-27 অর্থ বছরের বাজেট বক্তৃতা এই বইটিতে 65 নম্বর পৃষ্ঠায় বাংলাদেশের বীর মুক্তিযোদ্ধা জোলাই যোদ্ধাদের জন্য কল্যাণে বাজেট উল্লেখ আছে, কিন্তু কোথাও নেই 5 মে 2013 শাপলার গণহত্যার শহীদদের স্বীকৃতি। মাননীয় স্পিকার, আমরাই বলি যে এই বাজেট বৈষম্যহীন, এই বাজেট জনবান্ধব গণবান্ধব, তাহলে আমার প্রশ্ন, এ কেমন বৈষম্য শাপলার শহীদদের সাথে? মাননীয় স্পিকার, উল্লেখ যে তৎকালীন যে তিনটি রাজনৈতিক দল শাপলার শহীদদের স্বীকৃতি দিয়েছিলেন তার মধ্যে আমাদের আজকের সরকারি দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল। আরও উল্লেখ যে অন্তর্বর্তীকালীন সরকারের সময় স্থানীয় সরকার প্রকল্প তাদের বাজেট থেকে জোলাই যোদ্ধাদের সাথে 18 অক্টোবর 2025 শাপলার শহীদদের কয়েকটি পরিবারকে এককালীন অনুদান দেওয়ার কার্যক্রম শুরু করেছিলেন। তাই মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে মাননীয় অর্থমন্ত্রীর কাছে আমার বিনীত অনুরোধ, বৈষম্যহীন এই বাংলাদেশে বৈষম্যহীন বাজেটে সব শহীদ সমান মর্যাদা পাক। মাননীয় স্পিকার, এখন আমি চলে যাব টেক্সটাইল ইঞ্জিনিয়ার হিসেবে ব্যবসা বান্ধব আমাদের বাজেটটিতে। আমার অনেক মাননীয় বিরোধী দলের সংসদ সদস্য বলেছেন আমরা কেউ নাকি টেকনিক্যাল কোনো পয়েন্ট বলিনি, তাই আমি টেকনিক্যাল একটি পয়েন্টই বলছি। মাননীয় স্পিকার, আমাদের অর্থনীতির যে মূল চালিকা শক্তি, যা কিনা রপ্তানি আয়ের 85% এবং জিডিপির প্রায় 12% ধরে রেখেছে, সে আরএমজি এবং টেক্সটাইল খাতের সারা বছর বাজেটের দিকে তাকিয়ে থাকে শুধুমাত্র পলিসি সাপোর্ট শুল্ক ছাড় নীতির জন্য। কিন্তু এই অর্থ বছরের বাজেটে সবচেয়ে বড় টেকনিক্যাল যেটা সংশোধন সৃষ্টি করেছে চেঞ্জটা, তা হচ্ছে বন্ড লাইসেন্স ছাড়া শুল্ক মুক্ত কাঁচামাল আমদানির সুযোগ বাড়ানো, এমনকি 30% যে ভ্যালু অ্যাডিশনের শর্ত ছিল তাও পুরোপুরি তুলে দেওয়ার প্রস্তাব এসেছে। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে আমি মাননীয় অর্থমন্ত্রীর কাছে জানতে চাচ্ছি, এই সিদ্ধান্তের ফলে আমাদের উইভিং, স্পিনিং, ডাইং, ফিনিশিং এবং অন্যান্য ব্যাকওয়ার্ড লিঙ্কেজ যে শিল্পগুলি আছে তা কিভাবে টিকে থাকবে? হাজার হাজার শ্রমিকের কর্মসংস্থানের দায়িত্বই বা কে নেবে? মাননীয় স্পিকার, এখন আমি চলে যাব মাদকদ্রব্যের বিরুদ্ধে আমাদের এই বাজেটের দিকে। আপনার অনুমতি নিয়ে আমি পর্যালোচনা করতে চাচ্ছি। বাংলাদেশ টোব্যাকো কন্ট্রোল অ্যাডভোকেটস এই সংগঠনটির দেওয়া তথ্য অনুযায়ী তারা দীর্ঘদিন ধরে, জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা দীর্ঘদিন ধরে তামাকজাত নিকোটিনজাত এসব দ্রব্য নিষিদ্ধের দাবি জানিয়ে এসেছেন, কিন্তু বর্তমান অর্থ বছরের বাজেটে সেই দাবি প্রত্যাহার করে এসব পণ্যকে করের আওতায় এনে কার্যত বাজারে এর বৈধতা সৃষ্টি করা হয়েছে। মাননীয় স্পিকার, সিগারেটের দাম বেড়েছে সত্য কথা, কিন্তু তার চেয়ে বড় সত্য কথা 75% সিগারেট বাংলাদেশে নিম্ন স্তরের মূল্যের বাজারে সৃষ্টি হয়, যেখানে দাম বেড়েছে মাত্র 2 টাকা। এই মূল্যস্ফীতির প্রেক্ষাপটে এই বৃদ্ধিটা আমাদের নতুন প্রজন্মকে ধূমপানে কতটা নিরুৎসাহিত করতে হবে তা কি সত্যি ভাববার বিষয় নয়? মাননীয় স্পিকার, এখন আমি চলে যাব একটু শিক্ষা খাতে, সময় অনেক কম, যদি মেহরবানি করে সময় দেন আমি কৃতজ্ঞ থাকব। তা হচ্ছে 14 জুন 2026 মোহাম্মদপুর 13 আসনের আমাদের মাননীয় সংসদ সদস্য বলেছেন, বর্তমানে শিক্ষা বান্ধব বাজেটে শিক্ষার সাথে সরকার সংস্কৃতি খেলাধুলা বিভিন্ন প্রতিযোগিতার উদ্যোগ নিয়েছেন। নিঃসন্দেহে তার বক্তব্যের সাথে আমরা একমত, তবে তিনি একই সাথে বলেছেন আমাদের অনেকেই নাকি সংস্কৃতির বিরোধিতা করে। মানে স্পিকার, আপনার মাধ্যমে আমি আমার মাননীয় সংসদ সদস্যকে প্রতিমন্ত্রীকে জানাতে চাচ্ছি, বিরোধিতা কখনো সংস্কৃতি তথা সুসংস্কৃতির সাথে হতে পারে না, বিরোধিতা হয় সংস্কৃতির নামে অপসংস্কৃতির সাথে। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে মাননীয় অর্থমন্ত্রীকে সত্যিকার অর্থে বিনীত অনুরোধ জানাচ্ছি, এই যে শিক্ষা বান্ধব বাজেটটি সত্যিকার অর্থে যেন সুশিক্ষার জন্য কার্যকর হয়, যেখানে একাডেমিক শিক্ষার পাশে থাকবে নৈতিক শিক্ষা, মানবিক মূল্যবোধ এবং ধর্মীয় চেতনা, এবং বরাদ্দ থাকবে শিক্ষকদের মান উন্নয়নের জন্য পর্যাপ্ত দিক নির্দেশনা। কারণ মাননীয় স্পিকার, এডুকেশন উইথ হ্যাপিনেস।
1: আপনার বক্তব্য খুব ভালো হয়েছে, আপনাকে ধন্যবাদ রাখতে পারবেন। এরপর বক্তব্য রাখবেন মাননীয় সদস্য জনাব লুৎফর রহমান, 296 কক্সবাজার 3। আপনার সময় 6 মিনিট।
7: বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। এইটা এই বাজেট, হ্যাঁ আমার টাইম চলে যেতেছে, গতবারও একই অবস্থা হয়েছে। কি বলবো না স্পিকার, আমাকে প্রথম থেকে দেন দিলে
1: বলতে চান,
7: 6 মিনিট হইলে প্রথম থেকে দেন। আমার তো সবসময় একই অবস্থা হয়, কেউ না কেউ দাঁড়াই থাকে।
1: মাননীয় চিফ হুইপ, আপনি কিছু বলতে চান, বলেন।
2: মাননীয় সদস্য, মাননীয় বিরোধী দলের সদস্য, তিনি 2 মিনিট সময় চেয়েছেন, বিরোধী দল থেকে 2 মিনিট সময় তাকে বরাদ্দ করা হয়েছে, আপনি তাকে 2 মিনিট সময় দেন এবং পরবর্তীতে আমাদের মাননীয় সদস্য তিনি বক্তব্য রাখেন, তারই আবার পূর্ণ সময় দিয়ে। ধন্যবাদ মাননীয়।
1: ধন্যবাদ আপনাকে, আপনি 2 মিনিট আপনার সময় বাড়ানো হলো।
6: ধন্যবাদ সাথে চিফ হুইপকে আমার জন্য সময় বরাদ্দ করতে হেল্প করেছেন। মানে স্পিকার, আমার কথার খেয়েটা হারিয়ে ফেলেছি, কারণ সময় চেয়ে কেউ এখানে সময় পায়নি, এমনভাবে দাঁড়িয়েছিল আমার গত সেশন থেকে মনে পড়ছে না, এরকম দেখেছি। যাই হোক, মানে স্পিকার, এখন চলে যাব আমাদের স্বাস্থ্য খাতে। নিঃসন্দেহে ডায়ালাইসিসের ব্যয়ভার 800 পর্যন্ত কমেছে, হার্টের রিং 20,000 পর্যন্ত কমেছে, এটা স্বাস্থ্য বান্ধব বাজেটের একটি ইতিবাচক দিক। কিন্তু পত্রিকা খুললেই আমরা দেখি দুর্নীতি, অব্যবস্থাপনা, জনবল সংকটে বন্ধ হয়ে গেছে বিশ্বমানের চিকিৎসার স্বপ্ন, 1500 কোটি টাকার সুপার স্পেশালাইজড হসপিটাল যার 283 কোটি টাকার যন্ত্রপাতি রয়েছে নষ্ট হওয়ার ঝুঁকিতে। তাই মাননীয় স্পিকারের মাধ্যমে মাননীয় অর্থমন্ত্রীকে আমি জানাতে চাচ্ছি, মূল্য কমানোর সাথে দরকার কার্যকর হসপিটাল, দুর্নীতিমুক্ত ব্যবস্থাপনা। মাননীয় স্পিকার, এখন আমি চলে যাব আমাদের নিত্য প্রয়োজনীয় যে মোবাইল, তার সেই সিমের যে 300 পর্যন্ত কর প্রত্যাহার করা হয়েছে। মাননীয় স্পিকার, এই এই পয়েন্টে যদি বলতে চাই তা বলবো, সরকার নিজেই কিন্তু স্বীকার করেছে 1200 কোটি টাকার রাজস্ব ঘাটতি হবে। এখন আমার প্রশ্ন আমার জানতে চাওয়া, মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে মাননীয় অর্থমন্ত্রীর কাছে, যে এই কর প্রত্যাহারের ফলে সরকার কি কোনো ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট গ্রহণ করেছেন যে কতজন নতুন গ্রাহক যুক্ত হবে, নেটওয়ার্কের সম্প্রসারণ কেমন হবে, ইন্টারনেট কল রেটের দাম কেমন পড়বে? যদি এরকম শর্ত না থেকে থাকে তাহলে এই কর ছাড়ের সুবিধা সাধারণ জনগণ নয়, এটা মুনাফা হিসেবে চলে যাবে অপারেটরদের দখলে। তাই মাননীয় স্পিকার, আমি একটা নারী বান্ধব বাজেটের একটা সীমাবদ্ধতার কথা বলে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিব, সেটা হচ্ছে সরকারি দলের সরকারি কর্মজীবী নারীরা মাতৃত্বকালীন ছুটি পায় 6 মাস, সেখানে বেসরকারি নারী কর্মীরা আমাদের
1: আপনাকে যথাযথ সময় দেওয়া হয়েছে। মাননীয় সংসদ সদস্য আপনাকে ধন্যবাদ। এবার বক্তব্য রাখবেন জনাব লুৎফর রহমান, 296 কক্সবাজার 3। আপনার সময় 6 মিনিট।
7: ধন্যবাদ মাননীয় স্পিকার। এইটা বিএনপি সরকারের, যদি আপনি বেগম খালেদা জিয়া এবং সাইফুর রহমানের বাজেট ধরেন তাহলে এটা 13তম বাজেট। এর আগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান 5টা বাজেট দিয়েছিলেন। বিএনপি জাতীয়তাবাদী সরকার যতগুলো বাজেট দিয়েছে মাননীয় স্পিকার সবগুলাই সফলতার সাথে বাস্তবায়ন করেছেন। আমাদের অভিজ্ঞতা আছে কিভাবে বাজেট বাস্তবায়ন করবে, এবং আমরা এই যে আজকে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এবং আমাদের এই যে সফল বাণিজ্য মন্ত্রী এক সময়ের, এখন আমাদের মাননীয় অর্থমন্ত্রী জনাব আমির কোসু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে ইনশাআল্লাহ এই বাজেট অবশ্যই বাস্তবায়ন হবে। আপনারা যেভাবে বক্তব্য রাখতেছেন ওই পাশ থেকে মনে হয় যে আমরা 10-12 বছর আগে থেকে ক্ষমতা চালিয়ে আসতেছি। মাত্র চার মাসের এই সরকার, আমাদের মাননীয় অর্থমন্ত্রী বলেছেন এটা 1.5 মাসের মধ্যে এই বাজেটটা করা হয়েছে। তিনি বলেছেন এটা নিখুঁত বাজেট না, আপনারা যদি ঠিকমতো পরামর্শ দেন অবশ্যই এই বাজেট অ্যাডজাস্ট করা হবে। মাননীয় স্পিকার, আপনারা আমরা সকলেই জানি 2024 সালে অন্তর্বর্তীকালীন সরকার একটা শ্বেতপত্র প্রকাশ করেছিল, ওই শ্বেতপত্রে $234 বিলিয়ন বিদেশে পাচার হয়েছে বলে তারা উল্লেখ করেছিল। এখন ঋণ আমাদের হলো সরকারিভাবে 77 বিলিয়ন, আর সব মিলিয়ে সরকারি বেসরকারি মিলিয়ে 113 বিলিয়ন। তো আমাদের মাননীয় মহাসচিবের কথায় অর্থনীতিতে এমনিই ফুকলা হয়ে গেছে। একটা বিধ্বস্ত অর্থনীতিকে আবার পুনরুদ্ধার করার জন্য আমাদের মাননীয় অর্থমন্ত্রী যে বাজেট দিয়েছে সেটা তিনি অনেক কিছুই অ্যাড্রেস করেছেন। তিনি বলেছেন এই বাজেট সবার জন্য বাজেট, তিনি এখানে সাধারণ মানুষের যাতে দ্রব্যমূল্য বৃদ্ধি না হয় 60টা ভোগ্যপণ্যকে তিনি ট্যাক্স কমিয়েছেন, তিনি এখানে ব্যবসায়ীদেরকে তিনি ব্যবসা বান্ধব বাজেট দিয়েছেন, তিনি এখানে বিনিয়োগ বান্ধব বাজেট দিয়েছেন। এটা উচ্চবিলাসী বলা হচ্ছে, হ্যাঁ মাননীয় স্পিকার এটা উচ্চবিলাসী, কিন্তু এটা বাস্তবায়নযোগ্য, অবশ্যই এটা বাস্তবায়নযোগ্য। এখন আমরা যে শিক্ষা খাতে এবং স্বাস্থ্য খাতে বাড়ানো হয়েছে এই বাজেটে, যে স্বাস্থ্যে 69,409 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে, এখানে স্পেশালাইজ হসপিটাল হবে গ্রাম থেকে শহর পর্যন্ত, যাতে আপনার মানুষ চিকিৎসা সেবা পায়। আমাদের দেশ থেকে প্রতি বছর $4-5 বিলিয়ন $ রুগী খাতে বাইরে কিন্তু রুগীরা ব্যয় করে, তো এই ব্যয়টা অবশ্যই সাশ্রয় হবে। যেভাবে আমরা স্বাস্থ্য খাতে আমরা বরাদ্দ রেখেছি, এখানে 1,500 আমাদের মাননীয় স্বাস্থ্যমন্ত্রী আছেন, তিনি 1,500 বিশেষায়িত মহিলাদের জন্য আবার 1,500 বিশেষায়িত পুরুষদের জন্য হসপিটালের প্রস্তাব রেখেছেন। মাননীয় স্পিকার, আমি শিক্ষা খাতের কয়েকটা কথা বলব। শিক্ষা খাতে অনেক বরাদ্দ দেওয়া হয়েছে এবং আমাদের বাজেটে যাতে বিজ্ঞানের সাথে কারিগরি শিক্ষা, গবেষণা শিক্ষা এসবের উপর জোর দেওয়া হয়েছে। আমি বিশ্ববিদ্যালয়ে আপনার এই যে এগ্রিকালচার, ভেটেরিনারি, তারপরে আপনার ফিশারিজ, বিজনেস স্টুডেন্ট, এদের 3 মাসের মধ্যে ইন্টার্নশিপ আছে। এইটাকে যদি বাড়িয়ে 1 বছর করা হয় তাহলে কিন্তু আপনার তারা কনফিডেন্স ডেভেলপ হবে তাদের, এবং তাদের যদি পুঁজি দেওয়া হয়, এক্সট্রা ফান্ড দেওয়া হয়, তারা কিন্তু এটা তারা তাদের চাকরির জন্য অপেক্ষা না করে কর্মসংস্থান নিজেরা উদ্যোক্তা হবে এবং তারা কিন্তু কর্মসংস্থান সৃষ্টি করতে পারবে। আর দ্বিতীয়ত আমার দ্বিতীয় প্রস্তাব হলো 16 থেকে 18 বছর তরুণদেরকে বাধ্যতামূলক 6 মাসের সামরিক প্রশিক্ষণ দেওয়ার জন্য আমি অনুরোধ জানাই, প্রস্তাব জানাচ্ছি। 6 মাসের সামরিক প্রশিক্ষণ দেওয়া হবে, এতে তার দেশপ্রেমী উদ্বুদ্ধ হবে সে, এবং সে একটা সুশৃঙ্খল জাতি হিসাবে গড়ে উঠবে এবং ভবিষ্যৎও আমাদেরকে সম্মান করবে। কথায় কথায় যে সমস্ত কথাবার্তা বলে এই কথাবার্তা থেকে বিরত থাকবে। তারপর আমি মাননীয় অর্থমন্ত্রীকে ধন্যবাদ জানাই, তিনি সৃজনশীল অর্থনীতির উন্নয়নের কথা বলেছেন। 2026-27 অর্থবর্ষে 320 টাকার প্রাথমিক বরাদ্দ প্রস্তাব করা হয়েছে। এর পাশাপাশি বাংলাদেশ ব্যাংকের কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি বা সামান্য বাজেট, এটা কিন্তু সবার জন্যই বাজেট কিন্তু মাননীয় স্পিকার। তো আমি আমার এলাকার
1: মাননীয় সদস্য, আপনার সময়ের আগে কিছু নষ্ট হয়েছে, এজন্য আপনাকে আরো 2 মিনিট সময় বাড়িয়ে দেওয়া হলো।
7: আমার নির্বাচনী এলাকার কথা বলতে চাই, গতবারও ঝামেলার জন্য নির্বাচনী এলাকায় ওনারা বিভিন্নভাবে আমাকে বক্তব্য রাখতে দেয়নি। আমার নির্বাচনী এলাকায় যে সমগ্র কক্সবাজার জেলা পর্যটন, সমুদ্র সম্পদ, মৎস্য, লবণ, বন্দর, সীমান্ত বা নিজের জন্য জাতীয়ভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কক্সবাজারকে শুধু একটি পর্যটন শহর হিসেবে নয়, একটি সমন্বিত সামুদ্রিক অর্থনৈতিক অঞ্চলে রূপান্তর করতে হবে। কক্সবাজার উন্নয়নের স্বার্থে আমি নিম্নলিখিত প্রস্তাবগুলি বিবেচনার জন্য উপস্থাপন করছি। কক্সবাজারের সমুদ্র বিজ্ঞান, সামুদ্রিক জীববৈচিত্র্য, জলবায়ু এবং ব্লু ইকোনমি গবেষণা ভিত্তিক একটি বিশেষায়িত পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করার জন্য আবেদন জানাচ্ছি। কক্সবাজার পৌরসভাকে সিটি কর্পোরেশন উন্নত করার জন্য আবেদন জানাচ্ছি। পর্যটন খাতে দেশি বিদেশি বিনিয়োগ কার্য আকর্ষণে কার্যকর ওয়ান স্টপ সার্ভিস চালু এবং অনুমোদন ও আইনগত প্রক্রিয়া সহজ করার দাবি জানাচ্ছি। লবণ চাষিদের ন্যায্য মূল্য, প্রযুক্তি সংরক্ষণ ও বিপণন সহায়তার জন্য একটি স্বতন্ত্র লবণ বোর্ডের দাবি জানাচ্ছি। ফতাগারগুলি ইউনিয়নকে পৌরসভায় উন্নত করা এবং কক্সবাজার জেলার রামু উপজেলার পূর্বাঞ্চল নিয়ে নতুন বাঁকখালি উপজেলা গঠনের সম্ভাব্যতা পরীক্ষা করা। চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে পর্যায়ক্রমে 6 লেন উন্নত করা। ঈদগাঁও উপজেলায় প্রশাসনিক ভবন, ফায়ার সার্ভিস স্টেশন, পূর্ণাঙ্গ স্বাস্থ্য কমপ্লেক্স দ্রুত নির্মাণ। কক্সবাজার সিটি কলেজ, ঈদগাঁ রশিদ আহমদ কলেজকে সরকারি করার বিষয়টি অগ্রাধিকার ভিত্তিতে বিবেচনা করার জন্য আবেদন জানাচ্ছি। মাননীয় স্পিকার, আমরা এমন একটি বাংলাদেশ করতে চাই যেখানে রাষ্ট্র ব্যবস্থা বাধা নয়, সহায়ক হবে। শিক্ষা শুধু সনদ নয়, দক্ষতা সৃষ্টি করবে। স্বাস্থ্যসেবা সুবিধা নয়, নাগরিক অধিকার হিসেবে প্রতিষ্ঠিত হবে এবং উন্নয়নের সুফল অঞ্চল, শ্রেণী, পরিচয় নির্বিশেষে সবার কাছে পৌঁছাবে। আমাদের অঙ্গীকার কর্মকার।
1: মাননীয় সংসদ সদস্য, আপনাকে ধন্যবাদ। এবারে বক্তব্য রাখবেন নারায়ণগঞ্জ থেকে নির্বাচিত সংসদ সদস্য জনাব আব্দুল্লাহ আমিন, নারায়ণগঞ্জ 207-4 আসন।
8: বিসমিল্লাহির রহমানির রহিম।
1: আপনার সময় 5 মিনিট।
8: ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আজকে 2026-27 অর্থবছরের বাজেট সম্পর্কে আজকের আলোচনায় অনেক কথা উঠেছে, আমি স্পেসিফিক কিছু কথা বলতে চাই। তা আমি একটু সংশয় প্রকাশ করতেছি, আমি স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় কি পাবো কি না, উনি মাঝে মধ্যে আমি দেখি, মাঝে মধ্যে দেখছি না, এখন আসেন, এই জন্য কথাটা বলে ফেলি। আমরা একটা বিশাল অঙ্কের বাজেট আমরা ঘোষণা করেছি, যেটা নিয়ে আলোচনা হচ্ছে এটা সত্য, কিন্তু আমাদের তরুণ প্রজন্ম মাননীয় স্পিকার মাদকের সমস্যায় জর্জরিত, এবং মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বিগত অধিবেশনে বলেছিলেন যে ঈদের পরে মাদকের বিরুদ্ধে অভিযান, যৌথ অভিযান শুরু হবে। মাননীয় স্পিকার, আমার মনে হয় এটার মাদকের বিরুদ্ধে আমাদের যেই সমস্যাটা, মাদকের সমস্যাটা আমাদের কোনো সরকারি দল বিরোধী দল না, এটা সারা দেশের সমস্যা, 300 আসনের সমস্যা। এবং আমার কাছে মনে হয় যে আমাদের এই মাদকের সমস্যাটা ওয়ান কাইন্ড অফ কি আমাদের সো কল প্রতিবেশী রাষ্ট্রের মাদকের এক ধরনের আরোপিত মাদকের যুদ্ধ কিনা, যেই রকম যুদ্ধের কথা আমরা পড়েছি আফিমের যুদ্ধের সময়, ওই রকম একটা মাদকের যুদ্ধ কিনা, যে চাপিয়ে দেওয়া যুদ্ধ, যে আমাদের ইয়াং জেনারেশনকে মাদকে বুত করে এই দেশের মার্কেটকে দখল করার একটা যুদ্ধ কিনা, এটাও বিবেচনা করার সময় এসেছে। মাননীয় স্পিকার, আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন যে ঈদের পরে, আমরা কোন ঈদের পরে এটা একটু জানতে চাই মাননীয় স্পিকার, কারণ মাদকের বিরুদ্ধে যেই যৌথ অভিযান, এটা যদি আমরা না করতে পারি, আমাদের ইয়াং জেনারেশনকে যদি আমরা ইনভলভ না করতে পারি, আমাদের কর্মক্ষমতা যদি কাজে না লাগাতে পারি, তাহলে আমাদের অনেক পরিকল্পনা আসলে ভেস্তে যাবে, আমরা দেশটাকে সামনের দিকে আগাতে পারবো না মনে হয়। একটু বাজেটের দিকে যদি ঢুকি, তাহলে মাননীয় স্পিকার, আমার মনে হয় এই বাজেটের মাধ্যমে মধ্যবিত্ত একটা চাপে পড়বে। এখানে টার্নওভার ট্যাক্সের কথা বলা হয়েছে মাননীয় স্পিকার, যেটা হচ্ছে লভ্যাংশের উপরে না, সেটা হচ্ছে মোট আয়ের উপরে। মাননীয় স্পিকার, এখানে আমাদের ইয়াং জেনারেশনের যারা উদ্যোক্তা আছে, তারা যদি 1% টার্নওভার ট্যাক্স দিয়ে ব্যবসা শুরু করতে হয়, তাহলে তারা আসলে হতাশই হবে, কারণ বাংলাদেশের ব্যবসার যে পরিস্থিতি। মাননীয় স্পিকার, মধ্যবিত্তের আরেকটা প্রেশার, যারা এই এই বাজেটে বলেছেন, একজন আমাদের মাননীয় সংসদ সদস্য, যার 35,000 টাকা মাসিক ইনকাম, তার আয়কর বৃদ্ধি করা হয়েছে 48%, আর যার 2,00,000 টাকা মাসিক ইনকাম, তার আয়কর বৃদ্ধি হয়েছে মাত্র 9%। এই ধরনের বৈষম্য মাননীয় স্পিকার থাকা উচিত না। বাজেটে আয়করটা যারা উচ্চবিত্ত তাদের দিকে গিয়ে নিম্নবিত্ত যারা হচ্ছে মৌলিক চাহিদা পূরণ করতে হিমশিম খান, তাদের দিকে আমাদের আলাদা প্রণোদনা থাকা উচিত। আমরা সামাজিক সুরক্ষার কথা বলি মাননীয় স্পিকার, আমার এলাকার একটা রিক্সাওয়ালা যখন ক্ষুধার্ত হয়, তার মৌলিক চাহিদা পূরণ করতে না পারলে একটা 10 টাকার এনার্জি বিস্কুট কিনে খায়, ওইটা তার যেই ট্যাক্স, অন্য একটা ব্যবসায়ীর জন্য সেম ট্যাক্স। মাননীয় স্পিকার, এইখানে যে সামাজিক সুরক্ষা, কারো মৌলিক চাহিদা এবং কারো জন্য সেটা হচ্ছে একটা নাস্তার আইটেম, দুইটা জিনিসের যে পার্থক্য আছে, এই পার্থক্যটা আমাদের বুঝতে হবে মাননীয় স্পিকার। সেই সাথে আমরা আরও কিছু ব্যাপারে যদি আমরা কথা বলতে চাই, যে বাংলাদেশে কিন্তু 2026 সালের নভেম্বরে LDC উত্তরণের কথা, LDC উত্তরণ যদি হয়, তাহলে বাংলাদেশে আমরা শুল্কমুক্ত যেই সুবিধাগুলো পাই, সেই সুবিধাগুলো কমতে থাকবে, যার ফলে আমাদের ব্যবসায়ীদের ওপর একটা প্রেশার পড়বে, এই ব্যবসায়ীদের প্রেশার পড়বে। আমরা জানি আমাদের গার্মেন্টস ইন্ডাস্ট্রি হচ্ছে বিগেস্ট ইন্ডাস্ট্রি এবং রপ্তানি আয়ের প্রধান মাধ্যম। মাননীয় স্পিকার, আমাদের যদি গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে প্রেশার পড়ে, তাহলে আমরা কোন দিকে ঝুঁকবো? আমাদের রপ্তানি পণ্যের বিকল্প খুঁজতে হবে। মাননীয় স্পিকার, আমাদের দেশে অনেক পণ্য আছে, যেমন আমি শিল্পমন্ত্রী মহোদয়কে উদ্ধৃত করে বলতে চাই, আমাদের কোরবানি ঈদের পরে যখন চামড়া শিল্প নিয়ে কথা হলো, উনি বললেন কোরবানিকৃত পশুর প্রায় অর্ধেকের বেশি চামড়া কালেক্টেড হয়েছে, যেটাতে ওনারা সন্তুষ্ট। কিন্তু মাননীয় স্পিকার, আমি যদি বলি যে এই বছরও, আমাদের এই অর্থবছরেও প্রায় 2,000 কোটি টাকার উপরে চামড়া আমদানি করা হয়েছে, অথচ বাংলাদেশের মানুষ চামড়া খালে ফেলে দিতে হচ্ছে, এই যেই মেকানিজম মিসম্যানেজমেন্ট, এইটার সমাধান কি মাননীয় স্পিকার? আমি ডলার ক্রয় করে, ডলার ব্যয় করে আমি চামড়া আমদানি করব, আর আমার দেশের চামড়া আমি খালে ফেলে দিব? এই মিসম্যানেজমেন্ট থেকে বের হওয়ার জন্য আমার মেকানিজম দরকার। মাননীয় স্পিকার, আমি অনুরোধ করব, আমাকে এলাকার জন্য কিছু বলার জন্য আমাকে একটু যদি সময় বাড়িয়ে দেন।
1: আপনাকে সময় বাড়িয়ে দিলাম 2 মিনিট,
8: ধন্যবাদ।
1: আপনি মাদকের বিরুদ্ধে যুদ্ধ করতে চান, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী নিজেও কিন্তু মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন, এবং সমস্ত সংসদ সদস্যরা মাদকের বিরুদ্ধে, আপনি যেহেতু মাদকের বিরুদ্ধে যুদ্ধ করতে চান, এই জন্য আপনার সময় আরও 2 মিনিট বাড়িয়ে দেওয়া হলো।
8: ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমার এলাকা নিয়ে যদি আমি কিছু বলি, নারায়ণগঞ্জ জেলা বাংলাদেশের হায়েস্ট ট্যাক্স পেয়িং এবং হায়েস্ট বাংলাদেশকে রাজস্ব সার্ভিস দেওয়া জেলাগুলোর একটা, কিন্তু নারায়ণগঞ্জ জেলা দুঃখজনকভাবে এ গ্রেড জেলা হইতে পারে না মাননীয় স্পিকার। এটাকে অবিলম্বে যাতে এ গ্রেড জেলায় উন্নত করা যায় এই ব্যাপারে সহায়তা কামনা করছি। মাননীয় স্পিকার, আমার আসনটি নারায়ণগঞ্জ 4 আসন, জলাবদ্ধতায় নিমজ্জিত। শামীম ওসমান নামের একজন ফ্যাসিস্ট গডফাদাররা যারা অবৈধভাবে ক্ষমতা দখল করেছিল তাদের কারণে এই এলাকার উন্নয়নটা হয় নাই বিগত 16 বছর। আমরা মাননীয় পানি সম্পদ মন্ত্রীকে বলেছি, প্রায় 1400 কোটি টাকার প্রজেক্ট নিয়ে পুরো প্রজেক্টটা গায়েব করে ফেলা হয়েছে, খেয়ে ফেলা হয়েছে, কোনো সুফল জনগণ পায় নাই। ওই এলাকার জলবদ্ধতার সমস্যাটার যদি সমাধান না হয় তাহলে মানুষ স্বাভাবিকভাবেই, এত ট্যাক্স পেয়ে একটা জেলা এবং শিল্প কারখানা শ্রমিক নির্ভর একটা এলাকার মানুষ জলাবদ্ধতায় থাকলে, হাঁটু পানিতে কোমর পানিতে থাকলে তার উৎপাদন ক্ষমতা কিভাবে কাজ করবে এটা বিবেচনার বিষয়। মাননীয় স্পিকার, আমার এলাকার সবচেয়ে পুরাতন যেই সড়ক পোস্তকলা পঞ্চবটি হয়ে চাষারা যেই সড়ক, আমরা এই সড়কটিকে 6 লেনে উন্নতি করার জন্য অনুরোধ করছি মাননীয় সড়ক মন্ত্রীর কাছে। মাননীয় স্পিকার, আমার এলাকায় নদী পার হয়ে 2টা ইউনিয়নে যাইতে হয়, বক্তাবলী এবং আলিরটেক ইউনিয়ন। মাননীয় স্পিকার, বক্তাবলী এলাকাটা মুক্তিযুদ্ধের একটি স্মৃতিবিজড়িত এলাকা, মহান মুক্তিযুদ্ধে ওই এলাকাটা মুক্তাঞ্চল ছিল এবং পাক হানাদার বাহিনী ওই এলাকায় ঘেরাও দিয়ে গণহত্যা চালায়, একদিনে 139 জনকে গণহত্যা করে গণকবর দেয়। ওই এলাকার লক্ষাধিক মানুষ, মাননীয় স্পিকার, শহরের সাথে মূল যোগাযোগের জন্য দীর্ঘদিনের দাবি একটি

0: সেতু মন্ত্রীর কাছে আমি অনুরোধ।
1: ধন্যবাদ আপনাকে মাননীয়। এবারে বক্তব্য রাখবেন মাননীয় সদস্য সেলিনা সুলতানা, 335 মহিলা আসন, 35। আপনার সময় 7 মিনিট। আছেন?
2: আমি জানতাম না, ঠিক আছে।

বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ আমাকে প্রথমবার এই মহান জাতীয় সংসদে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। আমি আসলে প্রস্তুত ছিলাম না, আমি একটু সিক, আমি আমার প্রচণ্ড জ্বর এবং গলা ব্যথা। যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী নেই, আমরা সংসদে অনুপস্থিত থাকতে পারবো না, তাই সেই হিসাবে প্রেজেন্ট ছিলাম। যাই হোক, মাননীয় স্পিকার, আজ যেহেতু মহান সংসদে আমার প্রথম দিন, আমি সর্বপ্রথম শুকরিয়া আদায় করছি পরম করুণাময় অসীম দয়ালুদতা মহান রাব্বুল আলামিনের প্রতি, তার অসীম দয়ার জন্য। মাননীয় স্পিকার, আমরা যে এই স্বাধীন বাংলাদেশে জাতীয় সংসদে দাঁড়িয়ে কথা বলছি, এই দেশের স্বাধীনতা একদিকে একদিনে অর্জিত হয়নি। এই দেশের স্বাধীনতা, অধিকার এবং মর্যাদা রক্ষার ইতিহাস দীর্ঘ। আমাদের নেতা বলেছেন, আমাদের আগে দেশ, ক্ষমতার আগে জনতা, সবার আগে বাংলাদেশ। সেই বাংলাদেশ বিনির্মাণে যারা অবদান রেখেছেন, সেই 1957 সাল পলাশির প্রান্তর থেকে মীর মদন, মোহনলাল এবং ফরাসি সেনাপতি সানফ্রে সহ 24-এর গণ অভ্যুত্থানের আবু সাইদ, মীর মুগ্ধ এবং শহীদ অসীম সবাইকে আমি শ্রদ্ধাভরে স্মরণ করছি। আমি শ্রদ্ধাভরে স্মরণ করছি এই স্বাধীনতা সংগ্রামের পেছনে যারা অবদান রেখেছেন। মাননীয় স্পিকার, আমি গভীর শ্রদ্ধা এবং বিশেষভাবে স্মরণ করছি বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, মহান স্বাধীনতার ঘোষক, বীর উত্তম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে। আমি গভীর শ্রদ্ধা এবং ভারাক্রান্ত হৃদয়ে স্মরণ করতে চাই জনপ্রিয়তার বাটখারা যদি হয় নির্বাচন, সেই নির্বাচনে যে নেত্রী কোনোদিন কোনো আসনে হারেননি, বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী, যে নেত্রী আমৃত্যু এই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং গণতন্ত্রের জন্য লড়াই করে গিয়েছেন। তিনি লড়াই করেছেন ফ্যাসিবাদের বিরুদ্ধে, তিনি লড়াই করেছেন স্বৈরাচারের বিরুদ্ধে, সেই প্রাণপ্রিয় নেত্রী, মাদার অফ ডেমোক্রেসি, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আমি আজ ধন্যবাদ জানাতে চাই। মহান সংসদ নেতা, যেই নেতা নির্যাতিত হয়েছেন, নিপীড়িত হয়েছেন, নির্বাসিত হয়েছেন, রেখে যাওয়া ভাইকে এসে পাননি, রেখে যাওয়া মায়ের জানাজা করেছেন, আধিপত্যবাদের বিরুদ্ধে দ্রোহ, কোটি মানুষের হৃদয়ের স্পন্দন, খেটে খাওয়া মানুষের কণ্ঠস্বর, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে আমাকে এই সংসদে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য আমি মনোনয়ন বোর্ডের সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আমি আজ এই দিনে আমি মহান স্বাধীনতার যুদ্ধের বীর শহীদদেরকে আমি স্মরণ করতে চাই এই জুলাই আন্দোলনের সকলকে। মাননীয় স্পিকার, আশা করি আমাকে একটু সময় বাড়িয়ে দিবেন, কারণ হচ্ছে আমি 9 বার গ্রেফতার হয়েছি ফ্যাসিস্ট হাসিনার আমলে। আমাকে যদি একবার এসে 1 মিনিট করেও দেন, আমি কিন্তু 9 মিনিট পাই, আর এখানকার 7 মিনিট। আমি সেলিনা সুলতানা নিশিতা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির একজন সংরক্ষিত নারী আসনের সদস্য।

0: আমি এই বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার এবং ফ্যাসিবাদ বিরুদ্ধে আন্দোলন করতে যেয়ে এবং মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা করতে যেয়ে আমি বারবার রাজপথ থেকে গ্রেফতার হয়েছি, আমি জেল খেটেছি, আমি রিমান্ড খেটেছি। আজ এই সংসদে অনেকে অনেক কিছু জুলাই নিয়ে অনেক কিছু বলেন, আমার মমতাময়ী মাকে হারানোর 40 দিন যেতে না যেতে আমাকে অন্ধকার কারাগারে যেতে হয়েছে। মাননীয় স্পিকার, আমি দেখেছি রাজপথ থেকে সমাবেশ, সমাবেশ থেকে এই রাজপথ কতটুকু ভয়ঙ্কর ছিল, আমার মতো এই সাধারণ কর্মীদের এই রাজপথ সহজ ছিল না। আমরা দেখেছি আমার অনেক সহযোদ্ধাকে হারিয়ে যেতে, আমি দেখেছি অনেককে নিখোঁজ হতে, আমি দেখেছি আজকে এই রাজপথ শুধু স্লোগানের জায়গা ছিল না, এই রাজপথ ছিল রক্ত, অস্ত্র আর এবং নীরব আর্তনাদের জায়গা। মাননীয় স্পিকার, আজ আমি যে বাজেটের উপর দাঁড়িয়ে কথা বলতে দাঁড়িয়েছি, এটি শুধু আয় ব্যয়ের হিসাব নয়, এটি বাংলাদেশের 18 কোটি মানুষের আশা আকাঙ্ক্ষার দলিল, একটি কল্যাণ রাষ্ট্রের নির্মাণের রূপরেখা এবং একটি নতুন বাংলাদেশের অঙ্গীকার। মাননীয় স্পিকার, গত 17 বছর সারা বাংলাদেশে একটি ত্রাসের রাজত্ব কায়েম করা হয়েছিল। বাংলাদেশ নামক রাষ্ট্র ছিল ক্ষতবিক্ষত, যেখানে মানুষ স্বাধীনভাবে কথা বলতে পারেনি, আইনের শাসন ছিল না, গুম খুন অপহরণ ক্রসফায়ার এবং ছিল এ জনপদ। কিন্তু আমরা বাংলাদেশে দেখেছি 4-4টি নির্বাচন হয়েছে, একটি নির্বাচন ছিল সমঝোতা নির্বাচন, আরেকটি নির্বাচন ছিল আনকনটেস্টে, আরেকটি নির্বাচন ছিল দিনের ভোট রাতে, আরেকটি নির্বাচন ছিল ডামি নির্বাচন। কিন্তু দীর্ঘদিন পরে বাংলাদেশের মানুষ সরাসরি ভোটের মাধ্যমে একটি ইনক্লুসিভ নির্বাচনের
1: মাননীয় সদস্য সেলিনা সুলতানা, বাংলাদেশের নারীদের ভূমিকা অবশ্যই এই সংসদ সদস্যবৃন্দ স্মরণ করবে, সেজন্য আপনার বক্তব্য আরো 2 মিনিট বাড়িয়ে দেওয়া হলো।
0: মাননীয় স্পিকার, 2 মিনিটে তো আমি বাজেটের কিছুই বলতে পারলাম না, আমি তো প্রস্তুত ছিলাম, আমি আজকে বক্তব্যটা দিতে চাইনি, আমি কিন্তু উপভোগকে জানিয়েছিলাম, তারপরে আসলে আমার নামটা ঘোষণা করা হয়েছে। যাই হোক, মাননীয় স্পিকার, আমি আশা করি আমি আমাকে একটু বলতে দিবেন। এখান থেকে 2 মিনিট স্টার্ট হবে। আমি গর্বের সঙ্গে বলতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান নেতৃত্ব সরকার যে ধারাবাহিক সংস্কার, জবাবদিহিতা প্রতিষ্ঠা, অর্থনৈতিক পুনর্গঠন, জনকল্যাণ কর্মসূচি গ্রহণ করছে, এই বাজেট তারই প্রতিফলন। যারা বলছেন এই বাজেটে কিছুই না, আমি তাদের জিজ্ঞাসা করতে চাই, সামাজিক নিরাপত্তা খাতে রেকর্ড 1,40,000 কোটি টাকা কি কিছুই না? আমি জিজ্ঞাসা করতে চাই, 41 লক্ষ নারীর ফ্যামিলি কার্ড কি কিছুই নয়? বয়স্ক বিধবা প্রতিবন্ধী মানুষের ভাতা কি কিছুই নয়? কৃষকদের জন্য কৃষক কার্ড, সাধারণ মানুষের জন্য হেলথ কার্ড, দরিদ্র মানুষের জন্য নিরাপত্তা বলে কি কিছুই নয়? মাননীয় স্পিকার, আজ এই বাজেটের সমালোচনা যারা করছেন তারা হয়তো সংখ্যার হিসাব দেখছেন, কিন্তু আমরা দেখছি একটা মানুষের মুখের হাসি, তারা দেখছেন ব্যয়ের খাতা, আমি দেখছি একজন বৃদ্ধ মায়ের ওষুধ কেনার নিশা, তারা দেখছেন পরিসংখ্যান, আমরা দেখছি একজন কৃষকের ঘরে তার আশার আলো। মাননীয় স্পিকার, সময় অস্লো বললে তো সময় চলে গেল। মাননীয় স্পিকার, আমি একজন মাননীয় স্পিকার, আজ একজন কৃষক জানেন রাষ্ট্র তার পাশে আছে, একজন প্রবীণ নাগরিক জানেন রাষ্ট্র তাকে ভুলে যায়নি, একজন প্রতিবন্ধী জানেন রাষ্ট্র তাকে বোঝা মনে করছে না, একজন মা জানেন তার সন্তানের চিকিৎসা, নিরাপত্তা এবং খাদ্যের জন্য রাষ্ট্র কাজ করছে। এটাই কল্যাণ রাষ্ট্রের, এটাই হচ্ছে কল্যাণ রাষ্ট্রের পরিচয়, এটাই মানবিক রাষ্ট্রের মূলনীতি। মাননীয় স্পিকার, আমি কি আসি নাকি লাইনে? মাননীয় স্পিকার, আমি একটি কথা বলতে চাই, আমি তো
1: আপনার সময় আমি আরো 1 মিনিট বাড়িয়ে দিলাম।
0: মিনিট মাননীয় স্পিকার, আমাদের সকলের আশা ও স্বপ্ন ছিল স্বাধীনতা, দেশের জনগণের জন্য দিবে সুখ শান্তি, সমৃদ্ধি, নিরাপত্তা, উন্নত জীবনের নিশ্চয়তা। আমরা নিজেরা হব নিজেদের ভাগ্য নিয়ন্ত্রা, বাইরে কারো খবরদারি থাকবে না। বিদেশি শাসন শোষণ থেকে জাতি হবে মুক্ত। আমরা করেছিলাম, আশা করেছিলাম এখানে গণতন্ত্র থাকবে, আইনের শাসন থাকবে, কিন্তু আমি কিন্তু একাত্তর দেখিনি, আমি ২৪ দেখেছি। আমি ২৪ সম্মুখ সারির একজন যোদ্ধা, কিন্তু এই ২৪ কারো একা না, আজ ২৪ একটি দল বিশেষভাবে তাদের দিকে নিয়ে যেতে চায়। আমরা সারাদিন কাজ করেছি, আমি শুধু অফলাইনে, আমি অনলাইনেও কাজ করেছি। আমি সারাদিন, আজকে আমি বলতে চাই, এই বাজেট কৃষকের, এই বাজেট শ্রমিকের, এই বাজেট মেহনতি মানুষের, এই বাজেট নবীনের, এই বাজেট প্রবীণের, এই বাজেট আপাময় জনসাধারণ। এটি শুধু সরকার দলের মানুষের ঘরে পৌঁছাবে না, এটি সফল বিরোধী দলের বন্ধুদের ঘরেও কিন্তু পৌঁছাবে। তাই
1: ধন্যবাদ আপনাকে। মাননীয় সংসদ, একটু বসুন। এবারে বক্তব্য রাখবেন জনাব সাইদুদ্দিন আহমেদ, হালজালা, ২১৮ মাদারীপুর ১। আপনার সময় ৫ মিনিট।
2: আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্যে। আমি প্রথমেই ২০২৬-২৭ অর্থ বছরের প্রস্তাবিত জাতীয় বাজেটের উপর আলোচনায় অংশগ্রহণ করতে পেরে মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি, এবং তার পাশাপাশি আমার নির্বাচনী এলাকা মাদারীপুর ১ শিবচরের সর্বস্তরের জনগণ, যারা আমাকে ভোট দিয়ে বিশ্বাস করে জাতীয় সংসদে পাঠিয়েছে, তাদেরকেও এই জাতীয় মহান সংসদ থেকে স্মরণ করছি। মাননীয় স্পিকার, আপনি একদিন বক্তব্য দিতে গিয়ে পিছনের ইতিহাস টানছিলেন, এবং সেই ইতিহাস টানতে গিয়ে আমার বংশের মহান পুরুষ হাজী শরিয়াতুল্লাহর ফরাইজি আন্দোলনের কথা আপনি স্মরণ করেছিলেন। সেই বক্তব্যে আমি শুনেছিলাম, আমি সেই বংশের একজন সন্তান, যারা দেশের জন্যে, এই ভারতবর্ষের জন্যে ব্রিটিশ বিরোধী আন্দোলন করেছিল। যেই সম্মানটুকু এই দেশের, এই বংশের পাওয়ার কথা ছিল এই দেশ থেকে, আপনি একজন মহান মুক্তিযোদ্ধা। হয়তো এখানে আরও অনেকে আছেন যারা ক্লাস সেভেনে হাজি শরিয়াতুল্লাহর ইতিহাস পড়েছে, যারা এইটে হাজি শরিয়াতুল্লাহর ইতিহাস পড়েছে, যারা ইন্টারমিডিয়েটে বই পুস্তকে হাজি শরিয়াতুল্লাহর ইতিহাস পড়েছে। কিন্তু মাননীয় স্পিকার, আজকের এই মহান সংসদে দুঃখের সাথে কি বলতে হয় জানেন? সেই ১৭ বছরে যে ইতিহাস এদেশের মানুষদেরকে জাগ্রত করত, যে ইতিহাস এই দেশের যুবকদেরকে জাগ্রত করত, যেই হাজি শরিয়াতুল্লাহ তিতুমিদের ইতিহাস এদেশের প্রত্যেকটা মানুষদেরকে দেশপ্রেম শিখাত, ১৭ বছরে আমরা দেখেছি সেই ইতিহাসগুলো কাটতে কাটতে আজকে বই পুস্তকে হাজি শরিয়াতুল্লাহ শাহজালাল শাহপুরাণের তিতুমিরের ইতিহাস খুঁজে পাওয়া যায় না। আমি এই মাননীয় স্পিকার, আমি এই জাতীয় মহান সংসদ থেকে বলতে চাই, যাদের মাধ্যমে আমাদের ভিতরে স্পিড এসেছে, আমাদের ভিতরে দেশপ্রেম এসেছে, তাদের ইতিহাসগুলো যেন আবার আগামীর পাঠ্যপুস্তকে, আমি আগামীর পাঠ্যপুস্তকে যেন আবার তাদের ইতিহাসগুলো আবার যেন ফিরত আনা হয়, এবং আমার দেশের প্রজন্মরা সেটার থেকে সেই ইতিহাস পড়ে দেশপ্রেম যেন আবার তারা জাগ্রত করতে পারে। মাননীয় স্পিকার, আজ এই মহান সংসদে দাঁড়িয়েছি, আমাদেরকে মানুষ ভোট দিয়েছে অনেক ভালোবেসে। প্রবাস থেকে ছেলেরা বলেছে ভোট কিন্তু দিতে হবে তাকে, তারা না হলে টাকা কিন্তু পাঠাবো না, বাবা মারে বলছে, কারণ আমাদেরকে ভালোবেসে। আমাদের কাছে টাকা পয়সা ছিল না, কিন্তু তারা কষ্ট করেছে, এই প্রবাসী। আমি কিন্তু আমি একজন ব্যক্তি এই সংসদে, যে আমি পোস্টাল ব্যালটে এসে আমি শেষ সময় পাশ করেছি, ফেয়ার নির্বাচন হয়েছিল। আর সেই প্রবাসীরা ফোন দিয়ে তাদের দুঃখের কথা আমাকে বলে, তাদের সেই কষ্টের কথা যখন শুনি এই জাতীয় সংসদ থেকে, তখন আমার ইচ্ছে হয় আমি আমার সেই প্রবাসী ভাইদেরকে নিয়ে কিছু বলি, যারা তাদের জীবনের, যারা এক একজন ফ্রিডম ফাইটার হয়ে দেশের জন্য কষ্ট করছে, যারা নিজের স্ত্রী পুত্র সন্তান বাবা মাদেরকে রেখে যারা কষ্ট করছে,
3: আজকে প্রবাসীরা যখন বাংলাদেশে আসে, এই জাতীয় সংসদে এক থেকে দেড় ঘন্টা তাদেরকে নিয়ে আলোচনা হয়েছে, কিন্তু সে আলোচনার প্রতিফলন কি হয়েছে সেটা আজও এখনো দেখলাম না, জানলাম না। কিন্তু আমরা জানতে চাই, আমরা ফ্রিডম ফাইটারদের পক্ষে কথা বলতে চাই, যারা দেশের পক্ষে লড়ছে, না খেয়ে লড়ছে, ঘাম দিচ্ছে, কষ্ট করছে, এত কষ্ট করার পরেও আমার এয়ারপোর্টে এসে তারা প্রশাসনের হাতে তাদেরকে বেজ্জতি করা হয়, তারা অধিকার নিয়ে কথা বলতে পারে না। প্রবাসীরা আজ পাসপোর্টের জন্য দিশেহারা হয়ে গিয়েছে, দেশে আসলে আইডি কার্ড হচ্ছে না। এইখানে যারা মন্ত্রণালয়ে বসে আছেন, আমি কি তাদেরকে জিজ্ঞাসা করতে চাই, তাদের প্রতি কি আপনাদের চোখ কি একটু পড়ে না, মায়া কি একটু হয় না, তাদের জন্য কি একটু দয়া হয় না? আমি চাই এই সংসদ থেকে, এই জাতীয় অধিবেশন থেকে আমি বলতে চাই, এই বাজেট অধিবেশন থেকে বলতে চাই, প্রবাসীদের এই সমস্যাগুলো যত দ্রুত সম্ভব মাননীয় স্পিকার সমাধান যেন এই সংসদ থেকে করা হয়, এটা আপনার কাছে আমার অনুরোধ থাকবে। মাননীয় স্পিকার, এলাকায় কারেন্ট না থাকলেও আমাকে ফোন দিয়ে বলে এমপি সাহেব কারেন্ট নাই কেন, কি যে এক ঝামেলায় আছি এটা আপনাকে বুঝাইতে পারবো না। এই এলাকায় মনে করেন দুইজন মারামারি করে রাতের তিনটা বাজে।
1: মাননীয় সদস্য, আপনাকে আরো এক মিনিট সময় বাড়িয়ে দেওয়া হলো।
3: মাননীয় স্পিকার, বাজেট নিয়ে এখানে সবাই কথা বলেছে, এজন্য আমি আর বাজেট নিয়ে বেশি কথা বলতে চাই না, কারণ আমাদের মন্ত্রী মহোদয় চমৎকার সুন্দর বাজেট উপস্থাপন করেছে। আমি শুধু এতটুকু বলতে চাই, বাজেটটা যেন টিকসই হয়, এই বাজেট থেকে যেন কোনো দুর্নীতি না হয়। সরকার চেষ্টা করছে, যখন তারা চেষ্টা করছে আমাদের দ্বারা যতটুকু সম্ভব আমরা সেটা সহযোগিতা করার জন্য প্রস্তুত আছি। যেই কথাটি বলছিলাম মাননীয় স্পিকার, বিদ্যুৎ না থাকলে ফোন দেয়, আমাদের এলাকায় বিদ্যুৎ নাই, এমপি সাহেবকে ফোন দেন, আমার কি দোষ, আমার হাতে কি বিদ্যুৎ আছে, আমি কিভাবে এলাকার মানুষকে বুঝাবো? মাননীয় স্পিকার বলেন আপনি, বিদ্যুৎ মন্ত্রীকে অনেকদিন যাবত দেখছি না, আজকে যদি তিনি থাকতেন তাহলে হয়তো আমি তাকে জিনিসটা বুঝাতে পারতাম, এই বিদ্যুৎ সংকটটা খুব তাড়াতাড়ি সমাধান না করলে মান সম্মান ইজ্জত নিয়ে এলাকায় থাকা যাবে না। মাননীয় স্পিকার, এজন্য আপনাকে ধন্যবাদ, আমার সময় শেষ, কথা অনেক ছিল বলতে চাইছি, পারি নাই, আবার কখনো দেখা হবে, বাংলাদেশ জিন্দাবাদ।
1: এবারে বক্তব্য রাখবেন মাননীয় সদস্য মোহাম্মদ মজিবুর রহমান, 194 গাজীপুর 1, আপনার সময় 6 মিনিট।
4: বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, মাননীয় সংসদ সদস্য বৃন্দ, আসসালামু আলাইকুম। 2026-27 অর্থবছরের বাজেটের উপর আমাকে আলোচনার সুযোগ দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেবের নেতৃত্বে মাননীয় অর্থমন্ত্রী বাস্তব, আন্তর্জাতিক মানসম্পন্ন, গণ ও উৎপাদনমুখী 9,38,000 কোটি টাকার বাজেট উপস্থাপন করায় অভিনন্দন ও ধন্যবাদ জ্ঞাপন করছি। মাননীয় স্পিকার, প্রস্তাবিত বাজেটে স্বাস্থ্য, শিক্ষা, মানব সম্পদ উন্নয়ন, সামাজিক নিরাপত্তা ও কর্মসংস্থান সৃষ্টিকে সর্বাধিক গুরুত্ব আরোপ করা হয়েছে। এর মধ্যে যে বিষয়গুলো সর্বসাধারণের কাছে প্রশংসিত হচ্ছে তার মধ্যে অন্যতম হল 31 লক্ষ নারী প্রধান পরিবারকে ফ্যামিলি কার্ড প্রদান, 42,50,000 কৃষককে কৃষি কাজের আওতায় আনা, সুদসহ 10,000 টাকা কৃষি ঋণ মৌকুব, ডিজিটাল দলিল রেজিস্ট্রেশন প্রকল্প এবং ই রেজিস্ট্রেশন চালু, বেকার শ্রমিকদের 5,000 টাকা করে 3 মাস পর্যন্ত ভাতা প্রদান, বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী, মাতৃকালীন ও মুক্তিযোদ্ধাদের ভাতা বৃদ্ধি, প্রাইমারি ছাত্রছাত্রীদের জন্য বিনামূল্যে বই, ব্যাগ, ড্রেস, জুতা এবং মিড ডে মিলের ব্যবস্থা, ক্যান্সার, লিভার, কিডনি সহ অন্যান্য দুরারোগ্যের ব্যাধিতে আক্রান্তদের সহায়তা 50,000 টাকা থেকে উত্তীর্ণ করে 1,00,000 টাকা, সরকারি চাকুরিজীবীদের 9 নবম পে স্কেল পর্যায়ক্রমে বাস্তবায়ন, জুলাই আগস্ট আন্দোলনে শহীদ পরিবার ও আহতদের জন্য ভাতার ব্যবস্থা, তরুণদের উৎসাহিত দিতে কন্টেন্ট ক্রিয়েটরদের করের বাইরে রাখা, প্রান্তিক উদ্যোক্তা ও স্বল্প আয়ের স্বার্থ সংরক্ষণ ও উৎসাহ প্রদান, টিআর কাবিখা কাবিতার মাধ্যমে প্রাতিষ্ঠানিক উন্নয়ন ও গ্রামীণ নারীদের কর্মসংস্থান, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণ রাখার উদ্যোগ, বয়স্কদের বিনামূল্যে ভ্রমণের সুযোগ, যেটা অন্তত পক্ষে আমাদের বিরোধী দলের প্রায় সকলেই সুযোগ পাবে ইনশাল্লাহ। ডায়ালিসিস এবং চোখের লেন্স লাগানোর, ব্যয় কমানো, সিগারেট, মাদক সহ মাদক সামগ্রীর ট্যাক্স বৃদ্ধি, জনগণের দাবি আরও বৃদ্ধি করার কোনো সুযোগ আছে কিনা, বিলাসবহুল জিনিসের ট্যাক্স বৃদ্ধি করে সাধারণ জনগণের ব্যবহার্য পণ্যের উপর ট্যাক্স কমানো, বিদেশি পণ্যের উপর ট্যাক্স বাড়িয়ে দেশীয় শিল্প রক্ষা ও বাজার সৃষ্টিতে পরিকল্পনা প্রণয়ন, তথ্য বিজ্ঞান প্রযুক্তি নির্ভর উৎপাদনমুখী শিক্ষা ব্যবস্থার মাধ্যমে দেশের ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষ জনশক্তিতে রূপান্তর, বাজেট বাস্তবায়নের মাধ্যমে 1 কোটি মানুষের কর্মসংস্থান, স্বাস্থ্য খাতের মান উন্নয়নে শূন্য পদে প্রয়োজনীয় সংখ্যক কর্মী নিয়োগ, দেশের প্রতিটি উপজেলার 31-50 শয্যার স্বাস্থ্য কমপ্লেক্সকে পর্যায়ক্রমে 101 শয্যায় উত্তীর্ণ, বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ বান্ধব দেশ গড়ার প্রত্যয়, খাল খননের মাধ্যমে কৃষি ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, জলবদ্ধতা নিরসন সহ চিরাচরিত বাংলার ঐতিহ্য ফিরিয়ে আনা, মেয়েদেরকে ডিগ্রি পর্যন্ত বিনামূল্যে পড়ালেখার সুযোগ, মেধাবী ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষার লক্ষ্যে সরকারি ঋণ বন্ধ, কলকারখানা চালু ও চাকরি হারানো শ্রমিকদের পুনর্বাসনের লক্ষ্যে 60,000 টাকার প্রণোদনা ঘোষণা ও বেসরকারি শিক্ষকদের জন্য বিশেষ তুক থুক হিসাবে 200 কোটি টাকা বরাদ্দ, প্রস্তাবিত সকল খাতে সংশ্লিষ্টদের স্বার্থ সংরক্ষণের বিষয়াদি বাজেটে অন্তর্ভুক্ত থাকায় প্রস্তাবিত বাজেট সর্বমহলে প্রশংসিত হচ্ছে। এই বাজেট বাস্তবায়িত হলে দেশের অর্থনীতি ঘুরে দাঁড়াবে এবং বাংলাদেশ উন্নত দেশের কাতারে ওঠার মহাসড়কে যাত্রা শুরু করবে ইনশাল্লাহ। মাননীয় স্পিকার, দুটো বিষয়ে মাননীয় অর্থমন্ত্রীর একটু দৃষ্টি আকর্ষণ করতে চাচ্ছি। আমাদের কিছু কিছু ক্ষেত্রে যেরকম আমাদের বাজেটের স্থানীয় বা দেশীয় শিল্পায়ন ত্বরান্বিত করতে উৎপাদন শিল্প সংযোজনকারী ও আমদানিকারীগণের মধ্যে সুনির্দিষ্ট যৌক্তিক পার্থক্যে শুল্ক কমানো সম্পন্ন পলিসি না থাকলে দেশীয় শিল্পায়ন বাধাগ্রস্ত হতে পারে। বাজেটে কম্পিউটার অ্যাক্সেসরি সহ সকল ডিজিটাল ডিভাইসের পণ্য আমদানি কারিগণ ফিনিশ গুজ আকারে এবং সংযোজন কারিগণ কর্তৃক স্পেয়ার পার্টস আকারে আমদানির ক্ষেত্রে 9.5% ট্যাক্স ধার্যের প্রস্তাব রাখা হয়েছে। বিপরীতে উৎপাদনকারীদের জন্য ট্যাক্স ধরা হয়েছে 10%। এটার মধ্যে কোনো ভারসাম্যত ফিরিয়ে আনা যায় কি না মাননীয় অর্থমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। আমার একটা ব্যক্তিগত একটি প্রস্তাব, যদি কিছু মনে না করেন মাননীয় অর্থমন্ত্রী, আমি দেখেছি যে আমরা বিলাসবহ পণ্যের উপর ট্যাক্স ধার্য করছি, কিন্তু এমন অনেক নাগরিককে দেখি তারা ট্যাক্স দেন না, অথচ একই পরিবারে 3-4টি করে গাড়ি আছে। আমাদের অস্ত্রের লাইসেন্সে নাই এমন কোনো সেলিং নির্ধারণ করে দেওয়া যায় কি না, যে যাতে করে কেউ গাড়ি ক্রয় করতে গেলে তাকে অবশ্যই এই ট্যাক্স পে কাগজ দেখাতে হবে, এতে করে একই পরিবারের একাধিক গাড়ি ক্রয়ে প্রবণতা কমবে এবং যানজট নিরসনে সহায়ক হবে, গণপরিবহনের ব্যবহার বাড়বে এবং সরকার প্রত্যাশিত কর আদায়ে সমর্থন হবে। মাননীয় স্পিকার, ইরান আমেরিকা যুদ্ধ বন্ধ হওয়ার পথে তেল সরবরাহ স্বাভাবিক হলে
1: মাননীয় সদস্য আপনি আপনার 1 মিনিটে আপনার বক্তব্য শেষ করেন।
4: না স্পিকার, আমরা তো বলি না, দয়া করে 3 মিনিট দিন স্পিকার।
1: আচ্ছা, 2 মিনিট দেওয়া হলো আপনাকে।
4: পুনর্বিবেচনা করা যায় কিনা দয়া করে ভেবে দেখবেন, মানে এই বিষয়ে আমি মাননীয় জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। এটা আমার কথা নয়, এটা জনগণের কাছ থেকে এসেছে, সুযোগ হলে আমি যাতে সংসদে বলি। মাননীয় স্পিকার, 1991 সালে ম্যাডাম খালেদা জিয়া যখন বাজেট দেয় তখন তার পরিকল্পনা ছিল বৈদেশিক সাহায্য কমিয়ে অভ্যন্তরীণ খাত থেকে প্রতি বছর 10% করে ভর্তুকি দেওয়া। আমার যদি ভুল না হয় 4 বছরে 1991 সালে 1994 সাল পর্যন্ত আমাদের নেত্রী 40% ভর্তুকি দিয়েছিলেন। তিনি বাংলাদেশকে স্বনির্ভর বাংলাদেশে পরিণত করার স্বপ্ন দেখেন, কিন্তু বর্তমান বিরোধী দলীয় দল তৎকালীন আওয়ামী লীগের সাথে মিলে আন্দোলন করার কারণে আমরা সেই লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছিলাম। আজকে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে অর্থমন্ত্রী মহোদয় যে বাজেট দিয়েছেন, আমরা যদি এই বাজেট আমরা যদি বাস্তবায়ন করতে পারি তাহলে আমরা সেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বনির্ভর বাংলাদেশ গঠনের সামর্থ্য হব ইনশাল্লাহ। এবং আমি মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাজেট, আমি সেই বেগম খালেদা জিয়ার বাজেটেরই প্রতিচ্ছবি দেখতে পাচ্ছি। মাননীয় স্পিকার, বিরোধী দলের সদস্যগণ বাজেট সম্পর্কে সমালোচনা করছেন, কিন্তু একটি প্রকৃত বাজেট কি হওয়া উচিত তারা কিন্তু সুনির্দিষ্ট কোনো প্রস্তাব উপস্থাপন করতে ব্যর্থ হয়েছেন। সুতরাং এটা প্রমাণ করে এই বাজেট যথার্থ গণমুখী এবং এই বাজেট জনগণের স্বার্থে দেওয়া হয়েছে। তাদের এই সুনির্দিষ্ট উপস্থাপন না করাতে সারা দেশবাসী এই বাজেটকে সমর্থন করেছে। মাননীয় স্পিকার, আমি মাননীয় অর্থমন্ত্রীর আরেকটা দৃষ্টি আকর্ষণ করছি। আমরা যে ভ্যাট দেই আমাদের সেই খালেদা জিয়ার সেই ভ্যাট প্রথায়, কিন্তু আদায় হয় কিন্তু ঠিক মতো রাষ্ট্রীয় কোষাগারে যায় কিনা এ দ্বারা আমরা।
1: ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় সদস্যবৃন্দ, মাননীয় সদস্য মোহাম্মদ নাজিবুর রহমানের পয়েন্ট অব অর্ডারের বিষয়টি নথিতে নিষ্পত্তি হয়েছে এবং নোটিশদাতা সদস্যকে সিদ্ধান্ত জানিয়ে দিয়ে পত্র প্রেরণ করা হয়েছে। মাননীয় সদস্যবৃন্দ, 2026-27 অর্থ বছরের বাজেট সম্পর্কে সাধারণ আলোচনা আজকের মতো এখানেই শেষ হলো। মাননীয় সদস্যবৃন্দ, সংসদের বৈঠক আগামীকাল 9ই আষাঢ়, 1433, 23 জুন 2026 তারিখ রোজ মঙ্গলবার বিকাল 3 ঘটিকা পর্যন্ত মুলতবি করা হলো। আপনাদের সহযোগিতার জন্য আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। বাংলাদেশ জিন্দাবাদ।
5: এতক্ষণ ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও 2026 খ্রিস্টাব্দের বাজেট অধিবেশনের আজকের কার্যক্রম সংসদ ভবনে স্থাপিত বাংলাদেশ বেতারের স্টুডিও থেকে শ্রোতাদের সরাসরি সম্প্রচার করে শোনানো হল। অনুষ্ঠান প্রচারিত হল ঢাকা ক 693 কিলোহার্স, FM 106 মেগাহার্স, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, ওয়েবসাইট www.betar.gov.bd ও মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে। বাংলাদেশ বেতার ঢাকা। এখন আমরা ফিরে যাচ্ছি আমাদের পূর্ব নির্ধারিত অনুষ্ঠানে।
6: প্রবণ এলাকা, এশিয়ার কিছু কাদাভর্তি উপকূলীয় এলাকায় মাড স্পিকার নামের এক অদ্ভুত মাছ পাওয়া যায়। এই মাছগুলো কেবল পানির বাইরেই বেঁচে থাকে না, বরং এদের বিশেষ পাখনার সাহায্যে এরা কাদার উপরে দ্রুত হাঁটতে এবং ম্যানগ্রোভ গাছের ডালে চড়তে পারে।

0: শুনছিলেন বিশ্ববিচিত্রা। প্রগতিশীল সভ্যতার এই ছন্দময় পথচলায় আমরা সবসময় খুঁজে পাই কিছু বিশেষ মানুষকে, যারা সবার থেকে আলাদা। আমরা যাদেরকে মনে রাখি তাদের সৃষ্টিশীল সত্তার কারণে, তাঁদের অনুকরণীয় কীর্তি অথবা ভাবনার কারণে। কালে কালে তাঁরাই হয়েছেন আমাদের ভালোবাসার মানুষ, আমাদের প্রিয়জন।
1: অতি সাধারণ থেকেই তারা পৌঁছেছেন ভালোবাসার উচ্চতায়। আমাদের জীবন পটে তারা নিজেদেরকে তুলে ধরেছেন স্বমহিমায়। আর তাদের সৃষ্টি মানেই আমাদের ভালোবাসা আর আনন্দ। আর এমন কৃত্রিমান মানুষদের জন্যেই আমরা আজ শিল্প সাহিত্যের মতো প্রিয় শব্দগুলোর সাথে নিজেদের মেলাতে পেরেছি।
0: সুপ্রিয় শ্রোতা, এবারে থাকছে প্রতীতযশা ব্যক্তিত্বের সাক্ষাৎকার নিয়ে আমাদের নিয়মিত পরিবেশনা নন্দিত জন। আমাদের এবারের অতিথি রূপালী পর্দার নায়ক সুব্রত, সাক্ষাৎকার নিয়েছেন মোহাম্মদ আলমগীর হোসেন।
2: শ্রোতা বন্ধুরা, আজ নন্দিতজন পর্বে আমরা কথা বলবো এমন একজন ব্যক্তিত্বের সাথে যিনি 80 দশক থেকে বাংলা সিনেমায় অভিনয় করে আসছেন। তিনি হলেন জনপ্রিয় অভিনেতা ও নায়ক সুব্রত। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই নন্দিতজন পর্বে।
3: আপনাকে অনেক অনেক শুভেচ্ছা এই অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য।
2: প্রথমে একটু জানতে চাই আপনার কাছে যে আপনার জন্মস্থান এবং বেড়ে ওঠা সম্পর্কে।
3: যদিও আমার দেশের বাড়ি লক্ষ্মীপুর, কিন্তু আমার জন্মস্থান হয়ে গেছে চট্টগ্রাম। যেহেতু বাবার চাকরি করার সুবাদে চিটাং থাকাতে আমার জন্মস্থান চিটাং হয়েছে 1958 সনের 31 ডিসেম্বর। সেই চিটাংয়ে বেড়ে ওঠা, সেই চিটাং থেকেই আমার লেখাপড়া সবকিছু শুরু। এবং আমি যদি বলি যে চিটাং থেকেই আমার মঞ্চে অভিনয়ের হাতে খড়ি, আমি যে স্কুলে লেখাপড়া করেছি সেই স্কুলের নাম হচ্ছে মিউনিসিপ্যাল মডেল হাই স্কুল। এবং ঠিক তার উল্টো দিকে 3টি বিখ্যাত সিনেমা হল ছিল। সিনেমার প্রতি একটা আকর্ষণ আমার রয়ে গেছে। যখন আমার অভিনয় হাতেখড়ি হলো মঞ্চের মাধ্যমে, তারপর থেকে স্বপ্ন দেখতাম কবে এই সিনেমা হলগুলিতে আমার ছবি চলবে। সে থেকে আমার পথ চলা শুরু। এবং বলতে দ্বিধা নেই যে মঞ্চে আমি 13টি বছর আমি অভিনয় করেছি, এবং সেই 13টি বছরের অভিজ্ঞতা নিয়েই আমি চলচ্চিত্রে পা দিয়েছিলাম 1984 সালে।
2: চলচ্চিত্রের কথা যদি বলছিলেন, 1984 সালে বলছিলেন।
3: হ্যাঁ, 1984 সালে বাংলাদেশের প্রথম একটি নতুন মুখের সন্ধানে কার্যক্রম শুরু করেছিল আমাদের BFDC। সেই কার্যক্রমে অংশগ্রহণ করতে এসেছিলাম আমি তখন চিটং থেকে। বলা যায় যে আমার বন্ধু বান্ধবের একটু জোড়া জোরে ছিল। আমি বললাম যে না, আর একটু পরে যাই না, আমার তো এখনো সময় শেষ হয়ে যাচ্ছে না। তারা বলে যে না, এই কার্যক্রম বাংলাদেশে শুরু হয়েছে, প্রথমবারই তুই গিয়ে অংশগ্রহণ কর। তো আমার এক বড় ভাই মতো, উনি তখন থাকতেন সৌদিতে, উনি তখন বললো যে সুব্রত তুমি এখানে জয়েন করবা, এবং তোমার যাওয়া আসা খরচ যা লাগে আমি এখান থেকে দেবো। যেহেতু আমি একজন নিম্ন মধ্যবর্তী পরিবারের ছেলে ছিলাম, বাবার উপর যাতে চাপ না আসে। তারপরেই বন্ধু বান্ধবকে নিয়ে গিয়ে স্টুডিওতে ছবি তোলা, তখন আমি আবেদন করলাম যে আমি নতুন মুখের সন্ধানে অডিশনের মাধ্যমে চলচ্চিত্র শিল্পী হিসেবে নির্বাচিত হতে চাই।
2: যখন প্রথম অডিশন দিতে গেলেন, তখনকার অনুভূতি কি মনে আছে?
3: প্রচন্ড ভাবে মনে আছে, এবং কখনো ভুলার নয়। এই জন্য যে আমি অডিশন দিতে যখন ঢুকলাম, 33 জন বিচারক আমার সামনে বসে আছেন। তারা তখনকার সময়কার বাংলাদেশের চলচ্চিত্র জগতের এবং অভিনয় জগতের, সংস্কৃতি জগতের বিখ্যাত বিখ্যাত ব্যক্তি। একেবারে আমি যদি বলি বাংলাদেশ টেলিভিশনের আতিকুলক চৌধুরী, ফজলে লোহানি, আমাদের কাজী জহির, সুভাষ দত্ত, আমজাদ হোসেন, সিবলি সাদিক, মোস্তফা মনোয়ার, এবং ঢাকা ইউনিভার্সিটির ডক্টর রাজীব হুমায়ুন, ইবনে মিজান সাহেব, কামাল আহমেদ সাহেব, সেখানে এফ কবি চৌধুরীও ছিলেন, নারায়ণ ঘোষ মিতা ছিলেন, অনেক অনেক সব নাম করা ব্যক্তি। মানে সেই সময়ে বাঘা বাঘা লোকগুলি তখন দেখি যে সামনে বসে আছে, তারা প্রশ্ন করবে আমাদেরকে অভিনয় সম্পর্কিত, সেই ভাবগুলো দিতে হবে। অবশ্যই ঘাবড়ে যাওয়ার বিষয়। তো সেই যারা ছিলেন তারা তো আমাদের মহিরুহ। মনের প্রশান্তি এটা যে আমি যাদের সামনে দাঁড়িয়েছি তারা বিরাট বিরাট মহিরুহ ছিলেন। তাদের সামনে দাঁড়িয়ে তাদের প্রশ্নের মাধ্যমে আমি প্রশ্নের উত্তর দিয়ে আজকে আমি চলচ্চিত্র শিল্পী হিসেবে নির্বাচিত হয়েছি। এটাই আমার একটা বড় পাওয়া বলে আমি মনে করি। অবশ্যই
2: আপনি প্রথম চলচ্চিত্রের কথা একটু জানতে চাই।
3: আমি প্রথম যে ছবিটির মাধ্যমে চলচ্চিত্রের ক্যামেরায় দাঁড়িয়েছিলাম, সেই ছবিটির পরিচালক ছিলেন, আমি ওস্তাদজি বলে ওনাকে সম্বোধন করতাম, উনি হচ্ছেন ইবনে মিজান সাহেব। উনি তখন একটি ছবি করছিলেন, এবং সেই ছবিটি ছিল বাংলাদেশের তখনকার সময় সবচেয়ে বড় প্রোডাকশন হাউস স্টার ফিল্ম কর্পোরেশন। যাই হোক, ওনাদের একটা ছবি শুরু করবেন, আমি তখন নতুন মুখে এসেছি, সবাই মাত্র নির্বাচিত হয়েছি, তখন উনি একটা ছবি করবেন, ছবিটির নাম ছিল পাতাল বিজয়।
2: আচ্ছা,
3: একটা মিথোলজি ধর্মীয় উপাখ্যান। তো সেখানে রাম, লক্ষ্মণ, সীতা, রাজা দশরথ, এই ধরনের চরিত্র। তো সেখানে আমাকে রামের চরিত্রে উনি নির্বাচিত করলেন, এবং শুটিং শুরু করলাম। সীতার ভূমিকায় ছিলেন অঞ্জু ঘোষ। কিছুদিন শুটিং করার পরে ছবিটির শুটিং বন্ধ হয়ে যায়, এই কারণে তখন ওই ড্রিমল্যান্ড স্টার মানে স্টার ফিল্ম কর্পোরেশন আরেকটি ওনাদের সহযোগী সংগঠন ছিল, প্রোডাকশন হাউস ছিল, সেটা হচ্ছে ড্রিমল্যান্ড স্টার। সেখান থেকে তখন রায় বিনোদিনী ছবিটা নির্মাণ কাজ শুরু হয়েছিল। যদিও বা ওই ছবিটির প্রথম নির্মাণ কাজ শুরু হয়েছিল রাধাকৃষ্ণ নাম দিয়ে, কিন্তু রাধাকৃষ্ণ নামে তখন দুটো ছবি শুরু একসাথে চলছিল শুটিং। তো সেই ছবিটার শুটিং করার জন্য এই ছবিটা বন্ধ করে দিয়ে ওনারা এটা শুটিং করলেন এবং সেটাই আগে শেষ করে তখন রায় বিনোদিনীর নাম দিয়ে ওই ছবিটাই আমার আগে
2: মোহাম্মদ হান্নান পরিচালিত,
3: মোহাম্মদ হান্নান এবং এটা কথা যে হান্নান ভাইয়ের এটা কিন্তু প্রথম ছবি ডিরেক্টর হিসাবে, আর আমারও মুক্তিপ্রাপ্ত হিসেবে প্রথম ছবি।
2: ওই ছবিতে আপনার সাথে কে ছিলেন?
3: আমার সাথে অঞ্জু ঘোষ ছিলেন, সীতার চরিত্রে করেছিলেন। হ্যাঁ,
2: এই তো পথ চলা শুরু।
3: এই রায় বিনোদিনী আমার মুক্তি পাওয়ার পর থেকেই আমার শুরু হয়ে গেল পাতাল বিজয়, পুষ্পমালা, তারপর দশ গ্রামের মোড়ল, তারা চাবি, তারপর এলো নারায়ণ ঘোষ মিত্রের সে বিখ্যাত ছবিটি হারানো সুর, এবং তারপর এলো আমাদের ববিতা ম্যাডামের একটি প্রযোজনার ছবি, সেটা হচ্ছে চণ্ডীদাস রজকিনী। এর মধ্যে মাঝখানে আমি করতে করতে আমার হান্নান সাহেবের দ্বিতীয় ছবি, আমার তখন প্রায় দশ নম্বর ছবি হয়ে গেছে, সেই ছবিটি ছিল মালা বদল, বলতে দ্বিধা নেই। এবং আমি আরও ভাগ্যবান এই জন্য যে আমাদের শ্রদ্ধেয় সঙ্গীত পরিচালকদের মধ্যে আলাউদ্দিন আলী উনি একটি ছবি প্রযোজনা করেছিলেন, সেই ছবিটি হচ্ছে মালা বদল, এবং সেই ছবিটির হিরো আমি ছিলাম এবং নায়িকা ছিলেন অঞ্জু ঘোষ।
2: এর পরবর্তীতে আমরা জানি আপনি আরেকজন চিত্রনায়িকা দোয়েলের সাথে দাম্পত্য সঙ্গী হিসাবে আপনারা আবদ্ধ হন, একটু শুনতে চাই।
3: দাম্পত্য জীবনে আবদ্ধ হওয়ার আগে আমি ওর সাথে একটি ছবি করেছিলাম, সেটা ছিল 1985 শেষের দিকে, সেই ছবিটার নাম ছিল ঘোমটা। তো সেই ঘোমটা ছবি করতে গিয়েই তার সাথে আমার সম্পর্কে এবং সেই সম্পর্কের পরিণয়ে তাকে আমি ঘোমটা পড়ালাম আমার জীবনে। সেই ঘোমটা ছবির প্রডিউসার এখন আসলে নেই, মানে অনেক কষ্ট লাগে। সেই ছবির ওনার ছিল গাজী মতিউর রহমান, যিনি ওনার বাড়ি ছিলেন গাজীপুরে, যিনি উনি গাজীপুরি হিসেবে লিখতেন মতিউর রহমান, উনি তখন আমাদেরকে নিয়ে ছবিটা করলেন। সেখানে একটা ভালো গান ছিল, রথীন্দ্রনাথ দেয় গিয়েছিলাম, আমি কি তোর আপন ছিলাম না ও জড়ি না, এটা কিন্তু আমাদের ওই ছবিটারই গান। তো যাই হোক, সেই ঘোমটা ছবি করতে গিয়েই পরিচয়, পরিচয় থেকে পরিণয়, তারপর তো জীবনের পথ চলা। তারপর একদিন পথ চলতে চলতে 2026 15 বছর হবে যা আমি তাকে আমার জীবন থেকে হারিয়ে ফেলেছি।
2: আমরা জানি আপনার দুটি সন্তান রয়েছে।
3: আমার এক ছেলে এক মেয়ে, বায়েজিৎ ফারদিন অন্তর, আর মেয়ের নাম হচ্ছে প্রার্থনা ফারদিন দিঘি, যে আমাদের চলচ্চিত্র জগতে অভিনয় জগতে দিঘি নামে সবার কাছে পরিচিত।
2: দিঘি তো খুব অল্প বয়স থেকে আমাদের চলচ্চিত্রের সাথে যুক্ত,
3: একেবারে 2005 সালে ও প্রথম একটি অ্যাড করলো যেটা সারা বাংলাদেশে এখনো অনেকের মোবাইলে রিংটোন হিসেবে আছে। তো সেটা দেখেই আমাদের শ্রদ্ধেয় কাজী হায়াত সাহেব চিন্তা করলেন যে আমি তো তাহলে রবীন্দ্রনাথের কাবুলিওয়ালাটা নির্মাণ করতে পারি, যেহেতু আমি মিনিকে দেখতে পাচ্ছি আমাদের ঘরেই আছে। তো তখনই তিনি আমাদের পরিচালক সমিতির একটি পিকনিক হলো 2005 সালে, তখন দোয়েলকে বললো, দোয়েল তুমি যদি বলো তাহলে আমি কিন্তু দিঘিকে নিয়ে আমি একটি ছবি করতে চাই, সেই ছবিটি হচ্ছে কাবুলিওয়ালা, এবং দোয়েল এক বাক্যে রাজি হয়ে গেল। তারপর 2006 সালের মধ্যে সেই ছবিটি শুটিংও শুরু হলো প্রথম দিকে, এবং 2006 সালে ছবিটি রিলিজও হলো। কাবুলিওয়ালা ছবিতেই দিঘি প্রথম কিন্তু জাতীয় পুরস্কারও পেল, সাথে সাথেই আমাদের মনোয়ার সেন দীপজল তার সেই বিখ্যাত চাচ্ছু ছবিটিও নির্মাণ করলো।
2: এ পর্যায়ে একটু জানতে চাই বেতারের সাথে যুক্ত হলেন কিভাবে?
3: চিটাগংয়ে আমি বেতারে অভিনয় করতাম, আমি কণ্ঠের কিছু কাজ শেখার জন্য কিন্তু আমি যাই, যে আমরা আমি যেটা মনে করি এখনো কিন্তু এই বেতার মাধ্যমটাতে কিন্তু আমাদের সঠিক উচ্চারণটা এখনো পর্যন্ত চলে, আর অন্যান্য মাধ্যমে সেটা কিন্তু হারিয়ে গেছে। সেখানে কিন্তু কেউ আর এখন উচ্চারণ নিয়ে কথা বলে না, উচ্চারণ নিয়ে চিন্তাভাবনাও করে না, এবং সেই উচ্চারণ শেখার জন্য, আমার ভুল ত্রুটিগুলি শেখার জন্য এবং কণ্ঠের কারুকাজগুলি শেখার জন্য আমি এই জন্য তখন বেতারে যুক্ত হই। তারপরে আমি যখন 84 ঢাকায় চলে আসি, আমি কিন্তু চিটাগং থেকে ইচ্ছে করলে কিন্তু মাইগ্রেশন হয়ে আসতে পারতাম, আমি কিন্তু তাও করিনি। আমি বাংলাদেশ বেতার ঢাকাতে এসে আবার অডিশন দিয়েছি নিজেকে যাচাই করার জন্য, যে আমি কি শিখলাম, কি জানতে পারলাম, আমাকে কি প্রশ্ন করা হচ্ছে, আমি কি কতটুকু জানতে পারবো, সেই থেকে কিন্তু আবার আমার বেতারে যুক্ত হওয়া।
2: আমার বিশ্বাস আমাদের শ্রোতা বন্ধুরা অনেক নতুন তথ্য পেল আপনার এই আজকের এই বক্তব্যের মাধ্যমে। আর একটা বিষয় একটু জানতে চাই আপনার কাছে, সেটা হচ্ছে চলচ্চিত্রে যেহেতু আপনি 80-এর দশকে কাজ করছেন, অনেক আমাদের কালজয়ী নায়িকা আপনার সাথে কাজ করেছে, অভিনেত্রী কাজ করেছে, সেই সময়কার কোন স্মৃতি যদি একটু আমাদের শ্রোতাদের উদ্দেশ্যে বলেন।
3: অনেক স্মৃতি, যে বাংলাদেশের একমাত্র আমাদের সামান্য ম্যাডাম ছাড়া যত নায়িকা ছিল স্বনামধন্য, সবার সাথে নায়কের ভূমায় অভিনয় করার সৌভাগ্য হয়েছে। আমি ববিতা ম্যাডামের সাথে ছবিটা যখন করতে যাই, এই মুহূর্তে সেই স্মৃতিটা মনে পড়ছে। ছবিটির নাম ছিল চণ্ডীদাস রজকিনী, একেবারে আমাদের বরণ্যে চলচ্চিত্র পরিচালক এবং বাংলাদেশের একজন শ্রেষ্ঠ চিত্রগ্রাহক বলা যায় ওনাকে, অনেকবার উনি চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন, উনি হচ্ছেন রফিকুল বারী চৌধুরী। ওনার পরিচালনায় আমি চন্ডিতার সজগিনী ছবিটি করি। তো আমার মহরত হচ্ছে, চন্ডিতার সজগিনী ছবির মহরতে গেলাম, মহরত হচ্ছে, হঠাৎ করে আমাকে ডেকে বললেন যে, এই হিরো, ববিতা ম্যাডামের ইচ্ছা যে আজকে একটি দৃশ্য আপনি এবং ম্যাডামের দিয়ে ছবিটি মহরত হবে। আমি রীতিমতো ঘাবড়ে গেলাম, আমি তো মহরত করতে এসেছি, আমাকে তো আজকে অভিনয় করার জন্য বলা হয়নি,
4: মানসিক প্রস্তুতির
3: ব্যাপার আছে না। আমি বললাম যে বাড়ি ভাই, এটা আপনি কি বলেন? আমি কিছু জানি না, ম্যাডাম বলছে যে আপনাদের একটা সিকোয়েন্স দিয়ে, আমরা শুটিং করছিলাম পাগলার পপুলার স্টুডিওতে, পুরোনো দিনের ঘাট, পুকুর, পুরোনো বাড়ি, ওই লোকেশনটা ছিল। তো উনি আমাকে নিয়ে পুকুরের চারপাশে প্রায় আধা ঘন্টা ঘুরে বেড়ালো, নানান ধরনের কথা, ম্যাডাম কথা বলছে, আমি ঘামছি সেই শীতের মধ্যেও। তো আমাকে কেন নিয়ে ঘুরছে? যাতে আমি অভিনয় করতে গিয়ে ম্যাডামের সাথে সহজ হয়ে যায়, যাতে আমার মধ্যে কোনো জড়তা না থাকে। আসলে বিরাট ব্যাপার, উনি তখন তো আমাদের বাংলাদেশের প্রথম ইন্টারন্যাশনাল অভিনেত্রী, যিনি তখন সত্যজিৎ রায়ের ছবিতে অভিনয় করে এসছেন। তো তার সাথে অভিনয় করতে গেলে আমার তো ঘাবড়ে যাওয়ার কথাই। তাই পরে বুঝলাম যে আমাকে সহজ করে নেওয়ার জন্য, অভিনয়তে যাতে জড়তা না থাকে ওনার সাথে, সেটা করে নেওয়ার জন্যই উনি কিন্তু এই পুকুরের চারপাশে আধা আধি ঘন্টা আমাকে নিয়ে ঘুরেছেন। তো তারপর বলে যে, এখন কি শুটিং করবেন? আমি, জি ম্যাডাম, আমি এখন শুটিং করবো। চলেন তাহলে আমরা যাই, মেক আপ করে শুটিং করি।
4: এ পর্যন্ত কতটি চলচ্চিত্রে কাজ করেছে?
3: ঈদে আমার আরেকটি ছবি রিলিজ হয়েছে তছনছ, এই তছনছ ছবিটি দিয়ে আমি প্রায় 267টি ছবিতে অভিনয় করেছি, আমার মুক্তিপ্রাপ্ত ছবি।
4: এবার একটু জানতে চাই আপনার এই মুহূর্তে ব্যস্ততা কি নিয়ে?
3: এখন অভিনয়ের অনেক মাধ্যম হয়ে গেছে, শুধু চলচ্চিত্র না, একসময় চলচ্চিত্র অভিনয় করতাম, এখন চলচ্চিত্রের পরে এখন আমাদের ওটিটি হয়ে গেছে, আমাদের ওয়েব ফিল্ম হয়ে গেছে, বিটিভি তো আছে, সেখানেও কাজ করা যায়, এবং আমাদের প্যাকেজ নাটক হচ্ছে, তারপরে বেতার। আমি অভিনয়ের যত মাধ্যম আছে আমি এখন সব মাধ্যমে অভিনয় নিয়ে শুধু ব্যস্ত, আমার আর কোনো কাজ নেই।
4: সবশেষে আপনার কাছে একটু জানতে চাই, বাংলাদেশ বেতার এবং বাংলাদেশ বেতারের উত্তরণ ম্যাগাজিন অনুষ্ঠানের শ্রোতাদের উদ্দেশ্যে যদি কিছু বলেন।
3: উত্তরণ বাংলাদেশ বেতারের একটি অনেক অনেক জনপ্রিয় একটি অনুষ্ঠান, অভিনয় শিখতাম বিধায়, অন্তত আমি আমারটা বলি যে আমি রেডিও শুনতাম, সেই বেতার শোনার জন্য কিন্তু আমি বসে থাকতাম বিভিন্ন সময়ে। এবং এই অনুষ্ঠানটির মাধ্যমে আমাদের বাংলাদেশের নাম করা যারা তারকা ছিলেন, অভিনেতা অভিনেত্রী ছিলেন, এই উত্তরণে তারা আসতো এবং তাদের সাক্ষাৎকার প্রচার হতো। তা আমি অনেক ভাগ্যবান, এত বছর পরে এসো আমি আজকে আপনার সামনে উত্তরণ সম্পর্কে কিছু বলতে পারছি, এবং উত্তরণের আজকে যারা শ্রোতা আছেন তাদের জন্য আমি একটি সাক্ষাৎকার আপনাদেরকে আজকে দিয়ে দিলাম। শ্রোতা, আপনারা যারা উত্তরণের নিয়মিত এই অনুষ্ঠানটি শুনে থাকেন, আপনাদের কাছে আমার আকুল আবেদন, আপনারা আমাদের ভুল ত্রুটিগুলো যদি জানিয়ে দেন তাহলে আমাদের এখানে আরো অনেক নতুন নতুন শিল্পীরা সৃষ্টি হবে, যারা আপনাদের সমালোচনার মাধ্যমে নিজেদেরকে পরিশীলিত করে, পরিশোধন করে, তারা তাদের কর্মজীবনে ভালো অভিনেতা হিসাবে, অভিনেত্রী হিসাবে পরিচিতি লাভ করবে।
4: শ্রোতা বন্ধুরা, আজকে নন্দিতজন পর্বে আমরা কথা বলেছি বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা নায়ক সুব্রতর সাথে। আপনার সুস্থতা দীর্ঘায়ু কামনা করছি, বাংলা চলচ্চিত্র ভুবনে আপনি আপন মহিমায় এগিয়ে যাবেন, সমৃদ্ধ করবেন আমাদের চলচ্চিত্র জগৎকে, এ প্রত্যাশা রইল। আর শ্রোতা বন্ধুদের নন্দিতজনে পরে পর্ব শোনার আমন্ত্রণ জানিয়ে এ পর্ব এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।
1: প্রিয় শ্রোতা, বিশ্বজোড়া বর্ণিল সকল সংস্কৃতি যেন আমাদের সবার, পৃথিবীর সকল ভাবনা যেন সবার মনে প্রবাহিত হয় একই ছন্দে। প্রকৃতি আর সংস্কৃতির গণ্ডি পেরিয়ে আজ পৃথিবীর যে কোনো প্রান্তের সৌন্দর্য যেন আমাদের একইভাবে দোলা দেয়। সৌন্দর্য আর সম্প্রীতির এই বন্ধনে আমরা যেন সঁপে দিয়েছি নিজেদের।
0: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, এবারে থাকছে বিশ্বের ঐতিহ্যবাহী বিষয়বস্তু ও দর্শনীয় স্থান নিয়ে তথ্যমূলক নিবন্ধ বিশ্ব ঐতিহ্য। আজকের পর্বে থাকছে তুরস্কের দিরিনকুইয় আন্ডারগ্রাউন্ড সিটি। এই অংশটি সংকলন ও রচনা করেছেন শেখ আবদুল্লাহ, পরিশোনাচ্ছেন শেখ সাদী।

মানব সভ্যতার ইতিহাসে এমন কিছু স্থাপত্য কীর্তি রয়েছে যা শুধু নির্মাণ শৈলীর জন্য নয়, বরং মানুষের বুদ্ধিমত্তা, অভিযোজন ক্ষমতা এবং টিকে থাকার সংগ্রামের প্রতীক হিসেবে বিশ্বজুড়ে বিস্ময় জাগায়। তুরস্কের মধ্যাঞ্চলের কাপাদোকিয়া অঞ্চলে অবস্থিত দেরিনকুয়ু আন্ডারগ্রাউন্ড সিটি তেমনই এক অনন্য নিদর্শন। মাটির প্রায় 85 মিটার গভীরে বিস্তৃত এই ভূগর্ভস্থ নগরে শতাব্দীর পর শতাব্দী ধরে মানুষকে আশ্রয় দিয়েছে এবং আজও বিশ্বের অন্যতম বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কার হিসেবে বিবেচিত হয়। তুরস্কের কাপাদোকিয়া অঞ্চলের নরম আগ্নেয় শিলা টাফ খোদাই করে নির্মিত হয়েছে এই বিস্ময়কর নগরী। আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ফলে সৃষ্টি হওয়া এই শিলা সহজে কাটা যায়, আবার দীর্ঘস্থায়ী স্থাপনা নির্মাণের জন্যও তা যথেষ্ট শক্ত। ফলে হাজার বছর আগে এখানকার মানুষ ভূগর্ভ বিশাল নগরী গড়ে তুলতে সক্ষম হয়েছিল। দেরিনকুয়ুর অস্তিত্ব দীর্ঘদিন মানুষের অজানাই ছিল। 1963 সালে স্থানীয় এক ব্যক্তি নিজের বাড়ির বেসমেন্ট সংস্কারের সময় একটি গোপন পথ আবিষ্কার করেন। সেই পথ ধরে অনুসন্ধান চালিয়ে প্রত্নতাত্ত্বিকরা আবিষ্কার করেন বহু স্তর বিশিষ্ট এক ভূগর্ভস্থ নগর সভ্যতা। এরপর বিশ্বের সামনে উন্মোচিত হয় মানব ইতিহাসের অন্যতম বিস্ময়কর স্থাপত্য রহস্য। গবেষকদের ধারণা, খ্রিস্টপূর্ব 8ম বা 7ম শতকে ফ্রিজীয়রা এর প্রাথমিক অংশ নির্মাণ করে। পরবর্তীকালে রোমান এবং বাইজেন্টাইন যুগে এটি আরও সম্প্রসারিত হয়। সময়ের সঙ্গে সঙ্গে নগরীটি এমনভাবে বিকশিত হয় যে এখানে একসঙ্গে প্রায় 20,000 মানুষ তাদের গবাদি পশু এবং প্রয়োজনীয় খাদ্য সামগ্রী সহ দীর্ঘ সময় অবস্থান করতে পারত। দেরিনকুয়ুর সবচেয়ে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল এর প্রকৌশল দক্ষতা। প্রায় 18টি স্তরে বিস্তৃত এই নগরীতে ছিল বসবাসের কক্ষ, শস্য সংরক্ষণের গুদাম, রান্নাঘর, বিদ্যালয়, উপাসনালয়, কূপ এবং সভাকক্ষ। ভূগর্ভস্থ হলেও এখানে পর্যাপ্ত বায়ু চলাচলের জন্য শতাধিক ভেন্টিলেশন শাফট নির্মাণ করা হয়েছিল। নগরীর নিরাপত্তা ব্যবস্থায়ও ছিল অত্যন্ত উন্নতির ছাপ। বিশাল গোলাকার পাথরের দরজা দিয়ে প্রতিটি স্তর বন্ধ করে দেয়া হতো। শত্রুরা প্রবেশ করলেও সহজে ভেতরে অগ্রসর হতে পারত না। এই কারণে দেরিনকুয়ু বহু শতাব্দী ধরে নিরাপদ আশ্রয়স্থল হিসেবে ব্যবহৃত হয়েছে। বর্তমানে দেরিনকুয়ু তুরস্কের অন্যতম জনপ্রিয় পর্যটন আকর্ষণ। প্রতি বছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে লাখো পর্যটক কাপাদোকিয়া সফরে এসে এই ভূগর্ভস্থ নগরী ঘুরে দেখেন। বিশ্ব ঐতিহ্যের ক্ষেত্রেও এর মর্যাদা বিশেষ। 1985 সালে ইউনেস্কো কাপাদোকিয়ার গুহাবাস, শিলাই খোদাই গির্জা এবং ভূগর্ভস্থ নগরীগুলোকে গোরেমে ন্যাশনাল পার্ক অ্যান্ড দ্য রক সাইটস অফ ক্যাপাডোসিয়া নামের বিশ্ব ঐতিহ্যবাহী সম্পদের অংশ হিসেবে তালিকাভুক্ত করে। মাটির গভীরে লুকিয়ে থাকা এই নগরী আমাদের স্মরণ করিয়ে দেয়, প্রতিকূলতা যতই কঠিন হোক না কেন, মানুষের সৃজনশীলতা, দূরদর্শিতা ও সম্মিলিত প্রচেষ্টা তাকে টিকে থাকার নতুন পথ দেখাতে পারে। তাই দেরিনকুয়ু শুধু একটি ভূগর্ভস্থ শহর নয়, এটি মানব সভ্যতার অদম্য স্থিতিস্থাপকতা ও উদ্ভাবনী শক্তির এক অনন্য স্মারক।

0: প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছিলেন বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রের পরিবেশনা ম্যাগাজিন অনুষ্ঠান উত্তরণ। দেখতে দেখতে চলে এলাম অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে। আশা করি কথার মিতালিতে একদম সময়টা খুবই প্রাণবন্ত এবং দারুণ কেটেছে এবং আপনারা উপভোগ করেছেন।
1: আবারও কথা হবে উত্তরণের আগামী পর্বে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সকল অবস্থায় সরকারি নিয়মের প্রতিপালন করুন। সবাই সচেতন হন, সুরক্ষিত থাকুন, নিজের পরিবার ও দেশকে সুরক্ষিত রাখুন।
0: আজকের উত্তরণ গ্রন্থনা করেছেন আমন চপল, আর উপস্থাপনায় ছিলাম আমরা দুজন। আমি জান্নাতুল ফেরদৌসী লিজা
1: এবং আমি জি এম তারিক। সম্পাদনায় মোহাম্মদ নিজামুদ্দিন, প্রযোজনা সহযোগিতায় মাহমুদ রেজা,
0: তত্ত্বাবধানে আঞ্জু মানারা বেগম, এবং উত্তরণ প্রযোজনা করলেন মোহাম্মদ হাসনাতুল আজম।
1: শুভরাত্রি।

0: year. They discussed enhancing cooperation in Bangladesh's ready-made garments, agriculture products and information technology sectors. Malaysian entrepreneurs have expressed interest in investing in Bangladesh's infrastructure development and power sector. Another notable aspect of the visit to Malaysia was his direct interaction with the expatriate Bangladeshis. At the event in Kuala Lumpur, he acknowledged the contribution of expatriates and highlighted the government's sincerity in addressing their problems. The expatriates shared their experience and expectations, which will help in future policymaking. The main purpose of Tariq Rahman's visit to China is to strengthen bilateral economic cooperation. In particular, there will be discussions on infrastructure development, energy sector, and technology investment. He will hold meetings with the Chinese president and prime minister. Besides, progress on ongoing projects of Bangladesh-China joint ventures will be reviewed. During the visit of Prime Minister Tariq Rahman to China, 15 to 17 memorandum of understandings and agreement are expected to be signed between the two countries. Of these, 13 most two agreements and action plan and a protocol are likely to be signed. The Prime Minister's first foreign visit has generated optimism among the people of the country. In this way, centering the visit to Malaysia and China, Prime Minister Tariq Rahman's diplomatic initiatives is expected to open new horizon of Bangladesh's future development and international relations. This visit will not only impact the labor market, but also will have positive effects on trade, investment, technology, and cultural cooperation. The review makes it clear that his first visit as the head of the government is not only mere formality, but rather a concrete step towards fulfilling the expectations of the people of Bangladesh. And that is the end of the news commentary.
1: বাংলাদেশ বেতার অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, রংপুর, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও ও কুমিল্লা কেন্দ্র থেকে।
2: সংবাদ প্রবাহ আজকের পরিবেশনা, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া সফর নিয়ে সংবাদ সম্মেলন, বিশ্ব হাইড্রোগ্রাফি দিবস 2026 উপলক্ষে সেমিনার, স্টেক হোল্ডার সেন্সাইটাইজেশন ওয়ার্কশপ অন মাইক্রোডেটা ল্যাব অব বিবিএস শীর্ষ কর্মশালা এবং শব্দ দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্পের সমাপনী কর্মশালা। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের পর মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁর প্রথম সরকারি সফর হিসেবে ইতিমধ্যেই মালয়েশিয়া সফর সম্পন্ন করে আজ বিকেলে চীন সফরের উদ্দেশ্যে মালয়েশিয়া ছেড়েছেন। মাননীয় প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফরের বিস্তারিত তুলে ধরে মালয়েশিয়ার পুত্র জায়ায় আয়োজিত সংবাদ সম্মেলনে মাননীয় প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির বলেন,
3: গত 15 বছরে কেউ কিন্তু ফ্রি ট্রেড এগ্রিমেন্ট এখনো করতে পারে। ফ্রি ট্রেড এগ্রিমেন্ট একটা টপিক্যাল ডিসকাশন হিসেবে 2012 মানে আসছিল সিনে, বাট অল পাস্ট গভর্নমেন্টস হ্যাভ ফেইলড টু ম্যাটেরিয়ালাইজ ইট উইথ মালয়েশিয়া। দিস visit has opened the chance. Both prime ministers have agreed, respective prime ministers have agreed to accelerate the free trade agreement. Eta amader bilateral economic relations re
2: আয়োজিত সংবাদ সম্মেলনে মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ডক্টর মাহদি আমিন বলেন,
4: মালয়েশিয়া মাননীয় প্রধানমন্ত্রীর আমন্ত্রণে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে বিমানবন্দরের ভিভিআইপি টার্মিনালে তাকে ও তার সহধর্মিণীকে স্বাগত জানান মালয়েশিয়া সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রী জুলফিকলি হাসান ও তার সহধর্মিণী। পরবর্তীতে মালয়েশিয়া সরকারের পক্ষ হতে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা ও গার্ড অব অনার দেওয়া হয়। সুসজ্জিত বাহিনীর দেওয়া গার্ড অব অনারের সময় দুই দেশে জাতীয় সঙ্গীত বাজানো হয়। এরপর বিমানবন্দর থেকে মাননীয় প্রধানমন্ত্রীকে বিশেষ মোটর শোভাযাত্রা সহকারে কুয়ালালামপুরের এই শাংরিলা হোটেলে নিয়ে আসা হয়। এছাড়াও মাননীয় প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে হোটেল পর্যন্ত 50 মিনিটের সড়ক পথে বাংলাদেশ ও মালয়েশিয়ার জাতীয় পতাকা সজ্জিত করা হয়। আজকে পুত্রজায়ও বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা প্রদান করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়ে সড়ক পথে বাংলাদেশ ও মালয়েশিয়ার জাতীয় পতাকা সজ্জিত করা হয় এবং পুত্রজায়ায় মাননীয় প্রধানমন্ত্রী ও তার সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমানের ছবি বিলবোর্ডে শোভা পেয়েছে। আমরা মালয়েশিয়া

0: সরকারের এই আন্তরিকতার জন্য গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। গতকাল রাতে কুয়ালালামপুরে পৌঁছানো মাত্রই এখানে স্থানীয় প্রবাসী বাংলাদেশীদের সঙ্গে নেতৃবৃন্দদের সঙ্গে একটি মতসভার আয়োজন করা হয়। সেই মত বিনিময় সভায় বিভিন্ন শ্রেণী পেশার প্রবাসীদের উপস্থিতিতে মাননীয় প্রধানমন্ত্রী তার চিন্তা আকাঙ্ক্ষা এবং আগামীর বাংলাদেশ বিনির্মাণের সুনির্দিষ্ট রূপকল্প তুলে ধরেছেন। উষ্ণ ও আন্তরিক সে আলাপচারিতায় আগামীর বাংলাদেশ গড়ার দৃঢ় প্রত্যয় গড়ে উঠেছে, যা আমরা নির্বাচনী ইশতেহারে প্রতিফলন দেখেছি। প্রায় এক ঘন্টার আলাপচারিতায় মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশের উন্নয়নে বিদেশে বসবাসরত প্রবাসী ভাই বোনদের ইতিবাচক অবদানের কথা কৃতজ্ঞ চিত্তে স্মরণ করেছেন।
1: আজ সোমবার সকালে রাজধানীর খিলক্ষেতে বান ও যায় বাংলাদেশ নৌবাহিনী আয়োজিত বিশ্ব হাইড্রোগ্রাফি দিবস 2026 উপলক্ষে আয়োজিত সেমিনারে সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌ পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম এমপি বলেন,
2: আমাদের বাণিজ্যের প্রায় 92% বলতে পারেন চট্টগ্রাম বন্দর কেন্দ্রিক, এবং তার নেভিগেশন সহ তার জাহাজ চলাচল নিরাপদ উৎসাহিত করার জন্য যদিও আন্তর্জাতিক বিশ্বের চেয়ে আমরা পিছিয়ে আছি, স্বীকার করতে অসুবিধা নেই, কিন্তু আমরা করছি আমাদের সামর্থ্য মতো করছি, এবং সেটাকে আরো বিস্তৃত করতে চাই, প্রসারিত করতে চাই। আমাদের সমুদ্রে জ্বালানি পাওয়ার সম্ভাবনা নিশ্চিত, আমি সম্ভাবনা আছে বলছি না নিশ্চিত, কিন্তু আমরা সেটার সদ্ব্যবহার সদ্ব্যবহার করতে পারিনি। বিগত সরকারের সময় আমরা দেখেছি আন্তর্জাতিক আদালতে আমরা বিস্তীর্ণ সমুদ্র সীমা পেলাম, অঞ্চল পেলাম, এবং সেটা আমাদের প্রতিযোগী রাষ্ট্র যারা ছিল ওই সীমানা নিয়ে তারাও মেনে নিল। ভারত বার্মা সেখান থেকে দেখবেন যে সেখানে অনুসন্ধান করেছে, প্রাকৃতিক সম্পদ পেয়েছে, উত্তোলনও করেছে, বাট আমাদের সরকারের সিদ্ধান্তের কারণে সেখানে আমাদের যে সম্ভাবনা আছে তা প্রতিষ্ঠিত হয়নি, সে সুফল আমরা পাইনি। এই সরকার নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছে অফশোরগুলিতে কূপ অনুসন্ধান, জ্বালানি খনিজ যে সমস্ত সম্পদ আছে তা চিহ্নিতকরণ এবং পরবর্তীতে উত্তোলন। ডেফিনেটলি হাইড্রোগ্রাফি সেক্ষেত্রেও ক্রমাগতভাবে অবদান রেখে চলেছে। আমাদের একটা প্রাকৃতিক নিয়ামত আছে, আমি বলবো আশীর্বাদ, প্রায় 16,000 কিলোমিটার ইনল্যান্ডে আমাদের নৌপথ আছে। আমরা যদি একে সচল রাখতে পারি, উপযুক্তভাবে ফাংশন করাতে পারি, তাহলে আমাদের আভ্যন্তরীণ যাতায়াত, বহির্বিশ্বে যাতায়াত যেটা সমুদ্র যাত্রা সেটা তো আছে, আমাদের আভ্যন্তরীণ যাতায়াতটাকেও আমরা মনোরম করতে পারি, নিরাপদ করতে পারি এবং ধরেন সাশ্রয়ী করতে পারি, এবং সেক্ষেত্রেও হাইড্রোগ্রাফি আমার বিশ্বাস একটা জোরালো ভূমিকা রাখছে এবং আরো রাখার প্রয়োজন রয়েছে। বিশ্ব হাইড্রোগ্রাফি দিবস আমাদেরকে আজকে এই শিক্ষা দিক যে আমাদের এই সম্ভাবনা যতটুকু আছে, ওয়াটার কভার্ড এরিয়া যে সম্ভাবনাগুলি আছে তা আমরা চিহ্নিত করতে জানব এবং সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে পারব, সেটি যদি হয় তাহলে এই দিবস আয়োজন হবে সার্থক। আমার বিশ্বাস দেশপ্রেমী নৌবাহিনী যারা দেশের স্বাধীনতা সার্বভৌম রক্ষা করতে অঙ্গীকারাবদ্ধ শপথবদ্ধ, তাদের কাছে যেহেতু হাইড্রোগ্রাফি আছে, আমার বিশ্বাস যে উন্নত বিশ্বের যে টেকনোলজি আছে সেগুলি আমরা অ্যাচিভ করব। যেহেতু আমরা একটা উপকূলীয় অঞ্চল, আমরা এই হাইড্রোগ্রাফির উপযুক্ত ব্যবহারের মাধ্যমে সর্বোত্তম সুবিধা নিতে পেতে আমরা সফল হব, সেটাই হোক আজকের দিনে আমাদের শপথ। আপনারা নিশ্চয় জানেন যে মার্কিন যুক্তরাষ্ট্র সমুদ্র গবেষণা কেন্দ্র নোয়া করেছে কত আগে, নাসা করেছে তারা মহাকাশে, নোয়া করেছে তারা সমুদ্র গবেষণার ক্ষেত্রে, তার মানে 70% জলরাশি দ্বারা কভার যে এরিয়া আছে সেখানে অমিত সম্ভাবনা রয়েছে মানব জাতির জন্য। যে যত দ্রুত সেখানে পৌঁছাতে পারছে, বিচরণ করতে পারছে, নিয়ন্ত্রণ নিতে পারছে, সেই জাতি তত ডেভেলপ করছে। আমরা যেহেতু উপকূলীয় অঞ্চল, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আমাদের এখানে আরো মনোযোগী হওয়ার প্রয়োজন রয়েছে। একটা নির্বাচিত সরকার আছে, আমার আপনাদের সাথে যুক্ত নৌ মন্ত্রণালয়ের দায়িত্ব আছে, আমি অঙ্গীকার করতে চাই এই ক্ষেত্রে আরো উন্নয়ন, এই ক্ষেত্রের আরো সমৃদ্ধির জন্য যে পরিকল্পনা আপনারা নিবেন সরকার এবং আমার মন্ত্রণালয় আপনাদেরকে সর্বোত্তম অ্যাসিস্ট্যান্ট নিশ্চিত করবে।
1: বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো BBS এর নব প্রতিষ্ঠিত মাইক্রো ডেটা অ্যানালাইসিস ল্যাব বিষয়ে অংশীজনদের অবহিতকরণ ও মতামত গ্রহণের লক্ষ্যে আজ রাজধানীর শেরেবাংলা নগরের পরিকল্পনা কমিশনের NEC সম্মেলন কক্ষে স্টেক হোল্ডার সেন্সাইটাইজেশন ওয়ার্কশপ অন মাইক্রো ডেটা ল্যাব অব দ্য BBS শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তৃতায় পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকি MP বলেন,
3: সরকারের লক্ষ্য হচ্ছে যে আমরা দেশে কার্যকর একটা উন্নতি যাতে হয় তার জন্য আমাদের সুস্পষ্ট পরিকল্পনা আছে, এবং সেই পরিকল্পনা বাস্তবায়নের জন্য পরিষ্কার এবং ডেফিনেট যাকে বলে যে কর্মপদ্ধতি আমরা তৈরি করার চেষ্টা করছি। কাজে আমরা সেখানে কতটুকু এগোলাম এটা আমাদের পরিমাপটাও ঠিকঠাক মতো করতে হবে। এখানে ম্যানিপুলেশনের কোনো জায়গা নেই। সেদিক থেকে আমাদের স্টার্টিং পয়েন্টটা কী, কোথা থেকে আসলে আমরা শুরু করছি সেটা জানা আমাদের জন্য খুব দরকারি। এবং এই ক্ষেত্রে আমরা বরং সমস্যায় পড়ে যাচ্ছি। আমরা যখন জিডিপিতে যাই তখন আমরা বেজ ইয়ার ধরি 15-16 এবং সেটা নিয়ে প্রশ্ন থেকে যায়। এখন চিন্তা করি যে আমরা আমাদের জনগণের বিভিন্ন অংশের যে বিভিন্ন রকম যেমন সোশ্যাল সেফটি নেট, আমরা সামাজিক সুরক্ষার যে ব্যবস্থাগুলো নেওয়া হয়েছে সেই সব সামাজিক সুরক্ষার ব্যবস্থাগুলো মানুষের জীবনে কী পরিবর্তনটা আনছে, আমাদের জনসংখ্যার যে আর্থিক অবস্থার যে একটা বিচার বিশ্লেষণ দরকার, আর্থিক অবস্থার ভিত্তিতে কত মানুষ কোন স্তরে আছে সেটার যে তথ্যটা আমাদের যথার্থভাবে জানা দরকার, সেগুলোর ক্ষেত্রেও প্রশ্ন আছে। আমরা যখন ইকোনমিক সেন্সাস নিয়ে কথা বলি, আমরা যখন অন্য যে কোনো জনসংখ্যা কত আছে বাংলাদেশে, পপুলেশন সেন্সাস আমাদের যে তথ্য দিচ্ছে যে আমাদের দেশে 16,90,00,000 মানুষ আছেন, এইটা হিসেবে আমার পার ক্যাপিটাল ইনকাম একটা হবে, আর এই তথ্য যদি প্রশ্নবিদ্ধ হয় তাহলে পার ক্যাপিটাল ইনকাম কিন্তু বড় আকারে বদলে যাবে। এই যে আমাদের হিসেব নিকেশগুলোই ভিত্তি জায়গাটা সমস্যার মধ্যে পড়ছে। আমরা কোথা থেকে শুরু করছি, দারিদ্রের হার কত, আসলে কত মানুষ দারিদ্র্যসীমার নিচে আছে, কত মানুষ দারিদ্র রেখার মধ্যে আছে, কত মানুষ তার উপরে উঠেছেন, এটার যদি হিসেব আমরা যদি এখনকার তথ্য অনুযায়ী ধরি তাহলে আমরা যেভাবে আমাদের কর্মকাণ্ড আমাদের তৎপরতার ফলে 1-3 বছর পরে আমরা যে হিসেব পাব, দেখা যাচ্ছে যে অনেকেই এই তথ্যকে চ্যালেঞ্জ করছেন বর্তমান দারিদ্র সীমার নিচে কতজন আছেন সেই শতাংশ নিয়ে। এবং এর ফলে যেটা হচ্ছে দেখা যাবে যে আমরা যখন রিয়েল ডেটা পাব, কোয়ালিটি ডেটা হবে, তখন আমাদের কর্মকাণ্ড আমাদের কর্মকাণ্ডের ফলে যে প্রভাব এসব সত্ত্বেও কিন্তু দারিদ্র হার আমরা সংখ্যাটা এরকম হতে পারে যেটা আসলে কমলো না, কারণ এই বিবিএস এর তথ্য অনুযায়ী দারিদ্র সীমার নিচে অবস্থানকারী এবং অন্যান্য সমাজে সিভিল সোসাইটি বিভিন্ন প্রতিষ্ঠান গবেষণা প্রতিষ্ঠান এমনকি অনেক ক্ষেত্রে মিডিয়া অনেক দারিদ্র সীমার নিচের হার এক জায়গায় নেয়, তাহলে আমাদের এগুলো সমস্যা সৃষ্টি করবে। মোদ্দা কথা, গুণগত দিক থেকে যদি ভালো উপাত্ত না থাকে, কোয়ালিটি ডেটা না থাকে, তাহলে আসলে তার থেকে আমরা যথাযথ ইনফরমেশনটা পাবো না। এবং সে কারণেই আমাদের যে পুরো পরিকল্পনা বাংলাদেশকে নতুন একটা যাত্রায় আমরা যে নিয়ে যাওয়ার পরিকল্পনা করেছি, যেটা আমাদের শহীদের রক্তের ঋণ, সেই জায়গা থেকে আমরা এই পরিবর্তনগুলো আসলে ঠিকঠাক মতো অ্যাসেস করা সেটাও আমাদের জন্য সমস্যা হবে। ফলে সরকার সর্বতোভাবে চেষ্টা করছে সব দিক থেকে যতটা বেশি ওপেন করা যায় এবং যত ট্রান্সপারেন্সি আনা যায় এবং আমরা উপাত্ত যত যথার্থভাবে কালেক্ট করতে পারি এবং তার ভিত্তিতে প্রপার অ্যানালিসিস হয়।
1: সভাপতির বক্তব্যে পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব মোহাম্মদ ফিরোজ সরকার উল্লেখ করেন,
4: বর্তমান গভর্নমেন্ট শপথ নেওয়ার বা ক্ষমতা আসার পরপরই ওনাদের একটা গুরুত্ব ছিল যে ওপেন গভর্নমেন্ট ডাটা কিভাবে জনগণ বা ছাত্র শিক্ষক রিসার্চার্স বা বিভিন্ন স্টেক হোল্ডারদেরকে দেওয়া যায় এবং এই তথ্যগুলি যাতে সঠিক হয় এবং রিয়েলিস্টিক ডাটা হয়, এই ক্ষেত্রে প্রচুর জোর দিয়েছেন। বর্তমান গভর্নমেন্টের দৃঢ়ভাবে বিশ্বাস করে যে গভর্নমেন্ট যাতে যারা স্টুডেন্টস রিসার্চার্স বা টিচার্স বা যারা গবেষণা করেন তারা যাতে তথ্যগুলি পায়, মোট কথা সারা বাংলাদেশের লোকজন কীভাবে তথ্যগুলি পেতে পারে, এই তথ্যগুলি যদি ভুল হয় তাদের মধ্য থেকে আমাদের কাছে ফিডব্যাক আসবে, তখন হয়তো আমরা ইয়ে করবো, কিন্তু আমরা যদি এই বিষয়গুলি রেস্ট্রিক্টেড বা আমরা তথ্যগুলি না দিই তাহলে এটা নিয়ে নানা প্রশ্ন থাকতে পারে বা বিভিন্ন আলোচনা সমালোচনা থাকতে পারে। এই জন্যই আমাদের রিয়েলিস্টিক ডাটার কোনো বিকল্প নাই, গভর্নমেন্ট এই সিদ্ধান্তগুলো নিয়েছে। বিশেষ করে ইউনিভার্সিটি টিচাররা স্টুডেন্টরা বা যারা গবেষণা করেন তাদের ক্ষেত্রে এই ডাটাগুলি খুবই কার্যকর ভূমিকা পালন করবে।
1: গতকাল রবিবার রাজধানীর আগারগাঁয়ে পরিবেশ অধিদপ্তরে আয়োজিত শব্দ দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্প এর সমাপনী কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আব্দুল আওয়াল মিন্টু এমপি বলেন,
5: জলবায়ু পরিবর্তন সাথে পরিবেশ প্রতিবেশ এবং জীব বৈচিত্র্য সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তন এই সবগুলাকে মিলাই আমাকে একটা কারিকুলাম বানাই দেন, যেটা অন্তত ক্লাস 3 থেকে আরম্ভ করবে আমাদের ইন্টারমিডিয়েট পর্যন্ত। আশা করি ওনারা বানাচ্ছে, আমিও দেখবো, তারপরে এটা আমি ক্যাবিনেটে নিয়ে দেবো। আমিও মনে করি যে মা বাবার দায়িত্ব যেটা আছে তো আছে, শিক্ষকেরও একটা দায়িত্ব আছে। যদি ওই কারিকুলামে না থাকে তো ওনারা কিভাবে আমাদের ছেলেমেয়েরা বুঝবে যে আমি পরিবেশ নষ্ট করতেছি, প্রতিবেশ নষ্ট করতেছি, জীব বৈচিত্র নষ্ট করতেছি। ওদেরকে শিক্ষা দেওয়া এখন জরুরি। অত 50 বছর আগে এটা খুব দরকার ছিল না, কিন্তু এখন যুগ পরিবর্তনের সাথে সাথে আমাদের এই লেখাপড়ার কারিকুলামও কিছু পরিবর্তন দরকার। কারণ আপনারা যদি জান 1760 পর্যন্ত তো কিছুই ছিল না দুনিয়াতে, শুধু এগ্রিকালচার ছিল আর জমি জমা ছিল। আমাদের ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন শুরু, 100 বছর ধরে অনেক কিছু আবিষ্কার করছে। এই অ্যান্টিবায়োটিক বলেন, ডিজেল ইঞ্জিন বলেন, এগুলি সবই কিন্তু ওই 100 বছর হয়েছে। 1860-এর পরে আল্লাহ জানে কত কিছু আবিষ্কার হয়েছে। এখন নতুন শুরু হয়েছে আবার এই যে AI, এগুলি নামও জানি না, কারণ আমি ওই টেলিফোন বেশি ইউজ করতে পারি না, খালি হোয়াটসঅ্যাপ পর্যন্তই আমার এসে। এখন সেজন্য আমাদের ছেলে মেয়েদেরকে এই আধুনিক শিক্ষা শিক্ষিত যদি আমরা করতে না পারি তাহলে এগুলি কোনো কিছুই পরিবর্তন হবে না।
1: সংবাদ প্রবাহ শেষ হল। বর্ণনা শামীম আহমেদ, সম্পাদনা ASM আহাদ, তত্ত্বাবধানে মোহাম্মদ হাবিবুর রহমান, প্রযোজনা মোহাম্মদ দুলাল হোসাইন।
6: অনুষ্ঠান বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, রংপুর, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও ও কুমিল্লা কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হলো।

আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার বিশ্ববেতারে বাংলাদেশ সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি জিশান আরাবিথি। বাংলাদেশ সম্পর্কে বিশ্বের বিভিন্ন দেশের বেতার কেন্দ্র থেকে প্রচারিত গুরুত্বপূর্ণ সংবাদের উপর ভিত্তি করে সাপ্তাহিক আয়োজন বিশ্ব বেতারে বাংলাদেশ সাজানো হয়েছে। প্রচারিত হয় সপ্তাহের প্রতি সোমবার রাত ১০টায় ঢাকা ক থেকে। প্রধানমন্ত্রী তারিক রহমান বলেছেন, জনগণের অর্থ কোনোভাবেই বিদেশে পাচার হতে দেওয়া হবে না, বরং তা জনগণের কল্যাণ ও জীবনমান উন্নয়নে ব্যয় করা হবে। বিবিসি বাংলা জানিয়েছে, বুধবার মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়ে ফ্যামিলি কার্ড বিতরণ শেষে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। এ সময় তারিক রহমান বলেন, জনগণের অর্থ দিয়ে দেশের জন্য কাজ করা হবে। তিনি আরও বলেন, যারা এদেশ থেকে জনগণের অর্থ বিদেশে পাঠাতে চায় তাদের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করা হবে। চলতি বছরের সেপ্টেম্বর বা অক্টোবরের দিকে পর্যায়ক্রমে বাংলাদেশে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, আগামী এক বছরের মধ্যে ইউনিয়ন পরিষদ, পৌরসভা, উপজেলা, জেলা পরিষদ ও সিটি কর্পোরেশনের নির্বাচন সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে। বিবিসি বাংলা জানায়, মঙ্গলবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে মন্ত্রী বলেন, বাজেটের প্রাপ্যতার উপর ভিত্তি করে পর্যায়ক্রমে এই নির্বাচনগুলো অনুষ্ঠিত হবে। প্রথমে ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে, পরে ধাপে ধাপে অন্যান্য স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে। বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য চুক্তি, বিদেশি বিনিয়োগ আকর্ষণ, জ্বালানি নিরাপত্তা, শক্তিশালীকরণ ও বৈশ্বিক সরবরাহ চেইনে বাংলাদেশের অবস্থান উন্নত করতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। ডয়সে ভেলের প্রতিবেদন অনুসারে, বুধবার সংসদ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে পররাষ্ট্রমন্ত্রী এই আশা প্রকাশ করেন। তিনি বলেন, এই চুক্তির আওতায় মার্কিন তুলা দিয়ে তৈরি বাংলাদেশের তৈরি পোশাক যুক্তরাষ্ট্রের বাজারে শুল্কমুক্ত প্রবেশের সুবিধা পাবে। পররাষ্ট্রমন্ত্রী দাবি করেন, ইউরোপ ও আমেরিকার প্রতিষ্ঠিত বাজারের পাশাপাশি মধ্যপ্রাচ্য, আফ্রিকা, দক্ষিণ পূর্ব এশিয়া, দক্ষিণ আমেরিকা, মধ্য এশিয়া ও পূর্ব ইউরোপের মতো উদীয়মান বাজারগুলোতেও বাংলাদেশের বাণিজ্যিক উপস্থিতি শক্তিশালী হয়েছে। যানজট নিরসনে ঢাকার চারটি বাস টার্মিনাল শহরের বাইরে স্থানান্তরের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারিক রহমান। বিবিসি বাংলা জানায়, ফুলবাড়িয়া গুলিস্তান, গাবতলী মহাকালী ও সায়দাবাদ যাত্রাবাড়ী বাস টার্মিনাল ঢাকার বাইরে নেওয়া হবে। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, ঢাকার বাস টার্মিনাল ও কাউন্টারগুলোকে একটি কাঠামোর মধ্যে আনতে চায় সরকার। বাস টার্মিনালগুলো সরিয়ে নেওয়ার এই সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবেই দেখছেন নগর পরিকল্পনাবিদ ও যোগাযোগ বিশেষজ্ঞরা। বাংলাদেশ মিয়ানমার সীমান্তে হত্যা, অনুপ্রবেশ, মাদক, অস্ত্র, আন্তঃসীমান্ত বিভিন্ন অপরাধ দমনের লক্ষ্যে কাঁটাতারের বেড়া নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বিবিসি বাংলা রিপোর্টে জানানো হয়েছে, বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেছেন, ভারতের সাথে সীমান্তে স্পর্শকাতর স্থানেও কাঁটাতারের বেড়া নির্মাণের পরিকল্পনা গ্রহণের কার্যক্রম বিবেচনাধীন রয়েছে। সংসদ অধিবেশনে প্রশ্নোত্তরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের জাতীয় স্বার্থ রক্ষার্থে এবং সীমান্ত এলাকায় সব ধরনের অপরাধ শূন্যের কোটায় নামিয়ে আনতে বর্ডার গার্ড বাংলাদেশ সমন্বিত পদক্ষেপ গ্রহণ ও বাস্তবায়ন করছে। সীমান্ত দিয়ে ইয়াবা, ফেন্সিডিল সহ সব ধরনের মাদক, অবৈধ অস্ত্র ও গোলাবারুদ প্রবেশ বন্ধে সরকার নির্বাচনী ইস্তেহার মোতাবেক জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে বিজিবি। সেই সাথে গোয়েন্দা নজরদারি বৃদ্ধির মাধ্যমে সীমান্তে অপরাধীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হচ্ছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ না করেই ভারতের পশ্চিমবঙ্গ থেকে বাঙালি মুসলমানদের জোর করে বাংলাদেশে পাঠানো হচ্ছে বলে অভিযোগ করেছে মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ। মঙ্গলবার সংস্থাটি জানিয়েছে, ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ পৌষিনের চেষ্টা চালায়। অন্যদিকে ঠেলে পাঠানো ওই ব্যক্তিদের বাংলাদেশে ঢোকানোর প্রচেষ্টা প্রতিহত করছে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি। এতে করে বহু পরিবার দুই দেশের সীমান্তের শূন্য রেখায় আটকা পড়েছে বলে রিপোর্টে জানিয়েছে বিবিসি বাংলা। বিজিবির তথ্য অনুযায়ী, গত পহেলা জুন থেকে বিএসএফ এর 21টি পুশিনের চেষ্টা প্রতিহত করা হয়েছে। এদিকে হিউম্যান রাইটস ওয়াচ জানিয়েছে যে বিজেপি সরকারের ডিটেক্ট, ডিলিট অ্যান্ড ডিপোর্ট নীতির আওতায় শত শত বাংলাদেশি অনুপ্রবেশকারীকে আটক করা হয়েছে এবং প্রায় 5,000 মানুষকে ফিরে যেতে বাধ্য করা হয়েছে। সংস্থাটির এশিয়া অঞ্চলের উপপরিচালক মীনাক্ষী গাঙ্গুলি বলেন, মৌলিক মানবাধিকারকে উপেক্ষা করে ভারতীয় কর্তৃপক্ষ নির্মমভাবে পরিবারগুলোকে জোর করে বাংলাদেশে পাঠাচ্ছে বা সীমান্তে আটকে রাখছে। কক্সবাজারে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীদের জন্য 1,40,00,000 ইউরো অর্থ সহায়তা ঘোষণা করেছে ইউরোপীয় ইউনিয়ন। বিবিসি বাংলা রিপোর্টে বলা হয়েছে, এই অর্থ রোহিঙ্গা শরণার্থীদের জরুরি সহায়তা ও সুরক্ষা কার্যক্রম চালিয়ে যাওয়ার পাশাপাশি স্থানীয় আশ্রয়দাতা জনগোষ্ঠীকেও সহায়তা করবে।
বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত ও প্রতিনিধি দলের প্রধান মাইকেল মিলার বলেন, বাংলাদেশে রোহিঙ্গা শরণার্থী ও আশ্রয়দাতা জনগোষ্ঠীর পাশে থাকতে ইউরোপীয় ইউনিয়ন প্রতিশ্রুতিবদ্ধ। এই সহায়তা রোহিঙ্গা পরিবারগুলোকে তাদের প্রয়োজনীয় সুরক্ষা সেবা প্রাপ্তি, মৌলিক চাহিদা পূরণ এবং একটি নিরাপদ ও মর্যাদাপূর্ণ ভবিষ্যতের আশা ধরে রাখতে সাহায্য করবে বলে মন্তব্য করেন বাংলাদেশে ইউএনএইচসিআর এর রিপ্রেজেন্টেটিভ ইভো ফ্রেইসেন। শ্রোতা বন্ধুরা, এরই সঙ্গে শেষ হলো আমাদের আজকের সাপ্তাহিক আয়োজন বিশ্ববেতারে বাংলাদেশ। এরপর আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে রাত ১১টায় বাংলায়।

0: শুনলেন মনিটরিং পরিদপ্তর অনুষ্ঠান বিশ্ব বেতারে বাংলাদেশ।
1: বাংলাদেশ বেতার ঢাকা শুরু হচ্ছে নির্বাচিত রবীন্দ্রসঙ্গীতের গবেষণামূলক গ্রন্থিত অনুষ্ঠান রবিশ্বর। সঙ্গীত পরিবেশনায় পার্থ প্রতিম রায়, গ্রন্থনা উপস্থাপনায় আজিজুর রহমান তুহিন।
2: প্রিয় শ্রোতা, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নির্বাচিত রবীন্দ্রসঙ্গীতের গবেষণামূলক গ্রন্থিত অনুষ্ঠান রবিশ্বর।

0: আমি আজিজুর রহমান তুহিন আছি আপনাদের সাথে, আর আজকে আমাদের শিল্পী আছেন পার্থ প্রতিম রায়। পার্থ, কেমন আছো?
1: আমি ভালো আছি, আপনি কেমন আছেন?
0: এইতো, তো আজকে আমরা পার্থর কণ্ঠে গান শুনব, বেশ কটি গান, আর সেই গান নিয়ে কথা বলবো আপনাদের সাথে। আমরা প্রথমেই গানে যাই যথারীতি, যেমন করে আমরা আমাদের আয়োজনটা করে থাকি, তারপরে আবার কথায় ফিরছি। পার্থ, কোন গান দিয়ে শুরু করতে চাইছো?
1: আমি আজকে আমার এই পথ চাওয়াতে আনন্দ, এটা দিয়ে শুরু করতে চাইছি।

0: আমরা যে গানটি শুনলাম এটি রবীন্দ্রনাথের পূজা পর্যায়ের গান, পথ উপপর্যায়ের গান এবং শিলাইদহে লেখা গান, একটু বেশি বয়সে লেখা গান। এখন যেটি আমার সবসময় মনে হয় যে রবীন্দ্রনাথের গানে একেবারেই যেটা আমরা ঘুরে ফিরে বলি যে বাউল দর্শন, বাউল ভাবনা, এই গানটিতে মূল প্রসঙ্গ হচ্ছে পথ চাওয়া, অর্থাৎ প্রতীক্ষা মানত, অপেক্ষা করা, যাকে চাইছেন, যার প্রত্যাশায় এই অপেক্ষা, তার সাথে মিলনের সম্ভাবনার কথা কিন্তু কোথাও নাই, মানে মিলন
1: স্পষ্ট করে বলাটা নেই,
0: একদম স্পষ্ট করে বলা নাই এবং ওই প্রসঙ্গই নাই। এখানে ওই যে

0: আমরা পাঠ্যকণ্ঠে শুনলাম কবির 58 বছর বয়সে লেখেন। আমি 58 বছর বয়সটা বিশেষ করে উল্লেখ করলাম এই জন্য যে রবীন্দ্রনাথের 50-এর পরে যে সময়টা, সেই সময়ের গানগুলিতে খুব স্পষ্টভাবে বিদায়ের কথা, মৃত্যু চিন্তা আমরা, মানে আমার কাছে মনে হচ্ছে আমি দেখতে পাই। শুধুমাত্র গান না, সেই সময়ের কবিতাগুলো, এমনকি শান্তিনিকেতন প্রবন্ধাবলীর বেশ কিছু প্রবন্ধে মৃত্যুর কথা, অর্থাৎ জীবন অবসানের যে কথা, সেই কথাটা খুব স্পষ্ট করে ফুটে উঠেছে। এই জন্য আমি বললাম যে 58 বছর বয়স, 60-এর আগে লেখা গান। এই গানটিতে বর্ষার যে নিসর্গ প্রকৃতি, তার সাথে কবির মনের যে বেদনা, যেই মৃত্যু চিন্তা, যেই বিদায়ের কথা
1: মিলে যাবার যে বিষয়,
0: হ্যাঁ, সেটা খুব স্পষ্ট করে ফুটে উঠেছে। প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন নির্বাচিত রবীন্দ্রসঙ্গীতের গবেষণামূলক গ্রন্থিত অনুষ্ঠান রবিশ্বর। আমি আজিজুর রহমান তুহিন আপনাদের সাথে কথা বলছিলাম এতক্ষণ, এবং আমাদের শিল্পী আজকে পার্থপ্রতিম রায়। আমরা আমাদের আয়োজনের শেষ পর্যায়ে আরেকটি গান শুনে আমাদের আয়োজন শেষ করতে হবে। আমরা পার্থর কণ্ঠের শেষ গানটি কোনটি শুনবো পার্থ?
1: আমরা পূজো পর্যায়ের বন্ধুপ পর্যায়ে আরো একটি গান গাইতে চাইছি, রাত্রি এসে যেথায় মেশে।
0: হ্যাঁ, একেবারে সুরটা অনেকটা সকালের সুর।
1: হ্যাঁ, মানে রাত এবং দিনের সন্ধিক্ষণ। আবার এই গানটাকে আমি একটু অন্যভাবেও চিন্তা করি, সেটা হচ্ছে যে জীবন মৃত্যু বা জন্মের যে ব্যাপারটা, স্রষ্টার কাছ থেকে যখন পৃথিবীতে এসেছি এবং ফিরে যাবার যে বিশেষ লগ্নটা, এই গানটাতে সেটা প্রকাশ পেয়েছে।
0: আমরা গানটি শুনি এবং গানটি শুনতে শুনতে আজকের আয়োজন শেষ করছি। তার আগে আমি আপনাদের কাছে বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি।

0: শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনলেন নির্বাচিত রবীন্দ্রসঙ্গীতের গবেষণামূলক গ্রন্থিত অনুষ্ঠান রবিশ্বর। সঙ্গীত পরিবেশনায় পার্থ প্রতিম রায়, গ্রন্থন উপস্থাপনায় আজিজুর রহমান তুহিন, অনুষ্ঠান সম্পাদনায় তানভীর সিদ্দিকী সৈকত, তত্ত্বাবধানে মোহাম্মদ হাবিবুর রহমান, এবং রবিশ্বর অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মোহাম্মদ মনিরুজ্জামান। একটু পরেই শুনবেন পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা।
1: বাংলাদেশ বেতার ঢাকা, শুরু হচ্ছে সঙ্গীত বিষয়ক ম্যাগাজিন অনুষ্ঠান কথা সুরে আলাপ।
2: প্রিয় শ্রোতা, আসসালামু আলাইকুম। সঙ্গীত বিষয়ক পাক্ষিক ম্যাগাজিন অনুষ্ঠান কথা সুরের আলাপনের চতুর্থ পর্বের অনুষ্ঠানে আপনাদেরকে সুস্বাগত জানাচ্ছি আমি আশরাফ শাহিন। বন্ধুরা, কথাসুরের আলাপন অনুষ্ঠানের চতুর্থ পর্ব উপস্থিত আছেন বিশিষ্ট সুরকার লোকমান হাকিম। আপনারা নিশ্চয়ই জানেন জনাব লোকমান হাকিম আমাদেরকে অসংখ্য জনপ্রিয় গান উপহার দিয়েছেন। আমরা তার সুরের স্মৃতিময় কিছু গান শুনব এবং সেই সাথে গানগুলো নিয়ে তার স্মৃতিচারণমূলক আলোচনা শুনব। জনাব লোকমান হাকিম, আপনাকে স্বাগতম আমাদের স্টুডিওতে উপস্থিত হওয়ার জন্য।
3: বাংলাদেশ বেতার অশেষ ধন্যবাদ, আমাকে এখানে আমন্ত্রণ করার জন্য ধন্যবাদ।
2: বন্ধুরা, বাংলাদেশের সঙ্গীতাঙ্গনের একজন নিবেদিত প্রাণ সুরকার হলেন লোকমান হাকিম। তিনি দীর্ঘদিন ধরে গানকে নিজের জীবন ও সাধনার অংশ হিসেবে লালন করে আসছেন। তার সুরে দেশীয় সংস্কৃতি, মাটি ও মানুষের আবেগের প্রতিফলন দেখা যায়। তিনি বিভিন্ন ধরনের গান সুরারূপের মাধ্যমে শ্রোতাদের হৃদয়ে স্থান করে নিয়েছেন। সঙ্গীতের প্রতি তার একাগ্রতা তাকে একজন স্বতন্ত্র সুরকার হিসেবে পরিচিত করেছে। নতুন শিল্পীদের উৎসাহ ও সহযোগিতা করতেও তিনি আগ্রহী ছিলেন। তার সৃষ্ট সুর মানুষের মনকে আনন্দ অনুপ্রেরণা যোগায়। বাংলা গানের বিকাশে তার অবদান স্মরণীয় হয়ে থাকবে। সঙ্গীতের প্রতি তার ভালোবাসা আগামী প্রজন্মের জন্য অনুকরণীয়। আমরা তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি। আমরা এই মহান সুরকারের কিছু গান আর কথামালা নিয়ে আমাদের আজকের অনুষ্ঠান সাজিয়েছি। নতুন প্রজন্মের শিল্পীদের কণ্ঠে তার সুরের গান শুনব, সেই সাথে এ সকল গানের নেপথ্য কথা শুনব তার কাছ থেকে। প্রিয় শ্রোতা বন্ধুরা, আজকের এই অনুষ্ঠানের শুরুতেই আমরা যে গানটি শুনব সেটি গাইবেন এ প্রজন্মের জনপ্রিয় শিল্পী শাহনাজ রহমান স্বীকৃতি। গানটির কথা হলো, যেদিন আমার ভালো লাগবে সেদিন তোমার চোখ দুটো। আসুন আমরা গানটি শোনার আগে গানটির নেপথ্য কথা শুনি সুরকার লোকমান হাকিমের কাছ থেকে।
3: শাহনাজ রহমান স্বীকৃতি এই গানটা খুব ভালো গেয়েছে। গানটা রোমান্টিক এবং মেলোডি। গানটির গীতিকার শাহাবুদ্দিন মজুমদার। সুর করে স্বীকৃতির গলায় তুলে দিয়ে আমি ধন্য হয়েছি।

0: ধন্যবাদ শিল্পী শাহনাজ রহমান স্বীকৃতি। বন্ধুরা, আমরা এখন যে গানটি শুনব সেটি গাইবেন রাজিয়া মুক্তি। গানটি হলো তোমাদের রক্ত বৃথা যায়নি, বৃথা যেতে পারে না কখনো। আসুন গানটির বিষয়ে শুনি আমাদের আজকের অতিথির কাছ থেকে।
1: রাজিয়া মুক্তি নতুন প্রজন্মের একজন ভালো শিল্পী। আমি নজরুল ইসলাম বাবু লেখা এই গানটি যখন শিখাই তখন আমার কাছে ভালো লাগলো। রাজিয়া মুক্তি গানটি সুরেলা কণ্ঠে সাবলীল ভাবে গেয়েছে।

0: ধন্যবাদ শিল্পী রাজিয়া মুক্তি। প্রিয় শ্রোতা বন্ধুরা, আমরা এখন তানজিনা করিম স্বরলিপির কণ্ঠে শুনব নদীর দুতির মিলে এক হয়ে যায় সাগরে গিয়ে। জনাব লোকমান হাকিম, গানটি নিয়ে আমাদের কিছু বলুন।
1: স্বরলিপিকে অনেক ছোটবেলা থেকে দেখেছি, স্বরলিপি ভালো গায়, গীতিকার গানটি ভালো লিখেছে, স্বরলিপিও ভালো গিয়েছে।

0: ধন্যবাদ শিল্পী তানজিনা করিম স্বরলিপি। বন্ধুরা, আপনারা শুনছেন কথা সুরের আলাপন অনুষ্ঠানে, সুরকার লোকমান হাকিমের সুরের গান এবং আলাপন। এখন আমরা গান শুনব শিল্পী নুজহাত সাবিয়া পুষ্পিতার কণ্ঠে। গানের কথা হলো, ভালো লাগলেই ভালোবাসতে হবে এমন তো কথা ছিল না। জনাব লোকমান হাকিম, পুষ্পিতা যে গানটি গেয়েছে, এই গানটি সম্পর্কে আপনি কিছু বলুন।
1: নুজহাত সাবিয়া পুষ্পিতা নতুন প্রজন্মে একটি মিষ্টি কণ্ঠ গীতিকার ডক্টর পিয়ার মোহাম্মদ ভালো লিখেছেন এই গানটা, এবং পুষ্পিতা ভালো গেয়েছে, আমার খুব ভালো লেগেছে। আশা করি শ্রোতাদের ভালো লাগবে।

0: ধন্যবাদ শিল্পী নুজহাত সাবিহা পুষ্পিতাকে। জনাব লোকমান হাকিম, আপনি অনেক কষ্ট করে আমাদের আজকের এই অনুষ্ঠানে এসেছেন। আপনাকে পেয়ে আমরা এবং শ্রোতারা অবশ্যই নিজেদেরকে ধন্য মনে করছি। আপনার মতো এমন একজন গুণী সুরকারকে আমরা আমাদের আজকের এই অনুষ্ঠানে পেয়েছি। আশা করি শ্রোতারা আমাদের আজকের এই অনুষ্ঠানটি মনে রাখবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।
1: আমি তোমাকেও ধন্যবাদ জানাচ্ছি এবং বাংলাদেশ বেতারের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।
0: বন্ধুরা, কথা সুরের আলাপন অনুষ্ঠানের চতুর্থ পর্বে বিশিষ্ট সুরকার লোকমান হাকিমের গান নিয়ে আমাদের এই আয়োজন নিশ্চয় আপনাদের ভালো লেগেছে। আমাদের আজকের অনুষ্ঠানের ভাবনা, পরিকল্পনা, গ্রন্থনা উপস্থাপনায় ছিলাম আমি আশরাফ শাহিন। অনুষ্ঠানটির সঙ্গীত পরিচালনা করেছেন জি এম জাকির হোসেন। আমাদের পরবর্তী পর্ব শোনার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি।

এতক্ষণ শুনলেন সঙ্গীত বিষয়ক ম্যাগাজিন অনুষ্ঠান কথা সুরে আলাপন। অনুষ্ঠান সম্পাদনায় মোহাম্মদ সোহেল রানা, তত্ত্বাবধানে কানিজ কুলসুম, এবং কথা সুরে আলাপন অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মোহাম্মদ মনিরুজ্জামান।

0: আসসালামু আলাইকুম। রাত 11টা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি মুনিরুল ইসলাম। প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়ায় দুদিনের সরকারি সফর শেষে কুয়ালালামপুর থেকে আজ চীনের দালিয়ানে পৌঁছেছেন। প্রধানমন্ত্রী ও তাঁর সহধর্মিনী ডাক্তার জুবাইদা রহমানকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট স্থানীয় সময় রাত 11টা 5 মিনিটে দালিয়ান ঝুজুশি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে বলে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান। লিয়াওনিং প্রদেশের ভাইস গভর্নর এবং চীনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত বিমানবন্দরে প্রধানমন্ত্রী ও তার সহধর্মিণীকে স্বাগত জানান। বিমানবন্দর থেকে প্রধানমন্ত্রীকে মোটর শোভাযাত্রা সহকারে হোটেল সাংগ্রিলাতে নিয়ে যাওয়া হয়। এখানে তিনি দুদিন অবস্থান করবেন। এর আগে স্থানীয় সময় আজ বিকেল 5টায় প্রধানমন্ত্রী এবং তার সফরসঙ্গীদের নিয়ে বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটটি কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরের বুঙ্গা রায় কমপ্লেক্সের এক্সক্লুসিভ ভিআইপি টার্মিনালে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে বিদায় জানান মালয়েশিয়ার ধর্মমন্ত্রী জুলফিকলি হাসান ও তাঁর সহধর্মিনী। এ সময় মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার মঞ্জুরুল করিম উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, দালিয়ানে বিশ্ব আন্তর্জাতিক অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলনে যোগ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপর তিনি চীনের রাজধানী বেইজিং যাবেন। এদিকে আজ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম রাজা সুলতান ইব্রাহিম ইবনে আল মারহুম সুলতান ইস্কান্দারের সঙ্গে সাক্ষাৎ সহ বিভিন্ন কার্যক্রমে ব্যস্ত সময় পার করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি আজ স্থানীয় সময় সকাল 9:30 পুত্রজায়ে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কার্যালয় পেরদানা পুত্রা ভবনে সেদেশের প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে তারেক রহমান বাংলাদেশি কর্মীদের জন্য দ্রুত মালয়েশিয়ার শ্রম বাজার উন্মুক্ত করতে দেশটির প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়েছেন। এছাড়া যৌথ কমিশন বৈঠক, দুদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে দ্বিপক্ষীয় পরামর্শ প্রক্রিয়া এবং বিদ্যমান কাঠামোর মাধ্যমে সম্পৃক্ততা বাড়ানো সহ বাংলাদেশ মালয়েশিয়া মুক্ত বাণিজ্য চুক্তি FTA সংক্রান্ত আলোচনাকে এগিয়ে নেওয়ার বিষয়ে বৈঠকে ঐকমত্য হয়। পরে প্রধানমন্ত্রী তারেক রহমান এবং মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের নেতৃত্বে প্রতিনিধি পর্যায়ের একটি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশে আটকে পড়া রোহিঙ্গাদের মিয়ানমারের প্রত্যাবর্তনে জনমত গঠনে বৈশ্বিক উদ্যোগ গড়ে তোলার ক্ষেত্রে মালয়েশিয়ার সহযোগিতা কামনা করা হয়। বৈঠক পরবর্তী এক যৌথ সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমান বৈঠকে বিভিন্ন বৈশ্বিক বিষয়সমূহ সাংবাদিকদের সামনে তুলে ধরেন। এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়ার রাজা সুলতান ইব্রাহিম ইবনে আল মারহুম সুলতান ইস্কান্দারের সঙ্গেও সাক্ষাৎ করেন। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ বলেছেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সম্ভাব্য অপতৎপরতা রুখতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দেশের 6 জেলায় সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। তিনি আজ সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ঢাকা, চট্টগ্রাম ও গাজীপুর মহানগর, নারায়ণগঞ্জ, গোপালগঞ্জ ও ফরিদপুর জেলায় 22 জুন থেকে 30 জুন পর্যন্ত মাঠ পর্যায়ে বেসামরিক প্রশাসনকে সহায়তায় সেনাবাহিনী কাজ করবে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ জানিয়েছেন, কৃষি খাতে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি এবং পরিবেশ বান্ধব সেচ ব্যবস্থা সম্প্রসারণের লক্ষ্যে দেশে বর্তমানে 3,457টি সৌরচালিত সেচ ব্যবস্থা স্থাপন করা হয়েছে। তিনি আজ জাতীয় সংসদে শেরপুর 2 আসনের সরকারের দলের সদস্য মোহাম্মদ ফাহিম চৌধুরীর এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান। এদিকে তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন তার জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে অংশ নিয়ে সংসদকে জানান, দেশের তথ্য ও সম্প্রচার খাতকে আধুনিক, প্রযুক্তি নির্ভর এবং আন্তর্জাতিক মানসম্পন্ন শিল্পে রূপান্তরের লক্ষ্যে সরকার ব্যাপক উদ্যোগ বাস্তবায়ন করছে। খেলার খবর, বিশ্বকাপ ফুটবল। যুক্তরাষ্ট্রের ডালাসে আর্জেন্টিনা এখন অস্ট্রিয়ার মোকাবেলা করছে। এদিকে রাত 3টায় ফিলাডেলফিয়ায় ফ্রান্স ইরাকের মুখোমুখি হবে। এছাড়া আগামীকাল সকাল 6টায় নিউ ইয়র্কে নরওয়ে সেনেগালের এবং সকাল 9টায় সান ফ্রান্সিসকোতে জর্ডান আলজেরিয়ার বিপক্ষে খেলবে। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, সক্রিয় দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে আগামীকাল সকাল 9টা পর্যন্ত রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এদিকে আগামীকাল সকাল 9টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, দিনাজপুর, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলে পূর্ব দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকা নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর রাত 12টায় কেবল ঢাকা কেন্দ্র থেকে প্রচারিত হবে।
1: বাংলাদেশ বেতার আগামীকালে ঢাকা কয়ের অনুষ্ঠান পরিচিতি। সকাল 6টায় অধিবেশন শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করবেন কারি মোহাম্মদ ইমদাদুল ইসলাম। পথ ও পাথেয় অনুষ্ঠানে আল্লাহর প্রতি তওয়াক্কুল করা সম্পর্কে বলবেন হাফেজ মাওলানা মুফতি সৈয়দ আহনাফ শাহরিয়ার। কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত অনুষ্ঠান কৃষি সমাচার সকাল 6টা 50 মিনিটে। জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখের ঠিকানা সকাল 7টা 20 মিনিটে। ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের কার্যক্রম সংসদ ভবন থেকে সরাসরি সম্প্রচার করা হবে বেলা 3টায়। সংসদ অধিবেশন কার্যক্রমে শুনতে পাবেন মধ্যম তরঙ্গ 693 কিলোহার্জ ও FM 106 মেগাহার্জ, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল এবং বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.betar.gov.bd ও মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতারে থেকে সরাসরি সম্প্রচার করা হবে। সংসদ অধিবেশন কার্যক্রম ঢাকা কয়ের পূর্ব নির্ধারিত অনুষ্ঠান শুনতে পাবেন FM 90 মেগাহার্জ এবং FM 102 মেগাহার্জে।
2: সেই আমি এই আমি সকাল 7টা 30 মিনিটে, ম্যাগাজিন অনুষ্ঠান মহানগর সকাল 8টা 30 মিনিটে, জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান স্বাস্থ্যই সুখের মূল বেলা 11টা 30 মিনিটে, ফোন ইন অনুষ্ঠান ইসলাম ও জীবন শুনবেন বেলা 2টা 20 মিনিটে, জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান এসো গড়ি ছোট পরিবার বিকেল 4টা 5 মিনিটে, ফিফা বিশ্বকাপ ফুটবল 2026 উপলক্ষে বাংলাদেশ বেতার আয়োজিত বিশেষ অনুষ্ঠান বিশ্বকাপ দামামা শুনবেন বিকেল 5টা 10 মিনিটে, কৃষি বিষয় কার্যক্রমের অনুষ্ঠান সোনালী ফসল সন্ধ্যে 6টা 5 মিনিটে,
1: সন্ধ্যে 7টা 5 মিনিটে কৃষি বিষয়ক কার্যক্রমের জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার, সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দুর্বার সন্ধ্যে 7টা 30 মিনিটে, রাত 8টা 10 মিনিটে জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখী সংসার, রাত 9টা 5 মিনিটে বেতার ম্যাগাজিন উত্তরণ ট্রান্সক্রিপশন সার্ভিস সরবরাহকৃত অনুষ্ঠান সুরের মোহনায়, রাত 10টা 5 মিনিটে বিষয়ভিত্তিক গানের গ্রন্থিত অনুষ্ঠান সুর তরঙ্গ শুনবেন রাত 10টা 30 মিনিটে,
2: এছাড়া FM 90 মেগাহার্জে রাত 12টা 15 মিনিটে নিশুতি অনুষ্ঠানে শুনবেন নাটক স্বপ্নে অচেনা তুমি, রচনা আইভি রহমান, প্রযোজনা মাহবুব রহমান।
1: এবার জানিয়ে দিচ্ছি FM এর অনুষ্ঠান। FM 92 মেগাহার্জে সন্ধ্যে 7টা থেকে রাত 11টা পর্যন্ত শুনবেন বিনোদনমূলক অনুষ্ঠান। FM 106 মেগাহার্জে সকাল 6টা থেকে বেলা 12টা 10 মিনিট এবং বেলা 2টা 15 মিনিট থেকে রাত 11টা 15 মিনিট পর্যন্ত শুনবেন ঢাকা কয়ের অনুষ্ঠান। FM 90 মেগাহার্জে সকাল 7টা থেকে সকাল 9টা পর্যন্ত ঢাকা কয়ের অনুষ্ঠান। জানিয়ে দিলাম আগামীকালের অনুষ্ঠান পরিচিতি।

0: বাংলাদেশ বেতার আগামীকাল সকাল 9টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। রংপুর, দিনাজপুর, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চল সমূহের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আগামীকাল সন্ধ্যে 6টা পর্যন্ত সারাদেশে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে যে রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানো সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে সারাদেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। আজ দেশে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ঈশ্বরদীতে 35.0 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল সিলেটে 22.2 ডিগ্রি সেলসিয়াস। আজ ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32.5 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল 24.5 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল সকাল 9টায় 85% এবং সন্ধ্যে 6টায় 71%। আজ ঢাকায় সূর্যোদয় হবে 5:12 এবং অস্ত যাবে 6:49। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন।
1: অনুষ্ঠান একযোগে প্রচারিত হল বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও ও কুমিল্লা কেন্দ্র থেকে। বাংলাদেশ বেতার ঢাকা অনুষ্ঠান প্রচার হচ্ছে মধ্যম তরঙ্গ 693 কিলোহার্জ ও FM 106 মেগাহার্জ, FM 102 ও FM 90 মেগাহার্জে। এখন শুনবেন পবিত্র কুরআন তেলাওয়াত ও তরজমা।
2: أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم

0: صدق الله العظيم.
1: আর যারা ইমান আনবে ও সৎ কাজ করবে তাদের দোষগুলো আমরা তাদের থেকে দূর করে দেব এবং তাদেরকে তাদের উত্তম কাজের প্রতিফলন দান করব। বিশ্বাসী ও ন্যায়পরায়ণ লোকদের ত্রুটিগুলো মুছে ফেলা হবে এবং তাদের সদ্গুণের উপযুক্ত ও উত্তম পুরস্কার প্রদানের প্রতিশ্রুতি দেয়া হয়েছে কালামে পাকের এই আয়াতে।
2: পবিত্র কোরআন তেলাওয়াত ও তর্জমা শুনলেন। শ্রোতা বন্ধুরা, আমাদের আজকের অধিবেশন এখানেই সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।

ওয়ারফেজ ব্যাংকে ব্যান্ডের গান শুনলেন সঞ্জয়ের কণ্ঠে। এরপরের গানটি শুনবেন নাসরিন আক্তার বিউটির কণ্ঠে, পল্লীগীতি। গানের কথা সাজিয়েছেন মোহাম্মদ হাবিবুর রহমান এবং সুর করেছেন আবু বক্কর সিদ্দিক।

এই গানটির সঙ্গে শেষ হল রংধনু মিশ্র গানের অনুষ্ঠান বাংলাদেশ বেতার ঢাকা। নিশ্চিতই অধিবেশন শুনছেন FM 90 MHz-এ। শুরু হচ্ছে আকাশ ভরা সুরের ধারা, দেশ বিদেশে রকমারি গানের অনুষ্ঠান। প্রথমে শুনবেন দেশের গান, জিনিয়া জাফরিন লুইপার কণ্ঠে। গানের কথা সাজিয়েছেন গৌরপদ বসু এবং সুর করেছেন রুহেল খন্দকার।

শ্রোতা বন্ধুরা, দেশ বিদেশে রকমারি গানের অনুষ্ঠান আকাশ ভরা সুরের ধারা শুনছেন। এবারের শিল্পী সেলিম চৌধুরী, ছায়াছবি কুসুম কুসুম প্রেম। এর পরের গানটি শুনবেন আফসানা ফেরদৌস লুনার কণ্ঠে। গানের কথা সাজিয়েছেন সাইফুল ইসলাম সর্দার এবং সুর করেছেন শম ও খায়রুল ইসলাম।

শ্রোতা আপনারা শুনছেন দেশ বিদেশের রকমারি গানে অনুষ্ঠান আকাশ ভরা সুরের ধারা। এবারে শুনবেন ইংরেজি গান ফিল কলিংসের কণ্ঠে, এরপরে ওসমান খানের কথা ও সুরে, শুনবেন নিনা হামিদের কণ্ঠে পল্লীগীতে, এরপরে শুনবেন আরবি গান সমজিনের কণ্ঠে।

শ্রোতা, আপনারা শুনছেন দেশ বিদেশের রকমারি গানের অনুষ্ঠান আকাশভরা সুরের ধারা। প্রচারিত হচ্ছে নিশীথি অধিবেশনে FM 90 MHz। এবার কাকতাড়ুয়া ব্যান্ডের গান শুনবেন মেহেদীর কণ্ঠে, এরপরে জাপানি গান ফুজি কাজের কণ্ঠে, এরপরে রবীন্দ্রসঙ্গীত বদরুন্নেসা ডালিয়ার কণ্ঠে।

প্রেসাদাত্র শুনছেন আকাশ ভরা সুরে তারা দেশ বিদেশের রকমের এখানে অনুষ্ঠান। এবারে শুনবেন স্বপ্নের পৃথিবী বাণিজ্যিত্র গান সাবিনিয়াস মেনো আগুন, এরপরে স্প্যানিশ গান রো আলেকজেন্দ্রিয়র কণ্ঠে।

প্রিয় শ্রোতা, এই গানটির সাথে শেষ হল আকাশ ভরা সুরের দ্বারা দেশ বিদেশের রকমারি গানের অনুষ্ঠান বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা শুনবেন নজরুল সঙ্গীত সালাউদ্দিন আহমেদের কণ্ঠে।

নজরুল সঙ্গীত শুনলেন সালাউদ্দিন আহমেদের কণ্ঠে, বাংলাদেশ বেতার ঢাকা। আগামীকাল সকাল 9টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। রংপুর, দিনাজপুর, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চল সময়ের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন। বাংলাদেশ বেতার ঢাকা। পরবর্তী অধিবেশনের ঢাকা কয়ের অনুষ্ঠান পরিচিতি। সকাল 6টায় অধিবেশন শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করবেন কারি মোহাম্মদ এমদাদুল ইসলাম। পথ পাথে অনুষ্ঠানে আল্লাহর প্রতি তাওয়াক্কুল করা সম্পর্কে বলবেন হাফেজ মাওলানা মুফতি সৈয়দ আহনাফ শাহরিয়ার। কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত অনুষ্ঠান কৃষি সমাচার সকাল 6:50। জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখের ঠিকানা সকাল 7:20। ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের কার্যক্রম সংসদ ভবন থেকে সরাসরি সম্প্রচার করা হবে বেলা 3টায়। সংসদ অধিবেশনের কার্যক্রম শুনতে পাবেন মধ্যম তরঙ্গ 693 কিলোহার্জ ও FM 106 MHz, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল এবং বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.betar.gov.bd ও মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে ও সরাসরি সম্প্রচার করা হবে। সংসদ অধিবেশন সম্প্রচার করলেন ঢাকা কয়ের পূর্ব নির্ধারিত অনুষ্ঠান শুনতে পাবেন FM 90 MHz এবং FM 102 MHz। সেই আমি এই আমি সকাল 7:30। ম্যাগাজিন অনুষ্ঠান মহানগর সকাল 8:30। জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান স্বাস্থ্য সুখের মূল বেলা 11:30। ফোন ইন অনুষ্ঠান ইসলাম ও জীবন শুনবেন বেলা 2:20। জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান এসো করি ছোট পরিবার বিকেল 4:05। ফিফা বিশ্বকাপ ফুটবল 2026 উপলক্ষে বাংলাদেশ বেতার আয়োজিত বিশেষ অনুষ্ঠান বিশ্বকাপ দামামা শুনবেন বিকেল 5:10। কৃষি বিষয়ক কার্যক্রমের অনুষ্ঠান সোনালী ফসল সন্ধ্যে 7:05। কৃষি বিষয়ক কার্যক্রমে জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার। সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দুর্বা সন্ধ্যে 7:30। রাত 8:10 জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখী সংসার। রাত 9:05 বেতার ম্যাগাজিন উত্তরণ ট্রান্সক্রিপশন সার্ভিস সরবরাহকৃত অনুষ্ঠান সুরের মোহনায় 10:05। বিষয়ভিত্তিক গানের গ্রন্থিত অনুষ্ঠান সুতরঙ্গ শুনবেন রাত 10:30। এবারে FM-এর অনুষ্ঠান FM 92 MHz সন্ধ্যে 7:00-11:00 শুনবেন বিনোদনমূলক অনুষ্ঠান। FM 106 MHz সকাল 6:00-12:10 এবং বেলা 2:15-11:15 পর্যন্ত শুনবেন ঢাকা কয়ের অনুষ্ঠান। FM 90 MHz সকাল 7:00-9:00 ঢাকা কয়ের অনুষ্ঠান। পরবর্তী অধিবেশনের অনুষ্ঠান পরিচিতি শুনলেন। বাংলাদেশ বেতার ঢাকা। শ্রোতা বন্ধুরা, আবারও প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের নিশুতি অধিবেশন শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।

0: بسم اللہ الرحمن الرحیم. السلام علیکم. بنگلہ دیش بیتار ڈھاکہ. سکال چھٹا. آج منگل بار نوئی آشاڑ چودوشو تینتیس بنگاب ساتی محرم چودوشو اٹچلس ہجری تیئیس جون دو ہزار چھبیس خریسٹابد.
1: আষাঢ়ের এই স্নিগ্ধ সকালে শ্রোতাদের প্রতি রইল আমাদের প্রাণঢালা ভালোবাসা, অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা. শুরু হচ্ছে আমাদের আজকের অধিবেশন. অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা ক মিডিয়াম ওয়েভ 693 কিলোহার্টজ, এফএম 90 মেগাহার্টজ, এফএম 106 মেগাহার্টজ এবং এফএম 102 মেগাহার্টজে. বাংলাদেশ বেতার চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, বরিশাল, ঠাকুরগাঁও, সিলেট, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান ও কুমিল্লা কেন্দ্র থেকে এই অনুষ্ঠান একযোগে প্রচার হচ্ছে. অনুষ্ঠান উপস্থাপনায় রয়েছে মীর আশফাক হুসাইন এবং ফারহানা খান পুরবি.
0: প্রকৌশল দায়িত্বে রয়েছেন মোহাম্মদ তৌহিদুল ইসলাম, মোহাম্মদ আতিকুর রহমান পলাশ, রাশিদুল ইসলাম, মোহাম্মদ সাজ্জাদ হোসেন খান ও মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন.
1: অধিবেশন তত্ত্বাবধানে রয়েছেন হেলাল উদ্দিন আহমেদ.
2: অধিবেশনের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত. আজ সূরা ইউসুফ এর 102 থেকে 105 আয়াত পর্যন্ত তেলাওয়াত করছেন কারি মোহাম্মদ এমদাদুল ইসলাম.
3: আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম.